0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আপনারা শুনছেন আনন্দধ্বনি, আপনাদের সঙ্গে আমি তপারতি। পরের শিল্পী প্রথমে দেবব্রত বিশ্বাস, তারপরে শ্রবণা ভট্টাচার্য।

আজকের আনন্দ ধ্বনির শেষ শিল্পী তপন প্রভা। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM Rainbow।

0: वंदे मातरम।
1: सुजला सुफला मलयज शीतला

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 28 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 40 সেকেন্ড। আজ 28 সেপ্টেম্বর 2026 সোমবার। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, মৎস্যজীবীদের উদ্দেশ্যে আবহাওয়ার সতর্কবার্তা। 28শে সেপ্টেম্বর অর্থাৎ আজ সন্ধে থেকে 30শে সেপ্টেম্বর সন্ধে পর্যন্ত মায়ানমার বাংলাদেশ উপকূল এবং পূর্ব মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায় ঘণ্টায় 45 থেকে 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতিবেগ ঘণ্টায় 65 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। পশ্চিমবঙ্গ উপকূলের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, তবে মৎস্যজীবী ভাইদের 29শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর 2026 পর্যন্ত উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এবং বাংলাদেশ উপকূল বরাবর গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে

অহিংসা ও সত্য এমনভাবে জড়িয়ে আছে যে সেই জটিল গ্রন্থি খুলে তাদের পৃথক করা অসম্ভব। এরা যেন একই মুদ্রার বা চিহ্নহীন ধাতুময় চাকতির দুটি দিক, এর কোনটি সোজা আর কোনটি বা উল্টো দিক তা কে বলতে পারে। তবুও অহিংসা হচ্ছে উপায় আর লক্ষ্য সত্য। উপায়কে উপায় বলেই যদি ধরা হয় তবে তা নিশ্চয় আমাদের অসাধ্য নয়, আর সেই জন্যই অহিংসা আমাদের প্রধান কর্তব্য। নিষ্ঠার সঙ্গে এই উপায় অবলম্বন করলে একদিন না একদিন আমরা নিশ্চয়ই লক্ষ্যে পৌঁছব। এই সূত্র ধরে চললে পরিণামে জয়লাভ সুনিশ্চিত। যদি আমরা কোনো অসুবিধার সম্মুখীন হই তবু আমরা সত্যের অনুসন্ধানে বিরত হব না, কারণ সত্যই ঈশ্বর, অতএব নিত্য। অহিংসা লক্ষ্য নয়, সত্যই লক্ষ্য। কিন্তু অহিংসার অনুশীলন ছাড়া মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সত্যকে বোঝবার আমাদের কোনো উপায় নেই। অহিংসার একনিষ্ঠ সাধনায় সত্যকে নিশ্চয়ই পাওয়া যায়, কিন্তু হিংসায় তা হয় না। সেই জন্যই আমি অহিংসার শপথ নিয়েছি আর তার থেকেই সত্যকে খুঁজে পেয়েছি। কিন্তু অহিংসাই তো পথ, তাই আমাদের প্রাত্যহিক জীবনে অহিংসার জন্য উদ্বেগ থাকে বেশি। সেই জন্য আমাদের জনগণকে অহিংসায় দীক্ষা নিতে হবে, এর স্বাভাবিক পরিণতিরূপে সত্যের দেখা মিলবেই। অহিংসা ও সত্য উভয়ই আমার ঈশ্বর। অহিংসাকে যখন খুঁজি সত্যের মধ্যেই তার সন্ধান মিলে, আর সত্যকে খুঁজতে গেলে অহিংসার মাধ্যমেই তা পাওয়া যায়। আমি সত্য অহিংসার জন্য সাধ্যমতো পরীক্ষা করে যাচ্ছি, তা করতে গিয়ে ভুল করেছি কত সময়, আর সেই ভুলের মধ্য দিয়েই হয়েছে আমার শিক্ষা। এইভাবে সত্য অহিংসার অনুশীলনে জীবন ও তার নানা সমস্যায় আমার কাছে যেন পরীক্ষার মতো মনে হয়েছে। সত্যবাদিতা আমার প্রকৃতির ধর্ম, কিন্তু অহিংসা তা নয়। কোনো এক সময় একজন জৈনমুনি বলেছিলেন যে অহিংসাকে তিনি যত না সমর্থন করেন সত্যকে করেন তার থেকে বেশি। আমি অহিংসাকে প্রথম স্থান ও সত্যকে দ্বিতীয় স্থান দিয়েছি। তিনি বলেছেন যে সত্যের জন্য তিনি অহিংসাকেও বিসর্জন দিতে পারেন। আসল কথা এই যে সত্যের অনুসন্ধান করবার কালেই আমি অহিংসার খোঁজ পেয়েছি। 50 বছরেরও বেশি আমি সূক্ষ্ম বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে অহিংসা ও তার সম্ভাবনা সম্বন্ধে অনুশীলন করেছি। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে, গার্হস্থ্য জীবনে, সংগঠনের ব্যাপারে, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনে, সর্বত্রই এই নীতির প্রয়োগ করেছি। কোনো ব্যাপারে কিন্তু আমার হার হয়নি। অসফল হলে মনে করে নিয়েছি যে তা আমারই অসম্পূর্ণতা। আমার মধ্যে সম্পূর্ণতা আছে বলে আমি দাবি করি না, তবে আমি একথা জোর গলায় বলবো যে আমি সত্যের একজন একনিষ্ঠ সাধক। এই সাধনার মধ্য দিয়েই অহিংসাকে আবিষ্কার করেছি। এই নীতির প্রচারই আমার জীবনের উদ্দেশ্য। এই উদ্দেশ্য পূর্ণ করা ছাড়া আমার বেঁচে থাকার কোনো আগ্রহ নেই। প্রাচীন ভারতে আত্মোৎসর্গের যে আদর্শ ছিল তাকে ভারতবাসীর চোখের সামনে তুলে ধরবার মতো দুঃসাহসিক কাজে আমি ব্রতী হয়েছি, কারণ সত্যাগ্রহ ও তার আনুষঙ্গিক সব কিছু, অসহযোগ ও শান্ত বিরোধের অর্থই হল দুঃখকে বরণ করে নেওয়া। হিংসার মধ্যেও অহিংস নীতির আবিষ্কার করেছিলেন যে ঋষিরা, তারা নিউটনের থেকেও প্রতিভাবান ছিলেন, ওয়েলিংটনের থেকে বড় যোদ্ধা তাঁরা। নিজের অস্ত্রের ব্যবহার জেনেও তারা তার অসারতা বুঝেছিলেন ও যুদ্ধক্লান্ত পৃথিবীকে এই শিক্ষাই দিয়েছিলেন যে অহিংসার মধ্যেই মুক্তি, হিংসাই নয়।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন মহাত্মা গান্ধীর রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া।

ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ বৈরাগী ও জৌনপুরীর আগে শরৎ শুনবেন। পরিবেশন করবেন রাজীব।

বৈরাগী ও জৌনপুরী রাগে শরৎ শুনলেন, পরিবেশন করলেন রাজীব চক্রবর্তী। সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশ আজ সার্জিক্যাল স্ট্রাইকের দশম বার্ষিকী পালন করছে। প্রধানমন্ত্রী গতকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে যে কোনো জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে ভারতের আপোষহীন নীতির কথা আবারও উল্লেখ করেছে।

0: করেছেন। দেশজুড়ে প্রস্তাবিত তিন দিনের ব্যাংক ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে। কৃষিমন্ত্রী আজ নতুন দিল্লিতে আসন্ন রবি মরশুমের কথা বিবেচনা করে এক জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় পশুপালন মন্ত্রী আজ পশু সম্পদ বীমা পোর্টালের সূচনা করবেন। এ সংক্রান্ত বীমা পরিষেবার ডিজিটাল পরিবর্তনের ক্ষেত্রে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে ভারত গতকাল 8 উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে এগিয়ে রইল। আসছি বিস্তারিত খবরে। দেশ আজ সার্জিক্যাল স্ট্রাইকের 10ম বার্ষিকী পালন করছে। নরেন্দ্র মোদী সরকারের এই সিদ্ধান্ত সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে। 2016 সালের 28 ও 29 সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার অন্যদিকে থাকা জঙ্গিদের ঘাঁটিগুলোর ওপর সার্জিক্যাল স্ট্রাইক চালায়। 2016 সেপ্টেম্বরের শুরুতে উড়িতে জঙ্গি হামলায় 19 জন ভারতীয় সেনার প্রাণহানির ঘটনার সমুচিত সামরিক জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়। এই দিনটি স্মরণের মধ্য দিয়ে জাতীয় নিরাপত্তা ব্যবস্থার বিবর্তন ও অগ্রগতির এক দশকের চিত্র তুলে ধরা হয়। 2016 প্রদর্শিত সেই দৃঢ় সংকল্পই পরবর্তী সময়ের সাহসী পদক্ষেপগুলি নিতে সহায়তা করে। এর মধ্যে রয়েছে 2019 সালের বালাকোট বিমান হামলা এবং 2025 সালের অপারেশন সিন্দুর। এই ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী গতকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে যে কোনো জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে ভারতের আপোষহীন নীতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভারতকে নিশানা করলে তার কড়া জবাব দেওয়া হবে।
1: बीते एक दशक में बालाकोट की एयर स्ट्राइक से लेकर ऑपरेशन सिंदूर तक भारत ने बार बार ये स्पष्ट संदेश दिया है कि अगर आतंकवादी भारत पर आंख उठाएंगे तो उसका करारा जवाब दिया जाएगा। आतंकवादी हमलों ने भारत को लंबे समय तक चोट पहुंचाई है। पहले भी हर आतंकी हमले के बाद पाकिस्तान पर कार्रवाई की मांग होती थी। अब आज का भारत आतंकवाद के खिलाफ जीरो टॉलरेंस पॉलिसी लेकर चल रहा है।
0: নেশামুক্ত ভারত অভিযানের আওতায় মাদকের বিরুদ্ধে লড়াইয়ে লক্ষ লক্ষ যুবক যুবতীর ভূমিকার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নেশামুক্তির বার্তা কর্মসূচির আওতায় যুব সম্প্রদায় যেভাবে নিজেদের ভাষায় নিজেদের মতো করে সচেতনতা প্রসারে কাজ করছে তা প্রশংসার যোগ্য। তারা মাদকাসক্তি থেকে দূরে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে এবং অন্যদের কাছেও এই বার্তা পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, সেপ্টেম্বর মাসকে পুষ্টি মাস হিসেবে চিহ্নিত করে বিশেষ সচেতনতা অভিযান চালানো হয়। অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ে দেশব্যাপী একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষক শিক্ষিকা অঙ্গনওয়াড়ি কর্মী এবং অভিভাবকদের সাহায্যে চলছে সচেতনতার প্রচার। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বর্তমানে পোষণ ট্র্যাকারের সঙ্গে ডিজিটালি যুক্ত হয়েছে, যার ফলে শিশু, গর্ভবতী মহিলা এবং স্তন্যদায়ী মায়েদের সুচারুভাবে যত্ন নেওয়া সম্ভব হচ্ছে।
1: इस पहल के जरिए सस्ते और पौष्टिक स्थानीय खानपान को बढ़ावा दिया जा रहा है। महाराष्ट्र भी इस दिशा में सराहनीय प्रयास कर रहा है। मिजोरम में भी इस साल लोगों ने साथ मिलकर पोषण वाटिकाओं की देखभाल के लिए एक अभियान शुरू किया है। यह मिजो समाज के तलो मडियाना की परंपरा के अनुरूप है। इसका अर्थ है निस्वार्थ सेवा और दूसरों की मदद में हमेशा आगे रहना। ऐसे प्रयास বেহদ সরানীয় হয়।
0: ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন IBA এবং ব্যাংক কর্মচারীদের সাতটি সংগঠন AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBF, INBOC এর যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস UFBU এর মধ্যে গত রাতে আলোচনায় ইতিবাচক সাড়া পাওয়া যাওয়ায় UFBU এর প্রস্তাবিত আজ থেকে তিন দিনের ব্যাংক ধর্মঘট ও আন্দোলন কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। এর ফলে রাষ্ট্রায়ত্ত বেসরকারি ব্যাংকগুলির গ্রাহক পরিষেবা স্বাভাবিকই থাকবে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষি বিষয়ক দুদিনব্যাপী এক জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। এর মূল ভাবনা রবি অভিযান 2026। আগামী রবি মরশুমের জন্য কোন কোন বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে তা নিয়ে আলোচনার জন্য কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ এই সম্মেলনের আয়োজন করছে। কৃষি মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, সম্মেলনে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় শক্তিশালী করার পাশাপাশি কৃষিক্ষেত্রে উৎপাদন, উৎপাদনশীলতা, স্থায়িত্ব এবং কৃষকের আয় বৃদ্ধির লক্ষ্যে একটি সমন্বিত কৌশল গ্রহণ করার উপর গুরুত্ব দেওয়া হবে। সম্প্রতি কৃষি বিষয়ক আঞ্চলিক সম্মেলনগুলি থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের উপর ভিত্তি করেই এই আলোচনা পরিচালিত হবে। সম্মেলনের প্রথম দিনে তিনটি প্রধান বিষয়ের উপর আলোচনা হবে। এগুলি হল স্বনির্ভরতা, কৃষিকাজে বৈচিত্র

0: চিত্র ও উৎপাদন বৃদ্ধি, স্থায়িত্ব ও জলবায়ু সহনশীল কৃষি এবং কৃষিকাজে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, পরিকাঠামো, অর্থের যোগান ও নানা সমস্যার সমাধান। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশুপালন ও দুগ্ধজাত শিল্প বিভাগ আজ নতুন দিল্লিতে পশু সম্পদ বীমা পোর্টাল চালু করতে চলেছে। কেন্দ্রীয় মৎস্য পশুপালন ও দুগ্ধজাত শিল্পমন্ত্রী রাজীব রঞ্জন সিং এই পোর্টালের উদ্বোধন করবেন। দেশের পশু সম্পদ বীমা পরিষেবার ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। মৎস্য পশুপালন ও দুগ্ধজাত শিল্প মন্ত্রক জানিয়েছে, পশু সম্পদ বীমার জন্য এটি একক তথা সমন্বিত এক ডিজিটাল মঞ্চ হিসেবে কাজ করবে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন বিশেষ আলোচনা, সৌরশক্তির ক্ষেত্রে ভারতের বৈপ্লবিক পরিবর্তন। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের শক্তি বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান বিজ্ঞানী ডক্টর শান্তিপদ গণচৌধুরীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 10:10 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রটি তুলে ধরা হবে। আজকের বিষয় ভোকাল ফর লোকাল।
1: সেবা সংকল্প অভিযানের প্রেক্ষাপটে ভোকাল ফর লোকাল এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় পণ্যকে মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তোলার বার্তাও তুলে ধরা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে শুরু হওয়া ভোকাল ফর লোকাল উদ্যোগের মূল লক্ষ্য দেশীয় পণ্যের ব্যবহার বাড়িয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প নিগমের পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার অনুপম গায়েন জানালেন, ভারত সরকারের তৈরি নিজস্ব পোর্টালের মাধ্যমে স্থানীয় পণ্য বিশ্ববাজারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
2: গভর্নমেন্ট তো অতগুলো স্কিম নিয়ে আসছে, সেটা পিএলআই স্কিম বলুন, আপনার ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট বলুন, ভোকাল ফর লোকাল বলুন, আত্মনির্ভর বলুন, সবকিছু ইন্টিগ্রেট করার চেষ্টা করছে। এম পোর্টালে আকাঙ্ক্ষা যে একটা ব্র্যান্ড আছে সেটা ডেডিকেট করা হয়েছে, যাতে করে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্টটাকে আমরা প্রমোট করতে পারি। আপনি দেখেন গভর্নমেন্ট মার্কেট প্লেসের থ্রু প্রচুর কোটি টাকার কেনাবেচা হয়, যার জন্য লোকাল এমএসসির জন্য আলাদা প্রিফারেন্স থাকা হয়েছে।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: নেপালে টানা 4 দিন প্রবল বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের ঘটনায় অন্তত 21 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ 5 এবং আরও 5 জন আহত হয়েছেন। নেপালের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দেশের 247টি পরিবার প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত। সম্পূর্ণ ভেঙে পড়েছে 260টি বাড়ি, আরও 80টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত। ভারতের নির্বাচন কমিশন দিল্লির বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি 2026-এর সময়সূচিতে কিছু পরিবর্তন করেছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের তথ্য অনুযায়ী ভোটার তালিকা সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর শেষ তারিখ 30 অক্টোবর করা হয়েছে। সেই দাবি ও আপত্তি সংক্রান্ত নোটিশ বা নিষ্পত্তি প্রক্রিয়া 30 নভেম্বর পর্যন্ত চলবে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 4 ডিসেম্বর। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে গতকাল প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে 3 ম্যাচের একদিনের সিরিজে 1-0 এগিয়ে গেছে। টসে জিতে ভারত ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায়। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 295 রান তোলে। ভারত 2 উইকেট হারিয়ে 50 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। দেশ আজ সার্জিক্যাল স্ট্রাইকের 10ম বার্ষিকী পালন করছে। প্রধানমন্ত্রী গতকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে যে কোনো জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে ভারতের আপোষহীন নীতির কথা আবারও উল্লেখ করেছেন। দেশজুড়ে প্রস্তাবিত 3 দিনের ব্যাংক ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে। খবর শেষ হল, এরপর খবর শুনবেন 7:25।
3: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুনবেন এই মহাজীবন।

0: আজ শুনবেন ভগৎ সিং এর জীবন কথা।
1: 1907 সালের 28 সেপ্টেম্বর লায়ালপুর জেলার বাঙ্গা গ্রামে পাঞ্জাবের তথা ভারতের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদী বিপ্লবী নেতা ও শহীদ সর্দার ভগৎ সিং জন্মগ্রহণ করেন। তিনি বিপ্লবী অজিত সিং এর ভাই কিষেণ সিং এর পাঁচজন সন্তানের মধ্যে দ্বিতীয় ছিলেন। মায়ের নাম বিদ্যাবতী দেবী। 14 বছর বয়সে তিনি অসহযোগ আন্দোলনে যোগ দেন। গ্রামের পড়া শেষ করে তিনি লাহোরে ডিএভি স্কুল ও ডিএভি কলেজে পড়েন। পরে ডিএভি কলেজ ছেড়ে লালা লাজপত রায় প্রতিষ্ঠিত ন্যাশনাল কলেজ থেকে 1923 সালে স্নাতক হন। ওই কলেজেরই দুজন অধ্যাপক জয়চন্দ্র বিদ্যালঙ্কার ও ভাই পরমানন্দর সান্নিধ্যে এসে বৈপ্লবিক ভাবধারায় দীক্ষিত হন। সেই সূত্রে তিনি 1924 সালে শচীন্দ্রনাথ সান্যাল, যোগেশচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ প্রতিষ্ঠিত হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামক বিপ্লবী সংস্থায় যোগ দিয়ে অচিরেই এর বিশিষ্ট সংগঠক হয়ে ওঠেন। 1925 সালে তিনি নিজেই প্রতিষ্ঠা করেন নওজওয়ান ভারত সভা এবং এর সাধারণ সম্পাদক হন। এই সময় তিনি সুখদেব, ইয়শপাল, ভগবতী চরণ, চন্দ্রশেখর আজাদ, বটুকেশ্বর দত্ত, সুরীন্দ্র পাণ্ডে, যতীন দাস প্রমুখের সংস্পর্শে আসেন। 1926 সালের দশেরার দিন লাহোরে একটা বোমা বিস্ফোরণ হলে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং 1.5 বছর বিচারাধীন বন্দী থেকে ছাড়া পান। বৈপ্লবিক ভাবনা প্রচারের উদ্দেশ্যে তিনি ছাত্র যুবকদের স্বাধীনতা সংগ্রামে উদ্দীপিত করতে প্রবন্ধ লিখতেন এবং সেগুলি উত্তর ভারতের নানান শহর থেকে পত্রপত্রিকায় বের হতো। সেগুলির মধ্যে কানপুরের প্রতাপ ও প্রভা, দিল্লির অর্জুন, এলাহাবাদের চাঁদ ও অমৃতসরের কীর্তি উল্লেখযোগ্য। এই সময় তিনি মার্ক্সীয় সমাজতান্ত্রিক চিন্তাধারা দ্বারা প্রভাবিত হন। 1928 সালের 9 ও 10 সেপ্টেম্বর তারিখে দিল্লির ফিরোজ শাহ কোটলা মাঠে উত্তর ভারতের বিপ্লবীদের সম্মেলনের তিনিই ছিলেন প্রধান উদ্যোক্তা। তাঁরই প্রস্তাব অনুসারে ওই সম্মেলনে আগের বৈপ্লবিক সংস্থাটির নতুন নামকরণ হয় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। 1928 সালের 30 অক্টোবর সাইমন কমিশনের বিরুদ্ধে লাহোরে প্রতিবাদ মিছিল পরিচালনাকালে পুলিশের লাঠির আঘাতে আহত লালা লাজপত রায়ের মৃত্যু হয় 17 নভেম্বর। এর প্রতিশোধ নেবার উদ্দেশ্যে ভগৎ সিং তাঁর 2 সহবিপ্লবী শিবরাম রাজগুরু ও চন্দ্রশেখর আজাদ পুলিশ সুপারিনটেন্ডেন্ট জে এ স্কটকে হত্যা করতে গিয়ে ভুলক্রমে পুলিশকর্তা জে পি স্যান্ডার্সকে গুলি করে হত্যা করেন 17 ডিসেম্বর 1928। ভগৎ সিং লাহোর থেকে আত্মগোপন করেন ও ওই বছরের ডিসেম্বরের শেষ ভাগে ঐতিহাসিক কলকাতা কংগ্রেসের অধিবেশনে গোপনে উপস্থিত থাকেন। 1929 সালে শিল্প বিরোধ ও জন নিরাপত্তা সংক্রান্ত 2টি বিল বড়লাটের অর্ডিন্যান্স বলে পাশ করানোর চেষ্টা করা হয়। ওই বছর 8ই এপ্রিল দিল্লির সেন্ট্রাল অ্যাসেম্বলি হলে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত স্বৈরাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ 2টি বোমা নিক্ষেপ করেন এবং ভারতবর্ষে সর্বপ্রথম ইনক্লাব জিন্দাবাদ ও সাম্রাজ্যবাদ নিপাত যাক ধ্বনি তোলেন। 1929 সালের 10ই জুলাই স্যান্ডার্স হত্যার সূত্রে লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয়। লাহোর জেলে ভগৎ সিং দীর্ঘদিন অনশন ধর্মঘট করেন। স্পেশাল ট্রাইব্যুনালের বিচারে 7ই অক্টোবর 1930 ভগৎ সিং, রাজগুরু ও সুখদেব মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। ভগৎ সিং প্রমুখের মৃত্যুদণ্ডাজ্ঞা বাতিলের দাবিতে দেশে প্রবল আন্দোলন হয়। বড়লাটের কাছে গান্ধীজির আবেদন বিফল হয়। 1931 সালের 23শে মার্চ রাত 7:30টায় লাহোর সেন্ট্রাল জেলে ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের মৃত্যুদণ্ড ফাঁসি দিয়ে কার্যকর করা হয়। ফিরোজপুরের সাতলেজ নদী তীরে তাঁদের দেহ দাহ করা হয়। দেশের আপামর জনগণ ভগৎ সিংকে শহীদ ই

0: আজম সম্মানসূচক উপাধিতে ভূষিত করেন।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন ভগৎ সিং এর জীবন কথা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, MAITRWKATHA maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় 9:00।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন আগাছানাশকের সঠিক ব্যবহার। এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক গবেষণা কেন্দ্র লাল ও কাঁকুরে মাটি ঝাড়গ্রাম কেন্দ্রের শস্য বিজ্ঞানের সহকারী অধ্যাপক ডক্টর গোলাম মাইনুদ্দিন।
2: প্রায় 32-34% ফসল সারা পৃথিবীতে নষ্ট হচ্ছে শুধুমাত্র আগাছার জন্য। একটা জিনিস চাষি ভাইরা মনে রাখবেন যে আগাছানাশক এর ব্যবহার কিন্তু আমাদেরকে ঠিক মতো জানতে

0: জানতে হবে। তা আগাছানাশক তিন ধরনের আছে। একটাকে বলা হয় গাছের জন্মানোর আগে, প্রি প্লান্টিং, অর্থাৎ আমি ফসল ফলানোর আগেই সেখানে আমি কিন্তু আগাছানাশক ওষুধ স্প্রে করব। একটা হচ্ছে প্রি ইমার্জেন্স, যদিও কথাটা ইংরেজিতে, তবুও আমি সেটাকে বাংলায় ভেঙে বলছি। প্রি ইমার্জেন্স অর্থাৎ বুঝতেই পারছেন যে বীজের অঙ্কুরোদ্গম হওয়ার আগে। এক্ষেত্রে কিন্তু চাষি ভাইরা অনেক সময়তেই ভাবেন যে বীজ বলতে কিন্তু আমি যে ফসলটা বুনছি হয়তো তার বীজ, কিন্তু সেটা নয়। এখানে বীজ বলতে কিন্তু বোঝা যাচ্ছে আগাছার বীজটা, অর্থাৎ আপনি যে ফসলটা, ধরুন আপনি সর্ষে চাষ করেছেন, সর্ষের মধ্যে আপনি বীজ বুনে দিয়ে চলে গেলেন, আপনি দেখলেন যে না, সর্ষে গাছ তো আমার এখনও বেরোয়নি, তার মানে অঙ্কুরিত হয়নি। কিন্তু ব্যাপারটা হচ্ছে মাটির মধ্যে কি ঘটনা ঘটছে আপনি কিন্তু খেয়াল রাখতে পারছেন না। সেখানে কিন্তু আগাছার বীজটা কিন্তু সে কিন্তু খাবার, জল, বায়ু সব কিছু পেয়ে সে কিন্তু অঙ্কুরিত হচ্ছে, এবং অঙ্কুরিত হয়ে মাটিতে যখন আসছে তখন আপনি তাকে দেখতে পাচ্ছেন, কিন্তু তখন দেরি হয়ে গেছে। আমাকে কিন্তু প্রি ইমার্জেন্স অর্থাৎ ওই আগাছার বীজ থেকে গাছ বেরোনোর আগে কিন্তু আমাকে ওষুধটা প্রয়োগ করতে হবে। সেই জন্য আমরা বলে থাকি, আপনি যখন সারি দিয়ে ফসল বুনছেন বা কোনো কারণে ছিটিয়ে ফসল বুনছেন, তখন ফসলের বীজ বোনার এক থেকে তিন দিনের মধ্যে কিন্তু আপনি প্রি ইমার্জেন্স যে হারবিসাইড বা আগাছানাশকের কথা বলা হচ্ছে সেটা ব্যবহার করবেন। আর একটা আছে আগাছা জন্মানোর পরে, পোস্ট ইমার্জেন্স, অর্থাৎ আমার ফসল বেরিয়ে গেছে, আগাছাও বেরিয়ে গেছে, সেক্ষেত্রে হচ্ছে যে আমি আগাছাটাকে দেখতে পাচ্ছি এই অবস্থায়, যেটা সাধারণত ফসল বোনার 15 থেকে 20 দিনের মধ্যে আমরা স্প্রে করতে বলি, সেটা কিন্তু আমরা স্প্রে করতে পারি। তাহলে বন্ধুগণ বা চাষি ভাই, যেটাই আমি বলি না কেন, তারা কিন্তু এই বিষয় তিনটি খেয়াল রাখবেন যে কোন আগাছানাশক কোন সময় ব্যবহার করতে হবে। পরের যে জায়গাটা আসছি সেটা অনেক সময়তেই দেখা যায় যে চাষি ভাইরা আগাছানাশক ব্যবহারের জন্য যে পরিমাণ জল, আমরা তো সাধারণত জলে গুলে ব্যবহার করি, সেটা আপনার পাউডার হোক বা সেটা আমার তরল পদার্থ হোক, সেটার জন্য কিন্তু হেক্টর প্রতি অন্তত 500 থেকে 600 লিটার জল কিন্তু আমাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ জলের পরিমাণ যদি কম হয়, ওষুধ দেখা গেল বেশি হলো, সেক্ষেত্রে কিন্তু আমার কাজ কিন্তু ঠিকমতো হবে না বা গাছের ক্ষতি হতে পারে। এরপরে আর একটা জিনিস আমরা দেখতে পাই যে আগাছানাশক কিন্তু দুই ধরনের, একটা নির্বাচিত আর একটা অনির্বাচিত, যেটাকে ইংরেজিতে সিলেক্টিভ বলে, আর একটা হচ্ছে অনির্বাচিত, নন সিলেক্টিভ। নির্বাচিত আগাছানাশক যেটা আছে সেটা কিন্তু আমরা ফসল আছে এমতো অবস্থায় ব্যবহার করতে পারবো বা ফসলের বীজ বুনেছি সেখানে ব্যবহার করতে পারবো। আর অনির্বাচিত যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা ফাঁকা জমিতে ব্যবহার করতে পারবো। অর্থাৎ অনির্বাচিত, যেমন ধরুন আপনারা নাম শুনেছেন ডাইকোয়াট বা প্যারাকোয়াট, গ্লাইফোসেটের নাম হয়তো বলতে পারছি না কারণ এখন পৃথিবীতে এটা নিষিদ্ধ হয়ে গেছে। তাই অনির্বাচিত আগাছানাশক যখন ব্যবহার করব সেটা কিন্তু ফাঁকা জমিতে, সেটা কিন্তু কোনো ফসলে ব্যবহার করতে পারবো না। ফসলে ব্যবহার করলে সেটা ফসল আগাছা দুটোকেই মেরে ফেলবে। অন্যদিকে নির্বাচিত আগাছানাশক যেগুলো আছে সেগুলো কিন্তু ফসল নির্দিষ্ট, অর্থাৎ ধান গাছের জন্য আগাছা আমি ধানের জন্যই ব্যবহার করব, সেটা কিন্তু আমি বাদামে ব্যবহার করব না। আবার বাদামের আগাছা যদি হয় সেটা বাদামেই ব্যবহার করব, সেটা কিন্তু ধানে করব না।
1: এতক্ষণ শুনলেন আগাছানাশকের সঠিক ব্যবহার, এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক গবেষণা কেন্দ্র লাল ও কাঁকুড়ে মাটি ঝাড়গ্রাম কেন্দ্রের শস্য বিজ্ঞানের সহকারী অধ্যাপক ডক্টর গোলাম মাইনুদ্দিন।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা, আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী মৈত্রী, এখন জানিয়ে দেব আজ সারাদিনের অনুষ্ঠান সূচি। একটু পরেই শুনবেন লোকগীতে, ভারতীয় সময় সকাল 7:15 শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে। আজ শুনবেন জোকো ভ্যালি, নাগাল্যান্ডের কথা। 7:35 শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস। ভারতীয় সময় সকাল 8:30 শুনবেন অতিথি। এই অনুষ্ঠানে আজ শুনবেন মল্লার ঘোষের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে তন্ময়ী ভট্টাচার্য। ভারতীয় সময় সকাল 9:00 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 9:30 শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় পৃথা কুণ্ডু। ভারতীয় সময় সকাল 10:30 শুনবেন রামধনু। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন সোহিনী ভট্টাচার্যের কণ্ঠে আধুনিক গান, আর তারপরেই শুনবেন দোতারা, পরিবেশন করবেন সুবল দত্ত। ভারতীয় সময় সকাল 11:00 শুনবেন সংগ্রহশালা থেকে গান, 11:15 শুনবেন নজরুল গীতে, শিল্পী মালা মুখোপাধ্যায়। 11:30 শুনবেন রম্যগীতে।

বেলা ১২টায় শুনবেন যুববাণীর অনুষ্ঠান, অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সুইটে প্রামাণিক। ১২টা বেজে ৩০ মিনিটে শুনবেন লোকগীতির অনুষ্ঠান, দুপুর ১টায় শুনবেন নাটক মর্মরিত পল্লবী, রচনা অনুপ চক্রবর্তী, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। ১টা বেজে ৪০ মিনিটে শুনবেন বাংলা ব্যান্ডের গান, দুপুর ২টো বেজে ৩০ মিনিটে মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন ভারতীয় সময় বিকেল ৩টে বেজে ৩০ মিনিটে শুনবেন, মাফ করবেন, বিকেল ৩টে বেজে ৩০ মিনিটে দ্বিতীয় অধিবেশনের সূচনা, ৩টে বেজে ৩৫ মিনিটে অনুরোধের আসর, বিকেল ৪টে বেজে ৫ মিনিটে শুনবেন মহিলাদের আসর ছবি ঘর, লতা মঙ্গেশকরের জীবন জন্মবার্ষিকী, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত, ৪টে বেজে ৩৫ মিনিটে শুনবেন বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার ও ডক্টর মানুষ প্রতিম দাস, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। ৫টে বেজে ৫ মিনিটে শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য, ৫টে বেজে ৫০ মিনিটে শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রক্তিম বরুণ ময়রা। ভারতীয় সময় সন্ধে ৬টা বেজে ২০ মিনিটে শুনবেন ক্ষেত খামারের কথা, ৬টা বেজে ৫০ মিনিটে শুনবেন আপনার স্বাস্থ্য, বিশ্ব র‍্যাবিস ডে উপলক্ষে জলাতঙ্ক নির্মূলে সীমানা পেরিয়ে, এ বিষয়ে বলবেন ডক্টর অনির্বাণ দলুই।

ভারতীয় সময় সন্ধে 7টায় শুনবেন বেতার নাটক মর্মরিত পল্লবী, রচনা অনুপম চক্রবর্তী, অনুপ চক্রবর্তী, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। রাত 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান, রাত 9টায় কথায় গানে, উপস্থাপনায় অরিজিৎ ঘোষ, 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন। 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:45 উপমহাদেশের খবর, রাত 11টায় শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় অরিজিৎ ঘোষ। জানিয়ে দিলাম আজ সারাদিনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রী।

আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে। আজ আপনাদেরকে নিয়ে যাব জুকু ভ্যালি, একেবারে নাগাল্যান্ড। মরশুমি ফুল, গাছপালা আর উঁচু পাহাড়ের সৌন্দর্যে ঘেরা এক অসাধারণ সুন্দর উপত্যকা, যা আপনার মন ভরিয়ে দেবে, প্রাণ জুড়িয়ে দেবে।

পূর্ব ভারতের এমন একটি জায়গা এই জুকো ভ্যালি, যেখানে গেলে আপনি প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য হবেন এবং একাধিকবার। আমাদের দেশের এমন অনেক উপত্যকা আছে যার সৌন্দর্য ভাষায় বা কথায় বর্ণনা করা যায় না, আর ঠিক তেমনই একটি জায়গা হল এই জুকো ভ্যালি নাগাল্যান্ডের। আর তাই এই জুকো ভ্যালি পর্যটকদের কাছে ভীষণ আকর্ষণের এক জায়গা। উত্তর পূর্ব ভারতে হিমালয়ের কোলে অবস্থিত জুকো ভ্যালি যারা ট্রেকিং করেন তাদের কাছেও ভীষণ জনপ্রিয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 মিটারেরও বেশি উচ্চতায় জুকো ভ্যালি তার প্রাকৃতিক পরিবেশ এবং উদ্ভিদ আর নানান প্রাণীজগতের জন্য বিখ্যাত। শোনা যায় এখানে যে ফুল ফোটে ভারতের অন্য কোথাও নাকি সেই ফুল আর দেখা যায় না। যদিও এখানে প্রকৃতির যে সবুজ নৈসর্গিক দৃশ্য আপনি দেখতে পাবেন তা আপনি হিমালয়ের কোথাও দেখতে পাবেন না, তাই আপনি যদি পাহাড় ভালোবাসেন আর তার সঙ্গে পাহাড়ি ফুল, পাহাড়ের প্রকৃতি, পাহাড়ের পরিবেশ যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আপনাকে প্ল্যান করতে হবে জুকো ভ্যালি।

সবচেয়ে মজার বিষয়, এখানে এলে আপনি নানান ধরনের পাখিও দেখতে পাবেন। আপনারা যারা পাখির ছবি তুলতে ভালোবাসেন বা পাখি দেখতে ভালোবাসেন, তারাও কিন্তু জোকো ভ্যালিতে গিয়ে কাটাতে পারেন বেশ কয়েকটা দিন। ভীষণ নির্জন এক উপত্যকা, যেখানে শুধুমাত্র প্রকৃতির সান্নিধ্যই আপনি পাবেন। চারিদিকে সবুজ গাছপালা এবং একটু আগে বললাম পাহাড়ের উপত্যকা জুড়ে ফুলের মেলা, নানান ধরনের ফুল। সামনের বিস্তীর্ণ বিস্তৃত এক জায়গা জুড়ে দেখবেন নানান ধরনের ফুল ফুটে আছে। সে যে কি অপরূপ দৃশ্য, না দেখলে আপনি কল্পনাও করতে পারবেন না। জোকো ভ্যালিতে যে নানান জঙ্গলি ফুল হয় পাহাড়ের কোলে, সেই ফুল প্রতিটি পর্যটকের মন আর হৃদয় হরণ করে। তাই জোকো ভ্যালিতে যদি ফুল দেখতে হয় তাহলে অবশ্যই চলে আসুন। আর জোকো ভ্যালি আপনি যে কোনো সময় যেতে পারেন, কিন্তু আপনি যদি শীত কাতুরে হন তাহলে চেষ্টা করবেন শীতের দিনে না যাওয়ার। তবে সবচেয়ে ভালো সময় এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর।

জোকো ভ্যালি শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশ গাছপালার জন্য নয়, ঐতিহাসিক দিক থেকেও বেশ ইন্টারেস্টিং। জোকো উপত্যকার ইতিহাস কিন্তু বেশ আকর্ষণীয়। এই উপত্যকা সম্পর্কে স্থানীয়রা বলে যে এর ইতিহাস নাকি 400-500 বছরের পুরনো নয়, বরং কয়েক হাজার বছরের পুরনো। প্রাচীনকালে এই উপত্যকায় তুষার মানব বাস করত বলে ধারণা করা হয়। প্রাচীনকালে পৌরাণিক বিশ্বাস অনুসারে এই উপত্যকাকে হিমান বা আদিম মানুষের আবাসস্থল বলে মনে করা হতো, যদিও এখন এই স্থানটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে এবং এই জায়গাটি পূর্ব ভারতের মানুষজনের কাছে এবং পাহাড়প্রেমী ও প্রকৃতিপ্রেমী মানুষের কাছে স্বর্গের চেয়ে কম কিছু নয়। আর তাই জোকো ভ্যালিকে বলা হয় স্বর্গদ্বার।

জোকো ভ্যালি ট্রেকিং এর জন্য বেশ বিখ্যাত। নাগাল্যান্ডের বিশ্বমা গ্রামের পাহাড়ের মধ্য দিয়ে এখানেই সহজে চলে আসা যায়, অর্থাৎ জোকো ভ্যালিতে। এবার জোকো ভ্যালিতে কি কি দেখবেন? জোকো ভ্যালিতে দুটো পয়েন্ট রয়েছে, ভিজামা আর জাখামা। কিসিমা ভিলেজ থেকে ভিজামা যাত্রাপথ মোটামুটি 45 মিনিট, আর এই 45 মিনিটের যাত্রাপথ আপনার চিরকালীনের হয়ে হৃদয়ে থেকে যাবে। কারণ আপনি পাহাড়ে যেখানেই যান না কেন, যেই দর্শনীয় স্থানে যান না কেন, যাত্রাপথের সৌন্দর্য কিন্তু একেবারেই আলাদা। আর এই জোকো ভ্যালির যাত্রাপথ আপনার মন ভরিয়ে দেবে। কখনো দেখবেন গাছে ঘেরা সবুজ পাহাড়, আবার কখনো দেখতে পাবেন একেবারে বেগুনি রঙের এক পাহাড় তার ফুলের পসরা সাজিয়ে বসে আছে আপনার জন্য। আবার কখনো দেখবেন হলুদ গোলাপি নানান ধরনের পাহাড়ি ফুলে এক একটা উপত্যকা ভরে রয়েছে। আর সেই দৃশ্য চোখের সামনে না দেখলে কল্পনা করা বেশ কঠিন।

ভিসা মাথাকে জুকু ভ্যালি যাওয়ার জন্য পারমিট নিতে হবে। পারমিট নিয়ে আরও প্রায় ৪০ মিনিট গেলে ভিসামা বেস পয়েন্ট পড়বে। লম্বা ঘন গাছের সারির মধ্য দিয়ে এবার হাঁটা পথ, আপনাকে হেঁটে যেতে হবে। পাশাপাশি দু তিনজনের বেশি হাঁটতে পারবেন না এই রাস্তায়। আর এই রাস্তায় মাঝে মধ্যে আপনি হেঁটে যাবেন ম্যাপেল গাছের তলা দিয়ে। দেখবেন ম্যাপেল গাছের পাতা সারিবদ্ধভাবে রাস্তা দখল করে আছে। ৪০০ মিটার প্রায় হাঁটার পর শুরু হবে চড়াই রাস্তা, প্রায় এক কিলোমিটারের মতো খাড়া পথ। তাই অবশ্যই এই ট্রেকিংয়ে যাওয়ার আগে চেষ্টা করবেন আপনার ট্রেকিংয়ের অভিজ্ঞতা সম্পন্ন মানুষদের নিয়ে যেতে। প্রায় এক কিলোমিটার মতো খাড়া পথে আপনাকে হাঁটতে হবে। পাথরগুলো যদিও সিঁড়ির মতো সাজানো রয়েছে, কিন্তু সেই হাঁটাটাও বেশ কষ্টের। শীর্ষে পৌঁছানোর পরে, মানে পাহাড় চূড়োয় পৌঁছানোর পরে, কিন্তু এই সারা পথের এই যে এত সিঁড়ি ভেঙে আসার যে কষ্ট, সেই সমস্ত ক্লান্তি নিমেষে উধাও হয়ে যাবে। একটু ওপরে উঠেই আপনি দেখতে পাবেন নিচের ভিসামা গ্রাম, আর সামনে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, আর তারপরে নীল আকাশের নিচে সাদা মেঘের আস্তরণ আর অগুন্তি নাম না জানা পাহাড়ের চূড়া। কখনো দেখবেন কোনোটা হালকা সবুজ, কোনোটা গাঢ় নীল, কোনোটা দূরে একেবারে কালো, অসংখ্য পাহাড়ের চূড়া, আর কোনো কিছুই নেই। যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন পর্বত শৃঙ্গ, সেও এক অসাধারণ দৃশ্য। যদিও রাস্তা কিন্তু তখনও শেষ হয়নি, তারপরেই ঘন বাঁশ জঙ্গল পড়বে, আর পাহাড়ি নানান ফুলকে সঙ্গে নিয়ে আপনি হেঁটে যেতে পারবেন আরও খানিকটা পথ। আর এরপর আপনি পৌঁছবেন আপনার সেই এতক্ষণের আশা নিয়ে আপনি যে পথে এলেন, সেই পথের দর্শন, সেই ভ্যালির দর্শন, জুকো ভ্যালি। আর সামনে জুকো ভ্যালিতে পৌঁছানোর পর সত্যি আপনার মনে হবে আমি স্বর্গেই বোধহয় দাঁড়িয়ে রয়েছি। সেই দৃশ্য অনির্বচনীয়, সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। তাহলে চটপট প্ল্যান করে ফেলুন অক্টোবর নভেম্বরের মধ্যে জুকো ভ্যালি ঘুরে আসতে। এই সময় গেলে আপনি পাহাড়ি ফুলের দেখা পাবেন। তাহলে দেরি কিসের, চটপট প্ল্যান করে ফেলুন নাগাল্যান্ড জুকো ভ্যালি। শুনলেন আসুন বেরিয়ে যান ভারতে, একটু পরেই শুনবেন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশ আজ সার্জিক্যাল স্ট্রাইকের দশম বার্ষিকী পালন করছে। প্রধানমন্ত্রী গতকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে যে কোনো জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে ভারতের আপোষহীন নীতির কথা আবারও ঘোষণা করেছেন। দেশজুড়ে প্রস্তাবিত তিন দিনের ব্যাংক ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে। কৃষিমন্ত্রী আজ নতুন দিল্লিতে আসন্ন রবি মরসুমের কথা বিবেচনা করে এক জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় পশুপালন মন্ত্রী আজ পশু সম্পদ বীমা পোর্টালের সূচনা করবেন। এ সংক্রান্ত বীমা পরিষেবার ডিজিটাল পরিবর্তনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

0: এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভারত আজ আফগানিস্তানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। দেশ আজ সার্জিক্যাল স্ট্রাইকের দশম বার্ষিকী পালন করছে। নরেন্দ্র মোদী সরকারের এই সিদ্ধান্ত সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে। 2016 সালের 28 ও 29 সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার অন্য দিকে থাকা জঙ্গি ঘাঁটিগুলির ওপর সার্জিক্যাল স্ট্রাইক চালায়। 2016 সালের সেপ্টেম্বরের শুরুতে উড়িতে জঙ্গি হামলায় 19 জন ভারতীয় সেনার প্রাণহানির ঘটনার সমুচিত সামরিক জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়। এই দিনটি স্মরণের মধ্য দিয়ে জাতীয় নিরাপত্তা ব্যবস্থার বিবর্তন ও অগ্রগতির এক দশকের চিত্র তুলে ধরা হয়। 2016 সালে প্রদর্শিত সেই দৃঢ় সংকল্পই পরবর্তী সময়ের সাহসী পদক্ষেপগুলি নিতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে 2019 সালের বালাকোট বিমান হামলা এবং 2025 সালের অপারেশন সিন্দুর। এই ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী গতকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে যে কোনো জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে ভারতের আপোষহীন নীতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভারতকে নিশানা করলে তার কড়া জবাব দেওয়া হবে।
1: বিতে এক দশক মে বালাকোট কি এয়ার স্ট্রাইক সে লেকর অপারেশন সিন্দুর তক ভারত নে বার বার ইয়ে স্পষ্ট সন্দেশ দিয়া হ্যায় কি আগর আতঙ্কবাদী ভারত পর আঁখ উঠায়েঙ্গে তো উসকা করারা জবাব দিয়া জায়েগা। আতঙ্কবাদী হামলো নে ভারত কো লম্বে সময় তক চোট পৌঁছাই হ্যায়। পহলে ভি হর আতঙ্কী হামলে কে বাদ পাকিস্তান পর কার্যবাহী কি মাঙ্গ হোতি থি। আব আজ কা ভারত আতঙ্কবাদ কে খিলাফ জিরো টলারেন্স পলিসি লেকর চল রহা হ্যায়।
0: নেশামুক্ত ভারত অভিযানের আওতায় মাদকের বিরুদ্ধে লড়াইয়ে লক্ষ লক্ষ যুব সম্প্রদায়ের ভূমিকার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নেশামুক্তির বার্তা কর্মসূচির আওতায় যুবক যুবতীরা যেভাবে নিজেদের ভাষায় নিজেদের মতো করে সচেতনতার প্রসারে কাজ করছেন তা প্রশংসার যোগ্য। তারা মাদকাসক্তি থেকে দূরে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন এবং অন্যদের কাছেও এই বার্তা পৌঁছে দিচ্ছেন।
1: युवाओं ने नशे से दूर रहने की प्रतिज्ञा ली और इस संदेश को दूसरों तक पहुंचाने की जिम्मेदारी भी ली। ये सब हो रहा है नशा मुक्त युवा अभियान के तहत। इसमें माय भारत के वॉलंटियर शामिल हैं और जागरूकता के कार्यक्रम हुए हैं। नशा मुक्ति का संदेश हमारे युवा खुद इस संदेश को आगे बढ़ा रहे। माय भारत पर एंथेम स्लोगन राइटिंग और नुक्कड़ नाटक जैसी अलग अलग प्रतियोगिताएं हुई है।
0: প্রধানমন্ত্রী বলেন, সেপ্টেম্বর মাসকে পুষ্টি মাস হিসেবে চিহ্নিত করে বিশেষ সচেতনতা অভিযান চালানো হচ্ছে। অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ে দেশব্যাপী একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষক শিক্ষিকা অঙ্গনওয়াড়ি কর্মী এবং অভিভাবকদের সাহায্যে চলছে সচেতনতার প্রচার। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বর্তমানে পোষণ ট্র্যাকারের সঙ্গে ডিজিটালি যুক্ত। এর ফলে শিশু গর্ভবতী মহিলা এবং স্তন্যদায়ী মায়েদের সুচারুভাবে যত্ন নেওয়া সম্ভব হচ্ছে। ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন IBA এবং ব্যাংক কর্মচারীদের সাতটি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস UFBU এর মধ্যে গতরাতে আলোচনায় ইতিবাচক সাড়া পাওয়া যাওয়ায় আজ থেকে তিন দিনের প্রস্তাবিত ব্যাংক ধর্মঘট ও আন্দোলনের কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলির গ্রাহক পরিষেবা স্বাভাবিকই থাকবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ গুজরাটের সাবরমতীতে 1500 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে যৌথভাবে তিনি সাবরমতী স্টেশন থেকে দেশের প্রথম LNG চালিত ট্রেনের যাত্রার সূচনা করেন। এই ট্রেনটিতে ডিজেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG উভয়েরই জ্বালানি হিসেবে ব্যবহারের উপযোগী ব্যবস্থা রয়েছে। এতে 1400 হর্স পাওয়ার ক্ষমতাসম্পন্ন দুটি ড্রাইভিং পাওয়ার কার যুক্ত করা হয়েছে, যা প্রচলিত ডিজেল ব্যবহারের পরিমাণ প্রায় 40% পর্যন্ত কমিয়ে দেবে। এই অনুষ্ঠানের পর অমিত শাহ বলেন,
2: विद्युतीकरण 2010-11 में 75 किलोमीटर होता था और 23-24 में 7188 किलोमीटर विद्युतीकरण। 75 से 7000 किलोमीटर की छलांग 99.6% रेलवे का विद्युतीकरण हो गया है। 0.3% जो बाकी है वो भी हम पूरा कर लेंगे।
0: কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষি বিষয়ক দুই দিনব্যাপী এক জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। এর মূল ভাবনা রবি অভিযান 2026, আগামী রবি মরশুমের জন্য কোন কোন বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে তা নিয়ে আলোচনার জন্য কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ এই সম্মেলনের আয়োজন করছে। কৃষি মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, সম্মেলনে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় শক্তিশালী করার পাশাপাশি কৃষিক্ষেত্রে উৎপাদন, উৎপাদনশীলতা, স্থায়িত্ব এবং কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে একটি সমন্বিত কৌশল গ্রহণ করার ওপর গুরুত্ব দেওয়া হবে। সম্মেলনের প্রথম দিনে তিনটি বিষয়ের ওপর আলোচনা হবে, এগুলি হল স্বনির্ভরতা, কৃষিকাজে বৈচিত্র্য ও উৎপাদন বৃদ্ধি, স্থায়িত্ব ও জলবায়ু সহনশীল কৃষি এবং কৃষিকাজে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, পরিকাঠামো, অর্থের যোগান ও নানা সমস্যার সমাধান। উত্তরপ্রদেশে বজ্রপাত ও টানা তিন দিন ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত 56 জনের মৃত্যু হয়েছে। বন্যাদুর্গত এলাকায় অত্যন্ত তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চালানোর জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃষ্টিজনিত কারণে সবথেকে বেশি মৃত্যু হয়েছে সীতাপুরে, এরপরে রয়েছে লখিমপুর খেরি, বেহারাইজ, বলরামপুর, অযোধ্যা ও গোরখপুর। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশুপালন ও দুগ্ধজাত শিল্প বিভাগ আজ নতুন দিল্লিতে পশু সম্পদ বীমা পোর্টালের সূচনা করতে চলেছে। কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধজাত শিল্পমন্ত্রী রাজীব রঞ্জন সিং এই পোর্টালটির উদ্বোধন করবেন। দেশের পশু সম্পদ বীমা পরিষেবার ডিজিটাল পরিবর্তনের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্য, পশুপালন ও দুগ্ধজাত শিল্প মন্ত্রক জানিয়েছে, পশু সম্পদ বীমার জন্য এই পোর্টাল একটি একক ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর ফলে পশু সম্পদ বীমা যোজনার আওতায় থাকা গবাদি পশুর ক্ষেত্রে নতুন বীমা করা, বীমার দাবি এবং রিপোর্ট তৈরির কাজ আরও সুশৃঙ্খল এবং সহজ হবে। হিন্দি ও ইংরেজি ছাড়াও 11টি আঞ্চলিক ভাষায় পাওয়া যাবে এই পোর্টাল। ভারতের নির্বাচন কমিশন দিল্লির বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি 2026 আওতায় সময়সূচির কিছু পরিবর্তন করেছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছে, ভোটার তালিকা সংশোধন দাবি ও আপত্তি জানানোর শেষ তারিখ 30 অক্টোবর করা হয়েছে। এই দাবি ও আপত্তি সংক্রান্ত নোটিশগুলির নিষ্পত্তির বিষয়টি চলবে 30 নভেম্বর পর্যন্ত। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 4 ডিসেম্বর। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ আজ মহান বিপ্লবী ভগৎ সিংয়ের 119তম জন্মবার্ষিকী উদযাপন করছে। 1907 সালের আজকের দিনেই পাঞ্জাবের লায়ালপুর জেলার বাঙ্গা গ্রামে তার জন্ম হয়। স্বাধীনতা আন্দোলনের সময় তিনি একাধিক বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত হন এবং নেতৃত্ব দেন। ব্রিটিশ পুলিশ সুপারিনটেনডেন্ট জন স্ট্যান্ডার্ডকে গুলি করে হত্যার দায়ে 1931 সালের 23শে মার্চ মাত্র 23 বছর বয়সে ফাঁসি হয় ভগৎ সিংয়ের। ভারত আফগানিস্তানের কাবুলের সরকারি হাসপাতালের জন্য জীবনদায়ী ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। মানবিক সহায়তার অংশ হিসেবে আফগানিস্তানকে এর আগেও সাহায্য করেছে ভারত। সামাজিক মাধ্যমে এক বার্তায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আফগান জনসাধারণের প্রতি ভারতের মানবিক সহায়তার কেন্দ্রবিন্দুতে রয়েছে স্বাস্থ্য পরিষেবা। ব্রিটেনের ফেয়ারফোর্ডে রয়্যাল এয়ারফোর্স ঘাঁটির কাছে জঙ্গি কার্যকলাপ চালানোর প্রস্তুতি সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তারের পর সেদেশে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য লন্ডনের মার্কিন দূতাবাস নিরাপত্তা সংক্রান্ত একটি সতর্কতা জারি করেছে। দূতাবাস জানিয়েছে, ব্রিটিশ কর্তৃপক্ষ বর্তমানে সেদেশে সামগ্রিক সন্ত্রাসবাদী হুমকির বিষয়টিকে মারাত্মক হিসেবে বিবেচনা করছে। ব্রিটেনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে জাপানের নিশিনে কোরোগি স্পোর্টস পার্কে আজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10:30। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে গতকাল প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে 3 ম্যাচের একদিনের সিরিজে 1-0 এগিয়ে গেছে। সিরিজের দ্বিতীয় ম্যাচ বুধবার গুয়াহাটিতে হবে। শেষে বিশেষ খবর আরও একবার। দেশ আজ সার্জিক্যাল স্ট্রাইকের 10ম বার্ষিকী পালন করছে। প্রধানমন্ত্রী গতকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে যে কোনো জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে ভারতের আপোষহীন নীতির কথা আবারও উল্লেখ করেন। দেশজুড়ে প্রস্তাবিত 3 দিনের ব্যাংক ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
3: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সকালের আড্ডা। উপস্থাপনায় রয়েছে আমি স্পন্দন দাস।

সুপ্রভাত। দুই বাংলার শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের সকালের আড্ডা। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্পন্দন দাস। শুরু করলাম হেমা মঙ্গেশকরের কণ্ঠের একটি গান দিয়ে। কি ভাবছেন, ভুল বললাম? খামোকা লতা মঙ্গেশকরকে আমি হেমা মঙ্গেশকর কেন বললাম? কারণ তাঁর আসল নাম ছিল, তাঁর সত্যিকারের নাম, ছেলেবেলায় যে নাম রাখা হয়েছিল সেই নাম ছিল হেমা মঙ্গেশকর। আজ তাঁর জন্মদিন। তাঁর সেই ছোটবেলার, চলুন বেশ কয়েকটা কাহিনী আমরা, অজানা কথা আমরা জেনে নিই। আচ্ছা, আপনি জানেন লতা মঙ্গেশকর জীবনে একদিনের জন্য স্কুলে গিয়েছিলেন? চলুন তবে শুনে নেওয়া যাক সেই সব মজার কাহিনী। না, তবে শুধু মজার নয়, কারণ সারা ভারতবর্ষ, সারা পৃথিবী যাকে কোকিলকণ্ঠী নামে চেনেন, তার শৈশবটা কিন্তু কেটেছে বেশ যন্ত্রণায়, বেশ স্ট্রাগল করে, অনেক কষ্ট করতে হয়েছিল তাকে। শুনবো সেই সব কথা। ইন্দোরে 1929 সালের 28 সেপ্টেম্বর জন্ম নেন লতা মঙ্গেশকর, আর তারপর তাঁর নাম রাখা হয় হেমা মঙ্গেশকর। কিন্তু বাবা দীননাথ মঙ্গেশকরের ভাববন্ধন নাটকে লতিকা নামের একটি জনপ্রিয় চরিত্র ছিল, আর সেই চরিত্রটি এতটাই প্রিয় ছিল দীননাথ বাবুর কাছে, দীননাথ বাবু সেই লতিকা থেকেই নিজের মেয়ের নাম রাখেন লতা। সেই থেকেই লতা মঙ্গেশকর নাম ছড়িয়ে পড়ে তাঁর। এছাড়া গোয়ায় মঙ্গেশি নামে একটি গ্রাম রয়েছে এবং এই গ্রামের নাম অনুসারেই মঙ্গেশকর পদবী বলে শোনা যায়। মাত্র 5 বছর বয়সে তিনি, অর্থাৎ লতা মঙ্গেশকর, বাবা দীননাথ বাবুর সঙ্গে সঙ্গীত নাটকে অভিনয় শুরু করেন, আর সেই সঙ্গে তাঁর দিদিমার কাছে লোকগানের তালিম নেওয়াও শুরু হয়। আর ওই যে একটু আগে বললাম, মাত্র একদিনের জন্য স্কুলে গিয়েছিলেন লতা মঙ্গেশকর, আর তাঁর স্কুলের প্রথম দিনই সঙ্গী হয়েছিল, হয়েছিলেন বোন আশা। স্কুলে গিয়ে লতাদেবী সহপাঠীদের গান শেখাতে শুরু করলেন, আর তাতেই মাস্টার মশাইদের বকুনি জুটল তাঁর প্রথম দিনের স্কুল জীবনে। আর তাই একেবারে সহজ রাস্তা, দ্বিতীয় দিন থেকে আর স্কুলের পথে পা বাড়াননি সুর সাম্রাজ্ঞী।

1942 সালে পিতা দীননাথ মঙ্গেশকরের মৃত্যুর পর বড় মেয়ে হিসেবে পরিবারের সমস্ত দায়িত্ব এসে পড়ল লতা মঙ্গেশকরের ওপর। উপার্জনের আশাতেই 1942 থেকে 1948 সালে 8টি সিনেমায় অভিনয় করলেন লতা মঙ্গেশকর। হ্যাঁ, গান আগে তিনি অভিনয় শুরু করেছিলেন, শুরু হয়েছিল তাঁর অভিনয় জীবন। লতা মঙ্গেশকর গায়িকা হিসেবে নয়, কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী হিসেবে। 1942 সালে বাবার আকস্মিক মৃত্যুর পর পরিবারের দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য বেশ কয়েকটি মারাঠি ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। যদিও এই অভিনয়ের প্রতি তার কোনো কালেই আকর্ষণ ছিল না, অভিনয় করতে খুব বেশি ভালোবাসতেন না তিনি। তার নিজের গলাতেই শোনা যায় তিনি নাকি অভিনয় করতে একেবারেই পছন্দ করতেন না, কিন্তু বাধ্য হয়ে সংসার চালানোর জন্য তাকে অভিনয়ের পথ বেছে নিতে হয়েছিল।

যার গানের সংখ্যা 30,000-এরও বেশি, প্রায় 36টিরও বেশি ভাষায় যিনি গান গেয়েছেন, এবং প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী হিসেবে যিনি ব্রিটেনের প্রখ্যাত রয়্যাল অ্যালবার্ট হলে সঙ্গীত অনুষ্ঠান করার সুযোগ পেয়েছিলেন, সেই তাঁকেই সিনেমা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, মানে তার গান বাদ দিয়ে দেওয়া হয়েছিল, কারণ তার গলা নাকি পাতলা। এবং তার প্রথম প্লেব্যাক করা গানটি সিনেমা থেকে জাস্ট কেটে ফেলা হয়েছিল।

তাঁর জীবনের শুরুটা হয়েছিল এভাবে। মারাঠি সিনেমা কেটি হাসালের প্রথম প্লেব্যাক করেছিলেন লতা মঙ্গেশকর, কিন্তু ফাইনাল এডিটিংয়ের সময় তাঁর গানটি বাদ পড়ে সিনেমা থেকে। ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল সেদিন, কিন্তু তিনি হাল ছাড়েননি। 1948 সালে শশধর মুখোপাধ্যায়ের সিনেমা শহীদে গান গাওয়ার কথা হলো আবার, আশায় বুক বাঁধলেন। তাই শশধর বাবুর সঙ্গে দেখা করলেন এবং গানের কথা প্রায় পাকাপোক্ত হতে যায়। কিন্তু তারপরেও থেকে গেল একটি কিন্তু। কিন্তু পাতলা গলা বলে শশধর বাবু লাস্ট মুহূর্তে লতা মঙ্গেশকরকে বাদ দিয়ে দিলেন। আবার আশাহত হলেন তিনি। আসলে সেই সময় নূরজাহান এবং শামসাদ বেগমের মতো অনুনাসিক কণ্ঠ ভীষণ জনপ্রিয় ছিল ভারতবর্ষে, আর তাই বাদ পড়তে হয়েছিল কোকিল কণ্ঠী লতা মঙ্গেশকরকে, যিনি দীর্ঘ সময় ধরে গিনেস বুক অফ রেকর্ডসে ছিলেন সর্বোচ্চ স্থানে। 1000-এরও বেশি হিন্দি এবং 36টি আঞ্চলিক চলচ্চিত্রে 25,000-এরও বেশি গান গেয়েছেন প্রায় 36টি ভাষায়, এবং যার গানের সংখ্যা 30,000-এরও বেশি।

কণ্ঠসঙ্গীতের সুরের মায়ায় আকাশ প্রদীপ জলে দূরের তারার বাণেছে। জুঁই সাদা রেশমি জোছনায় গান আর গল্পের

অন্ধকারে দু চোখ আলোয় ভরে যায়। তিনি কোকিল কণ্ঠে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। আজ লতা মঙ্গেশকরের 97তম জন্মদিনে হারানো দিনের গান অনুষ্ঠানে শুনবেন তাঁর সম্পর্কে জানা অজানা কিছু কথা ও চিরস্মরণীয় কিছু গান। আর আপনাদের সঙ্গে থাকবে অরিজিৎ ঘোষ। অবশ্যই শুনবেন হারানো দিনের গান। নিশ্চয়ই শুনবেন হারানো দিনের গান এবং লতা মঙ্গেশকরকে নিয়ে টানা এক ঘন্টার একটি অনুষ্ঠান। তবে আপনাদের খুব ছোট্ট করে আরেকটি ঘটনা জানিয়ে দিয়ে আমি সকালের আড্ডার প্রথম অংশ লতা মঙ্গেশকর এই অংশটি আমি শেষ করব। আর সেটি হল, লতা মঙ্গেশকর সুর করেছে এটা আপনি জানেন? এটা নিয়ে একটা মজার ঘটনা আছে, চটপট বলে দিই। 1974 সালে পুজোর অ্যালবাম করতে গিয়ে HMV কোম্পানি একটি অভিনব উদ্যোগ গ্রহণ করল। আর তখন গ্রামোফোন রেকর্ডের যুগ, আর গ্রামোফোন রেকর্ডের যুগে পুজোর অ্যালবাম মানে তো একেবারে মারমার কাটকাট বিষয় ছিল। HMV ঠিক করল সে বছর পুজোর অ্যালবামে দুজন বিখ্যাত শিল্পী একে অপরের গানে সুর করবেন, যেমন ভাবনা তেমন কাজ। আর সেই দুজন লেজেন্ড হলেন কিশোর কুমার আর লতা মঙ্গেশকর। অর্থাৎ কিশোর কুমার যে দুটি গান গাইবেন সেই গান দুটিতে সুর দেবেন স্বয়ং লতা মঙ্গেশকর, আর লতা মঙ্গেশকর যে গান দুটি গাইবেন সেই গান দুটিতে সুর দেবেন কিশোর কুমার। আর এই চারটি গানই লিখেছেন গীতিকার মুকুল দত্ত। HMV কোম্পানির এই ভাবনা নিঃসন্দেহে বেশ অভিনব, কিন্তু গানে সুর করার জন্য মুকুল দত্তের লেখা অনেক গানের মধ্য থেকে দুটি গান স্বয়ং নির্বাচন করলেন ভারতীয় সঙ্গীত জগতের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র লতা মঙ্গেশকর। কারণ তাঁর গানের ব্যাপারে এবং গান পছন্দের ব্যাপারে তিনি ভীষণ খুঁতখুঁতে ছিলেন, আর সুর করলেন প্রাণ ঢেলে। জানেন সেই দুটি গান কি কি? সেই দুটি গান হল তারে আমি চোখে দেখিনি, তার অল্প অল্প গল্প শুনেছি। আরেকটি গান হল আমি নেই ভাবতে ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায়। 1974 সালে HMV থেকে বের হওয়া লতা মঙ্গেশকরের সুরে এই দুটি গান প্রবল জনপ্রিয়তা অর্জন করল। আর ওদিকে কিশোর কুমার যে গানে সুর দিয়েছিলেন লতা মঙ্গেশকরের, সেই গানটি হল প্রিয়তম কে লিখিত মায়ার ভালোবাসার আগুন জেলে। তাহলে চলুন চটপট শুনে নিই লতা মঙ্গেশকরের সুর করা সেই বিখ্যাত একটি গান তারে আমি চোখে দেখিনি।

0: রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক রাস্তার দুদিকের খোঁজ রাখতে।
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
2: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাক যোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।
3: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
4: সকালের আড্ডায় এখন সময় দৃষ্টিকোণের। দৃষ্টিকোণে আজ শুনবেন জীবন দেবতা।
5: ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়েও দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙাড়ি বক্ষ দলিত দ্রাক্ষা সম। নিজের মধ্যে থেকে অন্য আমিকে খুঁজে নেবার সাধনাতেই আজীবন পথ চলেছেন রবীন্দ্রনাথ। আর তাঁর এই বৃহত্তর জীবনবোধের ক্ষেত্রে এই অন্তরের আমি ধরা দেয় জীবন দেবতা রূপে। তার সৃষ্টিতে আমরা বারবার দেখি এই জীবন দেবতার সন্ধান। অন্তরতমের সঙ্গে কবি একযোগে যুক্ত করলেন বিশ্ব।

এই জীবন দেবতারূপী সত্তাটি নানা সময়ে নানানভাবে ধরা দিয়েছে তাঁর সৃষ্টিতে, কখনো বা মিলে গেছে সর্বেশ্বরবাদের সঙ্গে। শোক, দুঃখ, আনন্দ, বেদনা সবকিছুর মধ্যেই মিলে মিশে আছেন জীবন দেবতা। প্রিয় বন্ধুর বাণী শুধু নয়, নিগূঢ় চেতনার ঊর্ধ্বে উঠে কখনো বা প্রাণে তার স্পর্শ পাবার

অনেক সময়ই এই জীবন দেবতার রূপ স্পষ্টভাবে ধরা দেয়নি কবির কাছে। আকুল হয়েছেন তিনি, বারে বারে খুঁজেছেন অন্তরাত্মাকে।

রবীন্দ্রনাথ তার সব ব্যর্থতা বিফল বাসনা উৎসর্গ করেছেন এই জীবন দেবতার চরণেই। চিত্রা কাব্যগ্রন্থের সাধনা কবিতায় তিনি লিখলেন, এখানেও তুমি জীবন দেবতা, কহিন নয়ন জলে সেই মধুমুখ, সেই মৃদু হাসি, সেই সুধা ভরা আঁখি, চিরদিন মোরে হাসালে কাঁদালে, চিরদিন দিল ফাঁকি। খেলা করিয়াছ নিশিদিন মোর সব সুখে সব দুঃখে, এ অজানাপুরে দেখা দিলে পুনঃ সেই পরিচিত মুখে।

জীবন দেবতাকে নিজের আলোয় চিনে কিংবা তার কাছে বারবার নিজেকে সমর্পণ করার মধ্যে দিয়েই কবি সৃষ্টি করেছেন একের পর এক গান কবিতা। কবিতার মধ্যে দিয়েই তিনি বলেন, অন্তর মাঝে বসিয়ে অহরহ, মুখ হতে তুমি ভাষা কেড়ে লহ, মোর কথা লয়ে তুমি কথা কহ, মিশায়ে আপন সুরে। সর্বশক্তিমান জীবন দেবতার চরণ ধুলার পরেই মাথা নত করেছেন রবীন্দ্রনাথ, কামনা করেছেন পরম শান্তি।

শুনলেন দৃষ্টিকোণ। দৃষ্টিকোণে আজ শুনলেন জীবন ও দেবতা। শুনছেন সকালের আড্ডা। আচ্ছা, মানুষ চাইলে কিনা করতে পারে, সব করতে পারে। আর তাই একটা মানুষ তার জীবনে প্রায় 26 লক্ষের বেশি গাছ লাগিয়েছেন। ভাবতে পারছেন সংখ্যাটা? 26 লক্ষ। একটা মানুষ ছোট থেকেই চেয়েছিলেন তিনি গাছ লাগাবেন সারা পৃথিবী জুড়ে। আর তাই তিনি 40 বছরের মধ্যে লাগিয়ে ফেলেছেন 26 লক্ষ গাছ। ফেরাতে চান পাখি পতঙ্গের ঘর 26 লক্ষের বেশি গাছের জনক পিপল বাবা। গাছ যত বেশি থাকবে আমাদের পৃথিবীটা ততই সুন্দর হয়ে উঠবে। এই মূল মন্ত্রকে সামনে রেখে স্বামী পরিবর্তন নামে 11 বছর বয়সী এক বালক 1977 সালে পুনেতে তার ছোট্ট বন্ধুদের সঙ্গে একটি শখের ক্লাব তৈরি করেছিলেন। 3 দশক পরে 1911 সালে তার শখের ক্লাবটিকে তিনি সারা ভারতবর্ষ জুড়ে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে নিবেদিত একটি অর্গানাইজেশন হিসেবে পরিচিতি দিলেন। আর আজ এই ক্লাবটি গিভ মি ট্রিজ নামে পরিচিত, যা ভারতবর্ষের অন্যতম বৃহত্তম স্বেচ্ছাসেবী বৃক্ষরোপণকারী এক সংস্থা। 10,000-এরও বেশি স্বেচ্ছাসেবক নিয়ে এই সংস্থাটি 20 মিলিয়নের বেশি গাছ এবং 1.25 কোটি বেশি অশ্বত্থ গাছ ও নিম গাছ লাগানো রেকর্ড গড়ে ফেলেছে। মানুষটির আসল নাম হল আজাদ জৈন। বর্তমানে তিনি স্বামী প্রেম পরিবর্তন নামেই পরিচিত, তবে জনপ্রিয় পিপল বাবা নামেই। প্রায় 26 লক্ষ গাছ লাগিয়ে ফেলেছেন ইতিমধ্যে। পৃথিবীটা পাখি গাছ মানুষ সবার, তার কাজ যেন এই কথাই। তার কাজ এই কথাটি যেন জানিয়ে দেয় বারবার আমাদেরকে যে হ্যাঁ, একেবারেই তাই। পৃথিবীটা পাখি গাছ মানুষ সবার, একা শুধু মানুষের নয়। আর তাই সবুজের অভিযান ছোট থেকেই শুরু করেছেন তিনি, আর আজ তিনি অসংখ্য মানুষের প্রেরণা হয়ে উঠেছেন। বর্তমানে গিভ মি ট্রিজ ফাউন্ডেশন উত্তরপ্রদেশ, পাঞ্জাব, দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র, জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে গাছ লাগিয়ে চলেছে নিরন্তর। স্বামী প্রেম পরিবর্তন ওরূপে পিপল বাবার কথায় আমার মূল উদ্দেশ্য হল আমাদের এই গ্রহকে বসবাসের জন্য আরও সুন্দর, আরও স্নিগ্ধ করে তোলা, যেখানে থাকবে শুদ্ধ নির্মল বাতাস আর সবুজে পরিপূর্ণ এক স্বাস্থ্যকর পরিবেশ। আসলে বৃক্ষরোপণ কোনো একদিনের কাজ নয়, বললেন তিনি। বললেন এটিকে আমাদের দৈনন্দিন অভ্যেসের অংশ করে তুলতে হবে। আমি প্রত্যেককে আহ্বান জানাই তারা যেন নিজেদের সন্তানদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগিয়ে আসেন এই সবুজ মহোৎসবের শরিক হতে, বললেন তিনি। আর তারপর বলেই শুধু তিনি কিন্তু থেমে থাকেননি। ওই যে বললাম, 26 লক্ষের বেশি গাছ তিনি লাগিয়ে ফেলেছেন এবং তিনি চান 1 কোটির বেশি গাছ লাগাতে নিজের হাতে সারা ভারতবর্ষ জুড়ে। ওই যে মানুষ চাইলে কি না পারে, সত্যি। নইলে ভাবতে পারছেন একা একজন মানুষ 26 লক্ষের বেশি গাছ লাগিয়ে ফেলেছেন এবং গাছ লাগিয়েই ক্ষান্ত নন। সেই গাছের যত্ন আত্মি দেখভাল সমস্তটাই করে চলেছেন তিনি এবং তাকে সাহায্য করছেন অবশ্যই বেশ কিছু মানুষ রয়েছে তার সঙ্গে। কিন্তু তিনি তার চেষ্টা, তার ইচ্ছে, তার আবেগকে তিনি দমিয়ে রাখেননি। তিনি এগিয়ে চলেছেন তার উদ্দেশ্য নিয়ে, তার নির্দিষ্ট অভীষ্ট পূরণের লক্ষ্যে।

খাতায়, লক্ষ্য যদি স্থির থাকে, মনে যদি জোর থাকে, যদি জেদ থাকে, তাহলে কেউ আপনাকে আপনার অভীষ্ট পূরণের পথ থেকে কখনোই সরাতে পারবে না।

জানা অজানায় শুনছেন ধারাবাহিক কথিকা হিমালয়ের পাখি। আজ দ্বিতীয় পর্ব, লিখেছেন ডক্টর অসীম মিত্র। ভারতীয় উপমহাদেশের বিশাল এলাকা জুড়ে রয়েছে হিমালয় পর্বতমালা, যার বেশিরভাগটাই রয়েছে আমাদের দেশের উত্তর সীমানায়। এই উপমহাদেশের শতকরা 80% পাখির দেখা পাওয়া যায় আমাদের হিমালয়ে। এযাবৎ ভারতীয় হিমালয়ে 940 প্রজাতির পাখি নথিভুক্ত করা হয়েছে। পশ্চিম হিমালয়ের দ্বিগুণ সংখ্যক পাখি প্রজাতির দেখা মেলে পূর্ব হিমালয়ে। এশিয়ার সবচাইতে বেশি সংখ্যক বিপন্ন পাখি প্রজাতির বাসভূমিও এখানেই। বিশ্বের 34টি জৈব বৈচিত্র্যপূর্ণ এলাকার অন্যতম আমাদের এই হিমালয়। ভারতের হিমালয়

0: পৃথিবীর কিছু অপূর্ব সুন্দর পাখির বাসস্থান। এদের মধ্যে রয়েছে হিমালয়ের মোনাল, স্কারলেট মোনাল, ব্লাড ফেজান্ট, চির ফেজান্ট, গ্রেট হর্নবিল ইত্যাদি। এছাড়া রয়েছে হিমালয়ের গোল্ডেন ঈগল, হিমালয়ান গ্রিফন ভালচার, হিমালয়ান স্নোকক ইত্যাদি। বহু বছর আগে হিমালয়ের কিছু কিছু জায়গায় হিমালয়ান কোয়েল পাওয়া যেত। এই পাখিটিকে 1876 সালে মুসৌরিতে শেষ দেখা গেছে। পাখিটিকে এখন বিলুপ্ত বলে ধরে নেওয়া হয়েছে। হিমালয়ের অন্য বিপন্ন পাখিদের মধ্যে রয়েছে চেস্টনাট, ব্লাইটস ব্রেস্টেড প্যাট্রিজ, ব্লাইটস ট্রগোপান, স্নোই থ্রোটেড ব্যাবলার, রেড হেডেড ভালচার, হোয়াইট বেলিড হেরন, হোয়াইট বিল ডাক ইত্যাদি। ভারতের হিমালয়ে জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ার জেলায় রয়েছে পাড্ডার উপত্যকা। উচ্চতা 1600 মিটার থেকে 6000 মিটারেরও বেশি। এখানে এযাবৎ 151 প্রজাতির পাখি নথিভুক্ত করা হয়েছে। 42টি গরমকালে পরিযায়ী হয়ে আসে এবং 109টি পাখি এখানকার স্থায়ী বাসিন্দা। এদের উচ্চতা ভিত্তিক স্থানীয় পরিযানও দেখা যায়। এদের মধ্যে 3টি বিপন্ন প্রজাতির, ইজিপশিয়ান ভালচার, স্টিপি ঈগল ও ওয়েস্টার্ন ট্রগোপান। এখানকার বিয়ার্ডেড ভালচার ও হিমালয়ান গ্রিফন হল প্রায় বিপন্ন প্রজাতি। পুরনো পৃথিবীর শকুনদের মধ্যে হিমালয়ান গ্রিফন আকারে সবচেয়ে বড় ও ওজনে পাখিদের মধ্যে সবচাইতে ভারী পাখিদের অন্যতম। এদের গড় ওজন 9 কিলোগ্রাম হলেও 12 কিলোগ্রাম ওজনের পাখিও পাওয়া গেছে। এখনও উচ্চ হিমালয়ের কিছু কিছু বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের পরিবারের কেউ মারা গেলে মৃতদেহ পাহাড়চূড়ায় রেখে আসে। সেই মৃত মানুষের মাংস হিমালয়ান গ্রিফনের প্রিয় খাদ্য। এছাড়া রয়েছে মৃত অন্যান্য জন্তুদের দেহ। হিমালয়ের খুব উঁচুতে যেসব জলাভূমি রয়েছে তাদের বেশিরভাগই লাদাখের 4000 মিটার থেকে 5000 মিটার উচ্চতার চাংথাং অঞ্চলে দেখা যায়। গরমকালে এখানকার তাপমাত্রা 0 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড ও শীতকালে -10 থেকে -40 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে। চাংথাং এলাকার মধ্যে রয়েছে সোকর, সো মরিরি, প্যানগংসো ও চুশুল জলাভূমি এবং ইসগুল, হানলে ও ফোক্টসে। সুউচ্চে অবস্থিত জলাভূমিগুলি ওখানকার স্থানীয় পাখি ও পরিযায়ী পাখিদের প্রজনন ক্ষেত্র। মিষ্টি জলের হ্রদ ও তার ধারের জলাভূমি পরিযায়ী পাখিদের আকর্ষণ করে। এখানেই পৃথিবী জুড়ে বিপন্ন ভারতের বার হেডেড গুজ বা দিক হাঁস ও ব্ল্যাক নেকেড ক্রেনদের একমাত্র প্রজনন ক্ষেত্র। সমগ্র লাদাখে 225 প্রজাতির মিষ্টি জলের হ্রদ ও তার ধারের জলাভূমি পরিযায়ী পাখিদের আকর্ষণ করে। এখানেই পৃথিবী জুড়ে বিপন্ন ভারতের বার হেডেড গুজ বা দিঘ হাঁস ও ব্ল্যাক নেকেড ক্রেনদের একমাত্র প্রজনন ক্ষেত্র। সমগ্র লাদাখে 225 প্রজাতির পাখি পাওয়া যায়। চাংথাংয়ের জলাভূমিতে 20 প্রজাতির পাখি দেখা যায়। এরা লাদাখে বংশবৃদ্ধি করে। শীতকালে পরিযায়ী হয়ে দক্ষিণের উষ্ণ অঞ্চলে পাড়ি দেয়। গরমকালে এখানে চকাচকির দেখা মেলে। বারহেডেড গুজের ব্যাপারে সত্যচরণ লাহা লিখছেন, হিমালয় সান্নিধ্য, তিব্বত ও লাদাখের হ্রদ সরোবর ও জলাভূমি যে যাযাবর হংসের প্রজনন ক্ষেত্র বলিয়া নিঃসংশয়রূপে স্থিরকৃত হইয়াছে, উহার বৈজ্ঞানিক নাম আনসার ইন্ডিকাস। ভারতের পশ্চিমাংশে রজহন্স বা করহন্স নাম ইহাদের প্রতিও প্রযোজ্য দৃষ্ট হয়। এদের বাংলা নাম দিক হাঁস। এই পাখির একটা বৈশিষ্ট্য হল এরা সমুদ্রপৃষ্ঠ থেকে 9200 মিটার উচ্চতায় উড়তে পারে। পরিযানের সময় এদের হিমালয়ের গিরিবর্ত ছাড়াও মাউন্ট এভারেস্ট ও মাকালু পর্বত শিখরের উপর দিয়ে উড়তে দেখা গেছে। জানা অজানায় শুনলেন ধারাবাহিক কথিকা হিমালয়ের পাখির দ্বিতীয় পর্ব। লিখেছেন ডক্টর অসীম মিত্র।
1: ১৭ই আগস্ট থেকে ১৬ই নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে 26শে অক্টোবর থেকে 1লা নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন। ২০২৬ সালের থিম বা মূল ভাবনা

0: সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি, এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের। পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন 17 আগস্ট থেকে 16 নভেম্বর 2026। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধের উপর। নিয়মিতভাবে এই সব সুবিধের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন 17 আগস্ট থেকে 16 নভেম্বর প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন, সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি।
1: শুনছেন সকালের আড্ডা, আপনাদের সঙ্গে রয়েছি আমি স্পন্দন দাস। সময়টা 1885 সাল, আর সেই 1885 সালের 6ই জুলাই ছোট্ট একটি নবছরের শিশু, নবছরের ছেলে জোসেফ মেস্টার, তাকে সেই ছেলেটি খেলা করছিল। হঠাৎ করে এক রোগগ্রস্ত কুকুর এসে তাকে কামড়ে একেবারে ছিন্ন ভিন্ন করে দেয়। আর তারপর জোসেফ মেস্টারকে লুই পাস্তুরের কাছে আনা হয়। আনলে লুই পাস্তুর কোনো ট্রায়াল ছাড়া, মানবদেহে কোনো পরীক্ষা বা হিউম্যান ট্রায়াল ছাড়াই তাঁর শরীরে জলাতঙ্কের টিকা প্রয়োগ করান। আর তারপর অবিশ্বাস্য এক ঘটনা ঘটল, যার জীবনের মেয়াদ ছিল মোট 9 বছর, সেই জোসেফ 64 বছর পর্যন্ত বেঁচেছিলেন। আসলে সেই সময়ে কুকুরে কামড়ালে জলাতঙ্কে মৃত্যু ছিল অবধারিত, অবশ্যই রোগগ্রস্ত কুকুর। 1880 সালে বিজ্ঞানী লুই পাস্তুর র্যাবিস বা হাইড্রোফোবিয়া প্রতিরোধ করার জন্য গবেষণা শুরু করেন। তবে রোগ প্রতিরোধ করতে গেলে কারণটা তো জানতে হবে, নইলে রোগের প্রতিরোধ হবে কী করে? 1884 সালে তিনি জানতে পারেন যে অসুস্থ কুকুরের লালায় এক ধরনের ভাইরাস থাকে, আর সেই ভাইরাস জলাতঙ্কের জন্য দায়ী। কুকুরের কামড়ের মাধ্যমে এই জীবাণু মানুষের শরীরে যায়, আর ওই জীবাণুর সাহায্যে টিকা তৈরি করে তিনি কুকুরকে দেন। দেখেন কুকুরদের আর জলাতঙ্কের সংক্রমণ হচ্ছে না। তারপরেই তিনি মানুষের উপযুক্ত টিকা তৈরি করলেন, কিন্তু সেই টিকা তৈরি করে তার কোনো হিউম্যান ট্রায়াল হল না। 1885 সালে জোসেফকে এইভাবে কুকুর কামড়ানোর পর তার মা বাবা যখন লুই পাস্তুরের কাছে জোসেফকে নিয়ে এলেন, তখন প্রথমবার তিনি জোসেফের শরীরে সেই টিকা প্রয়োগ করে বাঁচালেন। আর তারপর 726 জন মানুষকে জলাতঙ্কের টিকা দিয়ে তিনি জলাতঙ্ক আটকাতে সফল হয়েছিলেন। 1886 সালের 1 মার্চ ফ্রেঞ্চ একাডেমি অফ সায়েন্স তাঁর গবেষণাপত্রটি প্রকাশ করে। আসলে কুকুরের লালায় থাকা জলাতঙ্কের জীবাণু র্যাবিস লেসা ভাইরাস জলাতঙ্ক অসুখের মূল কারণ। এই অসুখের কোনো চিকিৎসা না থাকায় মৃত্যু ছিল অবধারিত, আর এই কারণেই কুকুর সহ অন্যান্য কোনো প্রাণী, বেড়াল, বাদুড়, গরু, ছাগল, ঘোড়া, শেয়াল, খরগোশ ইত্যাদি যদি কামড়ায় তাহলে র্যাবিস বা জলাতঙ্ক হতেও পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে প্রত্যেক বছর জলাতঙ্ক বা র্যাবিসে আক্রান্ত হয়ে বিশ্বের প্রায় 59,000 মানুষের মৃত্যু হয়। এদের মধ্যে অধিকাংশই শিশু। এই রোগ প্রতিরোধের জন্য জলাতঙ্ক নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা দরকার, আর সেই কারণেই 28শে সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিনে বিশ্ব জলাতঙ্ক দিবস বা অ্যান্টি র্যাবিস ডে হিসেবে পালন করা শুরু হয়। এই অসুখটা শুধুমাত্র প্রতিরোধ করা যায়, রোগের আক্রমণ শুরু হলে চিকিৎসা বিজ্ঞান এখনও অসহায়। তাই এই মারণ অসুখটির প্রতিরোধের ব্যাপারে আমাদের সকলের সচেতন হওয়া দরকার। টিকার সাহায্যে জলাতঙ্ককে আটকানো এই দিবস পালনের মূল উদ্দেশ্য। আর এই বছরের প্রতিপাদ্য হল স্ট্রঙ্গার টুগেদার, যা জলাতঙ্ক নির্মূলে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলে। টিকার সাহায্যে জলাতঙ্ককে আটকে দিয়ে 2030 সালের মধ্যে জলাতঙ্ক নির্মূল করার শপথ নিয়েছেন বিজ্ঞানীরা। তবে এই শপথ কার্যকর করার জন্য আমাদের অর্থাৎ সাধারণ মানুষের সহযোগিতা ভীষণভাবে প্রয়োজন। 2007 সালে প্রথম জলাতঙ্ক দিবস পালন করা হয় 28শে সেপ্টেম্বর, কারণ আজ লুই পাস্তুরের মৃত্যুবার্ষিকী। তাকে স্মরণ করেই এই দিবস পালনে

সিদ্ধান্ত নেওয়া হয়। তাই কোনো গৃহপালিত পশু কামড়ালে বা আঁচড়ালে কখনোই অবহেলা করবেন না। অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাবেন কিংবা কোনো চিকিৎসকের কাছে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা অবশ্যই গ্রহণ করবেন। কখনোই ফেলে রাখবেন না, নেগলেক্ট করবেন না। সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। সময় শেষ, এবার বিদায় নিতে হবে। যেতে যেতে শ্যামল মিত্রের কণ্ঠে এই গানটি রইল আপনাদের জন্য। ভালো থাকবেন সকলে।

0: শুনলেন সকালের আড্ডা। উপস্থাপনায় ছিলাম আমি স্পন্দন দাস, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অনুষ্ঠান অতিথি।
1: আকাশবাণী মৈত্রী অতিথি। এখন শুনবেন বিশিষ্ট তালবাদ্য শিল্পী মল্লার ঘোষের সাক্ষাৎকার। আলাপচারিতায় তন্ময়ী ভট্টাচার্য, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, অতিথি অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট তালবাদ্যগুরু এবং সুরকার মল্লার ঘোষ। প্রথমেই স্বাগত জানাবো।
1: ধন্যবাদ, এবং শ্রোতাদের আমার তরফ থেকে অসংখ্য শ্রদ্ধা এবং নমস্কার জানাই।
0: আমরা এরই মধ্যে প্রথম পর্বে আপনার সঙ্গে অনেকটা কথা

0: বার্তা বলেছি এবং সেখানে আপনার বাবার প্রসঙ্গে কথা হয়েছে, আপনার কাজকর্ম শুরু প্রসঙ্গে কথা হয়েছে।
1: একদম,
0: আজ দ্বিতীয় পর্বে আমি শুরুতেই চলে যাব যে সঙ্গীতের ক্ষেত্রে অবদান বা বাদ্যযন্ত্রের ক্ষেত্রে অবদান, এ কিন্তু আপনার পরম্পরায় অন্তত আরো দু প্রজন্ম আগে থেকে রয়েছে।
1: একদম একদম,
0: শুনবো সেই কথা।
1: খুব সুন্দর জায়গাটা উত্থাপন করেছেন। হারমোনিয়াম, হারমোনিয়াম এখনো পর্যন্ত সঙ্গীতের অনুষঙ্গ হিসেবে গ্রহণ করা হয়। হারমোনিয়ামের উদ্ভাবনকর্তা হচ্ছেন আমার শ্রদ্ধেয় প্রপিতামহ দ্বারকানাথ ঘোষ। যেভাবে হারমোনিয়ামটা এলো, আগে ছিল অর্গ্যান, তারপরে এলো পিয়ানো, বা পিয়ানো আগে এলো তারপরে এলো অর্গ্যান। ভারতীয় সঙ্গীতের ক্ষেত্রে অনুষঙ্গ হিসেবে মেন শিল্পীর সঙ্গে বসে বাজানোর একটা প্রক্রিয়া, সেইটা একটা ভীষণ চাহিদা ছিল। তাই জন্যে আমার প্রপিতামহ, তিনি মনে করলেন যে এমন একটি বাদ্যযন্ত্র রচনা করা উচিত যেখানে স্টেজেতে পা মুড়ে বসে, বাবু হয়ে বসে বাজানো যেতে পারে।
0: এর কারণটা কি এটাই যে আমাদের মোস্তাদজিরা বা পণ্ডিতরা তারা পা মুড়ে মাটিতে বসে তাদের জলসা বা গান বাজনায় বাদ্যযন্ত্র সঙ্গত করতে এইভাবে?
1: সেটা অত্যন্ত বৈজ্ঞানিক একটা ব্যাপার তো আছেই, তাছাড়া ওই যে একসঙ্গে বসে গান বাজনা করা, সেইটার একটা আলাদা অনুভূতি। তো তাই জন্যে হারমোনিয়ামটা কি হয়, এক হাতে বেলো দিয়ে এবং ডান হাতে রিড টিপে যে বাজানোর যে প্রক্রিয়াটা, সেইটা আমার প্রপিতামহ অনেক রিসার্চ করে রচনা করলেন। এবং এই রচনার যে প্রকাশ ঘটল তার দোকানেতে, উনি একটা দোকান খুললেন, বাদ্যযন্ত্রের দোকান, এবং তার নাম দেওয়া হলো দ্বারকানাথ ঘোষ অ্যান্ড সন্স। এবার তখন ইংরেজদের জামানা, ওরা দ্বারকানাথটা এত বড় বাংলা উচ্চারণ করতে পারত না, তো আস্তে আস্তে এই দ্বারকানাথটা দাঁড়িয়ে গেল ডোয়ার্কিন। অতএব দ্বারকানাথ ঘোষ অ্যান্ড সন্সটা দাঁড়িয়ে গেল ডোয়ার্কিন অ্যান্ড সন্স। এবং তার পরবর্তীকালে অনেক অন্য আরও বাদ্যযন্ত্র প্রস্তুতকারকরা হারমোনিয়াম তৈরি করলেন, কিন্তু আসল উদ্ভাবনকর্তা ছিলেন আমার প্রপিতামহ।
0: এবং আপনার বাবার হারমোনিয়াম বাদন একটা কিংবদন্তি।
1: একদম একদম, প্রথম যখন হারমোনিয়ামকে একক বাদ্য হিসেবে স্থাপন করার কথা আকাশবাণী গ্রহণ করলেন, প্রথম অ্যাজ আ সোলো, হারমোনিয়াম অ্যাজ আ সোলো ইনস্ট্রুমেন্ট বাবাকে দিয়েই ন্যাশনাল প্রোগ্রাম করানো হয়েছিল আকাশবাণীতে। আমার তখন বোধ হয় 4-5 বছর বয়স, আমার মনে আছে 1973 বা 74-তে দিল্লিতে ওস্তাদ কেরামতুল্লাহ খাঁ সাহেব বাবার সঙ্গতকার ছিলেন এবং হারমোনিয়াম বাবা প্রথম বাজান একক বাদ্য হিসেবে। তার পরবর্তীকালে হারমোনিয়াম অনেকভাবে স্থান পেয়েছে, ওস্তাদ ভিজি যোগের সঙ্গে বাবার দ্বৈতবাদন, পণ্ডিত ভি বালসারার সঙ্গে বাবার দ্বৈতবাদন, সেগুলো রেকর্ড আকারে আমরা অনেকবার পেয়েছি। আর একটা আলোড়ন সৃষ্টি করা হারমোনিয়ামকে কেন্দ্র করে বাবার অবদান, অসাধারণ অবদান।
0: এবারে একটুখানি অন্য প্রসঙ্গে যাই,
1: বলুন।
0: আপনি তো এই মুহূর্তে এই একেবারে এই প্রজন্মের সাথে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, তাদের সঙ্গে বাজাচ্ছেন, তাদের নিয়ে কাজ করছেন,
1: হ্যাঁ,
0: কেমন দেখছেন এই প্রজন্মকে?
1: খুবই ভালো, খালি পার্থক্য দুটো জায়গায় আমার মনে হয়। আমরা গুরু বাক্য কখনো লঙ্ঘন করতাম না এবং আমরা সবসময় মনে করতাম যে গুরুর কথাই শেষ কথা, এবং গুরু যেটা বলছেন হলো না সেটা অবশ্যই হলো না, এবং যেটা অ্যাপ্রিসিয়েট করতেন বা হয়েছে বলতেন সেটাকে ঘষে মেজে আরও কী করে পালিশ করা যায় সেই দিকে আমাদের স্পৃহা থাকতো। এখনকার যারা সঙ্গীত শিল্পীরা তারা অসাধারণ কাজ করছেন এবং আমি মাঝে মাঝে বিস্মিত হয়ে যাই, মুগ্ধ হয়ে যাই তাদের কাজ দেখে। আমরা যেগুলো কখনো আমাদের মাথায় আসতো না সেই রকম রচনা তারা তৈরি করছেন, আর সেই যে স্পৃহাটা সেটা আমাদের যেটা ছিল না, আমরা যেখানে ল্যাক করতাম সেইটা তারা করছেন অত্যন্ত বলিষ্ঠতার সঙ্গে তারা করছেন। কিন্তু একটা জায়গায় আমার মনে হয় যে আমাদের মধ্যে শিক্ষা গ্রহণ করার যে প্রয়াসটা ছিল সেটা এখানে এসে আজকের দিনে একটুখানি যেন কম মনে হয় আমার কাছে, সেটা দুটো কারণে। একটা হচ্ছে আমাদের কাছে সঙ্গীত খুব সহজলভ্য হয়ে গেছে।

0: আমরা আঙুলের ডগায় সঙ্গীতকে পেয়ে গেছি মোবাইলের যুগেতে। সেখানে আমরা যে কোনো পুরনো রেট্রো গানকে শুনেই আমরা তখনই গেয়ে দেওয়ার স্বাধীনতাটা আমরা পেয়ে গেছি। সেখানে আমরা কি করতাম, একটা গানকে আমরা তো সহজভাবে আমরা পাইনি, গুরু যতক্ষণ না আমাদের রচনা করে আমাদের গলায় তুলিয়ে দিচ্ছেন বা হাতে তুলিয়ে দিচ্ছেন, আমরা ততক্ষণ গানটাকে আমরা পেতাম না বা বাদ্যটাকে পেতাম না। এখন আঙুলের ডগায় এসে যাওয়াতে না শিখেই অনেক গান বাজনা করে দেওয়া যায়, কিন্তু সেটা শ্রুতি মধুর হচ্ছে কি না সেইটা শিল্পীকে বুঝতে হবে। অতএব আমাদের সবসময় ভারতীয় সঙ্গীত গুরুগত বিদ্যে, এবং সেইটা সবসময় গুরু পরম্পরায় শিক্ষা লাভ না করলে বোধহয় সফল শিল্পী হওয়া যায় না, সেই জায়গাটা আমাদের ছুঁয়ে যেতে হবে, আমাদের সব সময় মনে রাখতে হবে। এবং এই মনে রাখার ক্ষেত্রে গুরুর সামনাসামনি বসে তালিমটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটা শিক্ষাক্রম পারফেক্ট হচ্ছে না, তো কমপ্লিট হচ্ছে না। সেইখানে আমার মনে হয় এখনকার প্রজন্ম যেহেতু খুব সহজলভ্য হয়ে গেছে সঙ্গীতটা, সুরের ক্ষেত্রে বলুন বাদ্যযন্ত্রের মধ্যেও বলুন, সেইটা আমার মনে হয় একটু কোথাও না কোথাও ল্যাক করছে। অতএব শিক্ষা আগে, তারপরে পরিবেশনা, এইটা আমার মনে হয় ভীষণভাবে প্রযোজ্য হওয়া দরকার এখনকার শিল্পীদের মধ্যে।
1: নিশ্চয়ই আমাদের নতুন প্রজন্মের বা তরুণ প্রজন্মের অনেক শ্রোতা বন্ধুরা শুনছেন, এবং এই কথাটি আপনার মতন মানুষের মুখ থেকে যারা দীর্ঘ সময় ধরে এই সাধনা করে চলেছেন এবং এখনো নিজেদেরকে মানে সাধক মনে করেন,
0: চেষ্টা
1: করে চলেছেন, সেখান থেকে এই বার্তাটি ভীষণ প্রয়োজন। আমি এবারে আসি একটু শ্রোতাদের কথায়। শাস্ত্রীয় সঙ্গীতের শ্রোতা, সেখানে কি আপনি নিয়মিত বাইরে মানে দেশের বাইরে বিভিন্ন দেশে আপনি পারফর্ম করছেন, দেশে করছেন, সেক্ষেত্রে আপনি মনে করেন যে সাধারণ যে শ্রোতা তাদের মধ্যে কোনো পার্থক্য দেখতে পান?
0: হ্যাঁ, ভারতীয় শ্রোতা এবং পাশ্চাত্যের শ্রোতা অবশ্যই তার মধ্যে একটা বিভাজন আমি রচনা করে থাকি এই জন্যে, কারণ আমাদের মার্গ সঙ্গীত ক্লাসিক্যাল মিউজিক এটা অত্যন্ত দুরূহ একটি বিষয়, যেটা একটা মেথডিক্যালি গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করে মাথার ঘাম পায়ে ঝরিয়ে আয়ত্ত করতে হয় অনুশীলনের মাধ্যমে। এই যে প্রকল্পটা, এইটা আমি দেখেছি বিদেশের যারা শিক্ষার্থী এবং শ্রোতা তারা ভীষণ শ্রদ্ধাভরে গ্রহণ করতে পারেন এবং গ্রহণ করেও থাকেন, যেটা এদেশের শ্রোতা অত্যন্ত ভালো শ্রোতা, কিন্তু এদেশের শ্রোতা আমি ওই যে বলছিলাম না, প্রতি মুহূর্তে শ্রোতার কান মন প্রাণ পাল্টে যাচ্ছে। আজকে যে সঙ্গীতটা যে শ্রোতার কাছে আমি পরিবেশনা করছি, পরের বছরও সেটা যে গ্রহণীয় হবে শ্রোতার কাছে তার কোনো মানে নেই। অতএব প্রতি মুহূর্তে আমাকেও চেঞ্জ করতে হচ্ছে, এবং পুরনো ক্লাসিক্যাল মিউজিক, যদি এটা বাবারও কথা ছিল, পুরনো উচ্চাঙ্গ সঙ্গীত একটা সময় আসবে বাবা বলে গিয়েছিলেন, একটা নতুন মোড়কে যদি আমি নতুন শ্রোতার কাছে না দিতে পারি তাহলে সেটা শ্রোতা গ্রহণ করতে পারবেন না। বাবার কথাটা প্রতি মুহূর্তে অনুধাবন করে আমার যে মিউজিক ব্যান্ডটা আছে, ফিউশন ব্যান্ড আছে, মল্লার ঘোষ ক্রিয়েশনস, নিরন্তর আমরা কাজ করে চলেছি যে শাস্ত্রীয় সঙ্গীতকে কীভাবে নতুন মোড়কে নতুন শ্রোতার কাছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমরা তুলে ধরতে পারবো, তার রিসার্চ প্রতি মুহূর্তে চলছে। এবং সেখানে আচার্য দেবের যে কথা সেটা বেদবাক্য করে আমি প্রতি মুহূর্তে চেষ্টা করছি নতুনভাবে আমাদের শাস্ত্রীয় সঙ্গীতকে শ্রোতার কাছে নিয়ে আসার, এবং সেখানে ওই বাবার কথার জন্যেই আমি সাফল্য পেয়ে চলেছি।
1: অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আজকের অতিথি অনুষ্ঠান, আর আমাদের আজকের বিশিষ্ট অতিথি মল্লার ঘোষ। যে বিষয়টা আমার আপনার কথা শুনতে শুনতে মনে আসছিল, শাস্ত্রীয় সঙ্গীত তালবাদ্য এর তো আলাদা করে অনুষ্ঠান হয়, তাতে যে শ্রোতারা যান তাদের সঙ্গে যখন সাধারণভাবে একটা অনুষ্ঠানে যাচ্ছেন, সেখানে হয়তো খুব নিয়ম বাঁধা শাস্ত্রীয় সঙ্গীতের আসন নয়, এই যে নানান রকম ফিউশন তৈরি হচ্ছে কাজ করছেন, সেখানে এসে কি মানে আর একটু তাদের একই শ্রোতার চরিত্র খানিকটা বদলে যায়?
0: সেটা নির্ভর করে শ্রোতা বিশেষে, আমার মনে হয় ব্যক্তি বিশেষে, কারণ কোন সুর কখন যে হৃদয় স্পর্শ করে কোন মুহূর্তে সেটা তো বলা খুব মুশকিল। এবং আমি এখনকার দিনে সঙ্গীত রচনা করতে গিয়ে বা পারফর্ম

0: করতে গিয়ে যেটা দেখছি, ছন্দ ভীষণভাবে আকর্ষণ করছে শ্রোতাদের, এবং যে গানেতে ছন্দ আছে সেই গানেই শ্রোতা নিজের ভালো লাগাকে, ভালোবাসাকে সম্পৃক্ত করতে পাচ্ছেন, রিলেট করতে পাচ্ছেন। অতএব আমার যে কাজগুলো না এখন, বিশেষ করে আমি, আমার একটা খুব সুবিধে হয়েছে, আমি তালবদ্ধ জগতে বিচরণ করি, তাই জন্যে আমার যতগুলো কাজ, সেটা বেসিক গানের কাজ হোক বা পুজো কেন্দ্রিক কাজ হোক বা অনুষ্ঠান হোক বা ফিউশনের কাজ হোক, আমি ভীষণভাবে ছন্দকে নির্ভর করে কাজ করি। এবং সেখানে আমি দেখেছি খুব সহজভাবে শ্রোতাকে নাগালের মধ্যে পেতে গেলে ছন্দ নির্ভর কাজ যদি তাদের দেওয়া যায় সামনে, তাহলে শ্রোতা খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারেন।
1: আমরা যদি একটু নমুনা আমরা একটু শুনতে পাই, শ্রোতাদের কাছে আরো পরিষ্কার হয়।
0: অবশ্যই।

0: বাহ, অসাধারণ। এবার একটু অন্যরকম প্রশ্ন,
1: হ্যাঁ বলুন,
0: সেটা হলো যে বাবা গুরু এবং এই আবহে বড় হয়েছেন, দেখেছেন বাড়িতে অগণিত গুণী মানুষ আসছেন এবং তারা এসে কতখানি নতি নিয়ে তার সামনে বসছেন, শিখছেন, আপনি নিজেও তালবদ্ধের সাথে যুক্ত হয়েছেন, কাজ করছেন, একটা হয় না যে এত মহিরুহের মতন বাবা, তো তার কাছে সন্তান হিসাবে, তার সুযোগ্য সন্তান হিসেবে মানুষের অনেক প্রত্যাশা থাকে, কখনো সেই প্রত্যাশার চাপ অনুভব করেছেন?
1: অবশ্যই এটা হয়ে থাকে, বোধহয় একটা কম্পারিজন অবশ্যই সৃষ্টি হয়, এবং শ্রোতারা সব সময় দেখেন যে পিতা যদি এত বড় একজন মহিরুহ হন তাহলে এক্সপেক্টই করে নেন তার সন্তানও সেই জায়গায় পৌঁছবে, কিন্তু আমার ক্ষেত্রে আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ তাঁর লেভেলে পৌঁছনো সেটা অসাধ্য ব্যাপার, সেটা আমি পৌঁছতে পারিও নি এবং জীবনে এই জন্মে কখনো পৌঁছতে পারবো সেটা আমি জীবনে কখনো মনেও করিনি যে ওনাকে আমি স্পর্শ করতে পারবো। এবং শ্রোতাদের কাছে কম্পারিজনের কথাটা খুব স্বাভাবিকভাবেই আসে, যখন আমি ভালো বাজাই তখন অবশ্যই সেই প্রশংসাটা পাই, দেখতে হবে তো কার ছেলে, অবশ্যই এরকম তো বাজনা আমরা ভেবেইছিলাম আমরা পাবো, বাবাকেও ছাপিয়ে যেতে হবে তো বাবু, এরকমভাবে শুনতে পাই। এখনো পর্যন্ত ঈশ্বরের কৃপায় নেগেটিভ কোনো এইরকম কথা এখনো পর্যন্ত কানে আসেনি, দেখেছো এত বড় মহিরুহের মতো পিতা কি বাজে বাজালো আজকে, এটা এখনো পর্যন্ত মা সরস্বতীর কৃপায় গুরুদের কৃপায় এখনো শুনতে হয়নি, হয়তো ভবিষ্যতে শুনতে হতেও পারে, তার জন্য আমি অবশ্যই মাথা পেতে নত হয়ে আমি সেই নেগেটিভ মন্তব্য আমি গ্রহণ করব, ওই সেই বাবার কথা আরও নিজেকে উন্নীত করতে হবে। হবে
0: আচ্ছা, তাহলে এইখানেও একটু কৌতূহল থেকেই যায় যে তালবাদ্য সঙ্গীতের মধ্যে বড় হলেন, বাবাকে দেখেছেন বহুমুখী প্রতিভা, আপনার কখনো অন্যদিকে যাওয়ার ইচ্ছে হয়নি?
1: হ্যাঁ ডেফিনেটলি, দেখুন বেহালা অসাধারণভাবে উনি বাজাতে পারতেন, গিটার তো অসাধারণভাবে উনি সঙ্গত করেছেন, একক শিল্পী হিসেবেও ওনার প্রকাশ ঘটেছে, বাঁশি সব মিলিয়ে, আর হারমোনিয়ামের কথা তো ছেড়েই দিলাম, আমার কেন জানি না মনে হয়েছে যে আমার তো একটা গণ্ডি রচনা হয়ে গেছে, যখন আমার 12 বছর বয়স এলো তখন বাবা একদিন আমাকে ডেকে জিজ্ঞেস করলেন যে তুই গান করবি না তবলা বাজাবি, সেটা আগে এক্ষুনি এই মুহূর্তে তুই আমাকে বলতে হবে, নাহলে সেইভাবে তালিম তো আমি দিতে পারবো না। তো তখন ওই 12 বছর বয়সে না একটা ভয়েসের ট্রান্সলেশন আসে, আমি নিজে মনে করলাম যে আমার গলাটা ওই পাশের বাড়ির ধোপাদের গাধা

0: মতো হয়ে গেছে। আমি তক্ষুনি বাবাকে বললাম যে না, আমাকে আমি তালবদ্ধ শিল্পী হব। হ্যাঁ, প্রাথমিকভাবে ওই যে বাবা বলেছিলেন যে গান শিখতে হবেই, নাহলে তালবাদ্যকার হওয়া যাবে না। তো তাই জন্যে আমি বেছে নিলাম তবলাকে। কিন্তু সব মিলিয়ে আমি যখন এখন কাজ করি, তখন ওই সার্বিকভাবে যে বাবার পুরনো রেকর্ড শুনে যা যা আমি পেয়েছি, সেটা প্রতি মুহূর্তে কাজে লাগে আমার ক্ষেত্রে।
1: বাবার তো অনেক কাজ রয়েছে যা এখনো বোধহয় সবার কাছে পৌঁছায়নি।
0: একদম একদম।
1: তো সেইগুলোকে পৌঁছে দেবার ইচ্ছে তো হয়।
0: অবশ্যই, সেটা দায়িত্ব এসে পড়ে আমার উপর, অবশ্যই। এবং আমার ক্ষেত্রে আমি এখন এই যুগে এসে আমার কাজের সঙ্গে সঙ্গে বাবার যে কাজগুলো, বাবার অসংখ্য খাতা আমার কাছে আছে, সেগুলোকে আমি প্রিজার্ভ করবার চেষ্টা করছি। এবং আমার ভবিষ্যতে ইচ্ছে আছে একটা এক্সিবিশন করার বাবার, বোথ আর কি, অডিবল এবং অডিবল যে কাজগুলো, দেখা এবং শোনার যে কাজগুলো, সেইগুলোকে নিয়ে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার, এবং বহু অপরিবেশিত কাজ সেগুলোকেও নতুনভাবে আমি তুলে ধরবার চেষ্টা করব আমার পরবর্তী কাজের মাধ্যমেও। অতএব এই কাজগুলোর কে প্রকাশিত করার অবশ্যই তো দায়িত্ব আছে আমার মাথার উপর।
1: বাবার আরেকটি বড় জায়গা ছিল লেখা দেখি।
0: হুম
1: হ্যাঁ,
0: রাশিয়া থেকে ফিরে এসেই বাবা লিখলেন একটা বই, চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড এবং রাশিয়ার যে অভিজ্ঞতা, এলেম নতুন দেশে। সেই এলেম নতুন দেশের প্রচ্ছদ এঁকে দিয়েছিলেন বাবারই অভিন্ন হৃদয়ের বন্ধু আচার্য সত্যজিৎ রায়। অতএব প্রচ্ছদ তাঁর আঁকা, এবং সিগনেট প্রেস থেকে সেই বই বেরিয়েছিল। এবং পরবর্তীকালে তেহজিবে মৌসিকি বলে বাবার পরবর্তীকালের জীবনের অভিজ্ঞতা, যেগুলো সাংগীতিক অভিজ্ঞতা, সেইগুলো প্রকাশিত হয়েছিল তেহজিবে মৌসিকির মাধ্যমে। এবং জ্ঞান প্রকাশ ঘোষের গান বলে দুটি খণ্ড, যেগুলো অজয় চক্রবর্তী এবং অরুণ ভাদুড়ী সম্পাদনা করেছিলেন, সেই বই দুটো এখনো আমরা হাতের কাছেই পাই, শিক্ষার্থীরাও পেয়ে থাকেন। এবং পরবর্তীকালে বাবার যে রচনাগুলো, সেগুলো পর্যায়ক্রমে প্রকাশিত করার ইচ্ছে আমারও আছে অবশ্যই। যেমন গান, গানের কথা আমি প্রসঙ্গ না উঠতেই, আমি একটা রচনা আমার সঙ্গেই রয়েছে, সেই রচনাটা একটু পড়ে শোনাবার ইচ্ছে প্রকাশ করছি। বাবা মনে করতেন প্রতি মুহূর্তে যে আমাদের, বিশেষ করে উচ্চাঙ্গ সঙ্গীতের ক্ষেত্রে, মা সরস্বতী যদি আমাদের না কিছু দেন, তাহলে তো আমরা কিছুতেই কিছু করতে পারবো না। আগে মা সরস্বতীর যে দেনটা, সেটা আমাদের হৃদয়ে গ্রহণ করতে হবে, তারপর গুরু আছেন সেটাকে আরও বিকশিত করার জন্যে। তাই এই প্রেক্ষিতে একটা বাবার গান ভীষণভাবে আমার মনে পড়ছে। এই গানটা অজয় দা অসাধারণভাবে কণ্ঠে প্রয়োগ করেন। আমি যদি কবিতায় বলি, এইভাবেই বাবা লিখলেন, যদি কণ্ঠ দাও, যদি কণ্ঠ দাও আমি তোমার গাহি গান, যদি কণ্ঠ দাও আমি তোমার গাহি গান, যদি দৃষ্টি দাও, যদি দৃষ্টি দাও আমি নয়ন ভরি, করি অমৃত রূপ সুধা পান, যদি কণ্ঠ দাও আমি তোমার গাহি গান, যদি কর্ণ দাও আমি অনাহত নাদ শুনি, আর তারই সুরে তব প্রেমেরই জালখানি বুনি, যদি তোমারই করুণায় আমারই রসনায় উথলে নাম সুরধুনি, যেন তাহারি ধারা জলে তপ্ত ধরাতলে তাপিত জনে করে স্নান, যদি কণ্ঠ দাও আমি তোমার গাহি গান, যদি কণ্ঠ দাও আমি তোমার গাহি গান।
1: অসাধারণ,
0: চোখে জল এসে যায় সত্যি। এবং অজয় দা যখন গান করেন, তখন প্রত্যেক শ্রোতার চোখে জল।
1: আপনি কথা প্রসঙ্গে বলেছিলেন রবীন্দ্রনাথের প্রতি তার কিছু লেখা আমাদের শোনা।
0: রবীন্দ্রনাথকে প্রতি মুহূর্তে উনি আত্মস্থ করে চলতেন, হৃদয়ঙ্গম করে চলতেন, স্পর্শ করে চলতেন। তো একবার কথা প্রসঙ্গে উনি বললেন যে, দেখো আমি না একটা ছোট্ট রচনা, আমার তো কোনো অধিকার নেই গান লেখার, কারণ আমি কি

0: তো রসপানের পিপাসা জেগেছে মনে, এমনও হয়েছে মনে এ পিপাসা হীনের উচ্চাসা, রুগ্নের মর্বিড আশা। গুরুদেব, আমার হীনতা হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে জেনেও যদি শুধু তোমার চরণের ধূলিকণার আনন্দ পাবার জন্যে মাঝে মাঝে লাভের বশে নয় লোভের বশে কিছু ভালো মন্দ লিখে ফেলি, গুরুদেব তুমি যেন আমায় ক্ষমা করো, ক্ষমা করো গুরুদেব। করবে তো গুরুদেব, রাগ করবে না তো?
1: শুধু মানে তার শব্দভাণ্ডার নয় বা নতি নয়, এর মধ্যে যে
0: সারেন্ডারের একটা,
1: সেটা তো আছে, এবং তার সাথে তার রসবোধটিও কিন্তু চরম
0: একদম।
1: মানে পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ এই নামটির সঙ্গে যে একটা গুরুগম্ভীর ব্যাপার ছড়িয়ে থাকে, বা তার যে পরিচয়, তার কীর্তি, কাজ, তার সাথে যে একটা মহল তৈরি হয়, তার সঙ্গে কিন্তু আপনার সাথে কথা বলতে বলতেও যে ব্যক্তিগত জীবনে তিনি কতটা অমায়িক ছিলেন, কতটা মাটির কাছাকাছি ছিলেন, সেটি বারবার উঠে এলো। এবং আমাদের শ্রোতা বন্ধুরও বোধ হয় এটা একটা পরম প্রাপ্তি হলো, কারণ গুরু হিসাবে, আচার্য হিসাবে তাকে যারা পেয়েছেন, আর এই যে আপনি তার জীবনের প্রত্যেকটা ধাপে তাকে অনেকগুলো দিক আমাদের সামনে তুলে ধরলেন, তো এটা নিশ্চয়ই একটা বড় প্রাপ্তি আমাদের কাছে। এবারে আমি একটু অন্য প্রসঙ্গে যদি যাই, তাহলে যেটা প্রথম আপনার কাছে জানতে ইচ্ছে করছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মিউজিক সেকশনে একদম নিয়ম করে একটা পাঠ পরিকল্পনা করে তালবাদ্য শেখানো হয়, এবং সেখান থেকে প্রতি বছর অসংখ্য কৃতি ছাত্রছাত্রী বেরোচ্ছেন, কিন্তু অনেক শাস্ত্রীয় সঙ্গীতের গুরু আছেন যারা এইভাবে পাঠ নেওয়াকে কখনোই কোনো
0: সমর্থন করেন না,
1: করেন না
0: একদম।
1: সে বিষয়ে
0: হ্যাঁ, বাবাও সমর্থন করতেন না, এবং আমি এখন আমার এই বয়সে এসে আমিও ভীষণভাবে উপলব্ধি করি যে আমাদের শিক্ষাক্রম, আমাদের শিক্ষাধারাকে, বিশেষ করে শাস্ত্রীয় শিক্ষাধারাকে কখনো একটা গণ্ডির মধ্যে আবদ্ধ রাখা উচিত নয়, কারণ প্রথমত মা সরস্বতী যেটুকু ক্ষমতা দেন তাকে হৃদয়ঙ্গম করে গুরুর দ্বারা শিক্ষাপ্রাপ্ত হয়ে আমাদের নিজস্ব হৃদয়ের অনুভূতি দিয়ে যখন আমরা মঞ্চে পরিবেশন করি, তখন সেটা কী করে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা কী করে বেঁধে দিতে পারে, পারে না তো। অতএব সেইখানে একটা শিক্ষাক্রম, সেটা বোধহয় ওই চারটে কোণা একটা ডিগ্রি ডিপ্লোমার কাগজ পাওয়ার জন্যে বোধহয় সেটা প্রয়োজন, কিন্তু আমাদের নিজের অনুভূতিকে বা শিল্পী হিসেবে নিজেকে প্রকাশ করার ক্ষেত্রে কোনো রকমভাবেই বোধহয় প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রয়োগ করা উচিত নয় বা প্রয়োগ করা যায়ও না। আমি শ্রদ্ধা করি, প্রাতিষ্ঠানিক শিক্ষাকে শ্রদ্ধা করি, কিন্তু শিল্পী হয়ে ওঠার ক্ষেত্রে কতটা তার যৌক্তিকতা আছে সেটা বাবার কাছেও প্রশ্নচিহ্ন ছিল একটা, আমার কাছেও আছে।
1: কিন্তু আপনি নিজেও প্রশিক্ষণ দিচ্ছেন, সেখানে এসে আজকের ছেলে মেয়েরা তারা অনেক কিছু করছে, এবং যে কথা আপনিও কথা প্রসঙ্গে বলেছেন যে আজকে তাদের শ্রবণটা কিন্তু অনেক বেড়েছে, এটা মানতেই হবে যে বিশ্বটা খুব ছোট হয়ে গেছে, এবং তারা ইচ্ছে করলে, চাইলে দেশি বিদেশি পাশ্চাত্য প্রাচ্য সব মিলিয়ে অল্প সময়ের মধ্যে অনেকটা চারিদিকের অনেক কিছুকে তারা গ্রহণ করতে পারে, তাড়াতাড়ি খ্যাতি পাওয়া, কোন জায়গা থেকে মাঝখানে যে ভয়টা তৈরি হচ্ছে?
0: খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমার দুটো কারণ মনে হয় যে অবশ্যই খ্যাতি পেতে কার না ভালো লাগে, সেটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, আমিও তো খ্যাতি পেতে চেয়েছিলাম, এবং যখন দেখি যে শ্রোতারা হাততালি দিচ্ছেন এবং অসাধারণ স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছেন, সেই দৃশ্যটা দেখলেই তো একটা বিশাল প্রাপ্তির যোগ ঘটে। কিন্তু তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে দুটো জিনিস, একটা হচ্ছে যে অহংবোধকে পুরোপুরি সরিয়ে রেখে আমরা যদি অগ্রসর হই তবেই শিক্ষা নেওয়ার পরিবেশটা তৈরি হবে, ইচ্ছেটা জাগবে। অতএব আমার যদি ভেতরে কোনো মুহূর্তে অহংবোধ ক্রিয়েটেড হয় তাহলে কিন্তু শিক্ষা নেওয়ার জায়গাটা সেখানেই তক্ষণি তক্ষণি স্টপ হয়ে যায়। অতএব সেইখানে আমাদের মনে রাখতে হবে আমি যেটুকু পারছি করতে সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, বাড়িয়ে নিয়ে যেতে হবে এবং আমাকে সারাটা জীবন শিক্ষাক্রমের মধ্যে দিয়ে যেতে হবে, শুধু গুরুর কাছে নয়, বিভিন্ন রকম গান বাজনা শুনে নিজেকে আর

0: উন্নীত করতে হবে, আরও আহরণ করে আরোহণের পথে এগোতে হবে। হঠাৎ একটা মজার কথা মনে পড়ল, বাবাকে জিজ্ঞেস করেছিলেন একজন ভদ্রমহিলা বিদেশেতে যে আপনি তো এত বড় একজন সঙ্গীত শিল্পী, এতগুলো জিনিস আপনি বাজাতে পারেন, গাইতে পারেন, আপনার অহংকারে মাটিতে পা পড়ে কী করে? বাবা বলেছিলেন, কোথায় অহংকারেই তো দেখছেন তো, অহংকারে তো মাটিতে পা পড়ছে না, আমি সবসময় জুতো পরে চলি, অতএব সেখানে অহংকারের মাটিতে পা পড়ার কোনো জায়গা নেই। তো তাই জন্য
1: হচ্ছে অনন্ত কথা চালিয়ে যায়, কিন্তু সময়ের কাঁটা আমাদেরকে আটকে দেয়, চোখ রাগায়, এই কথা কখনো শেষ হবে না, আবার আপনাকে নিশ্চয়ই আমরা পাবো। আজ
0: ধন্য হব আবার আসতে পারলে, এবং আকাশবাণী কর্তৃপক্ষকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, কি সুন্দরভাবে একটা বিগত দিককে ধরে তুললেন, ইতিহাসকেও ধরে তুললেন, আবার এখনকার প্রজন্মকেও স্পর্শ করে গেলেন। আমি ধন্য হলাম।
1: আমরাও ভীষণভাবে আপ্লুত আজ আপনাকে পেয়ে। আজ এখানেই ইতি টানতে হবে অনুষ্ঠানের। নমস্কার।
0: নমস্কার।

অতিথি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিশিষ্ট তালবাদ্য শিল্পী মল্লার ঘোষের সাক্ষাৎকারের দ্বিতীয় তথা শেষ পর্ব। তার সঙ্গে কথা বলেছেন তন্ময়ী ভট্টাচার্য, সম্পাদনা অলিভিয়া পোদ্দার, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন কোমল ঋষভ আশাবরী রাগে খেয়াল। খেয়াল পরিবেশন করবেন রাজা আলী খান। শিল্পীকে তবলায় সঙ্গত করবেন প্রীতম পল্লে, হারমোনিয়ামে অমিতাভ চক্রবর্তী। কোমল ঋষভ আশাবরী রাগে খেয়াল।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে। এতক্ষণ শুনলেন খেয়াল, শিল্পী রাজা আলী খান, রাগ কোমল ঋষভ আশাবারি। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন প্রীতম পল্লে, হারমোনিয়ামে অমিতাভ চক্রবর্তী। আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন মনের মতো গান। সকাল সকাল মনের মতো কিছু গান শুনতে পেলে খুব ভালো লাগে, তাই তো? মনে আসে উৎসাহ, ইতিবাচক হয়ে ওঠে সারা দিনের পথ চলা। আপনাদের মধ্যে অনেকেই হয়তো বেরিয়ে পড়েছেন কাজে, যানবাহনে একটু বসার জায়গা পেলেই হলো, পথ চলতে চলতেই কানে ইয়ারফোন লাগিয়ে শুনছেন গান। আজ মনের মতো গান অনুষ্ঠানে শোনা যাক এমনই কিছু পথ চলার গান। প্রথমে শোনাব একটি রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রীকান্ত আচার্য।
1: যাওয়া

মনের মতো গান অনুষ্ঠানে শুনছেন পথ চলার সুর। আরম্ভ করলাম রবীন্দ্রসঙ্গীত দিয়ে। শ্রোতা বন্ধুরা, সবাই সকাল সকাল রবীন্দ্রসঙ্গীত শুনতে পেলে ভালো লাগে না এমন কথা কেউ বলতে পারেন? রবীন্দ্রনাথের গানে পথ চাওয়া, পথ চলা, এই সব মিলিয়ে জীবনের যাত্রাপথের রূপক হয়ে উঠেছে বিশেষ একটি উপপর্যায়। পথ চলা বা পথ চাওয়ার গান কবিগুরুর ভাবনায় বারবার এসেছে সুরে রঙে রেখায়। আরও একটি রবীন্দ্রসঙ্গীত শ্রাবণী সেনের কণ্ঠে।

পথ চলা জীবনের ধর্ম। এই পথ কখনো সহজ সরল, কখনো বা জটিল দুর্গম। পথ চলার সুরেই বাঁধা জীবনের ওঠা পড়ার গান। পথ যদি হয় জটিল, পথিক তখন দিশেহারা। কবিতার ভাষায়, গানের ভাষায়, পথ হারা পাখি যেন এই দিশেহারা পথিকেরই প্রতিরূপ। কবি নজরুলের গানে সেই রূপক যাত্রা। পথহারা পাখির গান, শিল্পী ইন্দ্রাণী সেন।

রবীন্দ্রনাথ, নজরুলের পর চলে আসি লোকসঙ্গীতের পথে। বাংলার লোকসঙ্গীতে পথ চলার গান এসেছে সহজ সাবলীল অনুভবে। মেঠো পথ, রাঙামাটির পথ, সেখানে প্রকৃতি আর পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে, আর সেই পথ চলতে চলতে জীবনের গান গেয়ে যান বাউল বৈরাগী পথিক। পথ চলার গান লোকসঙ্গীতের সুরে অর্জুন খেবার কণ্ঠে।

মনের মতো গান অনুষ্ঠানে শুনছেন পথ চলার সুর। পঞ্চকবির গান থেকে লোকসঙ্গীত, আধুনিক থেকে রাগ প্রধান, বাংলা গানের সর্বত্রই পথ চলার গানের নানা অনুষঙ্গ, নানা প্রসঙ্গ ছড়িয়ে রয়েছে। খুব কৌতুকপ্রদ একটি গান আমি কোন পথে যে চলি, সবারই মনের মতো গান ছদ্মবেশী ছবি থেকে, মান্না দের কণ্ঠে এই গানটি আপনাদের জন্য।

গবালেং চেমরি পালিয়ে যাবার রাস্তা ধরি, হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, বেসতে গেল সুন্দর।

মনের মতো গান অনুষ্ঠানে শুনছেন পথ চলার গান। এরপর একটি আধুনিক গান, শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।

যান্ত্রিক ত্রুটির জন্য আগের গানটি সম্পূর্ণ শোনাতে পারলাম না, দুঃখিত। মনের মতো গান অনুষ্ঠানে এরপর শুনব বিভিন্ন স্বাদের বেশ কিছু গান। পরের গানটি অনুসূয়া চৌধুরীর কণ্ঠে।

মনের মতো গান অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা প্রথমে শুনছিলেন পথ চলার অনুষঙ্গে নানা স্বাদের গান। পথ চলতে চলতে চলে এলাম জীবনের বিচিত্র সব অভিজ্ঞতার গানে, আর এই নিয়েই আমাদের বাংলা গানের জগতে নানা স্বাদের নানা আঙ্গিকের আধুনিক গান রচিত হয়েছে, গাওয়া হয়েছে বারবার। এমনই কিছু মনে রাখার মতো, ভালো লাগার মতো গান আপনাদের শোনাচ্ছি এখন। পরের গানটি আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

মনের মতো গান অনুষ্ঠানে শ্রোতাবন্ধুরা শুনছেন নানা স্বাদের নানা আঙ্গিকের বিচিত্র রসের গান। পরের গানটি আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা শুনছেন মনের মতো গান। পরের গানটি অনেকেরই মনের মতো, অনেকেরই অত্যন্ত প্রিয় গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

মনের মতো গান অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা শুনছিলেন নানা স্বাদের গান। সময় প্রায় শেষের দিকে, শেষ করব আরেকটি গান শুনিয়ে, লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি আপনাদের জন্য।

মনের মতো গান অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রামধনু অনুষ্ঠানে নানা রঙের গান। প্রথমে শুনবেন আধুনিক গান মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন রামধনু। পরের গানটিও মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

রামধনু অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন আধুনিক গান মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এখন শুনবেন দোতারা, শিল্পী সুবল দত্ত।

রামধনু অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা শোনেন বিভিন্ন স্বাদের গান। প্রথমে শুনলেন মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান, এখন দোতারা সুবল দত্তের পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন রামধনু অনুষ্ঠানটি। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সঙ্গীতানুষ্ঠান সংগ্রহশালা থেকে। প্রথম গানটি চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে, কথা সৌমেন্দ্রনাথ ঠাকুর, সুরকার তিনি। গানটি শুনবেন চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

0: আজ বুলবুল দেশিলবাই নদী বেবুকের
1: শুনছেন সঙ্গীতানুষ্ঠান সংগ্রহশালা থেকে। পরের গানটি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, গীতিকার কবিতা সিংহ, সুরকার কালীপদ সেন।

সংগ্রহশালা থেকে অনুষ্ঠানে। পরের গানটি কণ্ঠ দিয়েছেন বনশ্রী সেনগুপ্ত, কথা শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুর রতু মুখোপাধ্যায়।

সংগ্রহশালা থেকে অনুষ্ঠানে পরের গানটি চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে, কথা ও সুর সৌমেন্দ্রনাথ ঠাকুর।

এতক্ষণ শুনলেন সংগ্রহশালা থেকে সঙ্গীতানুষ্ঠান। প্রথম গানটি ছিল চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে, দ্বিতীয় গান প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, তৃতীয় গানটি বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে এবং শেষের গানটিও চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594

কিলোহার্টজ। শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই, এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে একটু পরে অর্থাৎ 11:15 শুনবেন নজরুল গীতি মালা মুখোপাধ্যায়ের কণ্ঠে। পরবর্তী অনুষ্ঠান বেলা 11:30 আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি। বেলা 12:00 শুনবেন অল্প অল্প গল্প কথা যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় সুইটি প্রামাণিক। 12:30 শুনবেন নাটক। 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান। অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী মালা মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি মালা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আবারও নজরুল গীতি অঞ্জনা মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি, প্রথমে মালা মুখোপাধ্যায় এবং পরে অঞ্জনা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী এখন শুনবেন আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত সঙ্গীতানুষ্ঠান

শুনছেন রম্যগীতি। এরপরের গানটি শ্যামল মিত্র এবং সহশিল্পীদের কণ্ঠে।

শুনছেন রম্যগীতি। পরের গানটি বাসন্তী দাশগুপ্তর কণ্ঠে।

রম্য গীতিতে পরের গানটি ফিরোজা বেগমের কণ্ঠে।

আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত সঙ্গীতানুষ্ঠান রহ্মগীতে আজ এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সুইটি প্রামাণিক।

কখনো কখনো এক একটা কণ্ঠস্বর শুধু গান হয় না জানো তো, একটা সময়কে যেন তারা ধরে রাখে। কোনো একটা বিকেল, একটা জানালার পাশে বসে থাকা, দূরে কোথাও রেডিও বাজছে, হঠাৎ একটা গান ভেসে এলো তোমার কানে। গানটা হয়তো বহু বছরের পুরনো, অথচ মনে হলো যেন এই মুহূর্তে তোমার জন্যই যেন গানটা তৈরি হয়েছে, এই মুহূর্তে তোমার জন্যই যেন সেই গানটা বাজছে। এমন কিছু কণ্ঠ আছে যাদের কণ্ঠের কেন তাদের কোনোদিনেরই যেন বয়স হয় না। সময় বদলায়, গান শোনার মাধ্যম বদলায়, রেডিও থেকে ক্যাসেট, ক্যাসেট থেকে সিডি, সিডি থেকে মোবাইলের পর্দা, কত কিছু বদলে যেতে দেখলাম আমরা। কিন্তু কিছু কণ্ঠস্বর সেই একই থেকে গেল, সেই কণ্ঠস্বর শোনার যে অনুভূতি তাও যেন একেবারে এক রয়েছে আজও। আজ 28শে সেপ্টেম্বর, ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী, সুরের সরস্বতী, সুর সম্রাজ্ঞী, কোকিল কণ্ঠী, কত রকম তার নাম, তিনি লতা মঙ্গেশকর। আজ তাঁরই শুভ জন্মবার্ষিকী। তবে আজ তাঁর জীবন কথা বলবো না, তাঁর সম্পর্কে তো আমরা প্রত্যেকেই অনেক কিছুই জানি। আজ বরং একটু অন্যভাবে তাঁকে আমরা স্মরণ করি, তাকে আমরা শ্রদ্ধা জানাই। আর সেই অনুষ্ঠানে অবশ্যই থাকবে লতা মঙ্গেশকরের নানান গান, যা আমাদের সব সময় ভীষণ প্রিয়। শুরুতেই আজ মন চেয়েছে।

গান শেষ হয়, তবে সেই গানের রেশ, সেই গানের কথা, সেই কণ্ঠ আজীবন যেন আমাদের কানের মধ্যে, মনের মধ্যে থেকে যায়। লতা মঙ্গেশকরের গান শুধু একটি সময়ের মধ্যে আটকে থাকেনি, এক প্রজন্ম যে গান শুনে বড় হয়েছে, পরের প্রজন্মও সেই গান নতুন করে আবিষ্কার করেছে। আর এখানেই হয়তো একজন শিল্পীর দীর্ঘস্থায়ী জনপ্রিয়তার অন্যতম একটা বড় পরিচয়। লতা মঙ্গেশকর গান শেষ করতেন, কিন্তু ওই যে বলছিলাম, গানটা শ্রোতাদের ভিতরে চলতেই থাকত। বাংলা ভাষায় তার গান ঠিক এমনটাই। লতা মঙ্গেশকর যখন বাংলা গান গেয়েছেন, শুধু বাংলা বলছি কেন, তিনি তো প্রায় সব ভাষার গানই গিয়েছেন এবং সমানভাবে জনপ্রিয়তা লাভ করেছেন। তবে এই যে তিনি বিভিন্ন শব্দ উচ্চারণ করেছেন, সেখানে তিনি যেন বাংলা ভাষাটাকে, বাংলা ভাষার শব্দকে, তার যে মাধুর্য বাংলা ভাষার, নিজের কণ্ঠে জায়গা দিয়ে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। বাংলা আধুনিক গান থেকে শুরু করে বাংলা ছবির গান, বিভিন্ন ধারার গানেই তার কণ্ঠ আমাদের ঘরে ঘরে পৌঁছেছে, আমাদের হৃদয়ে স্থান পেয়েছে। আর একটা মজার বিষয় কি জানো, আমরা অনেক সময় কোনো গান শুনে শিল্পীর নাম মনে রাখি না, যদিও সেটা একেবারেই অনুচিত, তবে লতা মঙ্গেশকরের গানের ক্ষেত্রে কিন্তু সেরকম হওয়ার কোনো সুযোগই নেই। কারণ তার গান আমাদের আলাদা করে বলে দিতে হয় না যেটা লতা মঙ্গেশকরের গান, আমরা শুনলেই বুঝি। কারণ অনুষ্ঠানের শুরুর দিকেই বলছিলাম, তিনি

কোকিল কণ্ঠে, তিনি সুর সম্রাজ্ঞী, সুরের সরস্বতী। আর তার কণ্ঠ কি আমাদের আলাদা করে চেনাতে হয়, আলাদা করে মনে রাখাতে হয়? না, একেবারেই না। কখনো কখনো মনে হয় এই এই গানটা শুনলাম, এই গানটা আমার ছোটবেলার। কখনো মনে হয় এই গানটা কারোর জন্য অপেক্ষা করার। কখনো আবার এও মনে হয় এই গানটা বোধ হয় হারিয়ে যাওয়া কোনো বিকেলের। আর তখন লতাজির কণ্ঠটা কোথা থেকে যেন ভেসে আসে। রেডিওর একটা নিজস্ব জাদু আছে জানো তো, এই যে রেডিওতে বসে রেডিওর এপার থেকে ওপারের বন্ধুদের সঙ্গে আমরা কথা বলি, আমরা বন্ধুত্ব করি, যেখানে আমরা কেউ কাউকে দেখতে পাই না, শুধু কণ্ঠ শুনি, তবে সেই কণ্ঠের সঙ্গে একটা মুখও কিন্তু আমাদের মনের মধ্যে একটা দৃশ্য হয়ে তৈরি হয়ে যায়, একটা গল্প তৈরি হয়। একসময় বাড়িতে গান শোনার অন্যতম মাধ্যমই ছিল এই রেডিও। গান শোনার জন্য অপেক্ষা করতে হতো, কোন গান কখন বাজবে সেটা সবসময় নিজের হাতেও থাকতো না। তখন একটা প্রিয় গান হঠাৎ রেডিওতে বেজে উঠলে কি আনন্দটাই হতো, তাই না? আজকে আমরা ইচ্ছে করলেই মোবাইলে আমাদের পছন্দের গান যখন ইচ্ছে শুনতে পারি, যখন ইচ্ছে সেটা পরিবর্তন করে দিতে পারি। কিন্তু সত্যি কথা বলতে, সেই যে হঠাৎ করে নিজের পছন্দের গানটা রেডিওর ওপার থেকে ভেসে আসার যে আনন্দ, সেই আনন্দটা পাই না। আর এরকম কত দিন গেছে যখন আমরা অপেক্ষায় থেকেছি যে আমার প্রিয় লতা মঙ্গেশকরের গানটা শোনানো হবে কখন। আর তারপর যখন সেই গানটা আবার শুনতে পেয়েছি আমরা, তখন সত্যি সেই আনন্দ মুখে প্রকাশ করার মতন নয়।

লতা মঙ্গেশকরের গানের সবচেয়ে বড় যদি বৈশিষ্ট্য নিয়ে কথা বলি আজকের অনুষ্ঠানে, যেহেতু তাঁর জন্মদিনে তাঁর কথা বলছি, তাঁকে স্মরণ করছি, তাই তাঁর গানের বৈশিষ্ট্যের কথা যদি উঠে আসে, তবে বলতে হয় তাঁর কণ্ঠের বহুমুখিতার কথা। একই কণ্ঠে কখনো প্রেমের কোমলতা, কখনো আবার বিরহের ব্যথা, কখনো উৎসবের আনন্দ, কখনো ভক্তির গভীরতা, প্রতিটি অনুভূতি যেন আলাদা আলাদাভাবে তাঁর কণ্ঠে জীবন্ত হয়ে উঠেছে, তাঁর কণ্ঠের মাধ্যমে জীবন্ত হয়ে উঠেছে। কিছু শিল্পী জানো তো গান গিয়ে যান, আর কিছু শিল্পী গানকে অনুভূতিতে পরিণত করেন। লতা মঙ্গেশকরের কণ্ঠে সেই অনুভূতিটাই বারবার ধরা পড়ে, তাই তাঁর গানগুলো শুনলে শুধু সুর বা কথা শোনা হয় না, তার সঙ্গে একটা অনুভূতিও আমাদের মনের মধ্যে এসে পৌঁছায়। কি ঠিক বলছি তো বন্ধু? একবার মিলিয়ে নাও যে ঠিক বললাম কি না, আর সেটা মিলিয়ে নিতে হলে অবশ্যই তোমাকে একটা গান শুনতে হবে। আর আজকের অনুষ্ঠানে শুধুই আমরা শুনবো লতাজির গান, ওই যে বলছিলাম প্রেমের গান। এই গানটা শুনলে তোমার মনের মধ্যে প্রেমের অনুভূতি জাগছে কি না বলো কিন্তু গানের পরে।

কি বলেছিলাম না, তার গান শুনলে সেই গানের ভেতরের অনুভূতিটা যেন আমাদের হৃদয়ে স্থান পায়। কি পেল তো? লতা মঙ্গেশকরের কণ্ঠকে আমরা প্রায় মিষ্টি বলে বর্ণনা করে থাকি, কিন্তু তার কণ্ঠের শক্তিটা শুধু মাধুর্যে ছিল না জানো তো, সেখানে ছিল আবেগ, নিয়ন্ত্রণ, সূক্ষ্মতা এবং পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে নেওয়ার একটা অসাধারণ ক্ষমতা। তাই একই শিল্পীর কণ্ঠে এত রকম অনুভূতি বিশ্বাসযোগ্য হয়ে ওঠে বারে বারে। কখনো কখনো মন খারাপের সময় আমরা এমন একটা গান শুনতে চাই যেন সেই গান শুনলেই আমাদের মনটা ভালো হয়ে যায়। লতা মঙ্গেশকরের বহু গান কিন্তু রয়েছে ঠিক তেমনই, মনে হয় গানটা যেন আমার কথাই বলছে, অথচ সেই কথাগুলো কিন্তু আমার নয়। বছরের পর বছর চলচ্চিত্রের নায়িকারা বদলেছেন, চরিত্র বদলেছে, গল্পের ধরন বদলেছে, কিন্তু লতা

মঙ্গেশকরের কণ্ঠ বারবার সেই পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে। কখনো তরুণীর কণ্ঠে প্রেম, কখনো মায়ের সন্তানের প্রতি অনুভূতি, কখনো আবার ভক্তির গান। কণ্ঠের সেই গ্রহণযোগ্যতাই কিন্তু তাঁকে এতটা অনন্য করে তুলেছে যে কথা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। আবার ভেবে দেখো, লতা মঙ্গেশকরের কণ্ঠ কিন্তু বিভিন্ন ভাষার গানেও রয়েছে, বিভিন্ন ভাষার গানের শ্রোতাদের কাছে কিন্তু তার গান পৌঁছেছে। হ্যাঁ, ভাষা আলাদা হতে পারে, শব্দও আলাদা হতে পারে, কিন্তু সুর আর অনুভূতির মধ্যে যে ভাষা রয়েছে সেটা তো আর আলাদা নয়। সম্ভবত এই কারণেই তার কণ্ঠ ভাষার সীমা পেরিয়েও এত মানুষের কাছে পৌঁছাতে পেরেছে। একবার হব তো, এত বছর ধরে আমরা লতা মঙ্গেশকরের গান শুনছি, অথচ প্রত্যেকবার কোনো পুরনো গান হঠাৎ কানে এলেই মনে হয় আরে এই গানটা তো আবার নতুন করে শুনলাম। হয়তো ভালো গানের এইটাই সবচেয়ে বড় একটা ক্ষমতা, সময় তাকে পুরনো করে কিন্তু শ্রোতার অনুভূতি তাকে কোনো দিনই পুরনো করতে পারে না। একজন শিল্পীর জীবন যেন তো কোনো দিনই শেষ হতে পারে না, কারণ শিল্পীর জীবন কিন্তু তার সৃষ্টির মধ্যেই থাকে, আর সেই সৃষ্টি কোনো দিন থেমে থাকে না। নতুন কেউ সেই গান শুনবে, নতুন কোনো প্রজন্ম সেই সুরের সঙ্গে পরিচিত হবে, আর হয়তো নিজের জীবনের কোনো গল্প সেই গানের সঙ্গে জুড়ে দেবে। লতা মঙ্গেশকরের ক্ষেত্রে এই যাত্রাটাও কিন্তু তাই চলমান। আর একটা সত্যি কথা তোমাদের সঙ্গে ভাগ করে নিই, আজকে যখন লতা মঙ্গেশকরের জন্মদিন উপলক্ষে তাঁকে নিয়ে অনুষ্ঠান করব এটা ভেবেছি, তাঁর গানগুলো বেছে নিতে হচ্ছে, তখন সত্যি মনে হচ্ছে এই সময়টা বড্ড কম। এই সময় তো তাঁকে নিয়ে কিছুই বলা হবে না, তাঁর যে এত বিশাল গানের ভাণ্ডার সেখান থেকে কোনো গানই হয়তো শোনাতে পারবো না, বরং তার গানগুলো দিয়েই তোমাদের সঙ্গে বারে বারে পরিচয় করে নেব এটাই মনে হলো। তাই কথার থেকে তার গান শুনতেই বোধহয় আজকে আমাদের বেশি ভালো লাগবে, কারণ ওই যে সর্বোপরি আজকের অনুষ্ঠানে যাকে নিয়ে কথা বলছি তিনি কিন্তু সুর সম্রাজ্ঞী। তার গানের মধ্যে দিয়েই তিনি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। আর তাকে একবার আবারও যুববাণী কলকাতা পরিবারের পক্ষ থেকে আমরা জানাই প্রণাম, শ্রদ্ধা। আর এবারে তাঁরই আরও একটি গান, যেই গানটা শুনলে তোমার মন কিন্তু একটু আনন্দের নিচে উঠতে পারে এ কথা বলতেই পারি,

কবির ভাষায় বলতে হয় সবই হেথায় একটা কোথাও করতে হয় রে শেষ, গান থামলে তাও তো কানে থাকে গানের রেশ। হ্যাঁ, গানের পর গানের রেশ আমাদের কানে থেকে যায়, এ কথা সত্য। তবে আজকে লতাজিকে নিয়ে অনুষ্ঠানে তার গান যে শুনলাম, সারা জীবন ধরেই সেই গানের রেশ আমাদের কানে থাকবে, এ কথাও সত্য। তবে আজকের অনুষ্ঠানের শেষটা একটু অন্যরকম, অন্তত আমার জন্য তো একটু অন্যরকমই বটে। আজ 28শে সেপ্টেম্বর, আর আজকে আমার জন্য যুববাণী পরিবারের পক্ষ থেকে, যুববাণীর বন্ধু হিসেবে তোমাদের জন্য শেষ অনুষ্ঠান, তোমাদের সঙ্গে যুববাণীর হয়ে শেষ অনুষ্ঠান আমার, তোমার যুববাণীর বন্ধু সুইটির। গত 7 বছর ধরে এই বিভাগের সঙ্গে পথ চলা, সত্যি তাই এই শেষ বেলাটায় গলাটা যেন কেমন আটকে আসছে, মনটা ভারাক্রান্ত হয়ে আসছে। এই পথটা সবসময় যে একরকম ছিল তা নয়, চড়াই উতরাই, নানান রকম অভিজ্ঞতা। মাঝখানে আমরা একটা মহামারী কোভিডের সম্মুখীন হয়েছি, সেখানে একেবারে অন্যভাবে আমরা অনুষ্ঠান পৌঁছে দিয়েছি শ্রোতাদের কাছে, সেখানেও রয়েছে একটা অন্যরকম অভিজ্ঞতার সঙ্গী হওয়া। আর এই সমস্ত কিছুর মধ্যে দিয়েই কিন্তু আমার যুববাণী পরিবারের সঙ্গেই দীর্ঘ পথ চলা, কথাই বলে 7 জন্মের বন্ধন। আর আমার এই পরিবারের সঙ্গে, আর এই পরিবারের মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে এই বন্ধনটাও যেন 7 বছরের নয়, 7 জন্মের। কথা বলতে ভালোবাসি, সেই ভালোবাসাকে একটা পরিচয় দেওয়া, এই আকাশবাণী কলকাতার মতন একটা প্রতিষ্ঠানের সঙ্গে নিজেকে যুক্ত হওয়ার সুযোগ, আর নিজের আরজি হওয়ার স্বপ্ন পূরণ করার সুযোগ, সেটা কিন্তু এই যুববাণীর হাত ধরেই সম্ভব হয়েছে। যুববাণী শুধু মাইক্রোফোনের সামনে কথা বলতে শেখায়নি, শিখিয়েছে কীভাবে কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়, কীভাবে কনসোলে বসতে হয়, কীভাবে স্ক্রিপ্ট লিখতে হয়, কীভাবে একটা অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে হয়, আর সবথেকে বড় কথা, কীভাবে চোখে না দেখেও শুধুমাত্র কণ্ঠের মধ্যে দিয়ে মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে হয়, সম্পর্ক তৈরি করতে হয়, যে বন্ধুত্ব, যে সম্পর্ক তোমাদের সঙ্গে তৈরি হয়েছে এই 7 বছরে। কতটা শিখতে পেরেছি সেটা আগামী দিন বলবে, তবে আমার কাছে যুববাণী শিক্ষাগুরুই বটে। আজ থেকে হয়তো এই বিভাগের বর্তমান উপস্থাপক উপস্থাপিকার তালিকায় আর থাকব না, তবে যুববাণীর যে দীর্ঘ পথ চলার সেই পথের সঙ্গে যারা একসময় যুক্ত ছিলেন, যাদের কণ্ঠ, যাদের কাজ এই বিভাগকে বারে বারে সমৃদ্ধ করেছে, সেই স্বর্ণাক্ষরে লেখা দীর্ঘ প্রাক্তন তালিকায় আজ আমার নামটাও যুক্ত হবে। তবে বিদায় কি বিদায় বলবো না, শেষ ভাবতেও চাই না। কবির ভাষাধার নিয়ে আবারও বলি, আবার আসিব ফিরে, হয়তো অন্য কোনো দিন অন্য কোনো সেকশনের হয়ে যদি সুযোগ আসে আবারও মাইক্রোফোনের ইপার থেকে তোমাদের সঙ্গে কথা বলবো বন্ধু। আবারও হয়তো জায়গা বদলে যাবে, মাইক্রোফোন বদলে যেতে পারে, কিন্তু কণ্ঠস্বর তো বদলে যাবে না। আর জানি এই কণ্ঠস্বর শুনলে তোমরা আবারও চিনে নেবে তোমাদের যুববাণীর বন্ধু সুইটিকে। তাই আজ এখানেই এই পর্বের মতো তোমার যুববাণীর বন্ধু সুইটি তোমাকে জানাচ্ছে বিদায়। ভালো থেকো, শুনতে থেকো যুববাণী। অনুষ্ঠানের শেষেও থাকলো লতা মঙ্গেশকরজির কণ্ঠে গাওয়া আজ তবে এইটুকু থাক।

অনুষ্ঠান শেষে থাকলো, আমি আবার জন্ম নেব, আর যখনই ফিরে আসব তোমরা চিনে নিও এই কণ্ঠস্বর।

এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা। উপস্থাপনায় ছিলেন সুইটি প্রামাণিক, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন লোকসঙ্গীতের অনুষ্ঠান। প্রথম গানটি অমর পালের কণ্ঠে।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন লোকসঙ্গীতের অনুষ্ঠান। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন আঙ্গিকের নানা স্বাদের লোকগান আপনাদের শোনাব। পরের গানটি কেশব বর্মণের কণ্ঠে।

শুনছেন লোকসঙ্গীতের অনুষ্ঠান। এবারে যে শিল্পীর কণ্ঠে গান শোনাবো তিনি দুই বাংলারই অত্যন্ত জনপ্রিয় শিল্পী নির্মলেন্দু চৌধুরী, যার কণ্ঠে যার গায়কিতে লোকসঙ্গীত বরাবরই এক অন্য মাত্রা নিয়ে আসে। পরের গান নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে।

দুঃখিত, এই গানটি আপনাদের শোনাতে পারলাম না, তার পরিবর্তে অন্য একটি গান।

তো পল্লবী, রচনা অনুপ চক্রবর্তী, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার, মর্মরিত পল্লব।

এতক্ষণ শুনলেন লোকসঙ্গীতের অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী

0: কি ব্যাপার, আপনি এত রাতে?
1: খুব সারপ্রাইজ দিলাম তো।
0: হ্যাঁ, কি ব্যাপার বলুন।
1: আরে অত ব্যস্ত হচ্ছ কেন? বলছি বলছি, দেখো না, এই বেরোবার সময় দেখি গাড়িটা বিগড়েছে, আর স্টার্ট নিচ্ছে না। পাক্কা দু মাইল হেঁটে আসতে হয়েছে, বুঝেছো? আগে একটু রিল্যাক্স করতে দেবে তো নাকি?
0: ওকে ওকে, রিল্যাক্স।
1: এই শিবু, আরে আয় আয় এদিকে, তুইও বস। আর দাঁড়িয়ে আছিস কেন? রাহুল, তুমি শিবুকে তো দেখেছো? আরে আমার বাগানটা দেখাশোনা করে।
0: হ্যাঁ জানি, বলুন।
1: বিপাশা কি শুয়ে পড়েছে নাকি?
0: বলুন, কি বলবেন?
1: মাঝরাতে ড্রিঙ্ক করছো, খুব টেনশনে আছো নাকি? হ্যাঁ,
0: কিসের টেনশন?
1: টেনশন নেই বলছো, তা ভালো তা ভালো। আচ্ছা বই, তোমার সেই ফরাসি শ্যাম্পেনার আছে নাকি? হ্যাঁ, বড় তৃপ্তি পেয়েছিলাম হেসে দিন, রিয়েলি
0: সরি। উইস্কি চলবে?
1: উইস্কি দাও, তাই দাও,
0: বসি।
1: পরের পয়সায় মদ্যপান করা, তার স্বাদই আলাদা, বুঝলে না? তবে আমাকে নিতান্ত কঞ্জুস বলে মনে করো না, আমার পয়সা বেরিয়ে যাচ্ছে আমার ওই বৃক্ষ সন্তানদের পরিচর্যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
0: আপনি এখনো বললেন না
1: আমার আগমনের উদ্দেশ্য, তাই তো?
0: এক্স্যাক্টলি।
1: তুমি ব্যানার্জি ডাঙায় তোমার নতুন ফ্যাক্টরি করবার জন্য কাল সব নারকেল গাছগুলো কেটে ফেলছো?
0: কন্ট্রাক্টর সব কেটে নিচ্ছে।
1: যাই হোক, তুমি অ্যালাউ না করলে কাটে কার সাধ্য? জমিটা তুমি কিনেছো?
0: হ্যাঁ, কি ব্যাপার বলুন তো।
1: তুমি ওই গাছগুলো কাটা বন্ধ করো।
0: মানে আপনি এটা বলার জন্য এত রাতে এখানে এসেছেন?
1: এক্স্যাক্টলি জামাই।
0: দেখুন, আপনি গাছ টাচ ভালোবাসতে পারেন, কিন্তু এটা বাড়াবাড়ি করছেন। জমিটা আমার, ওখানে একটা ফ্যাক্টরি শেড হবে, খুব সঙ্গত কারণে গাছগুলো কাটা হবে। আপনার এতে হেডেকের কিচ্ছু নেই?
1: আছে।
0: কেন?
1: ওই গাছ বলে
0: আপনার গাছ নিয়ে যে সেন্টিমেন্টই থাক, আমার কিচ্ছু করার নেই। গাছগুলো কেটে জমিটা ক্লিয়ার না করলে ওখানে ফ্যাক্টরি করা যাবে না।
1: তাহলে এবার তোমার স্বার্থেই বলি, ওই গাছগুলো তুমি কেটো না, মুশকিল আছে।
0: হ্যাঁ,
1: তুমি জানো রাহুল, বই পড়া আর বৃক্ষ সেবা ছাড়াও আমার আরেকটা বাতিক আছে।
0: কি বলুন তো?
1: আমি যে একটু একটু ওই অতি প্রাকৃত ব্যাপার নিয়ে নাড়াচাড়া করি, তা তুমি জানো না?
0: ও ও, আপনার ওই প্ল্যানচেট।
1: তুমি বিশ্বাস করবে রাহুল, আমি আজ সন্ধ্যের সময় পক্ষীবিদ শোভন দত্তকে প্ল্যানচেট করেছিলাম। উদ্দেশ্য ছিল, এত যে পাখির সংখ্যা দ্রুত কমে যাচ্ছে, এ ব্যাপারে ওর সাজেশন কি, অর্থাৎ অর্থাৎ পাখিদের কিভাবে বাঁচানো যায়, উনি কি বলেন। তা তুমি বোধহয় বিশ্বাস করবে না রাহুল, একটা অদ্ভুত ব্যাপার ঘটে আমার এই মিডিয়াম শিবুর মধ্যে। আমার আমার বাগানের এই মালিক শিবু, এই তো বেশিরভাগ সময় প্ল্যানচেটে মিডিয়াম হয়, এই মিডিয়ামের মধ্যে এক পিকিউলিয়ার ব্যাপার ঘটে, যা এতদিন কখনো কোথাও ঘটেছে কিনা জানি না, মনে হয় ঘটেনি। অনেক অনেক স্পিরিট, অর্থাৎ ওই প্রেত বা আত্মা যাই বলো, তারা এই মিডিয়ামের মধ্যে চলে আসে। কিন্তু তুমি কি বিশ্বাস করবে, তারা তারা কেউ কোনো মানুষের প্রেত বা আত্মা নয়, এমনকি এমনকি কোনো ইতর প্রাণীরও নয়, তারা হলো একদল একদল গাছের আত্মা।
0: হুম,
1: আমি আশা করেছিলাম

0: এতটাই জোরে হাসবে রাহুল?
1: ভাবছি গাছ ম্যানিয়া আপনাকে কোথায় নিয়ে গেছে।
0: যাই বলো, কিন্তু এইসব গাছের আত্মা ওই মিডিয়ামের মধ্যে এসে কি জানিয়েছে জানো?
1: ওইগুলো যে গাছের আত্মা জানলেন কিভাবে?
0: ওরা নিজেরাই জানিয়েছে। ওরা জানিয়েছে যে ওরা তোমার দক্ষিণ বাগানের সেই সব দেবদারু যাদের তুমি নির্বিচারে কেটে উজাড় করে দিয়েছ স্রেফ স্রেফ পয়সার জন্য। আর তারা কি জানিয়েছে জানো? তারা জানিয়েছে যে তোমার তোমার জীবন বিপন্ন। হ্যাঁ, ভীষণ ভীষণ বিপন্ন। কেননা তারা তারা তোমার ক্ষতি করবে, তোমার তোমার প্রাণ সংশয় করবে। বিওয়্যার অফ ইট রাহুল।
1: মণিকাকা, মণিকাকা আপনি এখন আসুন, ওসব বোগাস জিনিসে বিশ্বাস করি না।
0: বোগাস?
1: ডেফিনেটলি। গাছের আত্মা হয়, তারা মিডিয়ামে ভর করে। আপনি যান মণিকাকা, অনেক রাত হয়েছে, যান।
0: দেখো রাহুল, তোমার স্ত্রী বিপাশা আমার দুঃসম্পর্কের ভাইজি, আমার অত্যন্ত স্নেহের পাত্রী, তাই তাই তোমাকে রক্ষা করা আমার একটা নৈতিক কর্তব্য। তাই বলছি তুমি ওসব স্পিরিচুয়াল ব্যাপারে গোয়ার তুমি করো না রাহুল, তোমার তোমার জীবন নিয়ে টানাটানি হবে। স্পিরিট যখন তোমাকে হুমকি দিচ্ছে তখন ব্যাপারটা ভয়ানক রাহুল। তুমি এই প্রেত জগতের খবর কিচ্ছু রাখো না, তুমি জানো না ওই মরে যাওয়া দেবদারু গাছগুলোর তোমার উপরে কি ভয়ানক ক্ষোভ। যাই হোক, তুমি কোনো ঝুঁকি নিও না প্লিজ। ব্যানার্জিডাঙায় ওই ওই নারকেল গাছগুলো কাটা বন্ধ করো। দেখো, আমি নিজে প্রেতত্বের চর্চা করলেও বৃক্ষের আত্মার কথা কখনো শুনিনি, তাই আমি নিজেও বিস্ময়ের অপার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি রাহুল। এনিওয়ে, তুমি ওই গাছ কাটা অন্তত আরম্ভ করো না।
1: মণিকাকা, আমি আপনাকে আগেও বলেছি, আবার বলছি, আমি ওসব বুজরুকিতে বিশ্বাস করি না। আমাকে আমাকে আপনি ভয় দেখাবেন না।
0: ওকে, আমি তোমাকে যা বলেছি তা এখনই দেখাচ্ছি।
1: মণিকাকা, আমি কিচ্ছু দেখতে চাই না, এখন রাত একটা, আপনি প্লিজ প্লিজ এবার আসুন।
0: ভয় পাচ্ছ?
1: কিসের ভয়? ঠিক আছে, দেখান, তবে যা করবেন তাড়াতাড়ি।
0: ওকে ওকে। শিব, এদিকে আয় তো, এদিকে আয়, হ্যাঁ, এই টেবিলের কাছে বস, এখানে, হ্যাঁ বস। রাহুল, তোমার এখানে মোমবাতি আছে?
1: হুম হুম, ওই যে কোণের টেবিলে। মণিকাকা, এখন আপনি প্ল্যান চেট করবেন নাকি?
0: এক্স্যাক্টলি। হ্যাঁ, দেশলাইটা দাও তো।
1: হ্যাঁ,
2: রেডিকুলাস।
0: তোমরা এসেছ, তোমরা কি এসেছ?
3: হ্যাঁ।
0: তোমরা কারা?
3: আপনি যাদের ডাকলেন,
0: তবু বলো, তোমাদের পরিচয় দাও।
3: আমরা পরিচয় দেব না ওই হত্যাকারীর সামনে।
0: কে হত্যাকারী?
3: ওই তো লোভীর মতো যে শুনছে।
0: তোমরা কি তাহলে এই রাহুল রায়ের?
3: হ্যাঁ, আমরা ওর দক্ষিণ বাগানের যত দেবদারু সন্তান যাদের কেটে টুকরো টুকরো করেছে, আমরা যত অসহায় মুখ পল্লবী, আমরাও অমৃতের সন্তান। ওরে হন্তারক, তোমার ধ্বংস আসন্ন, আমরাই আনব তোমার চরম সর্বনাশ।
1: হিস্টেরিয়া মণিকাকা, আপনি হিস্টেরিক, আপনার এই মালিটা, আপনারা ডাক্তার দেখান। রাবেশ।
0: রাহুল, শিব কিন্তু কোনো স্কুল কলেজে পড়েনি, কিন্তু ওর ভাষা শুনলে?
1: আপনি এবার যান।
0: তুমি বৃক্ষ নিধন বন্ধ করো রাহুল।
1: না,
0: তাহলে আমি বিপাশাকে ডাকি।
1: না, ওকে ডাকাডাকি করবেন না, ওর

0: শরীর ভালো নয়, ঘুমোচ্ছে।
1: কিন্তু আমাকে যে ডাকতে হবেই।
0: মানে?
1: তোমার বিপদ সম্পর্কে ওকে ওয়াকি বহাল করা আমার একটা গুরুতর দায়িত্ব রাহুল।
0: হ্যাঁ, না না, এসবের কোনো প্রয়োজন নেই। আর আপনি কী ভেবেছেন, যে ওর কথাতেই আমি আপনার প্রস্তাবে রাজি হয়ে যাব?
1: না না না না, তুমি এতখানি নারী জাতির সম্মান রেখে চলো না, সেটা আমি জানি। তবু আমাকে বলতে হবে, না হলে একটা কিছু ঘটে গেলে সে কি ভাববে? ভাববে তার মনি কাকা তাকে একবারও বলল না, মেয়েটা তো এমনিতেই মনঃকষ্টে দিন কাটায়। বেচারা বিয়ের 5 বছর পরেও মা হতে পারল না।
0: ডিফেক্টটা আপনার ভাইঝিরি,
1: জানি। আর তার জন্য তার হেনস্থাও তো কম হয় না।
0: হ্যাঁ,
1: এনিওয়ে ওকে ডাকো, বলো মনিকাকা ডাকছে।
0: না না, আপনি বাড়ি যান।
1: আমি তো বললাম ওর সঙ্গে আমি কথা না বলে যাব না। তুমি যদি না ডাকো তাহলে আমি যাচ্ছি।
0: এই কি করছেন আপনি, বেডরুমে যাচ্ছেন কেন?
1: তাহলে বেডরুমের বাইরে থেকেই ডাকি। বিপাশা, বিপাশা, মামা,
0: কি করছেন? কি মনিকাকা? মনিকাকাও ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে।
1: ও বেশ, তাহলে এখানেই বসি। ও সকালে উঠলে ওকে সব বলেই যাব।
0: মনিকাকা, আপনি কিন্তু ভীষণ ডিস্টার্ব করছেন। আপনি না গেলে আমি আপনাকে যেতে বাধ্য করব।
1: অর্থাৎ ড্রাইভার ডেকে গলা ধাক্কা দিয়ে বার করে দেবে, তাই তো?
0: আপনি না গেলে আমি কিন্তু সেটাই করব।
1: করো করো।
0: ও মনিকাকা, আপনি কি একটা সিন ক্রিয়েট করতে চাইছেন?
1: কই, তোমার কাজের লোকেদের ডাকো, ড্রাইভার চাকর তাদেরও ভাগিয়ে দিয়েছো। তোমার গ্যারেজের পাশের ঘরটা বাইরে থেকে লক করা দেখলাম বটে, কি ব্যাপার বলো তো?
0: না, ড্রাইভার ছুটি নিয়েছে, কাজের লোকটা রাত্রে থাকে না।
1: বাহ, বেশ জাল গুটিয়ে এনেছো তো। হ্যাঁ, বুঝতে পারছো না? বুঝতে পারছো, তবে তবে না বোঝার ভান করছো।
0: কি বলছেন আপনি? এই তোমরা দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও।
1: এরা কারা এত রাতে?
0: হ্যাঁ, আপনাকে কৈফিয়ত দিতে হবে নাকি?
1: না, তা নয় তা নয়, এমনি বলছি।
0: আপনার বলা বলি প্রয়োজন নেই। মনিকাকা, আপনি এখন যান।
1: আর তুমি হাফিজ করবে। হ্যাঁ,
0: মানে
1: এরা কারা?
0: হ্যাঁ, যেই হোক, ওরা ওরা আমার বিজনেসের লোক, আপনার কি?
1: এত রাতে বিজনেস? তোমার তো একটা ছোটোখাটো কেমিক্যাল ফ্যাক্টরি আছে বলে শুনেছি, আর একটা করবে, তার জন্য মাঝরাতে অফিস চালাও নাকি? হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ, চালাই। আপনি যান। এই এই, এটাকে ঘাড় ধরে বের করে দাও, সঙ্গে এই লোকটাকে।
1: দাঁড়াও রাহুল রায়, ইটস নট সো ইজি। আমার গায়ে হাত দিলে তার পরিণাম ভালো হবে না, সেটা ভেবে দেখো।
0: হুম, তাহলে আপনি স্বেচ্ছায় যান?
1: যাব, কিন্তু বিপাশার সঙ্গে একবার দেখা না হওয়া পর্যন্ত আমার পক্ষে যাওয়া অসম্ভব। আজ ঠিক রাত 10টার সময় বিপাশা আমাকে ফোন করে যে কথাটা বলেছিল, সেটার তো আমাকে ইনকোয়ারি করতে হবে।
0: হ্যাঁ হ্যাঁ, কি কথা?
1: ওর আশঙ্কার কথা বলেছিল।
0: কি আশঙ্কা?
1: আশঙ্কা এই যে তুমি তুমি ওকে যে কোনো সময় খুন করবে।
0: সব আজে বাজে বলছেন মনিকাকা।
1: আমাকে তাই জানতে হবে যে বিপাশা এটল এখনো বেঁচে আছে কি না, বা এখনো বেঁচে থাকলেও আগামী দিনগুলোয় তার নিরাপত্তার অভাব ঘটবে কি না। বিপাশাই বলেছিল। হ্যাঁ, ওই ডক্টর মন্দার মুখার্জির নাটকে মেয়েটা থিয়েটার ফিয়েটার করে, কি যেন নাম? হ্যাঁ, অঙ্গনা, অঙ্গনা মুখার্জির সঙ্গে তোমার অবৈধ সম্পর্কের খবর আমি রাখি। বিপাশাকে আত্মহত্যা করতে তোমার তোমার প্রচ্ছন্ন প্ররোচনা, ওর ও ড্রেসিং টেবিলে বিষের শিশি রেখে দেওয়া, সব শুনেছি বিপাশার মুখে। সব মিলে মিশে বিপাশা আত্মঘাতী হলে হয়তো তোমার সব দিকে

0: সুবিধে হবে রাহুল, অঙ্গনাকে বিয়ে করতে পারবে, তার সন্তানের জনক হতে পারবে, কিন্তু বিপাশা কি আত্মহননে উৎসাহিত হবে? সে যে ভীষণ ভীষণ ভাবে কাজ ভালোবাসে, ফুল ভালোবাসে, পাখি ভালোবাসে। তোমার বাগানের যে দীর্ঘতমা গাছটা ছিল, বিপাশা যার নাম রেখেছিল স্বপ্না, ওই স্বপ্না, ওই গাছটা বিপাশার স্বপ্নের মতো যেন ছিল, আকাঙ্ক্ষায় প্রবল, ভালোবাসায় মদির, অনুভবে গভীর। কেবলই উঁচু উঁচু, আরো উঁচু হয়ে দুধারে অসংখ্য সবুজ পাখা মেলে ছড়িয়ে থেকে এই মায়াবী পৃথিবীর সব রঙিন ভালোবাসা শুষে নেওয়া সেই দেবধরু পল্লবীর স্বপ্নাকে তুমি যখন খুন করলে রাহুল, অন্য গাছগুলোর সঙ্গে তাকেও কেটে টুকরো টুকরো করলে, সেদিন বিপাশা তারই কাকার কাছে কেঁদেছিল টেলিফোনে, বলেছিল, দেখো মনি কাকা, রাহুলের জীবনে এই স্বপ্না, এই গাছ, এ যেন আমারই মতো অতিরিক্ত, কিংবা আমি এই স্বপ্নার মতোই যেন রাহুলের কাছে অনাবশ্যক। তাই কত সহজে রাহুল ওকে নির্মূল করে দিতে পারল, বড় ভালোবাসতো বিপাশা ওই গাছটাকে, তার সখীর মতো, তার প্রিয়তমার সখীর মতো। আর তুমি তাকে খুন করলে শুধু অর্থের জন্য, স্বপ্নাকে তুমি হত্যা করলে, স্বপ্নাদের তুমি হত্যা করলে রাহুল। আর আজ বিপাশার কাছে শুনলাম ওকেও তুমি মারতে চলেছ, কিন্তু কিন্তু আমি ওর মনি কাকা, আমি তো তা হতে দিতে পারি না। তোমরা টাকার জন্য গাছ কাটো আর ভোগের জন্য পীড়ন করো বিপাশাদের। বিপাশা মামা,
1: হল্ট হল্ট, আপনি আর এক পায়ে গেলে কুকুরের মতো গুলি করে মারব আপনাকে ও আপনার এই মালিটাকেও।

এতক্ষণ শুনলেন নাটক মর্মরিত পল্লবী, রচনা অনুপ চক্রবর্তী, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন একটি রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তন্ময় মুখোপাধ্যায়।

আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন সংবাদ। তার আগের একটু অবসরে আরও একটি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন।

0: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হলো, 2000 টাকার বেশি মূল্যের ইউপিআই লেনদেনের ওপর শুল্ক আরোপের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিতে সুপ্রিম কোর্ট অস্বীকার করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশবাসীকে জনগণনার জন্য কিছুটা সময় বার করার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB-র 11তম বৈঠকে অংশগ্রহণ করবার জন্যে দোহায় পৌঁছেছেন। দেশজুড়ে প্রস্তাবিত 3 দিনের ব্যাংক ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে। দেশের স্বায়ত্তশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে কালিমালিপ্ত ও দুর্বল করার চেষ্টার অভিযোগে বিরোধী দলগুলি কড়া নিন্দা করেছে বিজেপি। জাপানের আইচি নাগোয়ায় ভারত ও আফগানিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ না হওয়া সত্ত্বেও বিশ্ব র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের ওপরে থাকায় ভারত সরাসরি সেমিফাইনালে পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। 2000 টাকা বেশি মূল্যের ইউপিআই লেনদেনের ওপর শুল্ক আরোপের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিতে সুপ্রিম কোর্ট অস্বীকার করেছে। আগামী মাসের 15 তারিখ থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। 2000 টাকা বেশি ইউপিআই লেনদেনের ওপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR-এর আরোপের বিষয়টিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা একটি আবেদনের শুনানিকালে আজ শীর্ষ আদালত জানিয়েছেন যে বিষয়টিতে আইনি আওতার চেয়ে টেকনিক্যাল বিষয় বেশি। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে চলন্ত বাসে এক নাবালিকার গণধর্ষণের ঘটনায় আজ সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছেন। আদালত বলেছেন, এ ধরনের ঘটনা আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের ব্যর্থতাকেই চিহ্নিত করে। বিচারপতি JB পার্দিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ বলেছেন, পর্যাপ্ত আলোর অভাব, দুর্বল নজরদারি এবং অন্যান্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থার ঘাটতির কারণেই পার্ক ও বাসের মতন জায়গাগুলি ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। উল্লেখ্য, গত মাসে গ্রেটার নয়ডায় একটি স্লিপার বাসে এক নাবালিকাকে বাসের কন্ডাক্টর ও চালক গণধর্ষণ করে তাকে দিল্লির কাশ্মীরি গেটের কাছে ফেলে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে। 2 অভিযুক্ত ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশবাসীকে জনগণনার জন্য সময় বের করার আহ্বান জানিয়েছেন। গতকালের মন কি বাত অনুষ্ঠানে করা আহ্বানের উল্লেখ করে তিনি বলেন, জনগণনায় অংশগ্রহণ করা সকল নাগরিকের জন্য একটি জাতীয় কর্তব্য। তিনি আরও বলেন যে এই অংশগ্রহণ দেশের ভবিষ্যতের সঠিক চিত্র তৈরিতে সহায়তা করে।
1: জনগণনা হাম সবকা রাষ্ট্রীয় দায়িত্ব হয়। মানে 15 আগস্ত কো ভি দেশবাসীয় সে আগ্রহ কিয়া থা কি ইসকে লিয়ে अपना समय जरूर निकाले। जनगणना के लिए अपनी जानकारी स्वयं दर्ज करने की ये सुविधा बहुत आसान है। आप अपने मोबाइल से ही अपनी और अपने परिवार की जानकारी दर्ज करा सकते हैं। ये सुविधा हिंदी सहित 16 भाषाओं में उपलब्ध है।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, অদম্য সাহস ও বীরত্বের মাধ্যমে ভগৎ সিং স্বাধীনতা আন্দোলনে নতুন প্রাণশক্তি সঞ্চার করেছিলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের সম্মানের জন্য সর্বস্ব ত্যাগে যে মানসিকতা ভগৎ সিং দেখিয়েছিলেন তা ভারতের যুব সমাজের সাহস ও দৃঢ় সংকল্পের প্রতীক। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বলেন, অত্যন্ত কম বয়সে ভগৎ সিং মাতৃভূমির স্বাধীনতার জন্য সর্বস্ব আত্মত্যাগ করেছিলেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB-র 11তম বার্ষিক সভায় অংশগ্রহণের জন্য কাতারের রাজধানী দোহায় গিয়ে পৌঁছেছেন। সভায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সদস্য দেশগুলির প্রতিনিধি দল ও নীতি নির্ধারক ও অংশীদারেরা একত্রিত হয়ে AIIB-র কৌশলগত দিক, কার্যক্রমের অগ্রাধিকার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্কস ইউনিয়ন্স UFBU জানিয়েছে যে তাদের প্রস্তাবিত দেশব্যাপী ব্যাংক ধর্মঘট স্থগিত করে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন IBA-র সঙ্গে সদর্থক আলোচনা হওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হল। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন AIBA-র নিজেদের সামাজিক মাধ্যমে

0: জানিয়েছে, ধর্মঘট সংক্রান্ত বিষয়গুলো নিয়ে গত রাতে আইবিএ এবং সাতটি ব্যাঙ্ক ইউনিয়নের যৌথ মঞ্চ ইউএবিইউ এর মাধ্যমে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ করা যায়, ইউএবিইউ এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আরও কয়েকটি ইউনিয়ন 28 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত 3 দিনে দেশব্যাপী ধর্মঘটে ডাক দিয়েছিল। সপ্তাহে 5 দিন ব্যাঙ্কিং ব্যবস্থা চালু করা সহ একাধিক দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের একটি দ্বিদলীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। দলের নেতৃত্বে ছিলেন হাউস অব ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান ব্রায়ান মাস্ট। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে আলোচনায় ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্বের ওপর আলোকপাত করা হয়। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডবিয়া বলেছেন, দেশের 100 কোটিরও বেশি মানুষ সামাজিক নিরাপত্তা ব্যবস্থাপনার আওতায় রয়েছেন। এর মধ্যে 60 কোটিরও বেশি মানুষ 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা পাচ্ছেন। 25 কোটি মানুষের জন্য ESIC-র স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি 80 কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে রেশন প্রদান ও কৃষক ও মহিলাদের আর্থিক সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত ন্যাশনাল কনফারেন্স অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অ্যান্ড লেবার অ্যান্ড অ্যাওয়ার্ডসে তিনি বলেন, দেশের সুস্থায়ী উন্নয়নের স্বার্থে সরকার শিল্পের উন্নতি বজায় রাখতে কাজ করে চলেছে।
1: 25 করোড় লোককে ESIC কি সিকিউরিটি দে রহে হ্যায়, 80 করোড় লোকো কো মুফত অনাজ দে রহে হ্যায়, 10 করোড় কিসান কে অ্যাকাউন্ট মে হর 4 মহিনে 2000 রুপিয়া ডালতে হ্যায়। আজ দেশ কে 10 স্টেট ऐसे है जो महिला के अकाउंट में प्रति महीने कोई न कोई 2000, 1500, 1200 ऐसी अमाउंट डालते हैं। तो मैंने कहा कि क्या सोशल सिक्योरिटी का पार्ट नहीं बन सकता, और कैलकुलेशन चालू करा तो उन्होंने स्वीकारा कि इंडिया आज 101 करोड़ यानी कि 68% लोगों को सोशल सिक्योरिटी देता है।
0: खबर सुनचिन आकाशवाणी थे। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দেশের স্বায়ত্তশাসিত ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে হেয়পটুপন্ন ও দুর্বল করার চেষ্টার অভিযোগে বিজেপি বিরোধী দলগুলো তীব্র সমালোচনা করেছে। নতুন দিল্লিতে সাংবাদিকদের সামনে বিজেপির প্রবীণ নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বিরোধী নেতাদের বিরুদ্ধে জনগণকে বিভ্রান্ত করা এবং দেশে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টার অভিযোগ আনেন। তিনি অভিযোগ করেন যে নির্বাচন কমিশন বিরোধী দলগুলোর দাবি খারিজ করে দেওয়া সত্ত্বেও তারা পরিবেশকে কলুষিত করার চেষ্টা করছে। তিনি আরও অভিযোগ করেন যে তাদের একমাত্র লক্ষ্য হল ক্ষমতা দখল করা।
2: चुनाव आयोग से लेकर देश की सर्वोच्च अदालतों तक इनके हर झूठ की हवा निकल चुकी। जब इनके पास नीतियों और विजन का अभाव होता है तो ये अब देश में भ्रम और अराजकता फैलाने के नए नए प्रपंच रच रहे हैं। इन्हें न राष्ट्र की सुरक्षा से सरोकार है और न जनता की भलाई से और न ही देश के मान सम्मान से।
0: বিজেপি সভাপতি নীতিন নবীন বলেছেন, গঙ্গাসাগরে গঙ্গা যাত্রা ও জাতীয় মেলার মতন আয়োজনের উদ্যোগ নেওয়া যেতে পারে, সরকার এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে সেবা করার যে সুযোগ দিয়েছে দল তা পালন করবে। দুদিনের সফরে গতকাল বেশ কিছু দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে আজ সকালে দমদম বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে তিনি গঙ্গাসাগরে যান, সেখানে সাগর স্নান সেরে কপিলমুনির মন্দিরে পুজো দেন। তার সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য ও দলের সাধারণ সম্পাদক সুনীল বানসাল। উত্তরাখণ্ডে আবহাওয়ার উন্নতি হওয়ায় আজ থেকে পুনরায় চারধাম যাত্রা শুরু হয়েছে। গাড়োয়ালের কমিশনার আনন্দ স্বরূপ বলেন, সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। থিরুবনন্তপুরমে গ্রিনফিল্ড স্টেডিয়ামে গতকাল প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে 3 ম্যাচের একদিনের সিরিজ 1-0 এগিয়ে গেছে। ভারত টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 295 রান তোলে। জাপানের আইচি নাগোয়ায় ভারত ও আফগানিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ না হওয়া সত্ত্বেও বিশ্ব র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের ওপরে থাকায় ভারত সরাসরি সেমিফাইনালে পৌঁছেছে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। 2000 টাকার বেশি মূল্যের ইউপিআই লেনদেনের উপর শুল্ক আরোপের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিতে সুপ্রিম কোর্ট অস্বীকার করেছে।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশবাসীকে জনগণনার জন্য কিছুটা সময় বার করার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবির একাদশতম বৈঠকে অংশগ্রহণ করার জন্য দোহায় পৌঁছেছেন। খবর শেষ হল স্থানীয় সংবাদ। এরপরে
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। শ্রোতাবন্ধুরা জানেন, বাংলা ব্যান্ড বাংলা গানের দুনিয়ায় এনেছে বৈপ্লবিক স্বাদ বদল। কখনো বিদেশি ব্যান্ডের অনুপ্রেরণায়, কখনো লোকসঙ্গীতকে নতুন আঙ্গিকে পরিবেশনের মাদকতায়, কখনো কথা ও সুরের বিচিত্র আপাত বেখাপ্পা কিন্তু সুরেলা মেলবন্ধনে বাংলা ব্যান্ড বারে বারেই নতুনত্বের অভিনবত্বের আস্বাদ দিতে চেয়েছে। আজ আপনাদের জন্য বাংলা ব্যান্ডের গানের বিচিত্র সম্ভার থেকে নির্বাচিত কিছু গান। প্রথম গানটি ব্যান্ডের নাম পারিজাত।

শুনছেন বাংলা ব্যান্ডের গান। সময় এখন দুপুর। যারা পেরিয়ে এসেছেন স্কুল কলেজের দিনগুলো, এখন কর্মজীবনে যাদের যাওয়া আসা, তাদের হয়তো দুপুরবেলা হঠাৎ করেই মনে পড়ে যায় স্কুল বা কলেজ জীবনের কথা। দুপুরবেলায় ক্লাসরুমগুলো কেমন নিঝুম হয়ে যেত, তাই না? সেই নস্টালজিয়াকে একটু উস্কে দিতে ক্লাসরুমের গান, ব্যান্ডের নাম পৃথিবী।

অনুষ্ঠানের সময় প্রায় শেষের মুখে। বাংলা ব্যান্ডের গানে শেষ যে গানটি শুনিয়ে আজকের মতো বিদায় নেব, গানটি হলো শহর ব্যান্ডের পরিবেশনায়।

বাংলা ব্যান্ডের গান আজ এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী, একটু পরে শুনবেন সংবাদ।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 12 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:22 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া মুভি ওয়েভ 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

প্রথমেই জানিয়ে দেব আবহাওয়ার সংবাদ। আগামী 24 ঘন্টা কলকাতা ও তার আশেপাশে অঞ্চলে আংশিক মেঘলা আকাশ, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রধানত 33 ডিগ্রি সেলসিয়াস থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 32.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 98% এবং সর্বনিম্ন 64%। বৃষ্টিপাত হয়নি। 28 তারিখ অর্থাৎ আজ সন্ধ্যা থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত মায়ানমার, বাংলাদেশ উপকূল এবং পূর্ব, মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় ঘণ্টায় 45 থেকে 55 কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ ঝোড়ো আবহাওয়া সম্ভাবনা রয়েছে, যা ঘণ্টায় 65 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। পশ্চিমবঙ্গ উপকূলের জন্য কোনো সতর্কবার্তা এখনও জারি হয়নি, তবে জেলে ভাইদের 29 থেকে 30 সেপ্টেম্বর উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এবং বাংলাদেশ উপকূল বরাবর ও উপকূল থেকে দূরে গভীর সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া সংবাদ আপাতত এটুকুই।

এবারে জানিয়ে দেব আজ আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সম্পন্ন অনুষ্ঠান সূচি। একটু পরেই অনুরোধের আসন নিয়ে আমি থাকব আপনাদের সঙ্গে তন্ময়ী ভট্টাচার্য। 4:05 মহিলাদের আসর, শুনবেন ছবি ঘর, লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকী এই উপলক্ষে, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত। 4:35 বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার ও ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকছি আমি তন্ময়ী ভট্টাচার্য। 5:50 ক্রীড়াঙ্গন নিয়ে স্টুডিওতে রক্তিম বরণ ময়রা। 6:20 ক্ষেত খামারের কথা, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান হুগলি জেলার কৃষিকাজ, অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুখদেব চন্দ্রশীল। 6:50 আপনার স্বাস্থ্য, বিশ্ব র‍্যাবিস ডে উপলক্ষে জলাতঙ্ক নির্মূলে সীমানা পেরিয়ে, বলবেন ডাক্তার অনির্বাণ দলুই। 7:00 বেতার নাটক মর্মরিত পল্লবী, রচনা অনুপ চক্রবর্তী, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় অরিজিৎ ঘোষ। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান বায়ো স্কেচ অফ অসীমা চট্টোপাধ্যায় অন হার বার্থ অ্যানিভার্সারি, এই নিয়ে অধ্যাপক মানুষ চক্রবর্তীর সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে প্রদীপ্তা কুণ্ডু। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন শরৎ, পরিবেশনায় রাজীব চক্রবর্তী, রাগ বেহাগ, তবলা সহযোগিতায় অসিত জানা। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় অরিজিৎ ঘোষ। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজ আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। আর এই মুহূর্তে সময় বলছে আমরা পৌঁছে গেছি আপনাদের অনুরোধের আসরে। অনুরোধের গান ফেসবুকের পাতায়, ইমেলে বা চিঠির পাতায় যেমন আসে প্রতিদিন আপনাদের তরফ থেকে, এই পর্বে আজ তৃতীয় দিনের অনুরোধের গান শোনাতে আপনাদের সঙ্গে তন্ময়ী ভট্টাচার্য। একদম কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই সুরে, তারপর কার অনুরোধে গানটি শুনলেন অবশ্যই শোনাব। তবে আজ কিংবদন্তী

লতা মঙ্গেশকরের কণ্ঠে যারে যারে উড়ে যা পাখি, সলিল চৌধুরীর কথায় সুরে। গানের অনুরোধটি রেখেছিলেন মিঠুন পাবনা সদর উপজেলা বাংলাদেশ থেকে, আর এই সলিল চৌধুরীর সুরেই তার প্রথম বাংলা গান গাওয়া। আজ অনুরোধের আসরে, তাই তাকে দিয়েই শুরু করলাম তাঁর জন্মদিনে। পরের গানে চলে যাই, অনুরোধের গান, এবং পরের গানটি আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, ছোট্ট পাখি চন্দনা। গানের জন্য অনুরোধ কে করেছেন? গয়াচরণ রানো, নবনীতা রানো এবং প্রিয়ব্রত রানো, ধানদুলশা নিরোল, পূর্ব বর্ধমান কেতুগ্রাম থেকে। রইল আপনাদের পছন্দের গানটি সব্বার জন্য।

ছোটবেলায় নিয়ে যায়, তাই না? এই গান আজও কিন্তু আজকের শিশুদেরও এই সুর অন্য রকম ভালো লাগা তৈরি করে, একথা নিশ্চিতভাবে বলা যায়। পরের যে গান শোনাতে চলেছি তা অত্যন্ত জনপ্রিয় ছবি মুখুজ্জে পরিবার থেকে, এবং এই ছবির প্রতিটি গানই মন কাড়া। তবে আজ যে অনুরোধের গানটি শোনাবো সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, সে গানটি কিন্তু বহুদিন শোনা যায় না। অনুরোধ রেখেছেন চিরশ্রী পাল ও মঙ্গলা গাঙ্গুলি, গড়দরজা, বিষ্ণুপুর থেকে। শুনতে থাকুন আপনাদের পছন্দের গানটি।

পরের গানটি একটি রবীন্দ্রসঙ্গীতের অনুরোধ। বন্ধু অবশ্য বলেছেন যে আমাদের পছন্দের যে কোনো শিল্পীর কণ্ঠে শুনলেই তিনি খুশি। নিমাই দাস, চুমকি দাস, কৃষ্ণ দাস এবং রিয়া দাস মারগ্রাম সন্ন্যাসীতলা মুর্শিদাবাদ থেকে অনুরোধ করেছেন এই গানটির, আর শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, আমাদের পছন্দে।

দিন গোনা। আর এই গান মান্নাদের কণ্ঠে মনে করিয়ে দেয় তাদের কথা, যারা বাড়ি ছেড়ে বহু দূরে থাকেন আর এই সময়ে প্রতিদিন দিন গুনতে থাকেন ঘরে ফেরার। তাই উৎসবের মেজাজ যে মানুষের মনে লেগেছে সেটি পরিষ্কার, কারণ মান্নাদের কণ্ঠে এ গান শোনার জন্য একাধিক অনুরোধ এসেছে, তাই তো এ গান শোনাতেই হতো। অনুরোধ করেছেন এ গানের জন্য মোনালিসা তাঁতি, চাঁদকুমার তাঁতি, চিরশ্রী তাঁতি এবং মধুজা তাঁতি, নিশ্চিন্তপুর, জুমাই নস্কর হাট, ঢোলাহাট, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, এবং সোমা সায়ক সৌরিমা এবং গুরুস্বরূপ মুখার্জি কতুলপুর বাঁকুড়া থেকে। এবং এখানেই শেষ নয়, আরও আছে লালুনি এবং দেবলীনানি নার্সারি রোড, আদর্শনগর বৈত্যবাটি, হুগলি থেকেও এই একই গানের অনুরোধ করেছেন আপনারা সবাই। চলে যাই পরের গানে, প্রতিমা মুখোপাধ্যায়ের কণ্ঠে। দাদা ঠাকুর ছবি থেকে গান শোনার জন্য অনুরোধ করেছেন মিতা মল্লিক ও রাধিকানাথ মল্লিক, বড়বাজার কলকাতা, মিঠু ও মীরা নৈহাটি থেকে।

যার কণ্ঠ আজও আমাদের ভুলিয়ে রাখে, সে কণ্ঠকে ভুলে যাওয়া যায়? তার জন্মদিনে এ গানের বারংবার অনুরোধ আবারও মনে করিয়ে দেয় আজও লতা মঙ্গেশকর আমাদের কাছে কতখানি প্রিয়। শেষ গান শোনালাম সোনার কাছা ছবি থেকে। এ গানের জন্য অনুরোধ করেছিলেন অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী এবং লীলা চক্রবর্তী বজবজ বাওয়ালি থেকে। অনুরোধের আসর আজ এখানেই শেষ করতে হবে বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অনুরোধও করতে থাকুন। পরবর্তী দিনে আবার একই সময়ে আপনাদের অনুরোধের ছাপি খুলে বসবেন আমাদের অন্য কোনো মৈত্রী বন্ধু। আজ আপনাদের সঙ্গে ছিলাম তন্ময়ী, এ পর্যন্তই আজকের অনুরোধের আসর। কিন্তু আপনারা কোথাও যাবেন না, কারণ আপনাদের জন্য ছবি ঘর সাজিয়ে নিয়ে মহিলাদের আসর নিয়ে অপেক্ষা করছেন সঙ্গীতা দত্ত।

দুই বাংলার প্রিয় মৈত্রী বন্ধুরা, ঘড়ির কাটা যে ছুঁয়েছে 4:05 মহিলাদের আসর নিয়ে হাজির আমি আজ তোমাদের বন্ধু সঙ্গীতা। আজকের দিনে আমরা এমন এক মহিমান্বিত ক্ষণের মুখোমুখি দাঁড়িয়েছি যা আমাদের অর্থাৎ ভারতীয় উপমহাদেশের সঙ্গীতের ইতিহাসে এক পরম পবিত্র অধ্যায়। ভারতীয় সঙ্গীতের নাইটিঙ্গেল, সুরের দেবী, আমাদের সবার প্রিয় লতা মঙ্গেশকরের আজ জন্মশতবার্ষিকী। 1929 সালের 28 সেপ্টেম্বর বাবা দীননাথ মঙ্গেশকর এবং মা সেবন্তী মঙ্গেশকরের ঘরে জন্মগ্রহণ করেন তিনি। শুধু সুর বিলিয়ে দিতে নয়, বরং সুরের সংজ্ঞাটাই অনেকখানি বদলে দিতে আগামী 30টি মিনিট কথায় আর তাঁর কণ্ঠের জাদুতে ভাসব।

চমৎকার এই সুরের আবেশ নিয়ে আকাশ প্রদীপ থেকে ফিরে এলাম আমাদের স্টুডিওতে। বন্ধুরা, আজ আমরা লতাজির যে আকাশ ছোঁয়া সাফল্য দেখি, তার পিছনে ছিল এক দীর্ঘ এবং কঠিন লড়াইয়ের গল্প। ইন্দোরে জন্ম নেওয়া সেই ছোট্ট মেয়েটি মাত্র 13 বছর বয়সে তার বাবাকে হারান। পরিবারের বড় সন্তান হিসেবে পুরো সংসারের দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে। প্রথম দিকে অনেক নামী দামি পরিচালক তাঁর কণ্ঠস্বরকে অতিরিক্ত সরু বলে ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু প্রতিভা কি আর চেপে রাখা যায়? 1948 সালে মজবুর চলচ্চিত্রের দিল মেরা তোরা তাঁর গলায় প্রথম চূড়ান্ত জনপ্রিয় গান, আর তারপর তো পুরোটাই ইতিহাস। লতাজির গান শুধুমাত্র হিন্দি ভাষাতেই কিন্তু সীমাবদ্ধ থাকেনি, 1000-এরও বেশি ভারতীয় ছবিতে তিনি গান গেয়েছেন। তাঁর গাওয়া মোট গানের সংখ্যা 10,000-এরও বেশি। এছাড়া ভারতের 36টি আঞ্চলিক ভাষাতে এবং বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ড তাঁরই দখলে। আমাদের মাতৃভাষা বাংলাতেও তিনি এমন সব গান উপহার দিয়েছেন যা শুনলে মনেই হয় না যে তিনি বাঙালি ছিলেন না। সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়,

শচীন্দেব বর্মন, আর ডি বর্মন, এদের সকলের সুরে তাঁর গাওয়া বাংলা গানগুলো আমাদের আবেগের একটা বড় অংশ জুড়ে রয়েছে। চলুন তার সেই শুরুর দিনগুলোর চমৎকার এক টুকরো স্মৃতি শুনে আসি গানে গানে।

শুনছিলেন লতাজির কণ্ঠে এই মায়াবী গানটি। এই মুহূর্তে আমরা রয়েছি আকাশবাণী মৈত্রীতে মহিলাদের আসরে লতা মঙ্গেশকরের জন্ম শতবার্ষিকীর বিশেষ অনুষ্ঠানে। লতাজির গানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি ছিল জানেন? তাঁর সুরের বৈচিত্র্য। তিনি যেমন গাইতে পারতেন চঞ্চল প্রেমের গান, তেমনই নিখুঁতভাবে ফুটিয়ে তুলতেন বিরহের, বেদনার কিংবা ভক্তিভাবের গান। আর দেশপ্রেমের গানের কথা বললেই বলতে হয় 1963 সালের সেই ঐতিহাসিক দিনটির কথা, যা না বললেই নয়। ভারত চীন যুদ্ধের পর তাঁর গলায় এই মেরে ওয়াতান কে লোগো গানটি শুনে ভারতের প্রথম এবং তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর চোখেও জল চলে এসেছিল। গানটি কেবল যে একটি গান তা নয়, তার নিবেদনের মধ্যে দিয়ে, তার নিবেদনের আকুতিতে গানটি হয়ে উঠেছিল একটি গোটা দেশের আবেগ। এই রকমই চোখে জল আনা আরেকটি গান লতাজির কণ্ঠে।

0: লতাজির একক গান যেমন আমাদের মুগ্ধ করে, ঠিক তেমনিভাবে কিশোর কুমার, মোহাম্মদ রফি, মুকেশ কিংবা মান্না দে অথবা হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর গাওয়া যুগল গানগুলি ভারতীয় সিনেমার সোনালী যুগের সৃষ্টি এবং এক একটি ইতিহাস প্রজন্মের পর প্রজন্ম পার হয়ে গেছে, কিন্তু প্রেমিক প্রেমিকাদের মনের কথা প্রকাশ করার জন্যে আজও লতাজির রোম্যান্টিক গানগুলির কোনো বিকল্প নেই। চলুন এবারে শোনা যাক এই রকমই একটি গান।
1: কি লিখি তোমায়,

আহা, এমনি করে এই গান শুনতে শুনতে মনে হয় তিনি ছাড়া আর কে গাইতে পারতেন। তিনি তার কর্মজীবনে, কর্মজীবন জুড়ে প্রশংসা এবং সম্মাননা পেয়েছেন অসংখ্য। 1989 সালে ভারত সরকার তাকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করে। 2001 সালে দেশের প্রতি তার অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করা হয়, যার ফলে তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রাপ্ত দ্বিতীয় গায়িকা হন। 2009 সালে ফ্রান্স তাকে সে দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ন্যাশনাল অর্ডার অফ দ্য লিজিয়ন অফ নর এর অফিসার পদে উন্নীত করেন। তিনি লতা মঙ্গেশকর। আমরা রয়েছি আজ আকাশবাণী মৈত্রীতে মহিলাদের আসরে তাঁর জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে। 3-3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 15টি বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পুরস্কার, 4টি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক পুরস্কার, 2টি ফিল্মফেয়ার বিশেষ পুরস্কার, ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার সহ আরও অনেক পুরস্কার লাভ করেন তিনি। 1974 সালে তিনি ইংল্যান্ডের লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে সঙ্গীত পরিবেশনকারী প্রথম ভারতীয় প্লেব্যাক সিঙ্গার ছিলেন। তার কর্মজীবন জুড়ে রয়েছে এমনি করেই সাজানো অসংখ্য সম্মাননা এবং প্রশংসা।

আসলে তার কথা বলতে শুরু করলে শেষ করা যাবে না। যেমনি করে তার গান শুনতে শুনতে শেষ করে উঠতে পারবো না। লতা মঙ্গেশকর শুধু একজন গায়িকাই ছিলেন না, তিনি ছিলেন ভারতীয় সঙ্গীতের একটি প্রতিষ্ঠান। দাদা সাহেব ফালকে থেকে পদ্মবিভূষণ থেকে শুরু করে ভারতরত্ন, এমন নানান সম্মানে ভূষিত তিনি হাজার হাজার গান গেয়ে গিনেস বুকেও নাম তুলেছিলেন। 2022 সালের ফেব্রুয়ারি মাসে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন, এ কথা সত্যি। কিন্তু সুরের কি কখনো মৃত্যু হয়? আজ তাঁর জন্মশতবার্ষিকীতে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি তিনি ছিলেন, তিনি আছেন এবং আগামী প্রজন্মের বুকেও তিনি বেঁচে থাকবেন তার গানের মধ্যে দিয়ে।

লতা মঙ্গেশকরের জন্মশতবার্ষিকীতে আমাদের এই ক্ষুদ্র শ্রদ্ধাঞ্জলি আজ এ পর্যন্তই। তবে তাঁর গান আমাদের মনে বাজবে চিরকাল। শ্রোতা বন্ধুরা, আজকের এই বিশেষ অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। কিন্তু আজকের মতো মহিলাদের আসর থেকে বিদায় নেব আমি সঙ্গীতা। তার আগে বলবো, আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে দুপুর 1:45 মহিলা মহল এবং আকাশবাণী মৈত্রীতে বিকেল 4:05 মহিলাদের আসরের সঙ্গে থাকুন। তাহলে আজকের মতো মহিলাদের আসর এ পর্যন্তই, বন্ধুর অপেক্ষা থাক আগামীকাল মহিলাদের আসরের জন্যে। আগামীকাল আবার আসবো নির্দিষ্ট সময়ে, তখন কানে কানে দেখা হবে, কথা হবে। আজকের মতো টাটা।

মহিলাদের আসর শুনলেন সঙ্গীতা দত্তের উপস্থাপনায়। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বন্ধু তোমারই জন্য, উপস্থাপনা সাক্ষ্যদীপা সরকার ও ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা অঙ্কিতা দাস।

0: নমস্কার।
1: নমস্কার,
0: সবাইকে স্বাগত জানাই সাপ্তাহিক অনুষ্ঠান বন্ধু তোমারই জন্য। এখানে এই আসরে এই অনুষ্ঠান প্রত্যেক সোমবার বিকেল 4:35 আপনারা শুনতে পান, আর এই অনুষ্ঠানে আমরা আপনাদের চিঠিপত্রের উত্তর দিই, দেওয়ার চেষ্টা করি বলা যেতে পারে। যে চিঠি আসে ডাকযোগে, যে চিঠি আসে ইমেলে, সেই সব চিঠি, এটুকু তো বলাই যায় যে আপনারা যারা চিঠি লেখেন বা ইমেল করেন তারা সবাই জানেন ঠিকানাটা কি। তবু যাকে বলে একটা রুটিনের খাতিরে আমরা একটু বলে দিতে পারি যে ইমেলের যেটা ঠিকানা সেটা হচ্ছে maitribondhu23@gmail.com, maitribondhu23@gmail.com। আর যদি ধরা যাক আমাদের ফেসবুক পেজটা দেখে তারপরে চিঠি লিখবেন ভেবে থাকেন, তাহলে তো আকাশবাণী মৈত্রী লিখলেই সেখানে পৌঁছে যাবেন, যেখানে আকাশবাণীর মধ্যে ভি থাকে না, আকাশবাণী BANI। আর যারা যুক্ত আছেন তাদের আলাদা করে বলার কিছু নেই। ডাকযোগে পাঠাতে হলে ঠিকানাটা হচ্ছে বন্ধু তোমারই জন্য, আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। এটুকু বলে নিয়ে আমি মানস এবং আমার সঙ্গে সাক্ষ্য দীপা, আমরা দুজনে মিলে আপনাদের চিঠির উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে সাক্ষ্য দীপা,
1: হ্যাঁ,
0: ইমেল দিয়ে শুরু করা যাক।
1: চলে যাই আমাদের প্রথম ইমেলে। ইমেলটি পাঠিয়েছেন বন্ধু দেবী ব্যানার্জি, তিনি দিকপার বাঁকুড়া থেকে ইমেলটি করেছেন। প্রিয় বন্ধু তোমারই জন্য, হারানো দিনের গান মানে যে গান আর বাজে না, এককালের জনপ্রিয় গান বা শিল্পীর কথা ভুলতে পারিনি আজও। এ বিষয়ে সাধারণত 40-এর বয়সের চাহিদাই বেশি। 70-80-90 দশকের গান হারানো দিনের গানে শোনালে আনন্দিত হব। মেলটি পাঠিয়েছেন দিকপার বাঁকুড়া থেকে দেবী ব্যানার্জি।
0: ধন্যবাদ।

0: আপনার ইমেলের জন্য। আপনি আলাদা করে দশক বেঁধে দিয়েছেন। এখন আকাশবাণী কলকাতার কথা যদি বলি, তাহলে চল্লিশের ডিস্ক রয়ে গেছে এরকম নয়, রেকর্ডিং শুরু হয়েছে অনেক পরে। আমরা সাধারণভাবে যখন গান শোনাই তখন ষাটের দশক, সত্তর দশক, কখনো পঞ্চাশের দশকের কিছু কিছু গান যা সংরক্ষিত রয়েছে শোনাই। এবার আপনি আলাদা করে তিনটে দশকের কথা বলেছেন, সেই তিনটে দশকের গানও শোনানো হয়, খুবই হয় এবং অনেক অনুষ্ঠানের ক্ষেত্রে একটু বেশি শোনানো হয়, কেননা যে থিম বেছে নেওয়া হয় সেই থিমের সঙ্গে সঙ্গতি রাখতে গেলে এছাড়া উপায় থাকে না, ফলে এমনি আলাদা করে উল্লেখ করার তেমন দরকার হয় না যে ষাট বা সত্তর বা আশি বা নব্বই এর দশকের গান শোনানোর দরকার। মনের মতো যে গানই হোক না কেন সেটা যে কোনো দশকের হতে পারে। অবশ্যই যন্ত্রানুষঙ্গে পরিবর্তন ঘটেছে, গায়কীতে পরিবর্তন ঘটেছে, তার ফলে একই বাণী যেখানে রয়েছে সেই গানও একটু ভিন্নভাবে আজকে গাওয়া হবে, এই শতকে হয়তো অন্যভাবে গাওয়া হয়েছে। তো সেইভাবে বুঝে নিয়ে আমরা থিম অনুযায়ী বাজাই। আপনিও নিশ্চয়ই শোনেন প্রতিদিন এবং আপনি তো প্রতিটি অনুষ্ঠানে ইমেল করেন, চিঠিও মাঝে মাঝে বোধ হয় পাঠান আপনি। তো সব মিলিয়ে আমরা আপনাদের পছন্দ অনুযায়ী গান শোনাচ্ছি, সব রকমের গানই শুনতে পাবেন।
1: আর নতুনদের যে এই পুরনো গান পছন্দ হবে না তেমনটাও নয়, উনি চল্লিশ অর্ধের বয়সের চাহিদা বেশি বলেছেন।
0: এখন এই চল্লিশ অর্ধের কথাটা আমি ঠিক যে বুঝতে পারলাম তা নয়, চল্লিশ পেরোলেই পুরনো গানের প্রতি আকর্ষণ তৈরি হবে এটা ঠিক আমি ধরতে পারলাম না। যাই হোক, একটা কিছু উনি ভেবেছেন আর কি। অনেকে বেশি বয়সেও দ্রুত লয়ের গান শোনেন, সমসাময়িক গান শোনেন। আরও যেটা আছে সেটা হচ্ছে যে চল্লিশ যিনি পেরোচ্ছেন তার কাছে এখন হারানো দিন বলতে সময়টা কবে, আশির দশক। তো তিনি যদি সেই সূত্রে বলে থাকেন সেটা আলাদা কথা, কিন্তু আমরা ওই থিম অনুযায়ী বাজাবো এটুকু বলে দিতে পারি। যেমন কোন একজন শিল্পীকে নেওয়া হলো, সেই শিল্পী গান গেয়েছেনই ষাট বা বড় জোর সত্তরের দশক, তারপরে হয়তো গান নি, তাহলে আমি তাকে আশি নব্বই তা আনি কি, তো ফলে সেইটা মানিয়ে গুছিয়ে একটু করতে হয় আর কি, এই আর কি।
1: চলে যাই পরের মেলে। এই মেলটি পাঠিয়েছেন সৌমেন মণ্ডল, উনি পাকুড়িয়া বহরমপুর মুর্শিদাবাদ থেকে মেলটি করেছেন। প্রিয় মৈত্রী বন্ধু, চোদ্দ নয় দু হাজার ২৬ হারানো দিনের গানের উপস্থাপনায় ছিলেন স্বর্ণাভোদা, পুরনো দিনের রেডিও নিয়ে কথা হয়েছে, আমার খুব ভালো লেগেছে, গানগুলো খুব সুন্দর ছিল, রেডিও আমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, একটু টাইম পেলেই আমি ফোন ছেড়ে রেডিও নিয়ে বসে পড়ি, রেডিও থেকে আমি প্রতিদিন নতুন কিছু না কিছু শিখি, রেডিও আমার কাছে সবসময় নতুন হয়ে থাকবে। বন্ধু আমাদের কাশফুলের শুভেচ্ছা জানিয়েছেন বন্ধু সৌমেন মণ্ডল, পাকুড়িয়া বহরমপুর মুর্শিদাবাদ থেকে মেলটি করেছেন।
0: ঠিক এই সময়টাই তো কাশফুলের শুভেচ্ছা জানানোর সময়, একবারে ভরা গ্রীষ্মে কেউ যদি কাশফুলের কথা বলে তাহলে সেটা সুপ্রযুক্ত হবে না। তো ব্যাপারটা এরকম যে গণমাধ্যম বা মিডিয়ার যারা ঘোষক, উপস্থাপক, অ্যাঙ্কার আর যে তাদের সঙ্গে শ্রোতাদের, যে শ্রোতা ভালোবাসেন অনুষ্ঠানগুলো শুনতে আর কি, তাদের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। অনেক সময় তারা দাদা দিদি সম্বোধন করেন এবং এটা খুব ভালো, মনের দিক থেকে যে তাদের একটা নৈকট্য তৈরি হয়েছে সেইটার প্রমাণ দেয়। তো নির্দিষ্ট একটা দিনের অনুষ্ঠানের কথা বলেছেন, উপস্থাপকের কথাও বলেছেন, পুরনো দিনের রেডিওর কথা উল্লেখ করেছেন। তো একটা জিনিস না মেনে উপায় নেই যে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন নতুন ফরম্যাটে মিডিয়া পরিবেশন হচ্ছে, সামাজিক পরিবর্তনও ঘটে গেছে। ধরা যাক এমন অনেক জায়গা আছে যেখানে রেডিও শোনার ব্যাপারটা যে আছে তাই তারা জানেন না, এবার তাদের সঙ্গে ধরা যাক আপনার দেখা হলো বা আপনার মতো কয়েকজনের দেখা হলো, যেন দুই গ্রহের প্রাণী, দুই গোষ্ঠীর মধ্যে এইভাবে কথা হচ্ছে আর কি, এমনটা দেখতে পাই আমরা। আবার কিরকম এটাও সত্যি নয়, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া এসে যাওয়ায় বা ডিজিটাল প্ল্যাটফর্ম এসে যাওয়ায় সবকিছুই ডিজিটাল প্ল্যাটফর্মে কিছু পরিমাণে উঠে আসছে, সেটা প্রোমোর আকারে হোক, গোটা অনুষ্ঠানের আকারে হোক। আপনি যখন ইউটিউবে পুরো অনুষ্ঠানটা শুনতে পাচ্ছেন, ডিজিটাল প্ল্যাটফর্মে শুনতে পাচ্ছেন, আলাদা করে সেই সময় রেডিও চালিয়ে শুনছেন না, তখন আপনি আবার সবার সঙ্গে একা শোনে আর কি। তো রেডিও ঠিক একটা টেকনোলজি নয়, রেডিও একটা ধরন, রেডিও একটা ভঙ্গি, সেই ভঙ্গিটাকে বজায় রেখে অনুষ্ঠান পরিবেশন করাটাই হচ্ছে রেডিওজেনিক। সেভাবেই শ্রোতারা আপন হন, সেভাবেই শ্রোতাদের সঙ্গে যোগাযোগ গড়ে ওঠে, স্টুডিওর মধ্যে থাকা মানুষটির অনুষ্ঠান ভালো লাগার কথা আসে। আর এই কলকাতা বেতারের শতবর্ষে এই কথাগুলো বারবার বলা উচিত। আমরা জানি যে চোখে দেখার যে একটা মূল্য, সে মূল্যটা কেউই অস্বীকার করতে পারেন না। আমি শুনছি কণ্ঠ কিন্তু তাকে দেখতে পাচ্ছি না, এতে আমার আশ মেটে না। ওই তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, ওরকম বললে হবে না। তো তার ফলে চোখে যেখানে দেখা যায় মানুষ সেই দিকেই ছুটবেন, ছুটতেও হয় না, হাতে মোবাইল আছে, মোবাইলটা খুললেই হয়, সবটুকুই মোবাইলে বন্দি হয়ে গেছে, এমনকি টেলিভিশনের যে সিরিয়ালগুলো সেটাও মোবাইলে দেখেন মানুষ। তো একই জায়গায় সব চলে এসেছে, কিন্তু রেডিও তার ভঙ্গি নিয়ে, তার পরিবেশন রীতি নিয়ে, পরিবেশন রীতি নিয়ে এখনো আলাদা। অনেকে সেই যাকে বলে বৈশিষ্ট্যটা নষ্ট হয়তো করতে উন্মুখ, তাতে খুব একটা উপকার যে হয় তা নয়, মানে বেতারকে অযোগ্য টেলিভিশন করে তোলার কোনো মানে হয় না। টেলিভিশন টেলিভিশনের জায়গায়, বেতার বেতারের জায়গায়, জোর করে চারটি ছবি তুলে বা একটু ভিডিও তুলে যাকে বলে অযোগ্য টেলিভিশনের মর্যাদা দেওয়া বেতারকে, সেটা মতো খুব একটা ভালো হয় না। যাই হোক, চলছে সব কিছু, আমরা যেভাবে বুঝবো সেভাবেই পৃথিবী বুঝবে তা তো নয়, আমাদেরও সব কিছুর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আপনার যে রেডিওর প্রতি ভালোবাসা, ভালো লাগা, সেটা বজায় থাকুক, আমাদেরও সেটা ভালো লাগবে, ভালো থাকবে।
1: পরের মেলটি পড়ি এবার। পাঠিয়েছেন কাজোড়া গ্রাম মণ্ডলপাড়া পশ্চিম বর্ধমান থেকে নিমায় মিশ্র। বন্ধু লিখছেন, মহাশয়া, 17/9/2026 মনের মতো গান অনুষ্ঠানে প্রচারিত সুন্দরভাবে তবলার ব্যবহার করা গানগুলি দিয়ে সাজানো অনুষ্ঠানটি বিভিন্ন রঙিন ফুলে গাঁথা, যেন গানই গীতিমালা, মনের দুঃখ দূর করার এক অনবদ্য অনুষ্ঠান। ধন্যবাদ আকাশবাণী মৈত্রীকে। ধন্যবাদ আপনাকেও বন্ধু নিমায় মিশ্র, উনি ইমেলটি করেছেন মণ্ডলপাড়া পশ্চিম বর্ধমান কাজোড়া গ্রাম থেকে।
0: আরও একবার আপনাদের মনে করিয়ে দিই যে আজকে যার কণ্ঠ শুনছেন চিঠি পাঠের ক্ষেত্রে, তিনি সাক্ষ্যদীপা সরকার। আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে একটা নতুনত্ব আনার চেষ্টা থাকে, তো আজকে অন্তত উপস্থাপনার ক্ষেত্রে একটা নতুনত্ব আছে। তো এই করতে করতে গানই গীতিমালা কথাটা হঠাৎ চলে এলো, গানই তো গীতিমালা হবে, তো তবলা তো গীতিমালা হতে পারে না। কিন্তু অনুষ্ঠানটা আপনার ভালো লেগেছে, আপনি নিজের মতো করে বোঝাতে চেয়েছেন, ভালো লাগার পরে আর কোনো কথা থাকে না। আমরা চেষ্টা করি নানাভাবে অনুষ্ঠান পরিবেশন করতে, চিঠি যে আমরা খুব বেশি পাই তা একেবারেই নয়, বারবারই আমরা বলি, বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে একেবারে নির্দিষ্ট সংখ্যক হাতে গোনা কয়েকজন চিঠি লেখেন, তাদেরটা দেখে আমরা যে অনুষ্ঠান সম্পর্কে গভীরভাবে ধারণা তৈরি করতে পারি তা কিন্তু নয়। যাই হোক, এটা পাল্টাবে না, আমরা বুঝিয়ে নিয়েছি, সেভাবেই অনুষ্ঠানটা চলছে, ফলে অনুষ্ঠানটা কিছুটা উজ্জ্বল তো ফিকে হয়েই গেছে। তবু যারা ভালো লাগে বলছেন, তাদের ভালো লাগাকে মর্যাদা দিয়ে আমরা চিঠি পাঠ করছি, ইমেল পাঠ করছি, আর আপনাদের ভালো লাগা আমাদের সঙ্গে থাকছে, অনেক ধন্যবাদ আপনাকে।
1: উপস্থাপক বা উপস্থাপিকার নামটি বললে আরো ভালো লাগতো মনে হয়। চলে যাই আমাদের পরের মেলে। পরের মেলটি আমাদের পাঠিয়েছেন অরবিন্দনগর বাঁকুড়া থেকে বন্ধু সাধন মুখোপাধ্যায়। প্রিয় বন্ধু তোমারই জন্য, তার বিষয়টি হল বিভিন্ন গানের অনুষ্ঠান, বিশেষ করে অনুরোধের আসরে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী মানানসই গান শোনানো। দীর্ঘদিনের একনিষ্ঠ বেতার শ্রোতা হিসেবে মনোযোগ দিয়ে লক্ষ্য করেছি, আকাশবাণী কলকাতা উচ্চমানের শ্রোতা তৈরি করে, বর্তমান শ্রোতাদের সাংস্কৃতিক চেতনার উন্নতি ঘটায়, ভালো তথা রুচিশীল এবং পরিবেশের সঙ্গে মানানসই সঙ্গীতের রসগ্রহণেও তাদের আরও সমজদার করে তোলার নিরন্তর চেষ্টা।

0: চালিয়ে যেতে থাকে। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সঙ্গীতের ক্ষেত্রে শ্রোতাদের অনুরোধে যে গানগুলি বাজানো হয় সেক্ষেত্রে ঋতু, কাল এবং দিনের বিভিন্ন সময়ের সঙ্গে সামঞ্জস্যহীন গান প্রায়শই শোনানো হচ্ছে। উদাহরণস্বরূপ, দুপুর 3:30 মৈত্রীতে বাজানো হচ্ছে "যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে", অথবা ভরা শ্রাবণে শোনানো হচ্ছে "পৌষ তোদের ডাক দিয়েছে" ইত্যাদি। আপনারা বলবেন, শ্রোতারা অনুরোধ করলে আমাদের কিছু করার নেই। কথাটা সত্যি, কিন্তু যেখানে অসংখ্য অনুরোধের মধ্যে মাত্র 1/5 বা আরও কম বাজানোর সুযোগ থাকে, সেখানে এরকম অনুরোধগুলি এড়িয়ে যাওয়া যেতেই পারে। তাছাড়া শ্রোতাদের একটু ভাবনা চিন্তা করে গানের পছন্দ রাখার অনুরোধও করা কি খুব অসঙ্গত? অনেকদিন আগে এ বিষয়ে কর্তৃপক্ষ বা উপস্থাপক উপস্থাপিকাদের অনেক বেশি সচেতনতা লক্ষ্য করতাম। এখনও কেউ কেউ এ বিষয়ে সচেতন রয়েছেন, তবে সামগ্রিকভাবে আশা করব কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করবেন। নমস্কার অন্তে আবারও বলে দিই, মেলটি পাঠিয়েছেন অরবিন্দনগর বাঁকুড়া থেকে সাধন মুখোপাধ্যায়।
1: ধন্যবাদ আপনার ইমেলের জন্য। আমরা বিভিন্ন জেলা থেকে ইমেল পাই, চিঠি পাই, এবং বিভিন্ন বয়সের পত্রদাতা আমাদের ইমেল পাঠান, চিঠি পাঠান। এবং যে বয়সের, আমরা মূলত প্রবীণদের চিঠি পাই, এবং প্রবীণরা খুব স্বাভাবিকভাবে মনে করবেন যে তাদের যে যৌবনের সময়কাল বা আগের সময়কালটা ভালো ছিল। আপনি যদি আকাশবাণীর অনুষ্ঠানও শোনেন, এমনকি মজার একটা বিষয় দেখবেন যে 80-এর দশকেও কেউ কেউ বলছে এখনকার দিনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, আগে খুব ভালো ছিল। 90-এর দশকেও ঠিক একই জিনিস শুনবেন যে এখনকার যে গান বাছা হচ্ছে বা যেভাবে বলা হচ্ছে সেটা খুব খারাপ হয়ে যাচ্ছে। 60-এর দশকে 50-এর দশকে সবসময় শুনবেন এখনকার দিনটা খুব খারাপ, আগের দিনটা ভালো ছিল। তো এইটা চলতেই থাকে, এর কোনো ব্যতিক্রম হয়েছে আজ অবধি এমন দৃষ্টান্ত প্রায় নেই বললেই চলে। এখন আপনি মূল কথাটা বলে দিয়েছেন, বা আপনার মাধ্যমে শ্রোতাদের কাছে ধরা যাক একটা অনুরোধ পৌঁছেছে যে বুঝে শুনে সময়টা বুঝে গানটা চালালে বা গানটার কথা অনুরোধ করলে ভালো হয়। বেশ, এ নিয়ে কোনো ভুল নেই। অনুরোধ আমরা অনুরোধকারীর জন্য অনেকবার করেছি, তাতে খুব একটা ফল হয় না। যেমন বন্ধু তোমার জন্য অনুষ্ঠানে চিঠি লেখার জন্য যখন অনুরোধ করি তখন চিঠি আসে না, সেই একই পত্রদাতারা চিঠি লেখেন। তারা যেটা ভালো মনে করেন সেটাই শোনা যায় এই অনুষ্ঠানে, এর বেশি কিছু নয়। উচ্চমানের শ্রোতা শব্দটা আমরা কি আজও জানি না, নিশ্চয়ই আপনি জানবেন। আমরা বলা যেতে পারে পরিবেশন করতে পারি, খিদেটা তৈরি করতে পারি না, খিদে সমাজ তৈরি করে। এবার যতই আমরা কিছু না কিছু পরিবেশন করার চেষ্টা করি, সমাজ যেভাবে চালাবে সেভাবেই কিন্তু সবটা চলবে। ফলে আপনি এমন অনুষ্ঠান শোনালেন যেখানে উচ্চাঙ্গ সঙ্গীতের খুঁটিনাটি দেওয়া আছে, উচ্চাঙ্গ সঙ্গীত থেকে লঘু সঙ্গীতে যখন একজন শিল্পী আসছেন তিনি কি ভাবনা নিয়ে আসেন সেটা বোঝানো আছে। কিন্তু ধরা যায় যাদের শোনাচ্ছেন তাদের 99% সেটা শুনলেনই না, গুরুত্ব দেওয়া তো দূরের কথা। তো ফলে এটা আমাদের কোনো আলাদা প্রচেষ্টা নয় যে কোনো উচ্চ মান তৈরি করা ইত্যাদি। আমরা যেটা বুঝি যে সংস্কৃতির যে বিভিন্ন দিক আছে, শুধু দ্রুত লয়, প্রবল ভলিউম এগুলোকে সম্বল না করে যে খুঁটিনাটি আছে, সেই খুঁটিনাটিগুলো তুলে ধরা, যেদিকে আলো পড়ে না সেদিকে আলো ফেলা, এইগুলো আমাদের করা উচিত, আমরা তাই করি। এখন এটা আপনি ঠিকই বলেছেন যে ভরা বর্ষায় পৌষ্টদের ডাক দিয়েছে এরকম গান বাজানোর অনুরোধ এসেছে, সেটা বাজিয়েও দেওয়া হয়েছে। সত্যি ঘটেছে কিনা আমি জানি না, অনেক সময় আমরা লেখার সময় লেখাটাকে জোরদার করার জন্য এরকম তুলনা টানি, হতে পারে। কিন্তু কথাটা হচ্ছে যে হ্যাঁ, এরকম যদি চোখে পড়ার মতো মানে বৈপরীত্য তৈরি হয় তাহলে সেটাকে বারবার পুনরাবৃত্ত না করাই ভালো, ঠিক কথা। কিন্তু একই সঙ্গে যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে রাত্রিবেলাতেই বাজাতে হবে এটা আমরা একমত হচ্ছি না, কেননা এই বাণীর মধ্যে যে মর্মকথা আছে সে মর্মকথাটি শুধু রাত্রের জন্য রচিত হয়নি। মানুষের যে অসহায়তা, মানুষের জীবনে অপ্রত্যাশিত যে সংকট, সেইগুলো যখন ঘনিয়ে আসে কি পরিস্থিতি হয়, কিন্তু তার মধ্যে থেকেও একটা সিলভার লাইন।

0: মিনিং, রূপলি রেখা থাকে, আশার সঞ্চার হয়, কেউ আরাধ্যকে স্মরণ করেন, কেউ প্রকৃতিকে দেখেন, কেউ এই বস্তুময় পৃথিবীর মধ্যে আশা খোঁজেন, নানাভাবে হয়। ফলে এই গানটিকে ঠিক রাত সকালের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা বোধহয় ঠিক হবে না, আমাদের তাই মনে হয় আর কি। তো যাই হোক, আপনি যেটা বলেছেন তার মধ্যে অনেকটাই সারবস্তু রয়েছে, সম্ভব হলে আমরা সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করব। তবে একই সঙ্গে ওই যে বলা যে অনুরোধগুলো কিভাবে আসে, আপনি যদি দেখেন আমাদের অন্য কোনো পোস্ট দিলে সেই পোস্টে ধরা যাক 50টি লাইক পড়তে 6 দিন কেটে যায়, আর অনুরোধের আসরের পোস্ট দিলে খুব বেশি হলে 45 মিনিটের মধ্যে 50টি লাইক পড়ে যায় এবং অন্তত পক্ষে 30-40টি অনুরোধ জমা পড়ে যায়। ফলে এখানে খুব যে কেউ ভেবেচিন্তে কোনো পছন্দ জানাচ্ছেন তা মনে হয় না, হয়তো একই ব্যক্তি বিভিন্ন গণমাধ্যমে অনুরোধ পাঠান, তিনি হয়তো 5-6টি গান ঠিক করে রেখেছেন পাঠিয়ে দেন খুব
1: তার পছন্দের গান,
0: এই পছন্দটাও মনে হয় না খুব প্রসারিত আর কি, হয় সবার ক্ষেত্রে হয় না। ফলে এই জায়গাটা আমরা খুব একটা নিয়ন্ত্রণ করতে পারি না। আবার দেখুন একটা জিনিস, আমরা চিঠির মাধ্যমে এক সময় অনুরোধ নিতাম, এখন চিঠি আসতে দেরি হয়, এত দেরি হলে দেখা যায় কোনো একটা দিনে কোনো চিঠিই নেই, কোথার থেকে আমরা অনুরোধ সংগ্রহ করব। সেই জন্য ফেসবুকটাকে অবলম্বন করতে হয়েছে, আর আজকের দিনে সোশ্যাল মিডিয়া হাতের সামনে যখন রয়েছে কেউ সেটা বাদ দিয়ে অন্য কিছুর দিকে যাবে কেন। তো সেইভাবে বিষয়টা চলছে আর কি, দেখা যাক আমাদের কোনো পরিবর্তন আসে কিনা, ভালোর কিছু আশা আমরা করতেই পারি। আমরা রয়েছি বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে, প্রত্যেক সোমবার বিকেল 4:35 এই অনুষ্ঠান শুনতে পান আপনারা, আপনাদের ইমেল আপনাদের চিঠি এই নিয়ে অনুষ্ঠান। আজকে সাক্ষ্য দীপা এবং আমি রয়েছি এই অনুষ্ঠানে, আপনাদের চিঠিপত্র পাঠ করার চেষ্টা করছি, আপনাদের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা নিজেদের ভাবনা শেয়ার করার চেষ্টা করছি।
1: পরের মেলটি পাঠিয়েছেন অম্বরপুর মুড়িঘাটা উত্তর 24 পরগনা থেকে সাধন বিশ্বাস। বন্ধু লিখছেন, প্রিয় বন্ধু তোমারই জন্য, আজ 19 সেপ্টেম্বর শনিবার দুপুর 12:30টার সময় একটি খুব সুন্দর নাটক পরিবেশিত হল, শুনলাম নাটকটির নাম লাস্ট অ্যাপিল্ড, মুগ্ধ হলাম, সমৃদ্ধ হলাম। নাটকটি আর 5টা গড়পড়তা নাটকের থেকে অনেকটাই ব্যতিক্রমী। ক্যান্সার আক্রান্ত এক মায়ের প্রবল কষ্ট, ডাক্তারের মৃত্যুর জবাব দিয়ে দেওয়া, বাঁচার আর বাঁচানোর আকুতি, স্বেচ্ছা মৃত্যুর আবেদন, আমাদের দেশের আইন এবং অপর কয়েকটি দেশের এ ব্যাপারে আইন, তার তথ্য, সব মিলিয়ে এক মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, আবেগ হাহাকার, সবকিছুর আধারে রচিত নাটকটি অনবদ্য। এর আগে এই নাটকটি পরিবেশিত হয়েছিল কিনা আমার মনে পড়ছে না, আমি শুনিনি, আজই বোধহয় প্রথম শুনলাম। অনেক ধন্যবাদ আকাশবাণীর নাটক বিভাগকে এমন সুন্দর নাটকটি উপহার দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ বন্ধু, আপনি মেলটি করেছেন অম্বরপুর মুড়িঘাটা উত্তর 24 পরগনা থেকে

0: বিশেষ বিশেষ মানুষের মনে দাগ কেটে যায়। এক্ষেত্রেও তাই হয়েছে। তিনি ব্যাখ্যা করেছেন কেন তার ভালো লেগেছে, অন্য নাটকের থেকে কেন পৃথক মনে হয়েছে, সেসব বলেছেন তিনি। কিছু নাটক আমরা নতুন করে বাজাতে পারছি, পুনরাবৃত্ত হচ্ছে, রিপিট ব্রডকাস্ট হচ্ছে ঠিকই, কিন্তু দীর্ঘদিন সেগুলো বাজেনি, আমরা এখন আমাদের ডিজিটাল সংগ্রহ থেকে সেগুলো বাজাতে পারছি। তবে হ্যাঁ, যেভাবে প্রতিদিন বিভিন্ন প্রচার তরঙ্গে একাধিক নাটক প্রচারিত হয়, তাতে প্রায় সব নাটকই একের বেশিবার বেজে থাকার কথা, তো সেরকম হয়তো হয়েছে। যাই হোক, আপনি শুনে আনন্দ পেয়েছেন, এটাই বড় কথা, এর থেকে আর বেশি আলোচ্য কিছু হতে পারে না। আপনার এই ভালো লাগা আমাদের সঙ্গেও রইল, আপনাকে ধন্যবাদ।
1: এবারের মেলটি পাঠিয়েছেন সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। বন্ধু, প্রীতি ও শুভেচ্ছা জানাই, 16 থেকে 20 সেপ্টেম্বর এই 5 দিনের পর্বের অনুরোধের আসরে আমার অনুরোধের গান 16 ও 19 সেপ্টেম্বর দুদিন শোনানো হয়। এমন ঘটনা আগেও ঘটেছিল, আমি চাই না আমার অনুরোধের গান একই পর্বে দুবার শোনানো হোক। সহযোগিতা প্রার্থনায় বন্ধু সুভাষ চক্রবর্তী, উনি মেলটি করেছেন উত্তর বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
0: হ্যাঁ, এটা তো ব্যতিক্রমী একটা ইমেল, উনি নিজের ঔদার্য প্রকাশ করেছেন। একটা সময় মনে আছে উনি দিনের পর দিন আমাদের ইমেল করে জানাতেন যে কোনো গানই বাজছে না যা অনুরোধ করছি, হয়তো সেটা একটা পূরণ ঘটছে আর কি, ক্ষতিপূরণ ঘটছে, এমনও হয়ে থাকতে পারে। হয়তো বাতাসে ভাসতে থাকে তো নানা সুর, নানা অভিযোগ, নানা আক্ষেপ, তাই হয়তো এভাবে বাজছে। তো আপনি নিজে উদ্যোগী হয়ে জানাচ্ছেন সবাইকে, আমাদেরও জানাচ্ছেন যে এরকম যেন না হয়। আপনার মতোই সবাই উদার হয়ে উঠুক, আমরা চাইব তাদের পছন্দ জানানোর ক্ষেত্রেও তারা যেন আরও উদার হয়। অনেক সময় একই শ্রোতার দুটো কিংবা তিনটে অনুরোধ আমরা দেখতে পাই, অনেকেই অধীর হয়ে ওঠেন যে একটা অনুরোধ দিলে যদি না বাজে, 5টা 6টা অনুরোধও আমরা কখনো কখনো দিতে দেখেছি, তবে সেটা বিরল, কিন্তু প্রায়শই 2-3টে অনুরোধ তো চলেই আসে, তারাও সেটা করবেন না আপনার কথা শুনে। এটাই আর কি, আমাদের দিক থেকে তো চেষ্টা থাকেই পুনরাবৃত্তি না হওয়ার, তবু আপনারা যাকে বলা যেতে পারে শেষ প্রহরী হিসাবে যখন গড় আগলাবেন তখন আরও বেশি ভালো হবে, আরও বেশি সুন্দর হবে, এটুকু বলতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে।
1: চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের শেষ মেলটি পড়ছি এখন। মেলটি এসেছেন বিদেশ থেকে, নিউ ইয়র্ক আমেরিকা থেকে, পাঠিয়েছেন বিষ্ণুপদ দাস। আমার রেডিও শুনতে খুবই ভালো লাগে, গানের অনুষ্ঠান বাদে সকল অনুষ্ঠানই কম বেশি শিক্ষামূলক। আপনাদের নিকট কি শ্রোতার সংখ্যা নির্ণয় করার কিছু প্রণালী আছে? আমার আরও একটি প্রশ্ন, রাত্রি 12টা থেকে ভোর 6টা পর্যন্ত DTH অনুষ্ঠিত হয় নানা ধরনের গান নিয়ে, এ ব্যাপারে কিছু লেখার জন্য ঠিকানা কি? আমেরিকা নিউ ইয়র্ক থেকে পাঠিয়েছেন বন্ধু বিষ্ণুপদ দাস।
0: নানা কারণে মানুষের বিভিন্ন জায়গায় যাতায়াত হয়, এখান থেকে কেউ গোয়া চলে যান, গোয়া থেকে তখন চিঠি লেখেন, কেউ রাজস্থান চলে যান, রাজস্থানের ঠিকানা লেখা থাকে তাতে। ইমেল ব্যাপারটা এমনই যে আপনি যেখান থেকেই লিখুন না কেন সেই চট করেই পৌঁছে যায় আর কি। কেউ বিদেশে থাকেন পারিবারিক প্রয়োজনে, নিজেরও প্রয়োজন থাকতে পারে, তো তখন আমরা দেখতে পাই তারা সেই ঠিকানা ব্যবহার করছেন, এই আর কি। ইনি নিজের কথা জানিয়েছেন, অনেক প্রশ্ন করেছেন, সব প্রশ্নের উত্তর যে আমরা দিতে পারবো তা তো নয়, শ্রোতার সংখ্যা একেবারে নিখুঁতভাবে গুণে বের করার কোনো পদ্ধতি আমাদের জানা নেই। বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যক শ্রোতা শোনেন, আর সেই শ্রোতার যে শ্রবণ সেটা শুধু চিরাচরিত রেডিও সেটে হবে এরকম নাও হতে পারে, সেটা অনলাইন হতে পারে, সে রেকর্ড করে কেউ রেখে দিলেন আরেকজনকে শোনালেন সেভাবে হতে পারে। ফলে এতগুলো পথে যদি শ্রবণ হয় তাহলে বোঝা খুব কঠিন যে কোন জায়গার মানুষ কোন মাধ্যমে সঠিকভাবে শুনেছেন আর কি। আরও যেটা তিনি যোগ করেছেন সেটা হচ্ছে DTH-এর অনুষ্ঠান সম্পর্কে তিনি কাকে জানাবেন। DTH-এর যে অনুষ্ঠান সেটা কিন্তু আকাশবাণী মৈত্রী পরিবেশন করে না, আপনি সবিনয় নিবেদন অনুষ্ঠানে অবশ্যই চিঠি লিখে জানাতে পারেন। আমাদের ধারণা আপনি এই অনুষ্ঠানের ইমেল ঠিকানাটা জানেন।

0: ফলে খুব সহজেই আপনি পাঠিয়ে দিতে পারবেন, আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন। তো সেইভাবে ব্যাপারটা ঘটে থাকে, আপনি নিশ্চয়ই পাঠাবেন এবং উত্তরও পেয়ে যাবেন, এই আশায় আছি।
1: তবে একটি লাইনে আমার একটু চোখ আটকে গেল, গানের অনুষ্ঠান বাদে সকল অনুষ্ঠানই কম বেশি শিক্ষামূলক। এটা মনে হয় না আমাদের আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে হারানো দিনের গান শুনলে অনেক বেশি তথ্য পাওয়া যায়। আমার মনে হয়
0: গানের ক্ষেত্রে অনেকেই বিনোদনমূলক কথাটা ব্যবহার করে থাকেন, যে গানটা শুনছি ভালো লাগার জন্য, এখান থেকে আলাদা করে শিক্ষা কিছু পাবো তা নয়, শুধু যখন গান বাজানো হয়। এবার গানের সঙ্গে সঙ্গে যদি আমি কিছু কথা বলি, যেমন তুমি বললে হারানো দিনের গান অনুষ্ঠানে হয়, তখন তার থেকে কিছু তথ্য জানার থাকে, সেটাও এক ধরনের শেখা। তবে সেটা তো অবশ্যই, সেটা খুব একটা অস্বীকার করার জায়গা নেই। তো এইরকমভাবে ব্যাপারটাকে বলা যায়। এবার অনেকের মানে নজরে শুধু শিক্ষাই থাকে, এবার শিক্ষা তো মানুষ জীবনভর পেয়ে চলেন, অনেক সময় শিক্ষা বিনোদনের পথে বাধাও হয়ে দাঁড়ায়। এবার শিক্ষার যে ব্যাপারটা, সেটা যদি পরিবেশন ভঙ্গিটা ভালো না হয়, শিক্ষাটাও গ্রহণীয় হয় না, যেটা প্রায়শই ঘটে থাকে। যাই হোক, সব মিলিয়ে সব কিছু আছে। উনি বোধহয় গানের জায়গাটাকে বিনোদন ধরে নিয়ে এভাবে কথা বলেছেন, ঠিকই আছে ওনার ভাবনার দিক থেকে। আজকে অনুষ্ঠানের শেষে আমরা পৌঁছে গেছি, এখান থেকেই আমরা বিদায় নেব এবং অবশ্যই বলবো যে আমাদের এই অনুষ্ঠান শুনতে থাকুন, ইমেল করুন, চিঠি লিখুন, ভালো থাকুন। নমস্কার।
1: নমস্কার।

শুনলেন বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার ও ডক্টর মানুষ প্রতিম দাস, সম্পাদনা অঙ্কিতা দাস। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। একটু পরই আজ সন্ধ্যায়।

দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগতম। আজ সন্ধ্যায় আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু তন্ময়ী ভট্টাচার্য। আর প্রতিদিনের মতোই আজও একটা ঝকঝকে আজ সন্ধ্যায় সাজিয়ে নিয়ে বসেছি আজকের নানান রকম খবরে। থাকবে জন্মদিনের কথা, আজ বলার অপেক্ষা রাখে না জন্মদিন কোকিল কণ্ঠী লতা মঙ্গেশকরের। থাকবে আজকের দিনটিকে কেন্দ্র করে বিশেষ সচেতনতার বার্তা, কারণ আজ বিশ্ব জলাতঙ্ক দিবস। আর তাছাড়া নানান রঙের খবরাখবর তো আপনাদের জন্য থাকবেই, তার সঙ্গে থাকবে দারুণ দারুণ গান। তবে সব কিছু নিয়ে

একটি কণ্ঠস্বর, যেন কোটি কোটি মানুষের আবেগের উৎসমুখ, প্রেম বিরহ আনন্দ দেশাত্মবোধ গান কিংবা ভক্তিরস, প্রতিটি ক্ষেত্রেই সমস্ত অনুভূতিকে যেন একটি কণ্ঠে ধরে দিয়েছে আমাদের কাছে যথার্থভাবে, যেন এর চেয়ে ভালোভাবে আর প্রকাশই করা যায় না, যেন এর চেয়ে প্রাণবন্ত করে আর বলাই যায় না। সেই কণ্ঠ যা আসমুদ্র হিমাচল মানুষকে এক অদ্ভুত সুরের জাদুতে বেঁধে রেখেছে, তিনি লতা মঙ্গেশকর। আজ 28শে সেপ্টেম্বর তাঁরই জন্মদিন। 1929 সালের এদিনেই মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মেছিলেন ভারতীয় সঙ্গীতের এই কিংবদন্তি শিল্পী। বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ছিলেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী এবং নাট্য ব্যক্তিত্ব। সঙ্গীতের প্রথম পাঠ অবশ্যই শুরু হয়েছিল বাবার কাছে। ছোটবেলাতে বাবার সঙ্গে মঞ্চ নাটকেও আবির্ভাব ঘটেছে লতাজির। কিন্তু জীবনের পথ খুব সহজ ছিল না। মাত্র 13 বছর বয়সে পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে শুরু হয় তার পেশাদার জীবনের কঠিন পথ চলা। 1942 সালে মারাঠি ছবি কিতি হাসলে গান দিয়ে তার রেকর্ডিং জীবনের সূচনা।

হিন্দি ছবিতে প্লেব্যাকের শুরু আপ কি সেবা মে। তারপরে এল 1949 সালের মহল আর তার গান আয়েগা আনে আলা, যেন এক রাতেই বদলে দিল ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের ইতিহাস। এরপর একের পর এক ছবিতে তার কণ্ঠ হয়ে উঠেছে নায়িকাদের পরিচয়, তাদের আবেগ, তাদের অনুভূতি, তাদের দুঃখ বিরহ ভালোবাসা সব কিছুর সুর পেয়েছে তারই কণ্ঠে। বারসাত মুঘলে আজম, গাইদ, আনন্দ, অভিমান, কভি কভি, লেকিন, আসলে কত ছবির নাম করা যায়। জানি আপনাদেরও মনে উঠে আসছে অসংখ্য ছবির কথা, আর সেজন্যই এই অসংখ্য ছবির গান তার কণ্ঠে পেয়েছে অমরত্ব। কোনোদিন তার আবেদন হয়তো ফুরাবে না। হিন্দি, মারাঠি, বাংলা সহ বহু ভারতীয় ভাষায় তিনি তো গান গিয়েছেন। এই বাংলার সঙ্গে, বাংলা গানের সঙ্গেও তার গাঁটছড়া বহুদিনের। সে সুর বা তাল বা ছন্দে বাংলা গানে তার পথ চলা শুরু হয়েছিল আরেক কিংবদন্তির সঙ্গে, সলিল চৌধুরী। আর তারপর বাংলা ছবিতেও তিনি দীর্ঘ তালিকায় সৃষ্টি করেছেন তার পথ। সম্মানের তালিকাটিও তো নেহাত ছোট হতে পারে না, তারই মতন দীর্ঘ পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্মবিভূষণ, 2001 সালে ভারতরত্ন সম্মানে সম্মানিত হলেন। কিন্তু লতাজি শুধু পুরস্কারের আভূষণে কিংবদন্তি হননি, তার স্বরক্ষেপণ, অসাধারণ উচ্চারণ, শাস্ত্রীয় সঙ্গীতের প্রজ্ঞা, তার শৃঙ্খলাবোধ, অথচ শব্দকে সুরে ছুঁয়ে মানুষের অনন্য অনুভূতিতে পৌঁছে দেওয়ার ক্ষমতা তার কোকিল কণ্ঠে ছিল, তিনি অদ্বিতীয়া। লতা মঙ্গেশকর তাই শুধু একজন গায়িকা নন, তিনি ভারতীয় সঙ্গীতের এক জীবন্ত ইতিহাস, এক অমলিন সুরের নাম, ভারতাত্মার এক অবিচ্ছেদ্য অংশ। আজ মৈত্রীতে, আজ সন্ধ্যার ছোট্ট পরিসরে তাকে একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা তারই সুরে সুরে।

ছোটবেলায় পড়া সত্যেন্দ্রনাথ দত্তের একটি ছড়ার অংশ মনে পড়ে যাচ্ছে আজ বারবার, জানেন। কুকুর আসি এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের ছোটে বিষ নাথ ফুটে বিষ লেগে গেল তাই। যদিও এ ছড়ার অভিমুখ অন্য, তবু আজকের দিনে এই যে হঠাৎ করে রাস্তায় কখনো একেবারে অতর্কিতে একটা দুর্ঘটনা ঘটে যায়, এ দৃশ্যপট যাই ছড়াতে ভেসে উঠল তা বাস্তব জীবনে কিন্তু আমাদের কাছে খুব পরিচিত। ভাগ্যক্রমে নিজের জীবনে এমন অভিজ্ঞতা না ঘটলেও এমন ঘটনা দেখা বা শোনা আমাদের কাছে একেবারেই নতুন নয়। এমন তো প্রায়শই ঘটে যে রাস্তায় একটি কুকুর কোনো পথচারীকে কামড়ে দিল, সামান্য ক্ষত, হয়তো রক্ত খুব বেশি বেরোলো না। আমরা অনেক সময় ভাবি এ আর এমন কি, খুব বেশি না লাগলে হয়তো অনেকে খেয়ালই করেন না। কিন্তু এই ছোট্ট অসাবধানতাই কখনো কখনো ডেকে আনতে পারে ভয়ঙ্কর এক রোগ, জলাতঙ্ক বা র‍্যাবিস। এক সময় প্রতি বছর বহু মানুষের মৃত্যু ডেকে এনেছে এই জলাতঙ্ক, ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতি বছর 28শে সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব জলাতঙ্ক দিবস। এই দিনটির উদ্দেশ্য শুধু আতঙ্ক তৈরি করা নয়, বরং মানুষকে সচেতন করা। কারণ সঠিক সময়ে সামান্য একটু ব্যবস্থা নিলেই কিন্তু জলাতঙ্কের মতন এমন এক ভয়াবহ সমস্যার প্রতিরোধ সম্ভব। এবারে আসি একটু ইতিহাসে। 1885 সাল ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর জলাতঙ্ক প্রতিরোধে প্রথম সফল টিকা প্রয়োগ করলেন, আর 28শে অক্টোবর তার প্রয়াণ দিবস, তার মৃত্যুদিন। তার এই ঐতিহাসিক অবদান, যা কিনা বহু মানুষের জীবনকে স্বাভাবিক রেখেছে, তার স্মরণে এই দিনটিকে তাই বেছে নেওয়া হয়েছে বিশ্ব জলাতঙ্ক দিবস হিসাবে। 2007 সাল থেকেই সারা পৃথিবীতে পালিত হয়ে আসছে। কিন্তু এই দিনটি কেন এত গুরুত্বপূর্ণ আজকের দিনেও? কারণ জলাতঙ্কে একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ, যা সরাসরি স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করে। কিন্তু আশার কথা এটাই যে এটি প্রতিরোধযোগ্য। বিশ্বজুড়ে জলাতঙ্ক নিয়ন্ত্রণে মানুষের সচেতনতা, দ্রুত চিকিৎসা এবং কুকুরের টিকাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলবে, জলাতঙ্ক দিবস নিয়ে আরও কিছু কথা আপনাদের জানাবার আছে, তবে তার ফাঁকে শোনাব একটি গান। আসবো আরও কিছু জরুরি বার্তা নিয়ে তারপর।

শুধু কল্পনা নয়, আজকের দিনেই সচেতন বার্তা যত দূর পৌঁছে যাবার যাক, প্রতিটি মানুষের কানে কানে পৌঁছাক, পৃথিবীর যে কোণে যিনি থাকুন না কেন, এই সামান্য একটু সচেতনতা বাঁচিয়ে দিতে পারে, সুরক্ষিত করতে পারে একটি জীবনকে। কথা হচ্ছিল বিশ্ব জলাতঙ্ক দিবসে জলাতঙ্কের মতন একটি রোগ নিয়ে, তার প্রতিরোধ নিয়ে, তার টিকাকরণ নিয়ে। হ্যাঁ, বিশ্ব জলাতঙ্ক দিবসে বিভিন্ন দেশে আয়োজন করা হয় সচেতনতা শিবির, আলোচনা সভা, স্কুল কলেজে শিক্ষামূলক অনুষ্ঠান, জনসচেতনতার প্রচার এবং কুকুরের টিকাকরণ কর্মসূচি। কোথাও কোথাও আবার শিশুদের জন্য গল্প, পাপেট শো বা কুইজের মাধ্যমেও দেয়া হয় সচেতনতার বার্তা।

আমাদের জন্য সবচেয়ে জরুরি বার্তা কি? কোথাও কোনো সন্দেহজনক প্রাণী কামড়ালে বা স্তন্যপায়ী কোনো প্রাণী কামড়ালে আছড়ালে ক্ষতস্থানে সঙ্গে সঙ্গে সাবান এবং জল দিয়ে ভালোভাবে আগে ধুয়ে নিতে হবে, তারপর একটুও দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সামান্য কাটা ছেঁড়া বলে কিছুতেই সরিয়ে রাখা যাবে না, প্রয়োজন হলে চিকিৎসকের নির্দেশ অনুযায়ী পোস্ট এক্সপোজার টিকা এবং অন্যান্য চিকিৎসাও নিতে হবে। 2026 সালে অর্থাৎ এবছর বিশ্ব জলাতঙ্ক দিবসের বার্তা কিন্তু স্ট্রঙ্গার টুগেদার, অর্থাৎ একসঙ্গে আরও বেশি শক্তিশালী হওয়ার আহ্বান করা হচ্ছে। মানুষ, পশু চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্রশাসন এবং সাধারণ মানুষ সবাই মিলে একসঙ্গে সচেতন হলেই তৈরি হতে পারে জলাতঙ্ক মুক্ত ভবিষ্যৎ। তাই ভয় নয়, সচেতনতা, অবহেলা নয়, দ্রুত চিকিৎসা। আর মানুষ ও প্রাণী দুজনের জন্যই এক নিরাপদ সমাজ ভবিষ্যৎ। এই আজকের দিনে বিশ্ব জলাতঙ্ক দিবসে সবার কাছে একই বার্তা নিয়ে বারংবার পৌঁছে যাওয়া, একটি দিনের জন্য নয়, একটি দিনের উদযাপন নয়, প্রতিদিনের জীবনযাপনে একথা মনে রাখতেই হবে সবাইকে। রইল আরেকটি গান আপনাদের জন্য।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
3: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
4: আজ সন্ধ্যায় শুনছেন নানা রঙের খবর। কথা হচ্ছে আজকের দিনে জন্মদিন এবং আজকের দিনের বিশেষ দিনের উদযাপনকে নিয়ে এতক্ষণ কথা হলো আপনাদের সঙ্গে। এবারে রয়েছে আরও কিছু চমকপ্রদ খবর, যে খবরগুলো আমাদেরকে প্রতিদিনের ব্যস্ত জীবনী বলুন আর সাধারণভাবে প্রতিদিনের নিত্য পথ চলা বলুন, হঠাৎ করে আমাদেরকে একটু মুখ ফেরায়, একটু পিছু ডাকে, একটু থমকে দিয়ে ভাবতে শেখায়। পৃথিবীটা যে শুধুই কর্কশ সংগ্রামের জায়গা নয়, সমস্ত কিছুর মধ্যে ইট পাট কাঠ পাথরে কনক্রিটে জঞ্জাল পৃথিবীর মধ্যেও আমরা কিন্তু সুন্দরকে খুঁজে নিতে পারি, শুধু নয় সুন্দরকে সৃষ্টি করতে পারি। সুন্দর দেখার চোখ থাকলে যা আপাত দৃষ্টিতে সাধারণ বা অসুন্দর তাকেও করে তুলতে পারি অসামান্য। শোনাব এমনই এক অসাধারণ গল্প, ভাবনার গল্প, কাজের গল্প। তবে তার আগে আপনাদের জন্য রইল পর পর দুটি গান, শুনতে থাকুন গান, তারপর কথা দিচ্ছি এসে শোনাবো এক অন্য রকম গল্প।

0: মরে গেছি।
1: দু দুটি গান পরপর শুনলেন অঞ্জন দত্ত এবং পরেরটি মুখুজ্জে পরিবার থেকে। এই গানটি শুনতে শুনতে এই যে ঘোর তাল খাওয়ার কথা বলা হচ্ছিল, আমাদেরও তো এমন হয়, রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা কত কিছু পথচলতি দেখি, চেনা মোড়ের ভিড় থেকে অনেক কিছুই আবার খেয়ালও করতে পারি না। ব্যস্ত ট্রাফিকের কোলাহলে কখনো কখনো আমরা তাকাতে ভুলে যাই, এই আমাদের চেনা শহরটাকে একই রকম আছে না একটু একটু করে বদলাচ্ছে। এই ধরুন কলকাতা শহরের এই চেনা শহরের ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে আপনি কি কখনো লক্ষ্য করেছেন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সেই পুরনো ধূসর টেলিফোন আর ইলেকট্রিক বক্সগুলোকে, যেখানে একসময় ধুলো জমত, বিজ্ঞাপনের পোস্টার ছিঁড়ে নোংরা হয়ে পড়ে থাকত, কিংবা পানির পিক সব কিছুই তার উপরে পড়ে একটা যাচ্ছে তাই অবস্থা। কিন্তু মাঝে মাঝে কারো কারো সেই সব নগণ্য জিনিসের দিকে তাকিয়েও নতুন কিছু ভাবনা মাথায় আসে, যা তাক লাগিয়ে দিতে বাধ্য সবাইকে, কিংবা উৎসাহ দিতে পারেই তো এমন গল্প। আজ শোনাব তেমনই এক গল্প। এই যে বলছিলাম ইলেকট্রিক বক্সগুলো, আজকের দিনে সেদিকে তাকালে আপনি খেয়াল করবেন যে সেগুলো যেন এক একটি আস্ত ক্যানভাস হয়ে কথা বলছে। তিলোত্তমার এই একঘেয়ে নিষ্প্রাণ ইউটিলিটি বক্সগুলো এক অনন্য রূপ দিয়েছেন একজন সাধারণ মানুষ। কোনো বড় আর্ট কলেজের ডিগ্রি একেবারেই তার ঝুলিতে নেই, রঙের প্রথাগত ব্যাকরণও তিনি শেখেননি কোনো প্রাতিষ্ঠানিক ক্লাসরুমে, অথচ অন্তরের গভীর টান আর শহরটাকে সুন্দর করে সাজানোর এক অদম্য জেদই তাকে বানিয়ে তুলেছে শহরের এক নিঃশব্দ জাদুকরে। যখন সবাই গতির পেছনে ছুটছে, তখন ফুটপাতে বসে নিজের হাতে সম্পূর্ণ একা একটার পর একটা বক্সকে তিনি রঙিন করে তুলেছেন। কোনো স্টেনসিল নয়, কোনো হাইটেক পদ্ধতিতেও নয়, কেবল তার নিজস্ব তুলির টানে ফুটিয়ে তুলেছেন কখনো সত্যজিৎ রায়ের চশমা, তো পথের পাঁচালী রূপু দুর্গা ট্রাম, কিংবা শহরের সংস্কৃতি, অথবা চেনা চেনা মুখের প্রতিচ্ছবি। পথ চলতে মানুষ কখনো থমকে দাঁড়িয়ে অবাক চোখে তার কাজ দেখেছেন, কখনো হয়তো তার কে ভেবেছেন ইনি কে। কিন্তু কিছু কিছু মানুষ এমনই আপন খেয়ালে নিজের মতন করে রাঙিয়ে তোলেন তার চারপাশকে। মুখে শুধু এক তৃপ্তির হাসি, শহরকে ভালোবাসার আসলেই কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতির প্রয়োজন হয় না, একটুখানি সদিচ্ছা আর নিখাত ভালোবাসা। একা হাতে শহরের একেবারে ধূসর কোণগুলোকে তিনি প্রাণবন্ত করে তুলেছেন, আমাদেরকে মনে করিয়ে দেয় শিল্প তা একেবারেই চার দেয়ালে বন্দি থাকার জিনিস নয়, শিল্প ভালোবাসায়, ভালো লাগায়। তাই তো তার মতন একজন মানুষের হাতে নিঃশব্দে সেজে উঠেছে শহরের এই সব আপাত দৃষ্টিতে অবহেলিত কিছু বাক্স। তার মনের ছবি তিনি ফুটিয়ে তুলেছেন রঙে রেখায় তার খাম খেয়ালির ক্যানভাস। এই তপ্ত রোদ, পরক্ষণেই ঝমঝমিয়ে বৃষ্টি, আমরা বিরক্ত হয়ে যাই, কিন্তু বৃষ্টির জল নেমে গেলেও বাতাস থেকে সেই প্যাচপ্যাচে ঘাম আর ভারী ভাবটা কিছুতেই যেখানে কাটতে চায় না, সেই শহরের বুকে দাঁড়িয়ে তিনি একের পর এক রঙে ছবিতে সাজিয়ে তুলেছেন তার প্রিয় শহরকে। আজ তার গল্প তাই আপনাদের জন্য সাজিয়ে নিয়ে এসেছিলাম আজ সন্ধ্যায়। চলে যাই আরেকটি গানে।

শ্রেয়া ঘোষালের সুরে সুরে যেতে যেতে বলে যাই বন্ধুদের, এই প্রচণ্ড আবহাওয়ার যে পরিবর্তন এবং মাঝে মাঝে বৃষ্টি জল জমছে এখানে সেখানে, শুধু রাস্তাঘাট নালা নর্দমা পরিষ্কার নয়, পরিষ্কার রাখতে হবে আমাদেরও নিজেদের বাড়ির চারপাশ। খুব সামান্য সামান্য জিনিসের মধ্যেই সেই সচেতনতার বার্তাটি কিন্তু থেকেই যায়। কারণ আপনার বাড়ির কার্নিশে, ছাদে কিংবা ছোট্ট টপটার কোনায় জল জমে থাকছে না, তো এ খেয়াল কিন্তু নিজেদেরই রাখতে হবে। তাহলেই একটি এই মুহূর্তে আবার যেটি আতঙ্ক হয়ে উঠেছে শহরের, সেই ডেঙ্গু মুক্ত দিন আসবে আমাদের সামনে। সামনে উৎসবের দিন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন। বলতে বলতে আজ বিদায় নিচ্ছি। আজ সন্ধ্যায় থেকে আপনাদের বন্ধু তন্ময়ী ভট্টাচার্য।

0: নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মৈত্রী স্টুডিওতে এখন বাজে 5:52, আর এই সময়টা আপনারা জানেন ক্রীড়াঙ্গনে। আজকে সোমবার, আর সোমবারের শুরুতেই বেশ কিছু খেলার খবর নিয়ে আজকে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আর এখন এশিয়ান গেমস চলছে, তো সব মিলিয়ে জমজমাট একটা পরিস্থিতি ক্রীড়াঙ্গনে। খেলাধুলার খবর তো থাকবেই, সেই সঙ্গে মাঠ থেকে বা স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা সাক্ষাৎকারও থাকবে। তবে সবার শুরুতে যেটা আমরা করে থাকি, অবশ্যই এক নজরে শুনে নেব স্পোর্টস হেডলাইন্সগুলো। মহিলাদের 75 কেজি বক্সিংয়ে দক্ষিণ কোরিয়ার সিয়ং সু ইয়নকে 5-0 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন ভারতের লাভলিনা বরগোহাইন। ফলে এশিয়ান গেমসে আরও একটি পদক নিশ্চিত হলো ভারতের। সেমিফাইনালে তার প্রতিপক্ষ কাজাখস্তানের নাতালিয়া বোগদানোভা। এশিয়ান গেমসে ভারতের পদক সংখ্যা 39। সোমবার ভারতের পদক তালিকায় যোগ হলো আরও একটি রূপো। মহিলাদের 25 মিটার পিস্তলে ব্যক্তিগত বিভাগে ঈশা সিং 38 পয়েন্ট নিয়ে রূপোর পদক জিতেছেন। অন্যদিকে ক্রিকেটে এশিয়ান গেমসে সেমিফাইনালে ভারত উঠে গেল এক বলও না খেলেই। আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে, টসও করা সম্ভব হয়নি। আর উচ্চতর আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ের কারণে ভারত সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। কোহলির 55তম ওডিআই সেঞ্চুরি, গিলের 17 রান, 8 উইকেটে জয় ভারতের। তিরুবনন্তপুরমে প্রথম ওডিআইতে ওয়েস্ট ইন্ডিজের 295/7 উইকেটের জবাবে ভারত মাত্র 2 উইকেট হারিয়ে 300 রান করে জয় পায়। বিরাট কোহলি অপরাজিত 139, শুভমান গিল 110 রান করেন। এই 17 রান কোহলির ওডিআইতে 55তম এবং তিনি 15,000 ওডিআই রানও পূর্ণ করলেন সচিন তেন্ডুলকারের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে। চেস অলিম্পিয়াডে জোড়া পদক ভারতের, ধরে রাখল গ্যাপ্রি দাস ভিলি ট্রফি। সামরকন্দে শেষ হলো 2026 দাবা অলিম্পিয়াড। ওপেন বিভাগে ভারত রূপো এবং মহিলাদের বিভাগে ব্রোঞ্জ জিতেছে। একই সঙ্গে সামগ্রিক পারফরমেন্সের জন্য ভারত টানা তৃতীয়বার এই ট্রফি ধরে রাখল। মহিলাদের 78 কেজি কুরাশে পিঙ্কি বালহারা ব্রোঞ্জ জিতেছেন সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার মো সু মিনের কাছে। হারলেও কোয়ার্টার ফাইনাল পর্যন্ত জয় তাকে পদক নিশ্চিত করতে সাহায্য করে। অন্যদিকে ড্র করে 2-2 ড্র করে ভারতীয় মহিলা দল সভিতা শ্রী তারা ব্রোঞ্জ জিতেছে। সভিতা ব্যক্তিগতভাবে বোর্ড যে 5-এ সোনা জিতেছেন। অন্যদিকে মহিলাদের সিঙ্গেলসে কোয়ার্টার ফাইনালে চেন ইউফেইয়ের কাছে হেরে এশিয়ান গেমস থেকে বিদায় নিয়েছে পিভি সিন্ধু। মহিলাদের 200 মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ জিতেছেন ভারতের হরিতা ভাদ্রা। এছাড়া এনসি সৃজন মহিলাদের লং জাম্পের রূপো, সার্বেশ কুশারে পুরুষদের হাই জাম্পের রূপো এবং তেজস্বিন শঙ্কর ডেকাথলনে ব্রোঞ্জ জিতেছেন। মহিলাদের 3000 মিটার স্টিপেল চেজেও পারুল চৌধুরী ব্রোঞ্জ জিতেছেন। সব মিলিয়ে ভারত এখনও 39টি পদক পেয়েছে এবং রয়েছে দ্বাদশ স্থানে।
1: নজরে

এশিয়ান গেমস 2026 উনিশে সেপ্টেম্বর থেকে চৌঠা অক্টোবর 2026 জাপানের আইচি নাগোয়ায় 20তম এশিয়ান গেমস, এশিয়ার বৃহত্তম ক্রীড়া যজ্ঞে শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে নামছে ভারত। ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, টেনিস, টেবিল টেনিস, শুটিং, তীরন্দাজি, অ্যাথলেটিক্স, বক্সিং, কুস্তি ও অন্যান্য খেলায় ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্য, কীর্তি ও কৃতিত্বের সঙ্গে থাকুন। কান পাতুন আকাশবাণীতে।

আছে কাট এন্ড রেজার, দৈনিক প্রতিবেদন, প্রতি মুহূর্তের আপডেট আকাশবাণীর FM রেনবো চ্যানেলে 107 মেগাহার্টসে, এশিয়ান গেমস 2026-এর সব খবর, ফলাফল, বিশ্লেষণ, তথ্য জানতে কান পাতুন আকাশবাণীতে।

20তম এশিয়ান গেমস 2026 এশিয়ার বৃহত্তম ক্রীড়া যজ্ঞে শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে নামছে ভারত। সঙ্গে থাকছে আকাশবাণী, এফএম রেনবো চ্যানেল 107 মেগাহার্টজে এশিয়ান গেমস 2026-এর বিশেষ কার্টেন রেজার 18ই সেপ্টেম্বর শুক্রবার রাত 8টায়, 19শে সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর এশিয়ান গেমস 2026-এর দৈনিক প্রতিবেদন প্রতিদিন রাত 10টায় এফএম রেনবো চ্যানেল 107 মেগাহার্টজে। 20শে সেপ্টেম্বর থেকে 3রা অক্টোবর সকাল 9:30 থেকে এশিয়ান গেমস 2026-এর ঘন্টায় ঘন্টায় আপডেট এফএম রেনবো চ্যানেল 107 মেগাহার্টজে। এশিয়ান গেমসের সব খবর শ্রোতাদের কাছে পৌঁছে দিতে তৈরি আকাশবাণী কানপাতু, আকাশবাণীর এফএম রেনবো চ্যানেলে জেনে নিন 2026 এশিয়ান গেমসের যাবতীয় ফলাফল ও খবরাখবর।

ফিরে এলাম একেবারে এশিয়ান গেমসের খবরে। এবার একটু বিস্তারিত আপনাদের সঙ্গে কথা বলি। স্কোয়াশে জোড়া রূপ পেয়েছে অনাহত এবং অভয়। এশিয়ান গেমসের স্কোয়াশে গতকাল ভারতের জন্য এলো জোড়া রূপ। মহিলাদের সিঙ্গেলসে অনাহত সিং এবং পুরুষদের সিঙ্গেলসে অভয় সিং দুজনেই ফাইনালে উঠে শেষ পর্যন্ত রূপ জিতেছেন। পুরুষদের ফাইনালে অভয় সিংয়ের সামনে ছিলেন মালয়েশিয়ার এইন ইয়ো এনগ। শুরুতে লড়াইয়ের ইঙ্গিত থাকলেও শেষ পর্যন্ত ভারতীয় খেলোয়াড়কে 9-11, 5-11, 5-11 গেমে হারিয়ে সোনা ধরে রাখেন মালয়েশিয়ার খেলোয়াড়। অভয় বিশ্বের 26 নম্বর খেলোয়াড় হিসেবে বিশ্বের 18 নম্বর প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করছিলেন। আর মহিলাদের সিঙ্গেলসেও ভারতের সামনে ছিল মালয়েশিয়ার শক্তিশালী প্রতিপক্ষ সিভা সাঙ্গারি সুব্রহ্মণিয়াম। অনাহত সিং ফাইনালে পৌঁছে ভারতের হয়ে ইতিহাস তৈরি করার কাছাকাছি গিয়েছিলেন। শেষ পর্যন্ত সোনা না এলেও রূপোর পদক নিয়ে তিনি ফিরেছেন। এই দুই রূপোর ফলে এশিয়ান গেমসের স্কোয়াশে ভারতের লড়াই আরও শক্তিশালী বার্তা দিল। বিশেষ করে তরুণ অনাহত সিংহের পারফরমেন্স ভারতীয় স্কোয়াশের ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশা বাড়িয়েছে। এই দুই ফাইনালেই মালয়েশিয়া সোনা জিতেছে এবং ভারতের দুই খেলোয়াড় রূপো জিতেছে। অ্যাথলিটদের যদি দেখা যায়, গতকাল শেষমেশ মানে শেষ অবধি 5টা পদক জিতেছিলেন ভারতীয় অ্যাথলিটরা। 2টো রূপো, 2টো ব্রোঞ্জ। এনসি সোজন এবং সর্বেশ কুশারে জিতেছেন রূপো, আর পারুল চৌধুরী, তেজস্বিন শঙ্কর এবং হরিতা ভদ্রার ঝুলিতে এসেছে ব্রোঞ্জ। মহিলাদের লং জাম্পে এনসি সোজন দীর্ঘ সময়ে সোনা জয়ের দৌড়ে ছিলেন, শেষ পর্যন্ত রূপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। পুরুষদের হাই জাম্পেও সর্বেশ কুশারে বেশ কিছু সময় শীর্ষে ছিলেন। 2.25 মিটারের উচ্চতায় প্রথম প্রচেষ্টায় পার করতে না পারায় তিনি দ্বিতীয় স্থানে নেমে যান। চীনা তাইপের চাও ওয়ান ফু প্রথম প্রচেষ্টাতেই 2.25 মিটার পার করে সোনা জিতে নেন। মহিলাদের 200 মিটার স্টিপল চেজে পারুল চৌধুরী ব্রোঞ্জ জেতেন এবং তার পারফরমেন্সে জাতীয় রেকর্ডও তৈরি হয়। অন্যদিকে তেজস্বিন শঙ্কর ডেকাথলনে ব্রোঞ্জ জিতে ভারতের পদক তালিকায় আরও একটা পদক যোগ করেন। ডেকাথলনে শেষ ইভেন্টে 1500 মিটারের তেজস্বিন দুর্দান্ত লড়াই করেন। মহিলাদের 200 মিটার ফাইনালে হরিতা ভাদ্রাও ব্রোঞ্জ জেতেন। বক্সিংয়ের দিকে যদি খবর রাখা যায়, 3টি পদক নিশ্চিত হয়েছে। অঙ্কুশ, পারভিন এবং নরেন্দর সেমিফাইনালে উঠেছে। বক্সিং রিং যদি দেখা যায়, সেখানেও বড় সুখবর। ব্রোঞ্জ পদক তো নিশ্চিত হয়েইছে, কারণ সেমিফাইনালে উঠে গেছে অঙ্কুশ পাঙ্গাল, পারভিন হুডা এবং নরেন্দর বেরওয়াল তিনজনেই নিজেদের কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছেন। পুরুষের 80 কেজি বিভাগে অঙ্কুশ পাঙ্গাল তাজিকিস্তানের নেক্রুজ সালিম কে 5-0 ব্যবধানে হারিয়ে শেষ চারে পৌঁছয়। এটা কিন্তু একটা বড় ব্যবধান। এটাই এশিয়ান গেমসে তার আবার অভিষেকেই এত সুন্দর একটা খেলা তিনি উপহার দিচ্ছেন। 3 রাউন্ডেই তার নিয়ন্ত্রিত বক্সিং তার পরিষ্কার জয় এনে দেয়। অন্যদিকে মহিলাদের 65 কেজি বিভাগে পারভিন হুডা মুখোমুখি হন উজবেকিস্তানের নাফ বাকর খামিদোভার। 5

বিচারকের সর্বসম্মত সিদ্ধান্তে 5-0 জয় পান পারভিন। এই জয় তার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ আগের এশিয়ান গেমসে পদক অভিজ্ঞতার পর এবার নতুন করে সাফল্যের লক্ষ্যে ফিরছেন তিনি। পুরুষদের হেভিওয়েট বিভাগে নরেন্দর বেরওয়ালও দুর্দান্ত জয় পেয়েছেন। থাইল্যান্ডের আদত থাভং সেংতেপের বিরুদ্ধে জয় পেয়ে তিনি সেমিফাইনালে ওঠেন এবং ভারতের তৃতীয় বক্সিং পদক নিশ্চিত করেন। অর্থাৎ তিনটে পদক মোটামুটি নিশ্চিত, এখন লক্ষ্য এই ব্রোঞ্জকে আরও উজ্জ্বল করে রূপো বা সোনায় পরিণত করা যায় কি না।

0: স্টুডিওতে তো রয়েছি, এশিয়ান গেমস নিয়ে কথা হচ্ছে এবং এখন এবার একটু স্টুডিওর বাইরে যাব। এশিয়ান গেমস নিয়েই কথা হবে, এশিয়ান গেমসের ওপরেই একটি সাক্ষাৎকার ভিত্তিক বেতার অনুষ্ঠান শুনবেন। গত 19 সেপ্টেম্বর থেকে জাপানের মাটিতে শুরু হয়েছে এবারকার এশিয়ান গেমস, যা চলবে আগামী 4 অক্টোবর পর্যন্ত। এবারের প্রতিযোগিতায় প্রায় 11,000 বা তারও বেশি অ্যাথলিট 43টা খেলায়, 71টা বিভাগ এবং 469টি ইভেন্টে পদকের জন্য লড়াই করছেন। স্মরণে থাকতে পারে, সর্বশেষ এশিয়ান গেমসে ভারত পেয়েছিল 4র্থ স্থান। সেবার ভারত 107টি পদক ঘরে তুলেছিল, যার মধ্যে 28টি সোনা, 38টি রুপো এবং 41টি ব্রোঞ্জ। আর এবার গতকাল পর্যন্ত ভারতের ঘরে উঠেছে 37টি এবং আজকে যদি হিসেব করা যায় 39টি, যার মধ্যে 4টি সোনা, 16টি রুপো, 17টি ব্রোঞ্জ। ভারত রয়েছে দ্বাদশ স্থানে, আজকেও সেই একই স্থানেই রয়েছে। এই এশিয়ান গেমস নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন পর্বে গত শনিবার আমাদের শ্রোতাদের কাছে তুলে ধরা হয়েছিল প্রাক্তন অ্যাথলিট সুস্মিতা সিংহ রায়ের একান্ত সাক্ষাৎকার। আজ দ্বিতীয় তথা শেষ পর্বে আমাদের প্রতিনিধি তমাল মুখোপাধ্যায়ের কাছে প্রাক্তন অ্যাথলিট সোমা বিশ্বাস তুলে ধরেছেন তাঁর নানা অভিজ্ঞতার কথা। শুনব সেই সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা তমাল মুখোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতার ক্রীড়া বিভাগ।
1: মেডেল নেবো আমরা সিনিয়রদের দেখে, যেটা গোল সেট করেছিলাম সেটা হচ্ছে পিটি উষা, সাইনি, তারপরে আমাদের জ্যোতির্ময়ী সিকদার। কারণ ঠিক তার আগের এশিয়ান গেমসে জ্যোতির্ময়ী সিকদার এশিয়ান গেমসে গোল্ড মানে মেডেল পেয়েছিল, 3টে মেডেল। ওদেরকে অনুসরণ করে এবং গোল ফিক্স করার পরে ওই মেডেলটা আলটিমেট টার্গেট ছিল, তো সেটা অ্যাচিভ করেছি। অবভিয়াসলি এটা ভাষায় প্রকাশ করা যায় না, এটা ফিলিংস এর ব্যাপার।
2: প্রথম যখন খবরটা এলো কি মনে হলো?
1: আমার ইভেন্টটা যেহেতু দুদিনের ইভেন্ট, দুদিনের লড়াই চলছে, কিন্তু লাস্ট ইভেন্টের পরে যখন বুঝতে পারলাম যে মেডেল হয়ে গেছে তখন ভীষণ আনন্দ লাগছিল। কিন্তু আনন্দের মধ্যেও একটা দুঃখ ছিল যে খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য আমি ইন্ডিভিজুয়াল গোলটা পাইনি, সেটা হচ্ছে 12 পয়েন্টের জন্য গোল্ড পাইনি 2002 সালে। তো সেটা সারা জীবনের আক্ষেপ হয়ে থাকবে এবং যতদিন মানে শ্বাসপ্রশ্বাস চলবে এটা আক্ষেপ হয়েই থাকবে। পরের এশিয়াডে মেডেলটা আবার রিপিট হয়েছে, সিলভারই হয়েছে, গোল্ড হয়নি, কিন্তু ফারাকটা অনেকটা ছিল। তাহলেও ফাইট করে সিলভার পেয়েছি, কিন্তু প্রথম এশিয়ান গেমসে গোল্ডটা অপরচুনিটি অনেক বেশি ছিল, কারণ তখন আমার 22 বছর বয়স। আরও 4 বছর পরে আরও একটুখানি বয়স বেড়েছে, এক্সপিরিয়েন্স হয়েছে ঠিকই, কিন্তু যে মেয়েটির কাছে হেরেছিলাম কাজাকিস্তানের, ও খুব ইয়াং ছিল। তো আলটিমেটলি আমার এক্সপিরিয়েন্সের কাছে সেটা আমি গোল্ডে পরিণত না করতে পারলে সিলভারে গিয়ে শেষ করেছি।
2: আর সোনা?
1: সোনাটা টার্গেট ছিল, কিন্তু বললাম যে সিলভারেই থামতে হয়েছে।
2: তো এশিয়াডের পর কি নিজের অভিজ্ঞতাটা কি হলো?
1: নিজের অভিজ্ঞতা এটাই হলো যে আমি চাইলে আরও একটা অলিম্পিক্স, আমি 2টো অলিম্পিক্স করেছি, আরও একটা অলিম্পিক্স করা যেত, যেটা পশ্চিমবাংলায় কোনো অ্যাথলিট এখনো পর্যন্ত 3টে অলিম্পিক করেনি, ইভেন 2টো অলিম্পিকও পশ্চিমবাংলায় কোনো অ্যাথলিট করেনি। তো সেখানে দাঁড়িয়ে একটা টার্গেট ফিক্স করেছিলাম, কিন্তু এনিহাউ সেটা হয়নি। এখন মনে হয় যে আরও একটু জিদ ধরলে বা আরও কিছু একটুখানি লাগলে পারে হয়তো আরও বেশি কিছু অ্যাচিভ করা যায়।
2: নিজের প্রতি কি কি মনে হয়েছিল যে এই জায়গায় খামতি রয়েছে?
1: হ্যাঁ, খামতি বলতে যে এখনকার

0: ছেলে মেয়েদের সঙ্গে তো কম্পেয়ার করাটা চলে না, কারণ আজ থেকে 25 বছর আগে মেডেল পেয়েছি, 2002 যদি হয় তাহলে 24 বছর, 24 বছরে তো তখন যেরকম সুযোগ সুবিধা ছিল বা তখন যার ভ্যালুটা ছিল, আজকের দিনে তো সেই ভ্যালুটা হবে না। তবে এটুকু বলতে পারি এখনকার ছেলে মেয়েরা যে ধরনের ফেসিলিটি পাচ্ছে তারা অবশ্যই পারফর্ম করছে, তবে আমাদের সময় এত ফেসিলিটি ছিল না, সময়ের কালের যেটা হয়। তবে আমরা যদি আরেকটু বেটার অপরচুনিটি পেতাম তাহলে হয়তো আরো ভালো কিছু করতে পারতাম।
1: এখনকার ছেলে মেয়েদের কি সেই খিদে যারা হয়েছে?
0: দেখুন, আমি বলবো না যে খিদে নেই, কারণ হচ্ছে কি যে যদি খিদে না থাকে তাহলে নীরজ চোপড়া কেন মেডেল পাচ্ছে অলিম্পিক্সে? আমরা অলিম্পিক্সে একটা জায়গায় আছি, অ্যাথলেটিক্সে, এশিয়ান গেমসে এতগুলো মেডেল পাচ্ছি, কমনওয়েলথ গেমসে এতগুলো মেডেল পাচ্ছি। যাদের খিদে থাকার তাদের থাকবেই, বরাবরই ছিল, থাকবেই। বিষয়টা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের যে অ্যাভারেজ মাঠে আসার প্রবণতাটা বা খেলাধুলাটাকে অনেক দিন ধরে টিকিয়ে রাখাটা, সেই জিনিসটা একটু কমেছে, মানে মাস পার্টিসিপেশনও কিন্তু স্পোর্টসে কমেছে। এই মাস পার্টিসিপেশনটা যদি ফিরিয়ে আনা যায় তাহলে কিন্তু যে পারফরমেন্সটা এখন হচ্ছে আরো অনেক বেশি বেশি পারফরমেন্স হবে।
1: এপটাথলনে কি নতুন ছেলেমেয়েরা উঠে আসছে?
0: এপটাথলনে এই মুহূর্তে স্বপ্ন বর্মনে পরে এখনো পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে সেরকম কিছু কেউ নেই, কিন্তু তাও হায়দ্রাবাদের একটি মেয়ে করছে। আর সব থেকে বড় কথা, কম্বাইন্ড ইভেন্টে তেজস্বিনী শঙ্কর যে 8000-এর উপর পয়েন্ট করেছে, যেটা অনেক দিনের স্বপ্ন ভারতবর্ষের মানুষদের, যেমন 6000 একটা ব্যারিয়ার ছিল ভারতবর্ষের একটা তুলনের জন্য, তেমনি 8000 একটা ব্যারিয়ার ছিল এবং কমনওয়েলথ গেমসে মেডেল পাওয়া এটা নট এ জোক। তো সেখানে ভালোই রেসপন্স কমবাইন্ড ইভেন্টে।
1: এখন তো কোচিং এ এসেছেন, আপনার চোখে উঠতি কারা রয়েছে যারা ভবিষ্যতে সাফল্য পাবে?
0: দেখুন, আমি তো খুব গ্রাসরুট লেভেলে কাজ করি, সেখানে এই মুহূর্তে পশ্চিমবাংলায় যে মেয়েটি এখন প্রাইজ পেল তহরা খাতুন, এই মুহূর্তে পশ্চিমবাংলা আমি ওকেই দেখছি, ভবিষ্যৎ তো আর সেরকম কাউকে দেখছি না। তবে পারফরমেন্স তো কখন কে হুট করে বলা তো যায় না, কেউ না কেউ বেরিয়ে আসবে। এই মুহূর্তে পশ্চিমবাংলা একটু ডাউনে আছে, তবে আশা করি ভবিষ্যতে আরো ভালো কিছু করবে। একটা গ্যাপ তৈরি হয়েছে।
1: কেন গ্যাপটা? কেন
0: একটা পারফরমেন্স কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে কি যে মাস পার্টিসিপেশন, দ্বিতীয় হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, তারপরে হচ্ছে মোটিভেশন, মোটিভেশনটা কোথায় পাচ্ছে, কি পাচ্ছে, সেই জিনিসগুলো খুব ল্যাকুনা আছে, যেটা হয়তো ভবিষ্যতে হবে।
1: গতবার মোট 29টা পদক ছিল, এবার কি পদকের সংখ্যা বাড়বে বলে মনে হয়?
0: নিশ্চয়ই, আমরা তো সেই আশাই আছি।
1: কতটা নিজে আশাবাদী?
0: প্রত্যেক বছরই কিন্তু মেডেল ট্যালির গ্রাফ কিন্তু বাড়ছে। আমার তো মনে হয় আমরা এবারে 35-এ শেষ করব।
1: কেন এই আত্মবিশ্বাস?
0: কারণ ছেলেমেয়েরা খুব কনফিডেন্ট, এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি অপরচুনিটি পাচ্ছে, অনেক বড় বড় কর্পোরেটরা এগিয়ে আসছে অ্যাথলেটিক্সে, শুধু অ্যাথলেটিক্সে সমস্ত স্পোর্টসে। তো সেখান থেকে তাদের যে পারফরমেন্স, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, যারা গেছে তাদের যা অ্যাক্টিভিটি দেখে সেই কনফিডেন্স।
1: আক্ষেপ হয় না যে আমরা এই সুযোগগুলো পাই?
0: না না, কখনোই আক্ষেপ হয় না, কারণ আমি মনে করি তাহলে তো ভগবানকে দোষারোপ করতে হবে, আমাকে কেন 25 বছর আগে জন্মগ্রহণ করে হয়েছিল, যে আমি আমার সময়ে বেস্ট ফেসিলিটিস হাইতে, যেটা ছিল ভারতবর্ষের হাইতেই মোটামুটি প্রথম সারির দিকে সমস্ত ক্যাম্প ফ্যাম্প হতো, সেই ফেসিলিটিটা পেয়েছি। এখন সাইট থেকেও JSW বলুন আর রিলায়েন্স বলুন, তারা অনেক ভালো ফেসিলিটি তৈরি করছে, তো তারা পাচ্ছে।
1: নতুন যারা আসছে তাদের প্রতি টিপস কি?
0: আমি একটাই কথা বলবো যে স্পোর্টস ক্যান বি ইয়োর প্রফেশন, এবং আমি নিজে পার্সোনালি স্পোর্টস আমাকে প্রফেশন হিসাবে নেওয়াতে আমি কিন্তু ঠকিনি এবং খুব ভালোই আছি। আমি বলবো সবাই ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এমন কোনো কথা নেই, কারোর প্রফেশন স্পোর্টস হতে পারে।
1: মা বাবাদের প্রতি যে স্পোর্টসে আরো আগ্রহ,
0: প্রথম হচ্ছে মা বাবাদের এইভাবে বলবো, নিজেরা সুস্থ থাকার জন্যে, বাচ্চাকে সুস্থ রাখার জন্যে, সমাজকে সুস্থ রাখার জন্যে প্রথমে তাকে যে কোনো স্পোর্টসে ইনভলভ করুন, তারপরে দেখুন তার ট্যালেন্টটা যদি স্পোর্টসে থাকে তাহলে তাকে মোটিভেটেড করুন সেই স্পোর্টসের দিকে এগিয়ে যাওয়ার।
1: নতুন যারা পদক পেয়েছে তাদের প্রতি তোমার শুভেচ্ছা?
0: অবভিয়াসলি, যারা মেডেল পেয়েছে পাচ্ছে শুধু নিজের না, দেশকে রিপ্রেজেন্ট করেছে এবং দেশের জন্য সম্মান আনছে এবং দেশের যুবশক্তির প্রমাণ দিচ্ছে, দে আর মাই, আমার উত্তরসূরি তারা, তো তাদের জন্য অবভিয়াসলি সবসময় আমার ওয়েল উইশেস থাকছে, থাকবে, এবং আই হোপ তারা অনেক ভালো করবে।
1: এশিয়ার পদক অন্য জায়গায় নিয়ে গিয়েছিল সমবিশ্বাসকে, কতটা গর্বিত মনে হচ্ছে এত বছর কেটে যাওয়ার পরেও?
0: এত বছর কেটে যাওয়ার পরেও মনে হচ্ছে যে যদি আরেকবার খেলতে পারতাম ভালো হতো, এবং 24 বছর এভাবে কেটে গেছে সেটা চোখে এখনো চোখের সামনে ভাসে যে কিভাবে এশিয়ান গেমসে মেডেল জিতেছি, কিভাবে ক্যাম্প করেছি, এত তাড়াতাড়ি সময় চলে যায় ভাবাই যায় না। অবভিয়াসলি যখন ওরা মেডেল পাচ্ছে তখন নিজের দিনগুলোই মনে পড়ছে, পরবর্তী প্রজন্মের জন্য যদি কিছু করতে পারি সেটা ধন্য মনে করবো।

শুনলাম এশিয়াডে পদকজয়ী সোমা বিশ্বাসের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা তমাল মুখোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতার ক্রীড়া বিভাগ।

আবারও ফিরে এলাম স্টুডিওতে। এশিয়ান গেমস নিয়েই কথা হচ্ছে, যখন এশিয়ান গেমসেই থাকা যাক। ব্যাডমিন্টনে একটা বড় ধাক্কা, ব্যক্তিগত ইভেন্টে পদক ছাড়া হয়েছে ব্যাডমিন্টনে রবিবার। একটা হতাশা, পিভি সিন্ধু, উন্নতি হুডা, ত্রিশা জলি গায়ত্রী গোপীচাঁদ এবং তানিশা ত্রাস্ত জুটি চারটে ভারতীয় প্রতিযোগিতাই কোয়ার্টার ফাইনালেই থেমে গেছে। ফলে ব্যক্তিগত ইভেন্টে ভারতের হাতে কোনো পদক কিন্তু এবার এলো না। দীর্ঘ সময় পর এশিয়ান গেমসে ব্যক্তিগত ব্যাডমিন্টনে পদক ছাড়াই ভারতের অভিযান এবার শেষ হচ্ছে। বিশেষ করে পিভি সিন্ধুর বিদায় ভারতীয় সমর্থকদের কাছে একটা বড় ধাক্কা, কারণ অনেকেই আশাহত হয়েছেন। একই দিনে মহিলাদের ডাবলসে ত্রিশা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ, এদের জুটিও কোয়ার্টার ফাইনালে হেরে গেছে। মানে একটার পর একটা দুঃখজনক ঘটনা এখান থেকে এসেছে ব্যাডমিন্টন থেকে।

এশিয়ান গেমসে আজকে 25 মিটার পিস্তলে ইভেন্টে নামছেন মনু ফকির, এবং এছাড়াও রয়েছেন রাহি সারনোবত, এদের খেলার দিকে চোখ থাকবে। এছাড়া অ্যাথলেটিক্সে অবিনাশ সাবলে, শ্রীশঙ্কর রোহিতদের সামনে পদকের লড়াই রয়েছে, এগুলো তো অবশ্যই খেয়াল থাকবে, আমাদের নজরে থাকবে।

আরও আপডেট যদি দিই, ঈশা সিংয়ের খবর তো বলেছি, পিঙ্কি পালহারের খবর বলেছি, গুলভীর সিং 1500 মিটারে তিনি কিন্তু পদক এনে দিয়েছেন। চিত্তা তার্নিপার্তি শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন, সাহিল যাদব এবং গণেশ মণিরত্নম থিরুমরুতে শেষ ষোলোতে মুখোমুখি হন এবং সেখানে সাহিল যাদব জয় পান। পরবর্তী রাউন্ডে সাহিলকে হারিয়ে থিরুমরু এগিয়ে যান। এবং এই মুহূর্তের এই খবরগুলো আপনাদের দিয়ে দেওয়াই ভালো। এবং ভারত আফগানিস্তান ম্যাচ তো বৃষ্টিতে বাতিল হয়ে যায়, সেটা আপনাদেরকে বলেছি। প্রিয়া গাঙ্গাস মহিলাদের 60 কেজি সেমিফাইনালে, 60 কেজি বিভাগে তিনি সেমিফাইনালে উঠে গেছেন। কপিল পোখারিয়া তিনি পুরুষদের 90 কেজি কোয়ার্টার ফাইনালে জিতে পদক নিশ্চিত করেছেন।

এশিয়ান গেমস থেকে যদি এবার একটু ক্রিকেটের দিকে যাই, সেখানে গতকালের যে ম্যাচটা সেটা নিয়ে তো একের পর এক খবর চারিদিকে, মানে খবরের ঘনঘটা যেটাকে বলা হয়। বিরাট কোহলি, তার রেকর্ড, 7টা রেকর্ড হয়েছে শোনা যাচ্ছে। তিরুবনন্তপুরমে বিধ্বংসী ইনিংস খেলেছেন, 88 বলে 139 রানের ইনিংস খেলেছেন এবং এই ইনিংসের মাঝে 7টা রেকর্ড গড়েছেন তিনি। সেই রেকর্ড সম্পর্কে একটু আপনাদের জানাবো। প্রথম রেকর্ড হচ্ছে দ্রুততম 1500 রান একদিনে ক্রিকেটে সচিন তেন্ডুলকারের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে 1500 রান করেছেন কোহলি। তবে সচিনের থেকে কম ইনিংসে এই রেকর্ড করেছেন, অর্থাৎ 303 ইনিংসে 1500 রানের মাইল ফলক পৌঁছেছেন কোহলি। আর সচিনের হিসেব করলে দেখা যাচ্ছে যে সচিন সেখানে 1500 রান করতে ইনিংস নিয়েছেন 377টি। রেকর্ড নাম্বার 2, সর্বাধিক লিস্টে 100 রান। তিরুবনন্তপুরমে 100 রানের পর লিস্টে ক্রিকেটে 60টি 100 রান হয়েছে কোহলির। সচিনেরও 60টি 100 রান রয়েছে। এতদিন একাই শীর্ষে ছিলেন সচিন, তাকে ছুঁয়ে ফেললেন কোহলি। সচিনের থেকে অবশ্য অনেক কম ইনিংসে এই কীর্তি গড়েছেন কোহলি। তিনি নিয়েছেন 300

538টি ইনিংস, সচিন খেলেছেন 538টি ইনিংস। দেশের মাটিতে একদিনের ক্রিকেটে সর্বাধিক রানের রেকর্ডও করেছেন তিনি। ভারতের মাটিতে একদিনের ক্রিকেটে 131 ম্যাচে 7006 রান করেছেন কোহলি। তিনিই একমাত্র ক্রিকেটার যিনি নিজের দেশের মাটিতে 7000-এর বেশি রান করেছেন। এতদিন এই রেকর্ডও ছিল সচিনের দখলে। তিনি ভারতের মাটিতে 164 ম্যাচে 6976 রান করেছিলেন, সেই রেকর্ড ভেঙেছেন কোহলি।

এছাড়া রেকর্ড যদি আরও দেখা যায়, সর্বাধিক রান দেশের মাটিতে তাঁরই, রান তাড়া করে নেমে সর্বাধিক শত রান তাঁরই, মানে 18টি শতরান করেছেন রান তাড়া করে, আর মানে রান তাড়া করে শতরান করেছেন 18টি ছিল এত এতদিনে দ্বিতীয় স্থানে রোহিত শর্মা, আর 30টি শতরান করে অনেকটা এগিয়ে গেছেন রোহিত শর্মাকে টপকে বিরাট কোহলি। একটি দেশের বিরুদ্ধে সর্বাধিক শতরান, কেরিয়ারে সেরা স্ট্রাইক রেট তাঁর, মানে একদিনের ক্রিকেটে 94 স্ট্রাইক রেটে রান করেছেন কোহলি, তার কেরিয়ারে এটা সর্বাধিক স্ট্রাইক রেট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 9টা ছক্কা মেরেছেন কোহলি একদিনের ক্রিকেটে রান তাড়া করতে নেমে, দ্বিতীয় সর্বাধিক ছক্কা মেরেছেন তিনি, শীর্ষে মহেন্দ্র সিং ধোনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি মেরেছিলেন 10টা ছক্কা। আজকের মতো বিদায় নিতে হবে, তবে আজকে দিনে কী কী রয়েছে সেটা একটু আপনাদের জানাবো। আজকে বিশেষ দিন, আজকে অভিনব বিন্দ্রার জন্মদিন। 1982 সালে দেরাদুনে আজ জন্মগ্রহণ করেন অভিনব বিন্দ্রা, আজ তাঁর 44তম জন্মদিন। তাঁর সবচেয়ে ঐতিহাসিক কৃতিত্ব আসে 2008 বেজিং অলিম্পিক্সে, যেখানে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলে সোনা জিতে তিনি ভারতের প্রথম ব্যক্তিগত অলিম্পিক সোনাজয়ী হন। তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপেও 10 মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন এবং একই সময়ে অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন, এক বিরল কৃতিত্ব অর্জন করেন। আজকের মতো বিদায় নিতে হবে। আপনাদের ক্রীড়াঙ্গন কেমন লাগছে জানিয়ে অবশ্যই চিঠি লিখতে পারেন অথবা মেইল করতে পারেন aircolkatasports@gmail.com এ।

শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন রক্তিম বরণ ময়রা। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে আমরা ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে হুগলি জেলার পোলবা ব্লকের অন্তর্গত খামারপাড়া গ্রামে এসে উপস্থিত হয়েছি। আমাদের সামনে উপস্থিত রয়েছেন এই কৃষির সঙ্গে যুক্ত এক কৃষক বন্ধু, তার সাথে আমরা কথা বলবো। আচ্ছা, আপনি কৃষিকাজের সাথে কতদিন যুক্ত আছেন?
1: আমি প্রায় ধরুন 50 বছর।
0: কি কি চাষ করেন মোটামুটি?
1: ধান, আলু, পাট, পাট এখন বন্দি হয়ে গেছে, তিল, এইসব চাষ করা হয়।
0: আচ্ছা, ধান চাষ সম্বন্ধে একটু বলুন না।
1: বোরো ধানটাই বলছি, বোরো ধানটাই যখন আমাদের বীজ ফেলা হয় মোটামুটি ওই অগ্রহায়ণ মাসের শেষের দিকে বীজ ফেলা হয়।
0: আচ্ছা,
1: সেটা হয়তো মাঘ মাসের প্রথম দিকে থেকে জমি চাষবাস দেওয়া হয়। মাঘ মাসের হয়তো 10-12 তারিখ থেকে রোয়া হয়। ওতে সার লাগে, এক বস্তা করে ইপো, খোল টোল দেয়, আবার

0: তার সঙ্গে ঘাস মারা ওষুধও দেওয়া হয়।
1: আচ্ছা,
0: তারপরে দিন 15 পর আবার ওকে চাপান দেওয়া হয়, দিয়ে লিন করা হয়।
1: আচ্ছা
0: আচ্ছা, ওর সঙ্গে কেউ স্প্রে করে, কেউ দানা ওষুধ মারে। তারপরে এবারে ধান দেখা গেল, আস্তে আস্তে ধান ঝাড় হতে লাগলো। তারপরে হয়তো যখন ওর বয়স যখন প্রায় 75 দিন হয়ে যায়, তখন মোটামুটি থোড় এসে যায়, একদম গলগলে থোড় এসে যায়।
1: আচ্ছা,
0: তারপরে এবার যার ওষুধ ভালো দেওয়া হয়।
1: কি কি ওষুধ আপনারা প্রয়োগ করেন এতে?
0: এতে নানা রকম, ধরুন দানা ওষুধ আছে, কিটাপ আছে, ফ্যাটারা আছে, আর আর আরো সব নানা রকম ওষুধ আছে। তারপরে লিকুইড ওষুধ আছে নানা রকমের, সে কেউ স্প্রে করছে, এগুলো করে, যে যেমন পারে করে আর কি। তারপরে এবার ধান যখন পাকলো, তখন হয়তো দেখা যাচ্ছে যে আমাদের চাষির ধান কাটার সময় হয়ে গেছে, তখন আকাশের বর্ষণ লেবে আসে, মানে ঝড় বৃষ্টি হয়, হয়ে কিছু কিছু ধান নষ্ট হয়ে যায় চাষিদের, এরকম হয়। তারপরে ধানের কালারটাও চেঞ্জ হয়ে যায়, যে কালারটা হওয়ার কথা সেই কালারটা থাকে না, ঝড় বৃষ্টিতে ধান গাছ পড়ে যায়, ধানে কোনো নষ্ট হয়ে যায়। গত আমাদের এই যে খরার ধানটা হলো, বোরো ধানটা,
1: এটা কোন সময় হয় মূলত?
0: এটা বৈশাখ মাস থেকে হয় আর কি।
1: আচ্ছা,
0: বৈশাখ মাস থেকে হয়, ধান অনেক নষ্ট হয়ে গেছে চাষিদের, বহু জমিতে কাটতে পারি, ধান পড়ে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে, এরকম হয়। কিন্তু চাষিদের কথাটা যে আমরা বলছি, কিন্তু আমাদের কথাটা কোনো সরকারও শোনে না, কিছুই না।
1: আচ্ছা আচ্ছা,
0: কিন্তু চাষিরা তো সমাজের একটা প্রকৃত উপকারী বন্ধু,
1: স্তম্ভ।
0: যদি চাষ না হয়, দেশে যদি খাদ্য না থাকে, তাহলে বাঁচবে না কেউই, এইসব ব্যাপার। আর আমন ধানের কথা বলছেন, আমন ধান আপনার ওই বৈশাখ মাসে বীজ ফেলা হয়, ওটা আষাঢ় মাস থেকে বীজ তৈরি করতে সময় লাগে, প্রায় মাস খানেকের কাছাকাছি সময় লাগে, এক মাস সময় লাগে। এবার এক মাস সময় হলে পরে আপনার ওই ধানটা আষাঢ় শ্রাবণ মাস থেকে রোয়া আরম্ভ করে, বুঝলেন? ওই ধানটা রোয়া আরম্ভ করে, রোয়ার পরেতে তারপরে নিড়িন ফিড়িন করা হয়, সার ফার দেওয়া হয়, ওষুধ ফসুধ দেওয়া হয়। তারপরে এখন আর ধান নিড়িন করতে হচ্ছে না, এখন নিড়িন হয়ে গেছে সবকিছু, এখন দেখা যাচ্ছে মাজরা লেগে যাচ্ছে, মাজরা পোকা চাষের ক্ষতি করছে, এর জন্য কোনো সুব্যবস্থা আমরা পাই না। যা কিছু করতে হয়, নিজেদের ঘরে ট্যাক্স থেকে পয়সা বার করে কিনতে হয়।
1: আচ্ছা, আর এই বৈশাখ মাসে যেটা বলছেন, আর মিনি কিটটা আপনারা কখন করেন?
0: ওটা ওই বৈশাখ মাসেই ওঠে।
1: আচ্ছা, মোটামুটি মিনি কিটে আপনাদের বিঘে প্রতি কতটা ধান পান আপনারা?
0: ওই 10 খানা, 11 খানা, 12 খানা খুব জোর হাইস্ট, এর বেশি হয় না। আর এই আমনও 8 খানা 10 খানা আমন ধানটা।
1: কোন জমিতে আপনাদের এই মিনি কিট বা উর্বর ধান খুব ভালো হয়, যেটা দুটো পয়সা পান, কি কি জমা, এবং সেটা কি কি করেন আপনারা?
0: উর্বর জমি বলতে কিছুই নেই, আপনাকে যতক্ষণ সারখোল না দেবেন ততক্ষণ ধান হবে না, জমির উর্বর ক্ষমতা বলতে কিছুই আর নেই। সেই আগে হতো কি, গোবর সার ফেলা হতো, পুকুরের পাঁক দেওয়া হতো, এক সিজনে একটা চাষ হতো, সে তখনখানে একটা ধানটাও ছিল আলাদা, আর এখন ধান হয়ে গেছে অন্য ধরনের। এখনকার ধান আলাদা ধরনের হয়ে গেছে, এ ধানের সঙ্গে আর সে আগের ধান তুলনা করলে হবে না। আগে বিনা খরচায় ধান হতো, কিন্তু এখন আর খরচা ছাড়া ধান হবে না। আমাদের জ্ঞানে দেখেছি, আমাদের সার লাগতো না, এমনি গোবর সার ফোসার পাঁক ফাঁক ফেলতাম, আমন ধান রুইতাম, লম্বা লম্বা গাছ, এখন উচ্চ ফলনশীল ধান এসেছে। কিন্তু উচ্চ ফলনশীল ধানের নানা রকম বিভীষিকা, আপনার পোকার তো উপদ্রব খুবই, তারপরে বীজ নতুন নতুন করতে হবে। আমি একটা 1 কিলো বীজ কিনতে গেলে, 1 কিলো ধান কিনতে গেলে 70 টাকা দিতে হচ্ছে, 60 টাকা দিতে হচ্ছে, কোনো ব্যবস্থা করে চাষিদের জন্য। আজকে আলুর বাজার দেখুন,
1: হ্যাঁ
0: আজকে আলু দেখুন 120-130 টাকা বস্তা, হয়তো কোন জায়গায় 40 টাকা বস্তা,
1: মানে
0: একটা
1: খরচা করছেন, তার সেই পয়সা উঠছে না।
0: না, আমি বলছি একটা বস্তা কিনতে 45 টাকা লেগেছে, আচ্ছা 25 টাকা খালি ভরে সেলাই করে দেবে, সেটাকে বওয়াতে 20 টাকা, আবার যেমন রাস্তার দূরত্ব হবে তার সেরকম চার্জ পড়বে। এবার ধরুন আমরা যে ইঞ্জিন ভ্যানে করে মালটা নিয়ে যাচ্ছি, কেউ ট্রাক্টরে নিয়ে যাচ্ছে, তার 25-30 টাকা নিচে নেই। এবার এই যে খরচাগুলো, এই খরচাগুলো যদি স্টোরে ভরা হলো, স্টোরে ভরে আমরা দেখছি চাষিরা এখন 125-125-30 টাকা ধরে আলু বিক্রি করছে, কি থাকবে বলুন? একটা প্যাকেট কিনতে গেছি 40-45 টাকা পর্যন্ত প্যাকেট কিনতে হয়েছে, তাহলে এরপর

0: আপনাদের বলে চাষিরা আর কিছু হাড় পাঁজর থাকবে, সব তো গুঁড়িয়ে গেল। 2 বিঘে জমি চাষ করলে পরে অন্তত কিছু না হলেও 1 বিঘে জমিতে 30-35 হাজার টাকা খরচ আছে, 2 বিঘে চাষ করলে 70 হাজার টাকা খরচ আছে।
1: আলুর কোন জমিতে ভালো হয় আপনাদের, কোন মাটিতে ভালো হয় সেটা একটু?
0: বেলে ধরনের মাটি হওয়া চাই, ওই মাটিতে ভালো হয় ফলন। তবে ফলন ভালো করতে গেলে আপনাকে সেরকম খোরাকও দিতে হয় তাকে, সার খোল ওষুধ ছেঁচ সবকিছু দিতে হয়।
1: আলুটা যে আপনারা প্রত্যেক বছর বপন করেন,
0: হ্যাঁ,
1: সেটা বছরে একবারই তো হয়?
0: হ্যাঁ, বছরে একবারই হয় আলুটা।
1: কিন্তু প্রথম অবস্থায় ওই বীজটা কোথায় পান আপনারা?
0: বীজটা আমাদের কিনতে হয় ব্ল্যাক রেটে।
1: না, আপনারা যে আলুটা হয় সেটার থেকে পান না?
0: না, সে আলু এখন আর হচ্ছে না, আগে হতো কিন্তু এখনো বর্তমানে হচ্ছে না। এখন পাঞ্জাব স্টোর থেকে মাল নিয়ে এসে দিচ্ছে চাষিদের কাছে, সেটা 4,000-5,000 3,000 টাকা করে কিনতে হচ্ছে
1: বস্তা,
0: 50 কিলো বস্তা। এবার ওই আলুটা কিনে বসাতে হয় তিনখানা।
1: আচ্ছা,
0: তাহলে ওই 3-4 টাকা বীজের দাম চলে গেল শুধু খালি। এবার সার আছে, 1 বিঘে জমিতে সার লাগে আপনার, আমাদের ওই 33 বিঘে আমাদের সার লাগে মোটামুটি 3.5 খানা সার লাগে, 3.5 খানা ইফকো লাগে। এবার তার উপর ইউরিয়া আছে, 1 বস্তা ইউরিয়া লাগে। এবার ওষুধ আছে, তারপর সঙ্গে আরো নানা রকম হাবিজাবি উর্বর ক্ষমতার জন্যে কোনো ওই জৈব টৈব ব্যবহার করতে হয়।
1: 1 বিঘে জমিতে কতটা পরিমাণ আপনাদের দিতে হয়
0: ওটা ধরুন?
1: এটা কি পদ্ধতিতে আপনারা দেন?
0: মানে 175 কিলো আপনাকে দিতেই হবে, কুইন্টাল 75 কেজি ইফকো দিতে হবে। আর পরিবার তারপরে আবার যখন আলুর মাটি ধরানো হবে ও কপিয়ে, তখন ওকে 1 বস্তা ইউরিয়া খাওয়াতে হবে। 175 কিলো ইফকো আপনাকে দিতেই হবে 1 বিঘে জমিতে, নাহলে হবে না। এবার কেউ খোল দিলে পরে আরো খরচ বেশি হয়ে যাবে, এইসব ব্যাপার আছে। ওষুধ আছে তার সঙ্গে।
1: ওষুধটা কি কতটা লাগে?
0: ওষুধ আপনার ধরুন না, 1 বিঘে জমিতে প্রায় 1 কিলো ওষুধ, তারও দাম 350-400 টাকা। তার সঙ্গে আরো কিছু অনেক কিছু ওষুধ আছে, তার সঙ্গে আরো হাবিজাবি আঠা টাটা কিছু আছে, মানে গাছটাকে আঠাটা ধরে রাখার জন্য কাজ করার জন্য। তারপরে ভিটামিন যুক্ত ওষুধ দিতে হয়, এইসব নানা রকম ওষুধ দিতে হয়। আর প্রকৃতির যদি মানে আকাশের ওয়েদার যদি গোলমাল প্রকৃতির গোলমাল হয়, নষ্ট হয়ে যায় আলু গাছ, সেখানেও ক্ষতি হয়। বৃষ্টি হলে পরে, শিলা বৃষ্টি হলে তাতেও ক্ষতি হয় চাষিদের সেই সময় আলুর। এসব নানা রকম বিভীষিকা আছে। দেখুন, আমি হয়তো 3 কাঠা জমি হয়তো বপন করতে পারলাম, সকাল থেকে হয় 3 কাঠা করলাম, কিন্তু বাকি 1 বিঘে জমি ধরুন আমাদের 20 কাঠা 1 বিঘে হয়। আবার কোনো কোনো জায়গায় বেশি আছে, অত 40-50 এই বিঘে আছে, সেখানে আরো বেশি লোক লাগে। 1 বিঘে 8-10 খানা লোক লাগে। আর মাটি যদি একটু খারাপ মাটি হয়, ঢেলা ফেলা থাকে, তাহলে পুরো 10 খানা লোক লেগে যায় আলুটা বপন করতে, এইসব ব্যাপার।
1: আর এই মোটামুটি লেবার চার্জ কিরকম আপনারা, লেবাররা কি নিজেরাই দেন না বাইরে থেকে আসেন?
0: না না, লেবার বাইরে থেকে, এখানকারই লেবার আছে, বাইরেরও আছে, ওটা কোনো ব্যাপার নয়। কিন্তু লেবার মোটামুটি ধরুন 300 টাকা, 250-300 টাকা লেবারের চার্জ আছে। আর তলা দেওয়ার হচ্ছে 350 টাকা। আবার জল টল খাওয়া খেতে দিতে হবে তাদের খাওয়ার, সেখানেও 50 টাকা খরচ আছে, এইসব ব্যাপার।
1: সেটা কতক্ষণ কাজ করেন তারা?
0: ওই মোটামুটি ওই লাগলো 8টার সময়, 1টার সময় ছুটি করে ফেলবে, 1টা পর্যন্ত থাকে খুব, ওর মধ্যে টিফিন টিফিন সব করে, ওর মধ্যে রেস্টও নিচ্ছে।
1: আচ্ছা, আলু থেকে আপনাদের যে যখন বীজটা পুঁচ্ছি, তখন থেকে মোটামুটি গাছটা কতদিন পরে পরে অঙ্কুর গজিয়ে ওপরে উঠে যায়?
0: মোটামুটি ধরুন না 20-22 দিন লাগে।
1: 20-22 দিন?
0: হ্যাঁ।
1: আচ্ছা, তারপরে আলু ফলটা হতে কতদিন সময় লাগে?
0: মোটামুটি ধরে নেন 90-100 দিনের মধ্যে।
1: আচ্ছা, এবার তোলার পদ্ধতিটা কিরকম আপনাদের?
0: তোলা কেউ কোদালে তোলে, কেউ নাগলেও টেনে তোলে।
1: আচ্ছা,
0: এবার যেমন মাটি সেরকম লোক লাগে, প্রায় 8-10 লোক লেগে যায়।
1: বিঘে প্রতি কত মন পান?
0: ও আমাদের এখানে মোটামুটি মোটামুটি
1: হুগলি জেলা বিখ্যাত,
0: আমাদের ওই 70-80টা আলু হয়।
1: আচ্ছা, মানে 50 কিলো প্যাকেট নেয়?
0: হ্যাঁ, 50 কিলো প্যাকেট।
1: আচ্ছা, বিঘে প্রতি?
0: হ্যাঁ, মানে জ্যাঠো করে করলে পরে বা নাবি করে করলে পরে ফলন কম হয়, 50-60 খানা করে হয়। মানে আপনার যেমন ওর মানে পূর্ণ সময়টা দিতে হয়, দিলে পর ঠিক সময়ে বসালে পরে তার ফলনটা 70-80টা আলু হচ্ছে।
1: এই যে বলে নৈনিতাল বা এমনি জ্যোতি, এর মধ্যে পার্থক্যটা একটু বলুন তো।
0: এখন নৈনিতাল আর নেই, নৈনিতাল উঠে গেছে, সেই ঠাকুরদার আমলে হয়েছে।
1: এখন চলে চন্দ্রমুখী নাকি
0: বলি, এখন চন্দ্রমুখী আর জ্যোতি। এই আলুটা খেতে খুব ভালো, গলে ভালো, খেতে সুস্বাদু আছে। আর জ্যোতিটা ইয়ে গলে, এ কিন্তু আলুটা শক্ত হয়ে যায়। এ রান্না করলে পরে দেখুন ঝোলটা মানে মোটা হয়ে গেছে, যদি একটু

0: বেশি হয়ে যায় তো ঝোল মোটা হয়ে যাবে, খেতে ভালো লাগে। আপনার ছানা খেতে ভালো লাগে, তরকারি খেতেও ভালো লাগে। তো জ্যোতির থেকে আবার চন্দ্রমুখীতে সারও বেশি লাগে, ওষুধ খরচাও বেশি, সবকিছুই বেশি ওর।
1: এই যে আপনারা জমির জলটা কোথা থেকে পান, কোনো কাছাকাছি নদী আছে না আপনারা কোন মার্শাল করে বা কোন সাব মার্শাল বা কোন?
0: আমাদের এখানে মিনি
1: পদ্ধতিতে বের করেন একটু বলুন।
0: মিনি থেকে জল নিতে হয়, আর সব জায়গায় ডিপ টিউবওয়েল খুব কমই আছে, মিনি থেকে কিনতে হয় জল। সেখানে 2000 টাকা বিঘে নেয়, এবার 2000 টাকা বিঘে পাটটা লাগবে, যতগুলো ছেঁচে লাগবে ওকে ধরুন 3টে ছেঁচে দিতেই হয়।
1: ট্রাক্টর দিয়ে করে দেয় নাকি?
0: ট্রাক্টর দিয়ে না, ওটা মিনি আছে, মিনি টিউবওয়েলের মতো আর কি।
1: আচ্ছা,
0: মিনি, সেই মিনি থেকে নিতে হয়। আর আমাদের কোনো সরকারি কোনো পাম্প সেটও নেই, লেবার পাম্পও নেই, বাকি কিছুই নেই। আর
1: আপনাদের কাছাকাছি কোনো নদীও বয়ে যাচ্ছে না যে জল পাবেন সেখানে?
0: নদী তো নেই, নদীতে জল থাকেও না সে ধরনের, আমাদের এখানে সেরকম নদীও নেই।
1: আরেকটা জিনিস হচ্ছে এই যে ট্রাক্টর করে যে আপনারা চাষ করেন, যে যাদের বড় জমি অনেক জমি, সেক্ষেত্রে কি নিয়ম কানুন?
0: শুনুন, এখন ট্রাক্টর যাদের আছে তারা মোটামুটি 30-35 টাকা মিনিট নেয় বড় গাড়িতে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, আর ছোট গাড়িতেও মানে ধরুন ঘন্টায় প্রায় এই ছোট গাড়িতে নেয় 600 টাকা ঘন্টা, 10 টাকা মিনিট নেয়। ও জমিতে দুটো চাষ দিতে হয়, দুটো করে মানে চাষ দিতেই হবে, দুটো চাষ না হলে কোনো ফসল করা যাবে না, সে ধানই হোক আর আলুই হোক আর পাটি হোক আর আপনার ওই যে কোনো ফসল, দুটো করে চাষ দিতে হবে। এবার দুটো চাষে যা যেরকম জমি সেরকম যা টাইম লাগবে সে টাইমের টাকাটা দিতে হবে। ধান কাটা গাড়ি মোটামুটি 60 টাকা মানে প্রতি মিনিটে লাগে। এবার যদি এবার কোনো কোনো জমি মাটি যদি মানে বসে যায় সেখানে সময় বেশি লাগে, এইসব নানারকম ব্যাপার আছে, সেখানে পয়সা বেশি খরচা হবে।
1: আচ্ছা, আর এই পেঁপে কলা বা আপনাদের এখানে শশাটাও খুব চাষ হয়, সেই সম্বন্ধে একটু বলুন।
0: শশা চাষ করতে গেলে যেটা আমরা এই মানে মাঘ মাস শেষ হলে ফাল্গুনে যে শশাটা হয়, মানে ওই শশাটাকে প্রথমত গাছ অঘ্রাণ মাসে পুঁততে হয়, চারাটা তার ওষুধ দিয়ে গাছ তৈরি করতে হয়, মাটি দিতে হয়, সার খোল দিতে হয়, ওষুধ অনেক বহুবার দিতে হয়, ছেঁচে দিতে হয় টাইম টাইম। তারপরে গাছ তো বেশি দিন টেকে না, গাছ হয়তো 15 দিন কি 20 দিন গাছ টেকে, ওর মধ্যে যা ফলন হলো হলো, এবার বাজারের উপর নির্ভর করে, বাজার যেরকম হবে সেরকম। কোনো বছর ঢুকেও যাচ্ছে, হয়তো লাভ হয়, সামথিং লাভ হয়, নাও হতে পারে, টাই টাই হয়ে যায়, এইসব ব্যাপার। শশার
1: মোটামুটি বিঘে প্রতি শশা আপনারা কতটা পান?
0: বহুত শশা হয়, কিন্তু শশার পিছনে খরচ আছে। তো এখন ধরুন আমি যদি বলি 2 টন মাল হয় বিঘে প্রতি, 2 টন 2.5 টন 3 টনও হয়ে যায়, কিন্তু বাজারের উপর নির্ভর, তার পিছনে খরচ আছে। একটা 1 বিঘে জমি শশা তুলতে গেলে 5টা লোক লাগবে, তো ওই 300 টাকা করে মজুরি দিতে হয় তাদের কাছে তোলার জন্য শুধু খালি। এবার বাজারে নিয়ে গেলাম, সাইজ করে বাজারে গিয়ে যেতে, এবার হয়তো 50 টাকা বিক্রি হলো, 60 টাকাও বিক্রি হলো, 100 টাকাও বিক্রি হলো, এবার সবটা ফলেরা যারা নিয়ে যায় তাদেরই পয়সা, চাষির কিছু থাকছে না, বুঝতে পেরেছেন? একটা আমাদের বাংলা কথায় বলে না, যারা জাল টেনে মরছে, যারা মাছ তৈরি করছে পুকুরে, তারা পয়সা পাচ্ছে না, কিন্তু যে বাজারে বসে বিক্রি করছে সে তার কাছে পয়সা রয়েছে। সে ওই হয়তো 50 টাকা কিলো কিনলে সে হয়তো 100 টাকা কিলো বিক্রি করছে, এরকম ব্যাপার।
1: আচ্ছা, কলা চাষের পদ্ধতিটা কি?
0: কলা চাষ এমনি আমরাও চাষ করি না, ওটা আমাদের অভিজ্ঞতা অতটা নেই, আমরা বলতেও পারবো না।
1: আর পেঁপে?
0: পেঁপে আমাদের এমনি পড়ে পড়েই হয়, বাকি যারা এখানে করে তারা সার খোল ওষুধ টষুধ ব্যবহার করতে হয়, সেই দিতে হয়, এইসব ব্যাপার আর কি।
1: আচ্ছা, আর সবজি চাষ সম্বন্ধে একটু বলুন, সবজি যেন কুমড়ো, আলু, তারপরে আপনার ভেন্ডি। ভেন্ডি
0: ও ভেন্ডি চাষও সেই
1: একটু বলুন।
0: ভেন্ডি একটা বর্ষার সময় হয় আর একটা এই শীতের সময়, দানাটা মোটামুটি ধরো গরমের সময় মোটামুটি ওঠে, তারও পেছনে খরচ আছে, তাকে দানা বুনতে হয়, এবার ওষুধ দিতে হয়, গাছ তৈরি করতে হয়, লিন করতে হয়, নানা রকম ওষুধ দিতে হয়, সার খোল দিতে হয়, সবকিছু তোলাতেই সার খোল দিতে হয়, দিয়ে এবার এবার তুলতে গেলেও লেবারের প্রয়োজন আছে, এবার বাজারের উপর নির্ভর করে, এবার বাজার কখন কি হয় বলা যায় না, এইসব ব্যাপার।
1: আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে আপনার সর্ষে চাষের উপর একটু বলুন।
0: সর্ষে চাষ করা হয়, শখে চাষ করা হয়, সর্ষে কোনো লাভ নেই আমাদের দেশে, সেরকম সর্ষে ফলেও না, সর্ষে চাষে কিছু লাভ নেই। আমি শখ করে চাষ করেছি, ওটা মানে সলিড তেলটা পাবো বলে, তেলটা পাবো, এইটাই আমাদের পদ্ধতিগত ব্যাপার, যে ঘরে চাষ করেছি। এই যে বলছে শুনুন, আমি বলি এই যে অমুক মিলের কাচ্চিখানি সর্ষের তেল, তারা কোথায় পায়? তারা তো আমাদের চাষিদের কাছে সর্ষে কেনে, চিনে তাদের নাম দিচ্ছে অমুক।

0: চাষিদের নাম হয় না, কিন্তু মিল মালিকদের নাম হচ্ছে, বড় বড় বিজ্ঞাপন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, দেখবেন এক একটা মিলের চালের বস্তায় লেখা আছে অমুক মিলের চাল, কিন্তু মিল মালিক কি ধান চাষ করছে? সে তো চাষিদের কাছে ধান কিনে নিয়ে তার নাম হচ্ছে বাজারে। হ্যাঁ, তাদের নাম হচ্ছে, কিন্তু চাষিদের নাম নেই। আছে বলুন? নেই, আপনি দেখাতে পারবেন না কোনো জায়গায়। চাষিদের কোনো জঞ্জাল বলে তারা ঠেলে ফেলে দেয়, বুঝতে পেরেছেন? আর কি বলবো।
1: আচ্ছা, ঝিঙে চাষ সম্বন্ধে একটু বলুন।
0: ঝিঙে শুনুন, এখনকার ঝিঙে নানা রকম, ঝিঙে নানা রকম চাষ, ওসব চাষের আমি বলবো না কথা। এই মাচায় এক বিঘে জমিতে মাচায় খরচা হয় প্রায় 15,000 টাকা। এবার ঝিঙে যদি হয় ভালো, আর না হলে এবার তার ক্ষতি। ঝিঙে চাষ করতে গেলে সব দানা যে এখনকার সে আগে কেদের মতো দানা নেই, এখন দানা রকম যে আমরা ফার্ম থেকে দানা কিনছি, যে যাদের ফার্ম করে রেখেছে বিজ বিক্রি করে, যারা তারা নানা রকম পদ্ধতিগতভাবে তৈরি করে, আর তারা বীজ বিক্রি করে, আর ওই বললো এই বীজটা এই হবে, কিন্তু আদেও হয় না, এইসব ব্যাপার।
1: আর এই চিচিঙ্গা বা অন্য কিছু?
0: চিচিঙ্গা বলতে এবার বীজের উপর নির্ভর করে, ফলনের উপর নির্ভর করে। এবার এই বছরে যা ওয়েদার গেছে তাতে করে ফল, মানে এই যে বর্ষায় যে চিচিঙ্গাটা হয়েছিল সেটা তো খুব, মানে বর্ষার অতিরিক্ত বর্ষার জন্য গাছ নষ্ট হয়ে গেছে, ফলন ভালো হয় না, অতিরিক্ত বৃষ্টি হলে হয় না গো, একটা আনলিমিটেড বৃষ্টি হচ্ছে, কোনো লিমিট আছে বৃষ্টির? এতে হচ্ছে না।
1: আচ্ছা, আপনি এই চাষের সাথে কতদিন যুক্ত আছেন মোটামুটি?
0: মোটামুটি 50 বছর ধরে নেন, আমার বয়স এখন মোটামুটি 66 বছর বয়স আছে।
1: মানে কিশোর বয়স থেকেই আপনি এই চাষের সাথে যুক্ত আছেন?
0: হ্যাঁ, কিশোর বয়স থেকেই চাষের সঙ্গে যুক্ত, আমরা চাষের ছেলে ওই কিশোর বয়স।
1: মানে আপনার বাবা বা ঠাকুরদা সবাই এর সাথে যুক্ত ছিলেন?
0: যুক্ত।
1: আর এই আপনার, আচ্ছা, এই এখনকার যে জেনারেশন বা আগের যে সবই, তার মধ্যে কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন, যে আপনারা যেরকম বাবা করেছে আমাকে করতে হবে? বলুন বিস্তারিত।
0: এখনকার জেনারেশন ওই চাষে যেতে চাইছে না, লাভতে চাইছে না, বুঝু কাজ করবো না, ও খেটে খেটে মরে যেতে হবে, পেটের ভাত হবে না, এরকম পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। চাষ মনে হচ্ছে আস্তে আস্তে হয়তো ভবিষ্যৎ দেখা যাবে, যে আমাদের হয়তো জ্ঞানে না দেখতে পেলেও আমাদের জেনারেশনের যারা আছে তারা দেখতে হবে চাষ আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, এরকম অবস্থা হচ্ছে।
1: আপনাদের এই গ্রামে মোটামুটি কত লোক বসবাস করেন?
0: এখানে ধরুন প্রায় 500-600 লোক বসবাস করে।
1: আচ্ছা, আপনাদের গ্রামে কি কি অনুষ্ঠান হয় বছরে, সারা বছর ধরে?
0: সারা বছরে কি কি অনুষ্ঠান হবে? আমাদের মুসলিম এলাকায়, আমাদের পাশাপাশি হিন্দু এলাকা আছে, আমাদের ঈদ বকরিদ হয়, রমজান মাস হয়, তারপরে এই যে আমাদের আমাদের পাশাপাশি, আমরা পাশাপাশি বাস করি তো, সেখানে হিন্দুদের যে উৎসব, এই ধরুন এই যে রান্না পুজো গেল, রান্না পুজো করে, দুর্গা পুজো আসবে, তারপরে আসবে কালী, তা আমাদের কোনো অসুবিধা হয় না।
1: মঠ মন্দির সবই আছে আপনাদের?
0: সব এখানে, সব রকম আমরা বাস করি মিলেমিশে, আমাদের কোনো অসুবিধা হয় না এখানে।
1: তিল চাষে খুব একটা খরচা হয় না, আপনি তিল চাষটা যদি করেন একটু বলুন।
0: তিল চাষ খরচা হয় না বললে ভুল কথা, যে বলে তিল চাষে খরচা নেই, তিল চাষে ভালো খরচ আছে, তাকে দুঃখে করতে হয়, তারপর ওষুধ দিতে হয়, তারপর প্রাকৃতিক কোনো দুর্যোগ হলে পরে তিল নষ্ট হয়ে যায়, এসব ব্যাপার আছে। তিল চাষ করে আমরা ফাল্গুন মাসে বোনা হয়, সেই জ্যৈষ্ঠ মাসে কাটা হয়, কিন্তু ওই এই যে দুবার তিনবার যে ঋণ করতে হয় তাতে জলও দিতে হয়, জল ঝাপটাতে হয়, হালকা জল দিতে হয়, ওষুধ ব্যবহার করতে হয়, তারপরে এই কাটার সময় যদি তিল যখন ওঠে, যখন চাষিরা কাটে তখন তিল হয়তো আকাশের বর্ষা নেমে যায়, এমন হচ্ছে যে তিল শুকোবার জায়গা নেই, বর্ষা হয়েই যাচ্ছে, কোথায় মানে শুকাবো? গত বছর আমরা তিল সব তৈরি, তিল 1-1.5 মাস রেখে সব ফেলে দিতে হয়েছে, মাঠ থেকে ফেলে দিতে হয়েছে, এরকম ব্যাপার, আর দামও নেই তার, এইসব ব্যাপার।
1: আপনাদের সারা বছরে কি কোনো মেলা ঠেলা হয় আপনাদের গ্রামে?
0: আমার গ্রামে হয় না, পাশে আশেপাশে হয়, আমার এখানটা হয় না, আমাদের একটা হয় আষাঢ় মাসের 7 তারিখে মনসা পুজো হয় না, মেলা হয় এখানে।
1: আচ্ছা, সেটা কদিন ধরে চলে মেলা?
0: ওই 2-3 দিন চলে,
1: ভালো সমাগম, আশপাশের লোকজন প্রচুর
0: মেলায় আসে আশপাশের লোক, তারপরে তো এইবার ধরুন এখন পুজো হলেই মেলা হচ্ছে, এই আমাদের যে দুর্গা পুজো হচ্ছে দেখবেন সব দোকান পাশার বসে গেছে রাস্তার ধারে, সব ঠাকুর দেখতে যাবে, দোকান পাশার করেছে, সব সাধারণ মানুষ যারা ওইসব করে জীবিকা অর্জন করে তারাই করে।
1: আকাশবাণী মৈত্রীর তরফ থেকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ, নমস্কার। আপনার নামটা আরেকবার বলুন।
0: আমার নাম কামাল উদ্দিন মন্ডল, আমার বাড়ি হচ্ছে

0: খামারপাড়া। আমি বলবাদপুর ব্লকের বাসিন্দার, আমনান গ্রাম পঞ্চায়েতের।
1: আমি সঙ্গে সঞ্চালনায় রয়েছি শ্রী সুখদেব চন্দ্রশীল। আমি এখানে আরো দু চারজন কৃষক বন্ধু আছেন, তাদের সাথে আমি একটু কথা বলবো। আচ্ছা, আপনি তো কতদিন এই কাজের সাথে যুক্ত আছেন, দু চার কথা যদি বলেন। আপনার নামটা একটু প্রথম বলুন।
2: মুক্তার মল্লিক।
1: আচ্ছা,
2: চাষবাসের সাথে যুক্ত আছি ধান এতে, আর এই হালকা গরু বাছুর নিয়ে থাকি। সাধারণত গরিব মানুষ আমরা।
1: হ্যাঁ,
2: আমাদের সেরকম অর্থ নেই বা আমরা মানে বড় লোকের পর্যায় নয়, গরিবই পর্যায়ে আছি, কিষেন খেটে চলে আমাদের।
1: আপনি মোটামুটি কি কি চাষ করেন একটু বলুন।
2: আমি চাষ করি, শুধু ধান চাষটাই করি, মানে ভাগে ভাগে ভূতে ধান চাষটাই করি, আর বাকি কিছু চাষবাস নেই আমার।
1: আচ্ছা, ধানটা মোটামুটি কখন আপনি বপন করেন, কি কি ধান চাষ করেন?
2: এই সন্ন মাসুরি আর আপনার মিনিকেট।
1: এটার পদ্ধতিটা একটু বলুন।
2: পৌষ মাসে যেটা মানে বীজ ফেলা হয় সেটা পৌষ মাসে বীজ ফেললাম, তারপরে সেটা মানে রোয়া পোতা হলো, ধরুন না ফাল্গুন মাসের মধ্যে রোয়া পোতা হয়ে গেল, তা সেটা সার ফার দিতে লাগলাম, পোকা টোকা লাগলো। এখন তো সারেরও দাম খুব হয়ে গেছে, সেন্ট্রাল সরকার সারের দাম খুব করে, সারের তো কোনো ভর্তুকি নেই আজ পর্যন্ত। এখন আমরা সার কিনছি, সমবায়ে কিনতে গেলে 2250 টাকা সার নিচ্ছে, মানে ন্যানোটা নিয়ে, আর দোকানেও কিনতে গেলে সেটাও 2100-2200 টাকা সে দোকানেও নিয়ে নিচ্ছে। সব দোকানদার ঠিকভাবে সার বিক্রি করছে না, সব দোকানদার ওষুধও বিক্রি করছে না, দাম যে যার মতো সেটা নিচ্ছে। তো আমাদের এই চাষি মরছে, আর সারের সঙ্গে যে মানে আমাদের খরচাটা হয়ে যায়, একটা লেবারের ধরুন রুইতে গেলে একটা লেবারের 300 টাকা মজুরি আছে, সেই মজুরি হিসেবে বিঘে হয়তো দেখা গেল 8 বস্তা 9 বস্তা 10 বস্তা ধান পাচ্ছি। সেটা এবার মেশিন দিয়ে কাটতে তুলতে সব কিছু করতে আমাদের খুব জোরের মাথায় 1.5 থেকে 2 বস্তা ধান আমাদের লাভ থাকে, আর নিজেরা যতটা গায়ে গতটা করি সেইটাই আমাদের মেহনতের, সেটাই ফলটা উঠে আসে। এবার সবটা তো মানে লেবারের ভরসায় থাকলে তো হবে না, সে তো সবটাই তো মানে পয়সার গাদা খরচা হয়ে যাবে, যাদের আছে ধরুন তাদের ঠিক আছে। এবার আমরা গরিব মানুষ, আমাদের না খাটলে পড়ে চাষের সাথে, আমাদের ঠিক ওই মেহনতটা ঠিক উঠে আসবে না।
1: এই চাষের সাথে কতদিন যুক্ত আছে?
2: এই চাষের সাথে যুক্ত আছে প্রায় ধরুন না হয়ে গেল প্রায় বছর 20-25।
1: আগেও তো আপনি চাষ করতেন, বাবা আপনার বাবা বা ঠাকুর দ্বারাও চাষবাস করতেন, তাদের সাথে এখনকার মধ্যে পার্থক্য এবং চাষের পদ্ধতিতে কি কি তারতম্য বা পার্থক্যটা এসেছে একটু বলুন বিস্তারিত।
2: বাপ ঠাকুর দাদার আমল থেকে চাষবাসের সাথে অনেকটা তড়িৎপাত হয়ে গেছে। বাপ ঠাকুর দাদার আমলে খুব বড় লোক ছিল, মানে হামজু মল্লিক খুব নাম করা লোক ছিল, আর উনার প্রায় 200 বিঘে মতো সম্পত্তি ছিল। আমার বাবাদের ঘরে যখন সব ভাগ বটরা করে দিয়ে চলে যায়, আমার বাবারা তো মাঠে খাটতে ফাটতে যেত না, সব জমি জায়গা সব বিক্রি হয়ে গেছে, এইভাবে সম্পত্তি গুলো সব চলে গেছে। এখন মাত্র ওই 1.5 বিঘি জমি আছে, আর সেই জমি নেই, আর সেই জমির ওপর ওইটুকুনটাতেই আমাদের ভরসা।
1: আচ্ছা, এখন এই চাষ পদ্ধতিতে কি কি পার্থক্য এসছে, বিশেষ করে সার বা বীজ? আগেও তো আপনি দেখেছেন, এখন তার মধ্যে কি পার্থক্যটা একটু বলুন।
2: পার্থক্যটা বলতে এখন পোকার আমদানিটা খুব হয়ে গেছে, যখনই মাঠে মানে ধান রোয়া হচ্ছে, রোয়ার 20-25 দিন বাদ থেকে একটা এমন একটা মাজরা পোকা লাগছে, সে পোকাটাতে মানে ধানকে শেষ করে ফেলছে। তো সেই পোকাটার আবার পদ্ধতি হচ্ছে একটা মানে ওই জৈবিক একটা সার বেরিয়েছে, সারটা হচ্ছে কেউ নিচ্ছে মানে 3 কিলো প্যাকেট মানে 1280 টাকা, কেউ নিচ্ছে 400 টাকা। সে সারটা ওষুধটা দিয়েও মানে সে কোনো কাজ হচ্ছে না, কেউ কেউ স্প্রে করছে জমিতে, অনেক গর্ত হয়ে যাচ্ছে, চষা গাড়িতে চষছে, সে অনেক মানে কোমর অব্দি জল হয়ে যাচ্ছে, তারপরে আপনার কুঁকে যাচ্ছে, স্প্রে করা মুশকিল হয়ে যাচ্ছে, সব লোক দানা ওষুধ ছড়িয়ে দিচ্ছে, কিন্তু না আবার সেই দানা ওষুধও দেখা যাচ্ছে যে টেম্পার ডোজ কমে যাচ্ছে, কাজের কাজ হচ্ছে না গো, অথচ দামটা তার বেশি নিচ্ছে, অথচ দোকানদাররা বলছে এটা দিন না খুব খুব ভালো হবে, সেটা দিবার পরে হয়তো খুব জোর হলে 10 দিন থেকে 12 দিন তার অ্যাকশন থাকছে, তারপরেই তার অ্যাকশনটা চলে যাচ্ছে।
1: আপনাকে আকাশবাণী মৈত্রীর তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ।

ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসেমশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন পরবর্তী অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজ বিশ্ব জলাতঙ্ক দিবস, এই উপলক্ষে এখন শুনবেন একটি কথিকা, জলাতঙ্ক নির্মূলে সীমানা পেরিয়ে, এই শিরোনামে একটি কথিকা। কথিকাটি বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অনির্বাণ দলুই।
2: আজকে আমি আপনাদের সাথে এমন একটি রোগ নিয়ে কথা বলতে এসেছি যে রোগটা আমাদের সবার মনেই একটা ভয়ের উদ্রেক করে। রোগটার নাম জলাতঙ্ক বা রেবিস। খুব পুরনো রোগ, আমরা অনেকবার শুনেছি, অনেক আলোচনা আমরা জানি, কিন্তু তা সত্ত্বেও আমাদের এই রোগটি সম্পর্কে বিশেষ কিছু কথা আবার একবার নতুন করে জেনে রাখা দরকার। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি বছর 28শে সেপ্টেম্বর বিশ্বজুড়ে ওয়ার্ল্ড রেবিস ডে পালন করে। আসলে এই রেবিস ডে পালন করার মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে রেবিসের প্রতি সচেতনতা এবং কী কী কাজ আপনাদের করতে হবে সেইগুলো নিয়ে কিন্তু জানান দেয়। এই বছরের থিম হলো স্ট্রঙ্গার টুগেদার, মানে সবাই মিলে একসাথে কাজ করলে জলাতঙ্কর মতো কঠিন রোগও কিন্তু আমরা দূরে সরিয়ে রাখতে পারব। রেবিস বা জলাতঙ্ক রোগ কিন্তু এটা এমন একটা রোগ যার লক্ষণ একবার প্রকাশ পেলে রোগীকে বাঁচানো অসম্ভব, কিন্তু একই সাথে যদি আমরা সঠিক সময়ে এর চিকিৎসা শুরু করতে পারি বা যেটাকে আমরা বলি যে টিকাদান করতে পারি, তাহলে রোগটা 100% প্রতিরোধ করা সম্ভব। আমাদের চারপাশে মূলত কুকুর, বেড়াল বা শিয়াল ইত্যাদি বিভিন্ন জন্তু জানোয়ার আছে, তাদের কামড় থেকেই কিন্তু এই ভাইরাস ছড়ায়। তাই পশু পাখি কামড়ালে বা আঁচড়ালে আপনি বাড়িতে বসে না থেকে অবিলম্বে এই চারটি জরুরি পদক্ষেপ নিন। প্রথমত, ক্ষতস্থান ভালো করে ধুয়ে নিন। কুকুর বা বিড়াল কামড়ালে বা আঁচড়ালে তৎক্ষণাৎ আপনি কোনো ক্ষারযুক্ত সাবান দিয়ে 15 মিনিট ধরে জায়গাটা পরিষ্কার করুন এবং রানিং ওয়াটার, মানে যে জলটা কন্টিনিউয়াস পড়ছে এরকম রানিং ওয়াটার, ট্যাপ ওয়াটার হতে পারে, সেখানে এই ক্ষতস্থানটা ধুয়ে ফেলুন। এতে কিন্তু ভাইরাসের লোডটা অনেকটাই কমে যায়। কোনো রকম ঘরোয়া টোটকার কোনো প্রয়োজন নেই। আমরা অনেক সময় দেখি যে ক্ষতস্থানে চুন, মাটি, লঙ্কা বা কোনো কবিরাজি ওষুধ এসব দেওয়া হয়েছে, এগুলোর কিন্তু কোনো দরকার নেই, তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। অবশ্যই রোগীকে রেবিস ভ্যাকসিন দেওয়াতে হবে। যদি ক্যাটাগরি 2 বা ক্যাটাগরি 3 ব্রাইট হয়, সেটা আপনাকে আপনার নিকটবর্তী চিকিৎসক যিনি আছেন তার কাছে নিয়ে গেলে তিনি দেখে আপনাকে বলে দেবেন। কিন্তু এই আঁচড় বা কামড়ের ক্ষেত্রে ভ্যাকসিন বা টিকার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল আছে। সুতরাং আপনি সরকারি হাসপাতাল বা কোনো স্বাস্থ্যকেন্দ্রে বা কোনো বেসরকারি

0: হাসপাতালেও যদি যান, ডাক্তারের পরামর্শ অনুযায়ী পুরো সম্পূর্ণ কোর্স সে তার ইঞ্জেকশনটা নিতে হবে। কোনো রকম এরকম নয় যে দুদিন নেওয়ার পরে দেখা গেল কুকুরটি বেঁচে রয়েছে বা বিড়ালটি বেঁচে আছে তাহলে আমাকে হয়তো আর নিতে হবে না, এই জিনিসগুলো কিন্তু এখন আর নেই। সম্পূর্ণ ডোজ, চারটি ডোজ সেটা কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। এবং একই সাথে বাড়ির যদি কোনো পোষ্য থাকে তাকে আপনি রেগুলার জলাতঙ্কের টিকা দিন, প্রতি বছরে যেরকম দিতে হয়। এবং রাস্তার যদি কুকুর বেড়াল থাকে তাকেও কিন্তু টিকাদানে আপনি সহায়তা করুন, কেননা তারাও যদি টিকা পায় তাহলে তাদেরও কিন্তু রেবিস রোগ আটকাবে এবং সেখান থেকে আপনাদেরও রেবিসের রোগ আটকাবে। মনে রাখবেন যে একটু সচেতনতা এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ জলাতঙ্কের মতো ভয়ঙ্কর মারণ রোগকে কিন্তু সম্পূর্ণভাবে আটকে রাখতে পারে। আশা করি সবাই এটা শুনে আশ্বস্ত হবেন এবং নিজেরা যত্নশীল হবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে জলাতঙ্ক নির্মূলে সীমানা পেরিয়ে এই শিরোনামে একটি কথিকা শুনলেন। কথিকাটি বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অনির্বাণ দলুই। আপনার স্বাস্থ্য আজ এ পর্যন্তই।
2: শুনলেন আপনার স্বাস্থ্য।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর পরবর্তী অনুষ্ঠানগুলির কথা। একটু পরেই অর্থাৎ 7টায় বেতার নাটক মর্মরিত পল্লবী, রচনা অনুপ চক্রবর্তী, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। নাটকটি পুনঃপ্রচারিত হবে রাত 8:15 বাংলা ব্যান্ডের গান, 9টায় কথায় গানে, উপস্থাপনায় অরিজিৎ ঘোষ, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর। স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান বায়ো স্কেচ অফ অসীমা চট্টোপাধ্যায়ের অন হার বার্থ অ্যানিভার্সারি। এই নিয়ে অধ্যাপক মানস চক্রবর্তীর সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে প্রদীপ্তা কুণ্ডু। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শরৎ, পরিবেশনায় রাজীব চক্রবর্তী, রাগ বিহাগ, তবলা সহযোগিতায় অসিত জানা। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরৎ। 10:45 উপমহাদেশের খবর, 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় অরিজিৎ ঘোষ, 12টায় দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আকাশবাণী মৈত্রীর পরবর্তী অনুষ্ঠানগুলির কথা।
2: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসামশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাক যোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, MAITRWKATHA maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন অ্যাটাচমেন্টে

রাশি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না।

ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30 বাংলাদেশ সময় সকাল 9:00 শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন নাটক। আজকের নাটক মর্মরিত পল্লবী। নাটকটি পুনঃপ্রচারিত হচ্ছে।
2: আজকের নাটক মর্মরিত পল্লবী। রচনা অনুপ চক্রবর্তী, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। মর্মরিত পল্ল।

0: কি ব্যাপার, আপনি এত রাতে?
1: খুব সারপ্রাইজ দিলাম তো।
0: হ্যাঁ, কি ব্যাপার বলুন।
1: আরে অত ব্যস্ত হচ্ছ কেন? বলছি বলছি, দেখো না, এই বেরোবার সময় দেখি গাড়িটা বিগড়েছে, আর স্টার্ট নিচ্ছে না। পাক্কা দু মাইল হেঁটে আসতে হয়েছে, বুঝেছো? আগে একটু রিল্যাক্স করতে দেবে তো নাকি?
0: ওকে ওকে, রিল্যাক্স।
1: এই শিবু, আরে আয় আয় এদিকে, তুইও বস। আর দাঁড়িয়ে আছিস কেন? রাহুল, তুমি শিবুকে তো দেখেছো? আরে আমার বাগানটা দেখাশোনা করে।
0: হ্যাঁ জানি, বলুন।
1: বিপাশা কি শুয়ে পড়েছে নাকি?
0: বলুন, কি বলবেন?
1: মাঝরাতে ড্রিঙ্ক করছো, খুব টেনশনে আছো নাকি? হ্যাঁ,
0: কিসের টেনশন?
1: টেনশন নেই বলছো, তা ভালো তা ভালো। আচ্ছা বই, তোমার সেই ফরাসি শ্যাম্পেনার আছে নাকি? হ্যাঁ, বড় তৃপ্তি পেয়েছিলাম হেসে দিন, রিয়েলি
0: সরি। হুইস্কি চলবে?
1: হুইস্কি দাও, তাই দাও,
0: বসি।
1: পরের পয়সায় মদ্যপান করা, তার স্বাদই আলাদা, বুঝলে না? তবে আমাকে নিতান্ত কঞ্জুস বলে মনে করো না, আমার পয়সা বেরিয়ে যাচ্ছে আমার ওই বৃক্ষ সন্তানদের পরিচর্যায়।
0: নিন।
1: থ্যাংক ইউ থ্যাংক ইউ।
0: আপনি এখনো বললেন না
1: আমার আগমনের উদ্দেশ্য, তাই তো?
0: এক্স্যাক্টলি।
1: তুমি ব্যানার্জি ডাঙায় তোমার নতুন ফ্যাক্টরি করবার জন্য কাল সব নারকেল গাছগুলো কেটে ফেলছো?
0: কন্ট্রাক্টর সব কেটে নিচ্ছে।
1: যাই হোক, তুমি অ্যালাউ না করলে কাটে কার সাধ্যি? জমিটা তুমি কিনেছো?
0: হ্যাঁ, কি ব্যাপার বলুন তো।
1: তুমি ওই গাছগুলো কাটা বন্ধ করো।
0: মানে আপনি এটা বলার জন্য এত রাতে এখানে এসেছেন?
1: এক্স্যাক্টলি জামাই।
0: দেখুন, আপনি গাছ টাছ ভালোবাসতে পারেন, কিন্তু এটা বাড়াবাড়ি করছেন। জমিটা আমার, ওখানে একটা ফ্যাক্টরি শেড হবে, খুব সঙ্গত কারণে গাছগুলো কাটা হবে। আপনার এতে হেডেকের কিচ্ছু নেই?
1: আছে।
0: কেন?
1: ওই গাছ বলে
0: আপনার গাছ নিয়ে যে সেন্টিমেন্টই থাক, আমার কিচ্ছু করার নেই। গাছগুলো কেটে জমিটা ক্লিয়ার না করলে ওখানে ফ্যাক্টরি করা যাবে না।
1: তাহলে এবার তোমার স্বার্থে

0: বলি, ওই গাছগুলো তুমি কেটো না, মুশকিল আছে।
1: হ্যাঁ,
0: তুমি জানো রাহুল, বই পড়া আর বৃক্ষ সেবা ছাড়াও আমার আরেকটা বাতিক আছে।
1: কি বলুন তো?
0: আমি যে একটু একটু ওই অতি প্রাকৃত ব্যাপার নিয়ে নাড়াচাড়া করি তা তুমি জানো না?
1: ও ও, আপনার ওই প্ল্যানচেট!
0: তুমি বিশ্বাস করবে রাহুল, আমি আজ সন্ধ্যের সময় পক্ষীবিদ শোভন দত্তকে প্ল্যানচেট করেছিলাম। উদ্দেশ্য ছিল, এত যে পাখির সংখ্যা দ্রুত কমে যাচ্ছে, এ ব্যাপারে ওর সাজেশন কি, অর্থাৎ পাখিদের কিভাবে বাঁচানো যায়, উনি কি বলেন, তা তুমি বোধ হয় বিশ্বাস করবে না রাহুল। একটা অদ্ভুত ব্যাপার ঘটে আমার এই মিডিয়াম শিবুর মধ্যে, আমার আমার বাগানের এই মালি শিবু, এই তো বেশিরভাগ সময় প্ল্যানচেটে মিডিয়াম হয়, এই মিডিয়ামের মধ্যে এক পিকিউলিয়ার ব্যাপার ঘটে যা এতদিন কখনো কোথাও ঘটেছে কিনা জানি না, মনে হয় ঘটেনি। অনেক অনেক স্পিরিট, অর্থাৎ ওই প্রেত বা আত্মা যাই বলো, তারা এই মিডিয়ামের মধ্যে চলে আসে। কিন্তু তুমি কি বিশ্বাস করবে, তারা তারা কেউ কোনো মানুষের প্রেত বা আত্মা নয়, এমনকি কোনো ইতর প্রাণীরও নয়, তারা হলো একদল একদল গাছের আত্মা। আমি আশা করেছিলাম তুমি এতটাই জোরে হাসবে রাহুল।
1: ভাবছি গাছ ম্যানিয়া আপনাকে কোথায় নিয়ে গেছে।
0: যাই বলো, কিন্তু ওইসব গাছের আত্মা ওই মিডিয়ামের মধ্যে এসে কি জানিয়েছে জানো?
1: ওইগুলো যে গাছের আত্মা জানলেন কিভাবে?
0: ওরা নিজেরাই জানিয়েছে। ওরা জানিয়েছে যে ওরা তোমার দক্ষিণ বাগানের সেই সব দেবদারু যাদের তুমি নির্বিচারে কেটে উজাড় করে দিয়েছো স্রেফ পয়সার জন্য। আর তারা কি জানিয়েছে জানো? তারা জানিয়েছে যে তোমার তোমার জীবন বিপন্ন। হ্যাঁ, ভীষণ ভীষণ বিপন্ন, কেননা তারা তারা তোমার ক্ষতি করবে, তোমার তোমার প্রাণ সংশয় করবে। বিওয়্যার অফ ইট রাহুল।
1: মণিকাকা, আপনি এখন আসুন, ওসব বোগাস জিনিসে বিশ্বাস করি না।
0: বোগাস?
1: ডেফিনেটলি, গাছের আত্মা হয়, তারা মিডিয়ামে ভর করে। আপনি যান মণিকাকা, অনেক রাত হয়েছে, যান।
0: দেখো রাহুল, তোমার স্ত্রী বিপাশা আমার দুঃসম্পর্কের ভাইজি, আমার অত্যন্ত স্নেহের পাত্রী, তাই তোমাকে রক্ষা করা আমার একটা নৈতিক কর্তব্য। তাই বলছি, তুমি ওসব স্পিরিচুয়াল ব্যাপারে গোয়ার তুমি করো না রাহুল, তোমার তোমার জীবন নিয়ে টানাটানি হবে। স্পিরিট যখন তোমাকে হুমকি দিচ্ছে তখন ব্যাপারটা ভয়ানক রাহুল। তুমি এই প্রেত জগতের খবর কিচ্ছু রাখো না, তুমি জানো না ওই মরে যাওয়া দেবদারু গাছগুলোর তোমার উপরে কি ভয়ানক ক্ষোভ। যাই হোক, তুমি কোনো ঝুঁকি নিও না প্লিজ। ব্যানার্জিডাঙ্গায় ওই নারকেল গাছগুলো কাটা বন্ধ করো। দেখো, আমি নিজে প্রেতত্বের চর্চা করলেও বৃক্ষের আত্মার কথা কখনো শুনিনি, তাই আমি নিজেও বিস্ময়ের অপার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি রাহুল। এনিওয়ে, তুমি ওই গাছ কাটা অন্তত আরম্ভ করো না।
1: মণিকাকা, আমি আপনাকে আগেও বলেছি, আবার বলছি, আমি ওসব বুজরুকিতে বিশ্বাস করি না। আমাকে আপনি ভয় দেখাবেন না।
0: ওকে, আমি তোমাকে যা বলেছি তা এখনই দেখাচ্ছি।
1: মণিকাকা, আমি কিচ্ছু দেখতে চাই না, এখন রাত একটা, আপনি প্লিজ প্লিজ এবার আসুন।
0: ভয় পাচ্ছ?
1: কিসের ভয়? ঠিক আছে, দেখান, তবে যা করবেন তাড়াতাড়ি।
0: ওকে ওকে। শিবু, এদিকে আয় তো, এদিকে আয়, হ্যাঁ, এই টেবিলের কাছে বস, এখানে, হ্যাঁ বস। রাহুল, তোমার এখানে মোমবাতি আছে?
1: ওই যে কোণের টেবিলে। মণিকাকা, এখন আপনি প্ল্যানচেট করবেন নাকি?
0: এক্স্যাক্টলি। দেশলাইটা দাও তো।
1: হ্যাঁ, রেডিকুলাস।

0: তোমরা এসেছ? তোমরা কি এসেছ?
1: হ্যাঁ।
0: তোমরা কারা?
1: আপনি যাদের ডাকলেন।
0: তবু বলো, তোমাদের পরিচয় দাও।
1: আমরা পরিচয় দেব না ওই হত্যাকারীর সামনে।
0: কে হত্যাকারী?
1: ওই তো লোভীর মতো যে শুনছে।
0: তোমরা কি তাহলে এই রাহুল রায়ের?
1: হ্যাঁ, আমরা ওর দক্ষিণ বাগানের যত দেবদারু সন্তান, যাদের কেটে টুকরো টুকরো করেছে। আমরা যত অসহায় মুখ পল্লবী, আমরাও অমৃতের সন্তান। ওরে হন্তারক, তোমার ধ্বংস আসন্ন, আমরাই আনব তোমার চরম সর্বনাশ।
2: হিস্টেরিয়া মণিকাকা, আপনি হিস্টেরিক। আপনার এই মালিটা, আপনারা ডাক্তার দেখান। রাবেশ।
0: রাহুল, শিবু কিন্তু কোনো স্কুল কলেজে পড়েনি, কিন্তু ওর ভাষা শুনলে?
2: আপনি এবার যান।
0: তুমি বৃক্ষ নিধন বন্ধ করো রাহুল।
2: না।
0: তাহলে আমি বিপাশাকে ডাকি।
2: না, ওকে ডাকাডাকি করবেন না। ওর ওর শরীর ভালো নয়, ঘুমোচ্ছে।
0: কিন্তু আমাকে যে ডাকতে হবেই।
2: মানে?
0: তোমার বিপদ সম্পর্কে ওকে ওয়াকিবহাল করা আমার একটা গুরুতর দায়িত্ব রাহুল।
2: না না, এসবের কোনো প্রয়োজন নেই। আর আপনি কি ভেবেছেন যে ওর কথাতেই আমি আপনার প্রস্তাবে রাজি হয়ে যাব?
0: না না না না, তুমি এতখানি নারী জাতির সম্মান রেখে চলো না, সেটা আমি জানি। তবু আমাকে বলতে হবে, না হলে একটা কিছু ঘটে গেলে সে কি ভাববে? ভাববে তার মণিকাকা তাকে একবারও বলল না। মেয়েটা তো এমনিতেই মনঃকষ্টে দিন কাটায়। বেচারা বিয়ের 5 বছর পরেও মা হতে পারল না।
2: ডিফেক্টটা আপনার ভাইঝিরি।
0: জানি। আর তার জন্য তার হেনস্থাও তো কম হয় না।
2: হ্যাঁ,
0: এনিওয়ে ওকে ডাকো, বলো মণিকাকা ডাকছে।
2: না না, আপনি বাড়ি যান।
0: আমি তো বললাম ওর সঙ্গে আমি কথা না বলে যাব না। তুমি যদি না ডাকো তাহলে আমি যাচ্ছি।
2: এই কি করছেন আপনি, বেডরুমে যাচ্ছেন কেন?
0: তাহলে বেডরুমের বাইরে থেকেই ডাকি। বিপাশা, বিপাশা, মামাং।
2: কি করছেন কি? মণিকাকা, মণিকাকাও ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে।
0: ও বেশ, তাহলে এখানেই বসি। সকালে উঠলে ওকে সব বলেই যাব।
2: মণিকাকা, আপনি কিন্তু ভীষণ ডিস্টার্ব করছেন। আপনি না গেলে আমি আপনাকে যেতে বাধ্য করব।
0: অর্থাৎ ড্রাইভার ডেকে গলা ধাক্কা দিয়ে বার করে দেবে, তাই তো?
2: আপনি না গেলে আমি কিন্তু সেটাই করব।
0: করো করো।
2: ও মণিকাকা, আপনি কি একটা সিন ক্রিয়েট করতে চাইছেন?
0: কই, তোমার কাজের লোকেদের ডাকো, ড্রাইভার চাকর, তাদেরও ভাগিয়ে দিয়েছ। তোমার গ্যারেজের পাশের ঘরটা বাইরে থেকে লক করা দেখলাম বটে, কি ব্যাপার বলো তো?
2: না, ড্রাইভার ছুটি নিয়েছে, কাজের লোকটা রাত্রে থাকে না।
0: বাহ, বেশ জাল গুটিয়ে এনেছো তো। হ্যাঁ, বুঝতে পারছো না? বুঝতে পারছো, তবে তবে না বোঝার ভান করছো।
2: কি বলছেন আপনি? এই তোমরা দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও।
0: এরা কারা এত রাতে?
2: হ্যাঁ, আপনাকে কৈফিয়ত দিতে হবে না?
0: না, তা নয় তা নয়, এমনি বলছি।
2: আপনার বলা বলি প্রয়োজন নেই। মণিকাকা, আপনি এখন যান।
0: আর তুমি হাফিজ করবে। হ্যাঁ,
2: মানে
0: এরা কারা?
2: হ্যাঁ, যেই হোক, ওরা ওরা আমার বিজনেসের লোক। আপনার কি
0: এত রাতে বিজনেস? তোমার তো একটা ছোটোখাটো কেমিক্যাল ফ্যাক্টরি আছে বলে শুনেছি, আর একটা করবে, তার জন্য মাঝরাতে অফিস চালাও নাকি?
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চালাই। আপনি যান। এই এটাকে

0: ধরে বের করে দাও, সঙ্গে এই লোকটাকে।
1: দাঁড়াও রাহুল রায়, ইটস নট সো ইজি। আমার গায়ে হাত দিলে তার পরিণাম ভালো হবে না, সেটা ভেবে দেখো।
2: তাহলে আপনি স্বেচ্ছায় যান?
1: যাব, কিন্তু বিপাশার সঙ্গে একবার দেখা না হওয়া পর্যন্ত আমার পক্ষে যাওয়া অসম্ভব। আজ ঠিক রাত 10টার সময় বিপাশা আমাকে ফোন করে যে কথাটা বলেছিল সেটার তো আমাকে ইনকোয়ারি করতে হবে।
2: হ্যাঁ হ্যাঁ, কি কথা?
1: ওর আশঙ্কার কথা বলেছিল।
2: কি আশঙ্কা?
1: আশঙ্কা এই যে তুমি তুমি ওকে যে কোনো সময় খুন করবে। আমাকে তাই জানতে হবে যে বিপাশা অ্যাটল এখনো বেঁচে আছে কি না, বা এখনো বেঁচে থাকলেও আগামী দিনগুলোয় তার নিরাপত্তার অভাব ঘটবে কি না। বিপাশাই বলেছিল। হ্যাঁ, ওই ডক্টর মন্দার মুখার্জির নাটকে মেয়েটা থিয়েটার ফিয়েটার করে, কি যেন নাম, হ্যাঁ অঙ্গনা, অঙ্গনা মুখার্জির সঙ্গে তোমার অবৈধ সম্পর্কের খবর আমি রাখি। বিপাশাকে আত্মহত্যা করতে তোমার তোমার প্রচ্ছন্ন প্ররোচনা, ওর ওর ড্রেসিং টেবিলে বিষের শিশি রেখে দেওয়া সব শুনেছি বিপাশার মুখে। সব মিলে মিশে বিপাশা আত্মঘাতী হলে হয়তো তোমার সব দিকে সুবিধে হবে রাহুল। অঙ্গনাকে বিয়ে করতে পারবে, তার সন্তানের জনক হতে পারবে, কিন্তু বিপাশা কি আত্মহননে উৎসাহিত হবে? সে যে ভীষণ ভীষণ ভাবে গাছ ভালোবাসে, ফুল ভালোবাসে, পাখি ভালোবাসে। তোমার বাগানের যে দীর্ঘতমা গাছটা ছিল, বিপাশা যার নাম রেখেছিল স্বপ্না, ওই ওই স্বপ্না, ওই গাছটা বিপাশার স্বপ্নের মতো যেন ছিল, আকাঙ্ক্ষায় প্রবল, ভালোবাসায় মদির, অনুভবে গভীর, কেবলই উঁচু উঁচু, আরো উঁচু হয়ে দুধারে অসংখ্য সবুজ পাখা মেলে ছড়িয়ে থেকে এই মায়াবী পৃথিবীর সব রঙিন ভালোবাসা শুষে নেওয়া সেই দেবদারু পল্লবীর স্বপ্নকে তুমি যখন খুন করলে রাহুল, অন্য গাছগুলোর সঙ্গে তাকেও কেটে টুকরো টুকরো করলে। সেদিন সেদিন বিপাশা তারই কাকার কাছে কেঁদেছিল টেলিফোনে, বলেছিল দেখো মণিকাকা, রাহুলের জীবনে এই স্বপ্না, এই গাছ, এ যেন আমারই মতো অতিরিক্ত, কিংবা আমি স্বপ্নার মতোই যেন রাহুলের কাছে অনাবশ্যক। তাই কত সহজে রাহুল ওকে নির্মূল করে দিতে পারল। বড় ভালোবাসতো বিপাশা ওই গাছটাকে, তার সখীর মতো, তার প্রিয়তমার সখীর মতো। আর তুমি তাকে খুন করলে শুধু অর্থের জন্য, স্বপ্নাকে তুমি হত্যা করলে, স্বপ্নাদের তুমি হত্যা করলে রাহুল। আর আজ বিপাশার কাছে শুনলাম ওকেও তুমি মারতে চলেছ, কিন্তু কিন্তু আমি ওর মণিকাকা, আমি তো তা হতে দিতে পারি না। তোমরা টাকার জন্য গাছ কাটো আর ভোগের জন্য পীড়ন করো বিপাশাদের। বিপাশা মামা,
0: হল্ট হল্ট, আপনি আর এক পায়ে গেলে কুকুরের মতো গুলি করে মারব আপনাকে ও আপনার এই মালিটাকেও
1: গুলি করে মার। তারপর তারপর আমাদের লাশগুলো গায়েব করবে। হ্যাঁ তুমি সব পারো, আমি জানি, টাকার জন্য তুমি সব পারো, ভোগের জন্য তুমি সব পারো, সব নিজের স্বার্থের জন্য তুমি তুমি সব করতে পারো, কিন্তু কিন্তু আমি তোমার চেয়ে যতই বিত্তহীন হই রাহুল, আমাকে মারলে কিন্তু তুমি তুমি ঝামেলায় পড়ে যাবে। কেননা আমি বেরোবার আগে পুলিশকে জানিয়ে এসেছি, সুতরাং সুতরাং তুমি আমার পথ ছাড়ো রাহুল।
2: মণিকাকা মণিকাকা আপনি শুনুন, আমাকে বিশ্বাস করুন মণিকাকা, মণিকাকা আমি বিপাশাকে খুন করিনি।
1: ওয়েল ওয়েল, তাহলে ওর কাছে আমাকে যেতে দাও।
2: প্লিজ বিশ্বাস করুন, আমি আমি বিপাশাকে খুন করিনি, কিন্তু কিন্তু আজ রাতে 11টার সময় বিষ খেয়ে আত্মহত্যা করেছে।
3: তুমি তুমি সত্যকে মেরে ফেললে রাহুল?
2: বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিপাশা
3: না,
2: বিপাশা সুইসাইড করেছে।
3: না আমি বিশ্বাস করি না।
2: আমি বিপাশা বিপাশা মার্কিউরি ক্লোরাইড খেয়ে সুইসাইড করেছে।
3: তুমি তুমি ওকে বিষ খাইয়েছো, তুমি আমার মা বাবাকে খুন করেছো রাহুল।
2: আপনি আপনি এবারের মতো শেষবারের মতো আমাকে বিশ্বাস করুন।
3: বিশ্বাস করুন,
2: আমি ওকে খুন করিনি, খুন করতে চাইনি। আমি আমি ডিভোর্স চেয়েছিলাম, ওকে ডিভোর্সের জন্য চাপ দিচ্ছিলাম, কিন্তু কিন্তু ওকে খুন করার প্ল্যান করিনি।
3: আমি তোমাকে বিশ্বাস করি না রাহুল। রাহুল রায়, এখন আইন তোমাকে যে শাস্তি দিক, মাম্মা তো আর ফিরে আসবে না। মামাম তুই একবার বেঁচে ওঠ, তোর মনি কাকার সামনে একবার হেসে ওঠ। মামাম কোথায় তুই? মামাম মামাম তোকে একবার দেখি। রাহুল রাহুল এদিকে এসো, রাহুল দেখো কি কি অদ্ভুত ব্যাপার।
2: কিভাবে সম্ভব?
3: মামাম একটা গাছ হয়ে গেছে রাহুল,
2: বিপাশা একটা গাছ হয়ে গেছে, বিপাশা একটা গাছ।
3: অথচ অথচ দেখো একটা নারীও বটে, আবার বৃক্ষ, বৃক্ষ নারী। মামামের মামামের সারা শরীর জুড়ে যেন সবুজে ঢল নেমেছে, সবুজ পাতা, শুধু শুধু সবুজ পাতা।
2: অথচ আমার সারা শরীর জুড়ে নারী,
3: পূর্ণ মাত্রায় নারী, এক অদ্ভুত বৃক্ষ নারী রাহুল।
2: একটা মানুষের মেটামরফোসিস হয়ে একটা গাছ,
3: কি রূপান্তর!
2: আমরা কি কোন ইলিউশন দেখছি? না না, এসব ইলিউশন হতে পারে না। আমার নিশ্চয়ই কোন সেরিব্রাল প্রবলেম হচ্ছে।
3: কিন্তু কিন্তু আমিও তো তাই দেখছি যা তুমি দেখছো।
2: আপনি তো উন্মাদ, কিন্তু আমিও কি আপনার মতো উন্মাদ হয়ে গেছি নাকি নাকি আপনি আপনি আমাকে হিপনোটাইজ করেছেন?
3: বেশ, তাহলে শিবও দেখুক, দেখুক দেখুক আমরা আমরা কোনো ইলিউশন দেখছি কিনা, আমরা উন্মাদ হয়ে গেছি কিনা। শিব শিব, এদিকে কি তোর কি হলো? তুই এরকম এরকম জ্বরের মতো বসে আছিস কেন?
2: মিস্টার চ্যাটার্জি, দেখুন, বিপাশা আবার স্বাভাবিক নারীতে ফিরে এসেছে।
3: তাই তো, মামাম মামাম মামাম।
4: আমি সেই দেবদারু যার নাম স্বপ্না, আমাকে হনন করেছে রাহুল। বিপাশা তো আমারই মতো নির্যাতিতা, তাই আজ আমাদের দুটি মন মিলিত, একীভূত হয়ে একক সত্তা হয়ে গেছে। তাই তো দেখলে ওই বৃক্ষ নারীরও, এই ক্লেদের পৃথিবী থেকে আমরা বিলীন হয়ে যাচ্ছি কোন দূর আকাশের অন্য সময়ের পথ ধরে। ওগো দরদি, বিলাপে ব্যথিত করো না আমাদের, পারো যদি এ পৃথিবীকে ঘাতকের কবল থেকে মুক্ত করো।
3: রাহুল রাহুল, স্বপ্নার বিপাশা বিলীন হয়ে গেল, দুই দুই ব্যথিতা পল্লবী আর কি তোমরা কারা? তোমরা কারা?
5: আমরা আমরা অগণিত পল্লবী, আমরা অসংখ্য মানবী, যুগ যুগ ধরে যারা নির্যাতিতা, ওগো মানুষের দল, আমাদের দীর্ঘ শ্বাসকে তোমাদের

0: করিনা, আমরা অরণ্যানি, আমরা বৃক্ষ, আমরা অটবী, বল্লরী, তরুলতা, আমরা চারুল, শাল, পিয়াল, অর্জুন, মেহগনি, সেগুন, শিরীষ, তোমাদের কুঠারে তীর্ণ হয়ে, তীর্ণ তীর্ণ হয়ে, ছিন্ন ভিন্ন হয়ে আমরা আজ কায়াহীন। তবু দিয়েছি তোমাদের কত জীবনের গভীর আশ্বাস, প্রেমের গভীর ছোঁয়া প্রতিদান দিয়েছ তোমরা তোমাদের লোহার অক্ষরে।
1: আমরা নারী রিক্তা উচ্ছ্বসিতা, বঞ্চিতা অপমানিতা, আমরা দগ্ধবধূ লাঞ্ছিতা ধর্ষিতা, আমাদের হনন করেছ তোমরা, দহন করেছ তোমরা, লুণ্ঠন করেছ তোমরা আমাদের শরীর, হৃদয়, ইজ্জত, সম্মান, মন, প্রাণ, বিপুল বঞ্চনা, বিকট বেদনা স্বীকার করে নিয়ে গেছে আমাদের রঙিন রঙিন জীবন, আমাদের সবুজ সবুজ আশা।
0: যুগ যুগ ধরে যে অসংখ্য বৃক্ষ তোমরা নির্মূল করেছ, যে অগণিত নারীকে তোমরা পীড়ন করেছ, আমরা আমরা তারা, আমরা বোবা গাছ, আমরা প্রতিবাদহীন নারী, এতদিন প্রতিবাদের ভাষা খুঁজে পাইনি, তোমরা তোমরা তাই আমাদের ছিন্ন ভিন্ন করেছ।
2: আমরা গৃহবধূ, মাঠের কৃষক মেয়ে, কারখানার শ্রমিক মেয়ে, বাড়ির কাজের মেয়ে, বিশ্ব পিতার বুড়িয়ে যাওয়া আইবুড়ো মেয়ে, তোমরা আমাদের যুগ যুগ ধরে শ্বাস রোধ করে রেখেছ, লাঞ্ছিত করেছ, অপমানিত করেছ, ধর্ষণ করেছ, দগ্ধ করেছ, দমিত করেছ। আমরা সেই সব ধর্ষিতা অপমানিতা কুমারী, বধু, কন্যা, জননী, আমরা সেই সব অসহায় মানবী যারা দীর্ঘশ্বাসে মথিত করে তোলে এই সুন্দর পৃথিবীর আকাশ বাতাস। তোমরা কি শুনতে পাচ্ছ?
0: তোমাদের অযুত নিযুত অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা খুঁজে পেয়েছি, ওই তো দাঁড়িয়ে আছে তোমাদের লোভের প্রতিনিধি মানুষ, তোমাদের
3: হৃদয়হীনতার
2: প্রতিনিধি।
0: আমরা আজ এক চরম দণ্ড ওকে দেব, এ বিচার দৃষ্টান্ত হয়ে থাক, দৃষ্টান্ত হোক এ দণ্ডদান,
3: দণ্ডদান,
2: দণ্ডদান,
4: দণ্ডদান। মনে সব বলছে কেন?
5: আমার কিচ্ছু করার নেই রাহুল।

মর্মরিত পল্লবী নাটকটি শেষ হল। রচনা অনুপ চক্রবর্তী, অভিনয় করেছেন স্বপ্না, হৈমবতী চট্টোপাধ্যায়। প্রথম নারীকণ্ঠ

0: একটি অধিকারী, দ্বিতীয় নারীকণ্ঠ স্বাতী চট্টোপাধ্যায়, তৃতীয় নারীকণ্ঠ জনা বিশ্বাস, চতুর্থ নারীকণ্ঠ মমতা রায়চৌধুরী, পঞ্চম নারীকণ্ঠ সুমিতা দাস, শিবু পরিতোষ মুখোপাধ্যায়, রাহুল শুভব্রত দে এবং মনীষ সৌম্যেন বসু। সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন ডক্টর দীপক চন্দ্র পোদ্দার।
1: শুনলেন নাটক মর্মরিত পল্লবী। নাটকটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসামশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45, বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী স্থানীয় মুদ্রায় বাণিজ্য করা, দুদেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে ডিজিটাল মুদ্রা বিনিময় চালুর মতো উদ্যোগগুলিতে সহমত হয়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মুম্বাইতে দুদেশের উচ্চ পর্যায়ের বৈঠকের পর জানান, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ একাধিক বিষয়ে দুদেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ রয়েছে। শিল্প উৎপাদন সূচক আইআইপি আগস্ট মাসে গত বছরের একই সময়ের তুলনায় 8% বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরি আজ কলকাতায় জানিয়েছেন, বিশ্বব্যাপী জ্বালানি পরিস্থিতির চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ভারত তার নেতিবাচক প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে সক্ষম হয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ বলেছেন, ভারতের পরিবহন পরিকাঠামো খরচ 16% থেকে 6% নেমে এসেছে। 2000 টাকার বেশি মূল্যের ইউপিআই লেনদেনের ওপর শুল্ক আরোপে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিতে সুপ্রিম কোর্ট অস্বীকার করেছে। এশিয়ান গেমসে আজ 4টি রুপো 4টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জয় ভারতের। আসছি বিস্তারিত খবরে। স্থানীয় মুদ্রায় বাণিজ্য নিষ্পত্তি, পেমেন্ট ও মেসেজিং ব্যবস্থার সমন্বয় এবং দুদেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে ডিজিটাল মুদ্রা বিনিময় চালুর মতো উদ্যোগগুলো সময় মতো বাস্তবায়নের লক্ষ্যে পদক্ষেপ নিতে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী সম্মত হয়েছে। মুম্বাইতে আজ অনুষ্ঠিত ভারত সংযুক্ত আরব আমিরশাহী উচ্চ পর্যায়ের যৌথ বিনিয়োগ টাস্কফোর্সের 4র্থ বৈঠকে উভয় পক্ষ এই সমঝোতায় পৌঁছয়। বৈঠকটিতে যৌথভাবে সভাপতিত্ব করেন ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি ADI এর ব্যবস্থাপনা পরিচালক শেখ হামেদ বিন জায়েদ আল নাহিয়ান। বৈঠক শেষে শ্রী গোয়েল জানান, ভারত চলতি বছরে পণ্য ও পরিষেবার মোট রফতানি $863 বিলিয়ন থেকে বাড়িয়ে $1 ট্রিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তিনি উল্লেখ করেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও চলতি অর্থবর্ষের প্রথম 6 মাসে পণ্য রফতানি 15%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে।
1: The Comprehensive Economic Partnership Agreement is now 4 years old. We have doubled our bilateral trade to $100 billion and have set an ambitious target to double it to $200 billion by 2032. The UAE believes in India. They have already invested $25 billion and is the 7th largest FDI source. The ultimate objective of taking investments from UAE to $100 billion in the years to come.
0: শিল্প উৎপাদন সূচক বা আইআইপির পরিমাপ অনুযায়ী চলতি বছরের আগস্ট মাসে ভারতের শিল্প উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় 8% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি জুলাই মাসের আইআইপি বৃদ্ধির হার সংশোধিত হিসাবের পর বেড়ে 7.4% উন্নীত হয়েছে। আজ প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী আগস্ট মাসে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ খাতে 12.3% জোরালো বৃদ্ধি দেখা গিয়েছে। একই সময়ে কারখানাজাত উৎপাদন খাত সর্বাধিক 9% সম্প্রসারিত হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি আজ বলেছেন, পশ্চিম এশিয়ায় বর্তমানের সংকট এবং হরমুজ প্রণালীতে বিঘ্ন থাকা সত্ত্বেও ভারত অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ব্যবস্থার সমস্যাগুলি এ পর্যন্ত সফলভাবে সামাল দিয়েছে। কলকাতায় মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত

এক অনুষ্ঠানে শ্রী পুরী বলেন, বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা ও অনিশ্চয়তা থাকা সত্ত্বেও ভারত এর নেতিবাচক প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে সক্ষম হয়েছে। তবে কেন্দ্রীয় মন্ত্রী স্বীকার করেছেন, আগামী দিনগুলিতে বিশ্বব্যাপী জ্বালানি পরিস্থিতির ক্ষেত্রে এই চ্যালেঞ্জ অব্যাহত থাকবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি বলেছেন, উন্নত সড়ক পরিকাঠামোর ফলে দেশের পণ্য পরিবহন বা লজিস্টিক্স খরচ কমেছে। নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া কনক্লেভে ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন। শ্রী গড়কড়ি জানান, আইআইএম বেঙ্গালুরু, আইআইটি কানপুর এবং আইআইটি চেন্নাইয়ের গবেষণার ভিত্তিতে দেখা গেছে যে ভারতের লজিস্টিক্স খরচ, যা আগে প্রায় 16% ছিল, তা এখন প্রায় 6% কমেছে। মন্ত্রী লজিস্টিক্স খরচ কমাতে সড়ক পরিকাঠামোর ভূমিকার উপর জোর দেন এবং বলেন, সড়ক পরিকাঠামো হল ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, মানববাহী মহাকাশযানের যাত্রা, স্টার্ট আপ এবং মহাকাশ বিষয়ক নতুন পরিবেশ বা ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে ভারত ও ফ্রান্সের মহাকাশ সহযোগিতা এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। নতুন দিল্লিতে আজ ফ্রান্সের উচ্চশিক্ষা, গবেষণা ও মহাকাশ বিষয়ক মন্ত্রী ফিলিপ ব্যাপটিস্টের নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের ফরাসি প্রতিনিধি দলের সঙ্গে তিনি বৈঠক করেন। কর্ণাটক ও মহারাষ্ট্রের খরা পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্র ওই দুই রাজ্যে প্রতিনিধি দল পাঠাবে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, মহারাষ্ট্র ও কর্ণাটক সরকার তাদের রাজ্যের বিস্তীর্ণ এলাকায় খরা ঘোষণা করেছে। তিনি বলেন, পরিস্থিতি খতিয়ে দেখতে 3রা অক্টোবর কর্ণাটকে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হবে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির আওতায় আজ শুনবেন বিশেষ আলোচনা, সৌরশক্তি ক্ষেত্রে ভারতের বৈপ্লবিক পরিবর্তন। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের শক্তি বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান বিজ্ঞানী ডক্টর শান্তিপদ গণচৌধুরীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 10:10 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, DTH বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আজকের প্রসঙ্গে আগামীকাল শুনবেন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026 দ্বিতীয় তথা শেষ পর্ব। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ ডক্টর শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত 8:00 গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। 2000 টাকার বেশি মূল্যের UPI লেনদেনের ওপর শুল্ক আরোপের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিতে সুপ্রিম কোর্ট অস্বীকার করেছে। আগামী মাসের 15 তারিখ থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। 2000 টাকার বেশি UPI লেনদেনের ওপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR আরোপের বিষয়টি চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা একটি আবেদনের শুনানিকালে আজ শীর্ষ আদালত জানিয়েছে, বিষয়টিতে আইনি আওতার চেয়ে টেকনিক্যাল বিষয় বেশি রয়েছে। পাঞ্জাবের ফাগুয়ারার লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির পরিস্থিতি প্রায় 24 ঘন্টা পর গতকাল গভীর রাতে রাজ্য পুলিশ নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারী শিক্ষার্থীদের সরিয়ে মহাসড়কটি এখন অবরোধমুক্ত করার পর সেখানে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বিশ্ববিদ্যালয় চত্বরে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করছিলেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাঙচুর চালান, পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর ছোড়েন এবং পুলিশের গাড়ি ভাঙচুর, তাতে অগ্নিসংযোগ করেন। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধর্ষণের অভিযোগটিকে গুজব বলে অভিহিত করেছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ থেকে 10 দিনের জন্য ক্যাম্পাস বন্ধ করার ঘোষণা করেছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মিড টার্ম পরীক্ষাও স্থগিত করা হয়েছে। ওড়িশার পারাদ্বীপ উপকূলের কাছে বেলিজ পতাকাবাহী রাসায়নিক ট্যাঙ্কার MT সিগাল 9 এর একটি সংকটময় পরিস্থিতি সামাল দিয়ে বড় ধরনের সামুদ্রিক দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ICG। প্রধান ইঞ্জিন বিকল হয়ে যাওয়া এবং জাহাজের একটি ব্যালাস্ট ট্যাঙ্কে দ্রুত জল ঢুকে জাহাজটি বিপজ্জনকভাবে একপাশে হেলে পড়ার পর গতকাল সকালে একটি জরুরি সাহায্যের বার্তা পাঠায়। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, জাহাজটিতে 23 জন নাবিক ছিলেন এবং প্রায় 9000 মেট্রিক টন পাম তেল ছিল। জাতীয় রাজধানীতে বায়ু দূষণ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপসমূহ পর্যালোচনা করতে কেন্দ্রীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে শ্রী যাদব সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে দিল্লির চিহ্নিত 37টি হটস্পটে আগামী মাসের 10 তারিখের মধ্যে জন অংশীদারিত্ব বিষয়ক কর্মসূচি আয়োজনের আহ্বান জানান। নতুন দিল্লিতে আজ ভারত পোল্যান্ড যৌথ কর্মগোষ্ঠীর বৈঠকে প্রতিরক্ষা উৎপাদন বিষয়ক সচিব সঞ্জীব কুমার এবং পোল্যান্ডের সেক্রেটারি অব স্টেট তথা উপমন্ত্রী ম্যাগডালেনা সবকোভিয়াক জারনেকা যৌথভাবে সভাপতিত্ব করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে যৌথ কর্মপরিকল্পনা 2024-28
কার্যকর করার বিষয়টির ওপর বিশেষ

0: গুরুত্ব দেওয়া হয়েছে। জাপানের আইচি নাগোয়ায় এশিয়ান গেমসে ভারত আজ 4টি রুপো, 4টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জিতেছে, সঙ্গে একাধিক প্রতিযোগিতায় পদক নিশ্চিত করেছে ভারত। অ্যাথলিট গুলবীর সিং পুরুষদের 1500 মিটার দৌড়ে দ্বিতীয় স্থান দখল করে রুপো পেয়েছেন। তিনি 3:37.92 সেকেন্ডে দৌড় শেষ করেন। এর আগে গুলবীর পুরুষদের 10000 মিটার ইভেন্টে রুপো পান। ভারতের শ্রীশঙ্কর মুরলী পুরুষদের লং জাম্প ইভেন্টে 8.07 মিটার লাফিয়ে রুপো পেয়েছেন। পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারত 2টি পদক পেয়েছে। যশবীর সিং রুপো এবং রোহিত যাদব ব্রোঞ্জ পদক পেয়েছেন। শুটিংয়ে মহিলাদের 25 মিটার ব্যক্তিগত ইভেন্টে রুপো জিতেছেন এশা সিং। এদিকে অ্যাথলিট ভিত্তা রামরাজ মহিলাদের 400 মিটার হার্ডলসে ব্রোঞ্জ পদক জিতে নেন। এছাড়া পারুল চৌধুরী তাঁর দ্বিতীয় ব্রোঞ্জ পদকটি পেয়েছেন মহিলাদের 5000 মিটার দৌড়ে তৃতীয় স্থান অধিকার করে। এছাড়া কুরাশে ভারত একটি ব্রোঞ্জ পদক পেয়েছে এবং মহিলাদের বক্সিংয়ে 75 কেজি বিভাগে অলিম্পিক পদকজয়ী লাভলীনা বরগোহাঁই ভারতের জন্য আরও একটি পদক নিশ্চিত করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি স্থানীয় মুদ্রায় বাণিজ্য করা, দুদেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে ডিজিটাল মুদ্রা বিনিময় চালুর মতো উদ্যোগগুলিতে সহমত হয়েছে। শিল্প উৎপাদন সূচক IIP আগস্ট মাসে গত বছরের একই সময়ের তুলনায় 8% বৃদ্ধি পেয়েছে। এশিয়ান গেমসে আজ 4টি রুপো, 4টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জয় ভারতের। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনুন 7:50।
1: আকাশবাণী মৈত্রী শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন, মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনুন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা ছায়াছবির গান। প্রথম ছায়াছবি হরিশচন্দ্র শৈব্যা, গানটির শিল্পী কিশোর কুমার, গীতিকার বিভূতি মুখোপাধ্যায়, সুরকার রবীন্দ্র জৈন।

এবারে বন্দিনী ছায়াছবির গান শুনুন দ্বৈতকণ্ঠে মোহাম্মদ আজিজ ও অনুরাধা পড়োয়াল, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার কানু ভট্টাচার্য।

শুনছেন বাংলা ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারের গানটি বিভিন্ন বাংলা ছায়াছবির নাম দিয়ে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, সুরকার বাবুল বোস, শিল্পী উদিত নারায়ণ, ছায়াছবির নাম মন মানে না।

শুনলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন বলে দিই আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। তাঁর কণ্ঠসঙ্গীতের সুরের মায়ায় আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে, জুঁই সাদা রেশমি জোছনায় গান আর গল্পে রাত কেটে যায়। তাঁর কণ্ঠ নিঃসৃত সুরের আহ্বানে আধার রাতের শেষে সূর্য ওঠে ঝিকিমিকি দিয়া, আর গাছের পাতায় রোদের সেই ঝিকিমিকি সকলকে চমকে দেয়। তাঁর গাওয়া প্রার্থনা সঙ্গীতের সুরমূর্ছনায় মঙ্গলদ্বীপ জ্বলে ওঠে, অন্ধকারে দুচোখ আলোয় ভরে যায়। তিনি কোকিলকণ্ঠী স্বরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। আজ লতা মঙ্গেশকরের 97তম জন্মজয়ন্তীতে হারানো দিনের গান অনুষ্ঠানে শুনবেন তাঁর সম্পর্কে জানা অজানা কিছু কথা ও চিরস্মরণীয় কিছু গান। সঙ্গে থাকব আমি, অরিজিৎ ঘোষ। শুনতে ভুলবেন না আজ ভারতীয় সময় ঠিক রাত 11টা এবং বাংলাদেশ সময় ঠিক রাত 11:30 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আপনার প্রতি রাতের প্রিয় অনুষ্ঠান হারানো দিনের গান।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন, শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশ।

0: 바니 모이트리. ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনুন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। প্রথম গানটি মাইলস ব্যান্ডের গাওয়া।

0: শেষ হল বাংলা ব্যান্ডের গান আকাশবাণী মৈত্রী।
1: 17ই আগস্ট থেকে 16ই নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে 26শে অক্টোবর থেকে 1লা নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন। 2026 সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের। পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন 17ই আগস্ট থেকে 16ই নভেম্বর 2026। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধের উপর। নিয়মিতভাবে এই সব সুবিধের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন 17ই আগস্ট থেকে 16ই নভেম্বর প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি। কাজের দ্রুত সমাপ্তি, নানা অভিযোগের দ্রুত নিষ্পত্তি, ডিজিটাল সুবিধার উপযুক্ত সদ্ব্যবহার নিশ্চিত করতে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। প্রশাসনিক কাজে স্বচ্ছতা, পরিষেবা প্রদানে দ্রুততা আনতে সক্রিয় সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন। 17ই আগস্ট থেকে 16ই নভেম্বর পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। সমৃদ্ধি আসবে সত্যনিষ্ঠায়।

0: इसके साथ ही समाचार संध्या का ये अंक समाप्त हुआ। नमस्कार।
1: आकाशवाणी मैत्री শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু করছি কথায় গানে, আজকের বিষয় সুখেরও সন্ধানে। আমি সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল অমিয়া সাগরে সিনান করিতে সকলই গরল ভেল। এ গান বা এ কথা আমরা বহুবারই শুনেছি, তবু সুখান্বেষণ বা সুখের সন্ধান আজীবন চলতেই থাকে। অথচ প্রকৃত সুখ বেশিরভাগ মানুষের কাছেই থেকে যায় অধরা। তখন মনে প্রশ্ন জাগে, সুখ কি কেবলই ফাঁকি?

দ্বিজেন্দ্র গীতি শুনলেন ইন্দ্রাণী রায়চৌধুরীর কণ্ঠে। সুখকে যখন কেবলই ফাঁকি মনে হয়, যখন সে আলেয়া বা মরিচিকার মতো অধরাই রয়ে যায়, তখন মন বলে ওঠে, বলো না সুখের কথা, মনে আমার লাগে ব্যথা। চোখে জল আসে নেমে ভালোবাসার নামে। আসলে প্রকৃত প্রেম বা ভালোবাসা আনে মানসিক শান্তি, আর তখনই পাওয়া যায় প্রকৃত সুখ। কারণ মনে শান্তি সহ অবস্থান না করলে সুখও হয় ক্ষণস্থায়ী।

অতুল প্রসাদের গান শুনলেন শিল্পী ছবি বন্দ্যোপাধ্যায়। এ পৃথিবী তথা জগৎ সংসারের সৃষ্টিকর্তা পালনকর্তা যিনি, সেই সর্বশক্তিময় ও পরম করুণাময় সকলের জন্যই সুখ দুঃখ হাসি কান্নার সঠিক ভারসাম্য বজায় রাখেন। তাঁর দেওয়া এই প্রাণে মনে তাঁরই বিধান করা সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন পথে এগিয়ে চলা, তাই তাঁর অস্তিত্ব মনে প্রাণে অনুভব করাই প্রকৃত সুখের অনুভূতি, আর তা দুঃখরূপেও সমান প্রাসঙ্গিক।

0: কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন রজনীকান্তের গান। শেষ হলো কথায় গানে। অনুষ্ঠান কেমন লাগলো জানান maitribondhu23@gmail.com-এ মেল করে, অথবা আমাদের একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রীতে আপনার সংশ্লিষ্ট পোস্ট করে।
1: ১৭ আগস্ট থেকে ১৬ নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন। ২০২৬ সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের।

0: আকাশবাণী মৈত্রী, দেশ বিদেশের খবর নিয়ে বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি অগ্নিবীণ চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকের শিরোনাম, লন্ডনে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহৃত ব্রিটিশ বিমানবাহিনীর ঘাঁটির কাছে 5 সন্দেহভাজন জঙ্গির গ্রেপ্তারের প্রেক্ষিতে ব্রিটেনে বসবাসরত মার্কিন নাগরিকদের চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে বলেছে ওয়াশিংটন।
1: ইরানের উড়ান ক্ষেত্রের উপর মার্কিন বিধিনিষেধের প্রতিবাদে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের দ্বারস্থ তেহরান।
0: রুশ ড্রোন হামলায় ইউক্রেনে আরও অন্তত 6 জনের প্রাণহানি, রাশিয়ায় ইউক্রেনের ড্রোন অভিযান অব্যাহত, দুদেশের স্থলযুদ্ধ ক্রমে তীব্র হয়ে উঠছে।
1: বালুচিস্তান, সিন্ধ, খাইবার পাখতুনখোয়া এবং পাক অধিকৃত কাশ্মীরে ইসলামাবাদের বাহিনীর দমনপীড়নের প্রতিবাদে নিউ ইয়র্কের পর জেনিভাতেও রাষ্ট্রসংঘের দফতরের সামনে প্রতিবাদ বালুচ ন্যাশনাল মুভমেন্টের।
0: তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের পরিসর উন্মুক্ত রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তার অবিবেচনা প্রসূত প্রয়োগ রুখতে হবে, রাষ্ট্রসংঘের মঞ্চে বার্তা বিশ্ব নেতাদের।
1: নেপালে বৃষ্টি, বন্যা ও ভূমিধসে অন্তত 21 জনের প্রাণহানি, মাউন্ট হিমলং বেস ক্যাম্পে তুষারধসের বলি অন্তত 4।
0: সরাসরি উড়ান পরিষেবায় যুক্ত হল ভারত ও মঙ্গোলিয়া।
1: ভারত আমিষায় দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ হয়ে $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে বললেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল।
0: এশিয়ান গেমসে আজ আরও 8টি পদক পেল ভারত, 45টি পদক পেয়ে তালিকায় দ্বাদশ স্থানে। আসছি বিস্তারিত খবরে, প্রথমে বিদেশের খবর। লন্ডনে ব্রিটিশ বিমানবাহিনীর ঘাঁটির কাছে সন্দেহভাজন 5 জঙ্গির গ্রেপ্তারের প্রেক্ষিতে ব্রিটেনে বসবাসরত মার্কিন নাগরিকদের চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে বলেছে সেখানকার মার্কিন দূতাবাস। ওই ঘাঁটি মার্কিন সামরিক তৎপরতার গুরুত্বপূর্ণ কেন্দ্র। লন্ডনের মার্কিন দূতাবাস বলেছে ব্রিটেনে জঙ্গি তৎপরতার যথেষ্ট ঝুঁকি রয়েছে এবং মার্কিন নাগরিকরা সন্ত্রাসবাদীদের নিশানা হতে পারেন। মার্কিন বিদেশ দপ্তরের স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে অন্তর্ভুক্ত হওয়ার জন্য মার্কিন নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ওই 5 জঙ্গির নাশকতার ছক বানচাল করে দিতে মার্কিন ও ব্রিটিশ সুরক্ষা বাহিনী যে তৎপরতা দেখিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প।
1: ইরানের উড়ান ক্ষেত্রের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের বিধিনিষেধের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের বিমান চলাচল বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের কাছে সরকারিভাবে প্রতিবাদ জানিয়েছে তেহরান। ইরানের সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের প্রধান আবুজার শিরুদি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিদেশ মন্ত্রকের সঙ্গে সমন্বয় রক্ষা করে দেওয়া এই প্রতিবাদ লিপিতে বিধিনিষেধের কারণে বিমান পরিষেবায় ব্যাঘাতের বিস্তারিত নথিপত্র অন্তর্ভুক্ত রয়েছে। তিনি জানান, যেসব ফ্লাইট রুট আগে চালু ছিল সেগুলো পুনরায় চালু করা এবং চলতি বাধা দূর করার জন্য ইরান সব ধরনের আইনি পথ অবলম্বন করছে। ইউরোপে সরাসরি ফ্লাইট চলাচলের ওপর বিধিনিষেধ থাকায় যাত্রীদের যাতায়াতের বিকল্প হিসেবে ইরান ইস্তাম্বুল সহ বিভিন্ন আঞ্চলিক বিমানবন্দরের মাধ্যমে কানেক্টিং ফ্লাইটের ওপর নির্ভর করছে। এছাড়া ইরান বিমানবন্দর, উড়োজাহাজ এবং র্যাডার ব্যবস্থার ওপর হামলার বিষয়ে হেগের আন্তর্জাতিক বিচার আদালতে একটি মামলা দায়ের করেছে। শিরুদি জানান, আইসিও ইরানের পক্ষে রায় দিয়েছে, তবে আইসিজে দায়ের করা মামলাটি এখনও পর্যালোচনাধীন রয়েছে। চলতি মাসের 8 তারিখে ইরানের উড়ান ক্ষেত্রের সঙ্গে যুক্ত 27টি ইরানি এয়ারলাইন্স সহ 36টি সংস্থার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ঘোষণার পরপরই ইরানের এই সিদ্ধান্ত। ওয়াশিংটন জানিয়েছে, অপারেশন ইকোনমিক আউটকাস্টের অংশ হিসেবে নেওয়া এই পদক্ষেপের লক্ষ্য ছিল ইরানের অ্যাভিয়েশন ক্ষেত্র ব্যবহার করে অস্ত্র, জনবল এবং বেআইনি পণ্য পরিবহনের কাজ বন্ধ করা।
0: ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়া ড্রোন হামলায় আরও অন্তত 6 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 53 জন, কিয়েভেই মারা গেছেন 3 জন। রুশ হামলায় ইউক্রেনের রাজধানীতে 8 জন আহত হয়েছেন। এদিকে ইউক্রেনও রাশিয়া ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। গতরাতে 254টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে নামানো হয়েছে বলে মস্কোর দাবি। ক্রসান্ডোর এলাকায় রাশিয়ার 3টি পরিকাঠামো কেন্দ্রে আগুন লাগে বলে খবর। দোনেৎস্ক অঞ্চলে আরও 51 বর্গ কিলোমিটার এলাকা পুনর্দখল করেছে ইউক্রেনের স্থলবাহিনী। সংঘাতের নতুন অধ্যায়ে 176 বর্গ কিলোমিটার এলাকা ফের তাদের দখলে এসেছে বলে জানিয়েছে কিয়েভ। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি তাদের বাহিনী দোনেৎস্ক এবং সুমি এলাকায় 2টি গ্রাম দখল করেছে। রাশিয়া ইউক্রেন সংঘাত থামাতে সপ্তাহখানেক আগে রাষ্ট্রসংঘের মঞ্চে জোরদার কূটনৈতিক প্রয়াস সত্ত্বেও পরিস্থিতি আরও ঘোরালো হচ্ছে বলা যায়।
1: রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্রে কিয়েভের বাহিনীর হাতে আটক উত্তর কোরিয়ার দুই যুদ্ধবন্দীকে সিওলের অনুরোধ ক্রমে দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়েছে বলে রাষ্ট্রসংঘের সাধারণ সভার ভাষণে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। এতে বেজায় ছুটেছে দক্ষিণ কোরিয়া। জেলেন্সকির পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা দাবি জানিয়েছে তারা। সিওলের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে ওই দুই সৈনিকের উত্তর কোরিয়ায় থাকা আত্মীয়দের নিরাপত্তা রক্ষা এবং কূটনৈতিক বিতর্ক এড়ানোর জন্য এই বিষয়টি প্রকাশ্যে আনা হবে না, এই মর্মে কিয়েভ এবং সিওলের মধ্যে বোঝাপড়া ছিল কিন্তু তা মানা হয়নি। তবে ইউক্রেন এ ধরনের কোনো বোঝাপড়ার কথা অস্বীকার করেছে। জানা গেছে উত্তর কোরিয়ায় ওই দুই সৈনিক দক্ষিণ কোরিয়াতে থেকে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। সেই অনুরোধকে মান্যতা দেওয়ার জন্য সিওলের তরফে ইউক্রেনকে বলা হয়। উল্লেখ্য, ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করার জন্য রাশিয়াকে সৈন্য এবং অস্ত্রশস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া। অন্যদিকে ইউক্রেনের পাশে রয়েছে দক্ষিণ কোরিয়া। তবে কিয়েভকে সরাসরি অস্ত্র সরবরাহের পথে তারা হাঁটেনি।
0: বালুচিস্তানে পাক বাহিনীর দমনপীড়ন, একের পর এক নিখোঁজ হওয়ার ঘটনা এবং গুমখুনের প্রতিবাদে জেনিভায় প্রতিবাদ সমাবেশ করল বালুচ ন্যাশনাল মুভমেন্ট। সেখানে রাষ্ট্রসংঘের সদর দপ্তরের বাইরে জড়ো হয়ে প্রতিবাদীরা বালুচিস্তানের পাশাপাশি সিন্ধ, খাইবার পাখতুনখোয়া এবং পাক অধিকৃত কাশ্মীরও মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিক ঘটনার বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে আরও সক্রিয়তা দাবি করেছেন। ওইসব এলাকায় আইনি প্রতিষ্ঠানগুলি কার্যত ঠুঁটো জগন্নাথ হয়ে রয়েছে এবং পাকিস্তানের সেনাবাহিনীর কথাই শেষ কথা, এমন অভিযোগ তুলেছেন তারা। রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভাষণের সময় এই বিষয়টি নিয়ে নিউইয়র্কেও বিক্ষোভ দেখায় বালুচ ন্যাশনাল মুভমেন্ট।
1: বিশ্বের সমৃদ্ধিতে তরুণ প্রজন্মই মূল চালিকা শক্তি এবং তাদের স্বার্থে শিক্ষা, দক্ষতা, প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি কর্মসংস্থানের বিস্তৃত পরিসর নিশ্চিত করা একান্ত জরুরি বলে রাষ্ট্রসংঘের সাধারণ সভার মঞ্চে অভিমত ব্যক্ত করেছেন বিশ্বের তাবুর নেতারা। কৃত্রিম বুদ্ধিমত্তার অবিবেচনা প্রসূত প্রয়োগ অসাম্য এবং কর্মসংস্থানের ক্ষেত্রে চরম অনিশ্চয়তা ডেকে আনতে পারে বলে তারা মনে করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের ক্ষমতায়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির গুরুত্বপূর্ণ অনুঘটক হতে পারে অবশ্যই, কিন্তু তার অপব্যবহার মারাত্মক বিপদ তৈরি করতে পারে। প্রত্যেকটি দেশেরই নিজের প্রয়োজন মতো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের স্বাধীনতা থাকা উচিত বলেও তিনি মনে করিয়ে দেন। এই মর্মেই বার্তা দিয়েছেন ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়োনো, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায় মিউং, সিঙ্গাপুরের বিদেশমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন প্রমুখ। চীনের পক্ষ থেকে বলা হয়েছে ডিজিটাল অসাম্য দূর করতে এবং মানুষের স্বার্থ পূরণ করতেই কেবলমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্ত হওয়া উচিত। আফ্রিকার বিপুল যুবশক্তির সুবিধা নিতে পারে সারা বিশ্ব, বলেছেন জাম্বিয়ার বিদেশমন্ত্রী মুলাপো হাইমবে।
0: বাংলাদেশ সরকার জুলাই আগস্ট মাসে 698.92 বিলিয়ন মার্কিন ডলার অর্থমূল্যের বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। ওই দেশে অর্থবর্ষ শুরু হয় জুলাইতে। বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডির বিবৃতি অনুযায়ী পরিশোধ হওয়া এই 698.92 মিলিয়ন ডলারের মধ্যে সুদ বাবদ পরিশোধ হওয়া 182.88 মিলিয়ন ডলার রয়েছে। আসল বাবদ শোধ হয়েছে 516.04 ডলার।
1: নেপালে টানা চার দিনে প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় 21 জন নিহত হয়েছেন, 5 জন নিখোঁজ এবং আহত আরও 5 জন। জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রদত্ত তথ্য অনুযায়ী দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সারা দেশে 247টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে এই পরিস্থিতি সৃষ্টি হয়, যার ফলে 24 থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত নেপালের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়। প্রায় 3,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভারী বৃষ্টির সময় নেপালে প্রায় 9,000 বিদেশি পর্যটক এবং ট্রেকার অবস্থান করছিলেন। আজ সকালের মধ্য নেপালে নারায়ণী নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করে লোকালয়ে প্রবেশ করায় নদী তীরবর্তী বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।
0: নেপালে পাহাড়ি মানাং জেলায় মাউন্ট হিমলুং এর বেস ক্যাম্পে তুষার ধসের ঘটনায়

0: গত 4 জন প্রাণ হারিয়েছেন, নিখোঁজ আরও 12 জন। মানাঙ্গের মুখ্য জেলা আধিকারিক মুক্তিপ্রসাদ খানাল জানিয়েছেন যে 2টি মৃতদেহ আকাশপথে কাঠমান্ডুতে এবং অন্য 2টি জেলা সদর চামেতে নিয়ে আসা হয়েছে। তুষারধ্বসের সময় 7,126 মিটার উচ্চতার এই পর্বতের বেস ক্যাম্পে বিভিন্ন অভিযাত্রী দলের 27 জনেরও বেশি গাইড ও সহায়তা কর্মী ছিলেন বলে অনুমান করা হচ্ছে। ঘটনার পর 11 জন অভিযাত্রীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। মানাং সহ নেপালের বিভিন্ন অংশে গত কয়েকদিনের ভারী বৃষ্টির জেরে ভূমিধ্বস ও বন্যার পর আবহাওয়া পরিস্থিতির উন্নতি হয়, উদ্ধার কাজে গতি এসেছে। নেপাল চীন সীমান্তের কাছে বিশাল হিমবাহ ধ্বস ও ভূমিধ্বসের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যার ঠিক 1 মাস পরে এই ঘটনা ঘটল। সেই বিপর্যয়ে 400-এরও বেশি
1: নতুন দিল্লি এবং উলানবাটোরের মধ্যে নিয়মিত ভিত্তিতে বিমান পরিষেবা চালু হলো। সরাসরি উড়ানপথে যুক্ত হলো ভারত ও মঙ্গোলিয়া। এর ফলে দুদেশের রাজধানীর মধ্যে যাতায়াত আগের তুলনায় 5 ঘন্টা কম সময় লাগবে। এর আগে ভারত থেকে বেজিং কিংবা ইঞ্চিয়ন হয়ে মঙ্গোলিয়া যেতে হতো, সময় লাগত 13-18 ঘন্টা। জানা গেছে প্রতি সোমবার মঙ্গোলিয়ার হুনুনু এয়ার সংস্থা এই উড়ান পরিষেবার ব্যবস্থা করেছে। এর ফলে দুদেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন বাড়বে, পর্যটকদের আনাগোনাও বৃদ্ধি পাবে। গত অক্টোবরে ভারত সফররত মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট ইউ খুরেলসুক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে যৌথ সাংবাদিক সম্মেলনে সরাসরি উড়ান পরিষেবা শুরু করার কথা ঘোষণা করেন। তা আজ কার্যকর হল। ভারত এবং মঙ্গোলিয়ার মধ্যে যাতায়াতে দুদেশের নাগরিকদের ভিসা লাগবে না। এবারে দেশের খবর।
0: ভারত ও কাজাখস্তানের যৌথ সামরিক মহড়া কাজিন 2026 নবম সংস্করণে অংশ নিতে ভারতীয় সেনাবাহিনীর 60 সদস্যের একটি দল আজ কাজাখস্তানের ওস্কেমেনের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই মহড়া আগামী মাসের 11 তারিখ পর্যন্ত চলবে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই মহড়ার মূল উদ্দেশ্য হল অপ্রথাগত পরিবেশে যৌথ সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনায় উভয় দেশের সেনাবাহিনীর সক্ষমতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা।
1: নতুন দিল্লিতে আজ প্রতিরক্ষা সরঞ্জাম দপ্তরের সচিব সঞ্জীব কুমার এবং পোল্যান্ডের সেক্রেটারি অব স্টেট তথা ডেপুটি মিনিস্টার ম্যাকডালেনা সাবকোয়াইক জারেন্সকা ভারত পোল্যান্ড যৌথ কর্মী গোষ্ঠীর বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। সেখানে 2024-28 মেয়াদে যৌথ কর্ম পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি প্রাতিষ্ঠানিক প্রতিরক্ষা, প্রতিরক্ষা শিল্প সংক্রান্ত দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও জোরদার করা নিয়ে কথা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সামাজিক মাধ্যমে জানিয়েছে।
0: প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং মার্কিন প্রতিনিধি পরিষদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। হাউস অব ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান ব্রায়ান মাস্ট এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বৈঠকে ভারত যুক্তরাষ্ট্রের কম্প্রিহেন্সিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপের ওপর আলোচনা করা হয়। পাশাপাশি প্রতিরক্ষা শিল্প এবং প্রযুক্তিগত সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আলোচনায়।
1: শিক্ষা, গবেষণা, উদ্ভাবনের ক্ষেত্রে ভারত ফ্রান্স সহযোগিতা জোরদার করার লক্ষ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ ফ্রান্সের উচ্চশিক্ষা, গবেষণা ও মহাকাশ বিষয়ক মন্ত্রী ফিলিপ বাপ্তিস্তের সঙ্গে কথা বলেছেন। শিক্ষাগত যোগ্যতার পারস্পরিক স্বীকৃতি বিষয়ক সংশোধিত চুক্তির অগ্রগতি নিয়েও দুই নেতা কথা বলেন। এছাড়া স্কিম ফর প্রমোশন অ্যান্ড একাডেমিক অ্যান্ড রিসার্চ কোলাবোরেশন SPARC, দ্য গ্লোবাল ইনিশিয়েটিভ অব একাডেমিক নেটওয়ার্কস এবং ফ্র্যাঙ্কো ইন্ডিয়ান ক্যাম্পাস ইন লাইফ সায়েন্সেস অ্যান্ড হেলথের আওতায় সহযোগিতার বিষয়গুলো নিয়েও তাদের মধ্যে কথা হয়। পণ্য পরিষেবার মোট রপ্তানি গত বছরে $863 বিলিয়ন থেকে বাড়িয়ে এবছর $1 ট্রিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন। বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও চলতি অর্থবর্ষের প্রথম 6 মাসে পণ্য রপ্তানি 15% বেশি বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান। মুম্বাইতে ভারত সংযুক্ত আরব আমিরশাহী বিনিয়োগ বিষয়ক উচ্চ পর্যায়ের যৌথ টাস্ক ফোর্সের 14th বৈঠকের পর শ্রী গোয়েল সাংবাদিকদের জানান, ভারত সংযুক্ত আরব আমিরশাহী ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির আওতায় দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ হয়ে $100 বিলিয়ন ছাড়িয়েছে।
2: The Comprehensive Economic Partnership Agreement is now 4 years old. We have doubled our bilateral trade to $100 billion and have set an ambitious target to double it to $200 billion by 2032. The UAE believes in India. They have already invested $25 billion and is the 7th largest FDI source. The ultimate objective of taking investments from UAE to $100 billion in the years to come.

0: মহাকাশ ক্ষেত্রে পীযূষ গোয়েল ভারতীয় বেসরকারি স্টার্টআপগুলির সাফল্যের কথা উল্লেখ করেন। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সরবরাহ বৃদ্ধি এবং সমুদ্রের তলদেশ দিয়ে গ্যাস পাইপলাইন স্থাপনের সম্ভাবনা নিয়েও পর্যালোচনা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। ফিনটেক বা আর্থিক প্রযুক্তি বিষয়ে মন্ত্রী উল্লেখ করেন, সংযুক্ত আরব আমিরশাহীতে ইউপিআই এর ব্যবহার দ্রুত বাড়ছে। ভবিষ্যতে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক আর্থিক পরিষেবা এবং স্টার্টআপ ক্ষেত্রে সহযোগিতার উপর জোর দেওয়া হবে।
1: ওড়িশার পারাদ্বীপ উপকূলের কাছে বেলিজ পতাকাবাহী রাসায়নিক ট্যাঙ্কার এমটি সিগাল 9 এর একটি সংকটময় পরিস্থিতি সামাল দিয়ে বড় ধরনের সামুদ্রিক দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। প্রধান ইঞ্জিন বিকল হয়ে যাওয়া এবং জাহাজের একটি ব্যালাস্ট ট্যাঙ্কে দ্রুত জল ঢুকে জাহাজটি বিপজ্জনকভাবে একপাশে হেলে পড়ার পর গতকাল সকালে একটি জরুরি সাহায্যের বার্তা পাঠানো হয়। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, জাহাজটিতে 23 জন নাবিক ছিলেন এবং প্রায় 9000 মেট্রিক টন পাম তেল ছিল।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশবাসীকে জনগণনার জন্য কিছুটা সময় বের করার আহ্বান জানিয়েছেন। গতকাল মন কি বাত অনুষ্ঠানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, জনগণনাতে অংশগ্রহণ সব নাগরিকের জাতীয় কর্তব্য। এই অংশগ্রহণ দেশের ভবিষ্যতে সঠিক চিত্র তৈরিতে সাহায্য করবে বলে তার অভিমত।
1: কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবী আজ বলেছেন, দেশের 100 কোটিরও বেশি মানুষ সামাজিক নিরাপত্তা ব্যবস্থাপনার আওতায় রয়েছেন। এর মধ্যে 60 কোটিরও বেশি মানুষ 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা পাচ্ছেন। 25 কোটি মানুষের জন্য ESIC স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের ব্যবস্থা হয়েছে। পাশাপাশি 80 কোটিরও বেশি মানুষ বিনামূল্যে রেশন প্রদান এবং কৃষক ও নারী আর্থিক সহায়তা প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছেন।
0: দেশে কয়লার কোনো ঘাটতি নেই। বিদ্যুৎ উৎপাদনের চাহিদা বাড়লেও রেল ও সড়ক পথে নিয়মিত কয়লা সরবরাহ করা হচ্ছে বলে কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি জানিয়েছেন। কলকাতায় আজ অ্যাসোচেমের অ্যাঙ্গুল অ্যালুমিনিয়াম রোড শোতে তিনি বলেন, বর্ষার কারণে কয়লা উত্তোলনে সাময়িক প্রভাব পড়লেও পরিস্থিতি স্বাভাবিক। পশ্চিমবঙ্গ প্রসঙ্গে রেড্ডির দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে রাজ্যে 1.4 লক্ষ কোটি টাকার পরিকাঠামো প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে, যার মধ্যে প্রায় 79,000 কোটি টাকার প্রকল্প ইতিমধ্যেই অগ্রসর হয়েছে। একসময় শিল্পকেন্দ্র পশ্চিমবঙ্গকে ফের বিনিয়োগ এবং কর্মসংস্থানের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন। অ্যালুমিনিয়ামকে আগামী দিনের গ্রিন মেটাল উল্লেখ করে প্রতিরক্ষা, রেল, মহাকাশ, ইভি এবং উচ্চ প্রযুক্তি শিল্পের ব্যবহার বৃদ্ধির উপর জোর দেন কেন্দ্রীয় মন্ত্রী।
1: ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স জানিয়েছে, তাদের প্রস্তাবিত দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত করে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের সঙ্গে সদর্থক আলোচনা হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
0: 2,000 টাকার বেশি মূল্যের ইউপিআই লেনদেনের ওপর শুল্ক আরোপের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিতে সুপ্রিম কোর্ট অস্বীকার করেছে। আগামী মাসের 15 তারিখ থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। 2,000 টাকার বেশি ইউপিআই লেনদেনের ওপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR আরোপের বিষয়টিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা একটি আবেদনের শুনানিকালে আজ শীর্ষ আদালত জানিয়েছে, বিষয়টিতে আইনি আওতায় চেয়ে টেকনিক্যাল বিষয় বেশি।
1: পশ্চিমবঙ্গ সরকার আগের নিয়ম সংশোধন করে প্রতিটি যোগ্য পরিবারের কেবলমাত্র একজনকে নতুন কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল আজ নবান্নে সাংবাদিক বৈঠকে বলেন, আগের সরকারের আমলে একই পরিবারের একাধিক ব্যক্তি এই প্রকল্পে সুবিধা পেতেন, সে নিয়ম পরিবর্তন করার জন্য সব উপভোক্তার আবেদন পুনরায় যাচাই করা হবে।
0: পশ্চিমবঙ্গে ডেঙ্গু পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও আত্মতুষ্টির কোনো সুযোগ নেই বলে রাজ্য সরকার জানিয়েছে। নবান্নে আজ মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল রাজ্যের সব জেলা শাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ডেঙ্গু মোকাবিলায় নজরদারি আরও জোরদার করার নির্দেশ দেন। বৈঠকে মুখ্য সচিব স্পষ্ট জানিয়েছেন, ডেঙ্গি প্রতিরোধে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। স্বাস্থ্য, পুর এবং পঞ্চায়েত সহ সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
1: উত্তরাখণ্ডে আবহাওয়ার উন্নতি হয়। আজ থেকে পুনরায় চারধাম যাত্রা শুরু হয়েছে। গাড়োয়ালের কমিশনার আনন্দ স্বরূপ জানিয়েছেন, সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস এবং তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে 26 ও 27 সেপ্টেম্বর পর্যন্ত চারধাম যাত্রা স্থগিত রাখা হয়েছিল।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং এর জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, অদম্য সাহস এবং বীরত্বের মাধ্যমে ভগৎ সিং স্বাধীনতা আন্দোলনে নতুন প্রাণশক্তি সঞ্চার করেছিলেন। দেশের সম্মানের জন্য সর্বস্ব ত্যাগের যে মানসিকতা ভগৎ সিং দেখিয়েছিলেন, তা ভারতের যুব সমাজের সাহস এবং দৃঢ় সংকল্পেরই প্রতীক।
1: নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে লোকমাতা রানী রাসমণির জন্মবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে। সাধারণ মানুষের কল্যাণে তার বিভিন্ন পদক্ষেপ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দক্ষিণেশ্বর মন্দিরের সঙ্গে তার অনুষঙ্গ সুবিদিত। এবার খেলার খবর।

0: জাপানের আইচি নাগোয়ায় আয়োজিত এশিয়ান গেমসে ভারত তার পদক জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে। শুটিং, ক্রিকেট, কুরাশ এবং বক্সিংয়ে ভারতীয় খেলোয়াড়রা নিজেদের নৈপুণ্যের স্বাক্ষর রেখেছেন। আজ আরও 8টি পদক জিতেছেন তারা। অ্যাথলেটিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারত 2টি পদক জয় করেছে। জসবীর সিং রূপো এবং রোহিত যাদব পেয়েছেন ব্রোঞ্জ পদক। ভারতের শ্রীশঙ্কর মুরলী পুরুষদের লং জাম্প ইভেন্টে 8.07 মিটার দূরত্ব অতিক্রম করে রূপো জয় করেন। অ্যাথলিট ভিত্তা রামরাজ 54.75 সেকেন্ড সময় নিয়ে মহিলাদের 400 মিটার হার্ডলসে ব্রোঞ্জ পদক জিতে নতুন জাতীয় রেকর্ড করেছেন। এর আগে যৌথভাবেই জাতীয় রেকর্ড ছিল রামরাজ এবং পিটি ঊষার। অপর অ্যাথলিট গুলবীর সিং 3 মিনিট 37 সেকেন্ড সময় নিয়ে পুরুষদের 1500 মিটার ইভেন্টে দ্বিতীয় স্থান দখল করেন। পারুল চৌধুরী অ্যাথলেটিক্সে দ্বিতীয় ব্রোঞ্জ পদক জয় করেছেন। শুটিংয়ে মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে ব্যক্তিগত ইভেন্টে রূপো জিতেছেন এশা সিং। কুরাশে ভারত ব্রোঞ্জ পদক জিতেছেন। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার লিম গারামকে তিনি হারিয়ে দেন। মহিলাদের বক্সিংয়ে 75 কেজি বিভাগে অলিম্পিক পদকজয়ী লাভলিনা বরগোহাই সেমিফাইনালে উঠেছেন। মহিলাদের 60 কেজি বিভাগে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে 5-0 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন প্রিয়া ঘনঘাস। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে 10-0 ব্যবধানে বিশাল জয় তুলে সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ভারতীয় পুরুষ হকি দল। আগামী 1 অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এশিয়ান গেমসের পদক তালিকায় দ্বাদশ স্থানে থাকা ভারত এখনও পর্যন্ত মোট 4টি সোনা, 20টি রূপসহ 45টি পদক জয় করেছে।
1: এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ভারত সেমিফাইনালে ওঠে। আফগানিস্তান প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে। বৃহস্পতিবারের দ্বিতীয় সেমিফাইনালে ভারত নেপাল ও শ্রীলঙ্কার মধ্যে কোয়ার্টার ফাইনালে বিজয়ীর বিরুদ্ধে খেলবে।
0: ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ খেলতে ভারতীয় ফুটবল দল আজ কলকাতায় এসেছে। 3 অক্টোবর ভারতীয় দল যুব ভারতী ক্রীড়াঙ্গনে 5 বারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামবে। এদিকে কলকাতায় ভারত ও ব্রাজিল ম্যাচকে নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা।
1: এবার দৃষ্টিকোণ।
0: সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

বলা হয় সঙ্গীত জগতের নাইটিঙ্গেল। সঙ্গীতের এক দেবী রূপেও তাকে অভিহিত করেন অনুরাগীরা, সরস্বতীর বরপুত্রী তিনি। তার সুরে স্বর্গের সৌরভ, বসন্তের মাধুর্য, তার সুরের ঢেউ ছাপিয়ে গেছে দেশের কোণ্ডি। গানের জগতে ভারতকে আন্তর্জাতিক আঙিনায় পরিচিতি দিয়েছেন যেসব গুণী শিল্পী, লতা মঙ্গেশকর তাদের অন্যতম।

গান তার কাছে সাধনা আরাধনা। শোনা যায় মাত্র একবারই তিনি হিন্দি ছবিতে ক্যাবারেট সিকোয়েন্সে গান গেয়েছিলেন, আর কোনোদিন তাকে ওই ধরনের গান গাইতে শোনা যায়নি।

দেশের বীর শহীদদের স্মৃতিতে কবি প্রদীপ রচিত গান তার কণ্ঠে জীবন্ত হয়ে ওঠে। আপামর মানুষকে আজও তা চোখের জলে ভাসায়, একই সঙ্গে গর্বে উদ্দীপ্ত

ভারতরত্ন দাদাসাহেব ফালকে জীবনকৃতি সম্মানে ভূষিত কিন্নর কণ্ঠে লতা মঙ্গেশকর। তবে তার সবথেকে বড় পুরস্কার সম্ভবত আপামর মানুষের ভালোবাসা।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লন্ডনে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহৃত ব্রিটিশ বিমান বাহিনীর ঘাঁটির কাছে 5 সন্দেহভাজন জঙ্গির গ্রেফতারির প্রেক্ষিতে ব্রিটেনে বসবাসরত মার্কিন নাগরিকদের চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে বলেছে ওয়াশিংটন।
1: ইরানের উড়ান ক্ষেত্রের ওপর মার্কিন বিধিনিষেধের প্রতিবাদে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের দ্বারস্থ তেহরান।
0: রুশ ড্রোন হামলায় ইউক্রেনে আরও অন্তত 6 জনের প্রাণহানি। রাশিয়া ইউক্রেনের ড্রোন অভিযান অব্যাহত, দুদেশের স্থলযুদ্ধে ক্রমে তীব্র হয়ে উঠেছে।
1: বালুচিস্তান, সিন্ধ, খাইবার পাখতুনখোয়া এবং পাক অধিকৃত কাশ্মীরে ইসলামাবাদের বাহিনীর দমন পীড়নের প্রতিবাদে নিউ ইয়র্কের পর জেনিভাতেও রাষ্ট্রসংঘের দপ্তরের সামনে প্রতিবাদ বালুচ ন্যাশনাল মুভমেন্টের।
0: তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের পরিসর উন্মুক্ত রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তার অবিবেচনা প্রসূত প্রয়োগ রুখতে হবে, রাষ্ট্রসংঘের মঞ্চে বার্তা বিশ্ব নেতাদের।
1: নেপালে বৃষ্টি, বন্যা ও ভূমিধসে অন্তত 21 জনের প্রাণহানি। মাউন্ট হিমব্লুং বেস ক্যাম্পে তুষার ধসের বলি অন্তত 4।
0: সরাসরি উড়ান পরিষেবায় যুক্ত হল ভারত ও মঙ্গোলিয়া।
1: এশিয়ান গেমসে আজ আরও 8টি পদক পেল ভারত, 45টি পদক নিয়ে তালিকায় রয়েছে দ্বাদশ স্থানে।
0: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই, নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী, এখন জ্ঞান বিজ্ঞানের আসর।
1: অধ্যাপিকা অসীমা চট্টোপাধ্যায় বরণীয় একজন মানুষ, বরণীয় একজন অধ্যাপিকা গবেষিকা। এই মানুষটিকে স্মরণ করার জন্য নানা অনুষ্ঠান হয় তাঁর জন্মদিনে। জন্মদিন পেরিয়েও সেই ধারা চলতে থাকে, আমরাও তারই অনুসারী হব। অসীমা চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা জানার জন্য পৌঁছে গিয়েছিলাম রাজাবাজার বিজ্ঞান কলেজে এবং সেখানে কথা বললাম তাঁর ছাত্র অধ্যাপক মানস চক্রবর্তীর সঙ্গে। মানস চক্রবর্তী যেমন বিজ্ঞানের গবেষণা করেছেন, ছাত্রছাত্রীদের পড়িয়েছেন, বসু বিজ্ঞান মন্দিরে দীর্ঘদিন ধরে তিনি কাজ করেছেন, তেমনি বিজ্ঞানের কথাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি তৎপর। তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্তা কুণ্ডু।
2: আপনাকে স্বাগত স্যার আকাশবাণী কলকাতা বিজ্ঞান বিভাগে। সম্প্রতি অসীমা চট্টোপাধ্যায়ের জন্মদিবস আমরা পালন করলাম। অসীমা চট্টোপাধ্যায় ভারতীয় নারীদের মধ্যে অবশ্যই একজন উল্লেখযোগ্য নারী, যিনি ভারতে বিজ্ঞান চর্চায় অনেকটা এগিয়ে নিয়ে গেছিলেন। সেই সময় মেয়েদের পড়াশোনাটাই অনেকটা বাধার সম্মুখীন হতে হতো। সেরকম জায়গা থেকে অসীমা চট্টোপাধ্যায়ের এই এতটা এগিয়ে আসাটা কিভাবে আপনি যদি আমাদের একটু বলেন।
3: 1917 সালে উনি জন্মগ্রহণ করেছিলেন, 2017 সালে ওনার 100 বছর পূর্ণ হয়। সেই সময় গুগল ডুডল ওনার সম্বন্ধে যা লিখেছিল সেইটা এই প্রশ্নের প্রথম উত্তরটা দিয়ে দেবে। ওনা বলেছিল উনি যে জৈব রসায়নে যে গবেষণা করেছেন তাতে ভীষণভাবে কার্যকরী আছে কি না, গাছগাছড়া থেকে রাসায়নিক দ্রব্য বার করে সেটাকে রোগ সারানোর কাজে ব্যবহার করার জন্য। এ ব্যাপারে অসীমাচার্যের অবদান অনস্বীকার্য। দ্বিতীয়ত, উনি প্রথম মহিলা বিজ্ঞানী যিনি কোনো ইন্ডিয়ান ইউনিভার্সিটি থেকে ডক্টর অফ সায়েন্স বা ডিএসসি ডিগ্রি পেয়েছেন। ওনার আগে কোনো মহিলা ইন্ডিয়ান ইউনিভার্সিটি ডিএসসি পাননি। এখন প্রশ্ন হচ্ছে ওনার এই জার্নিটা শুরু হলো কী করে। উনি বেথুন কলেজিয়েট স্কুল থেকে 1932 সালে ম্যাট্রিকুলেশন এক্সাম, তখন ম্যাট্রিকুলেশন বলা হতো, মানে এখনকার স্কুল ফাইনাল, পাস করেন। তারপরে বেথুন কলেজ থেকে উনি আইএসসি ডিগ্রি পাস করেন, মানে ইন্টারমিডিয়েট অফ সায়েন্স হয় 1934 সালে। তারপরে উনি স্কটিশ চার্চ কলেজ ঢোকেন 1936 সালে কেমিস্ট্রি অনার্স। তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হন এমএসসি কেমিস্ট্রিতে 2 বছর বাদে, অর্থাৎ 1938 সালে উনি অর্গানিক কেমিস্ট্রি স্পেশাল পেপার নিয়ে, অর্থাৎ জৈব রসায়নে বিশেষ সাবজেক্ট হিসেবে নিয়ে উনি পাস করেন। এবং ওনার রেজাল্ট সব কিছুতে এত ভালো ছিল যে অল থ্রু উনি স্কলারশিপ বা বৃত্তি পেতেন। আইএসসি এক্সামিনেশনের তার রেজাল্টের ভিত্তিতে বেঙ্গল গভর্নমেন্ট স্কলারশিপ, নবাব লতিফ স্কলারশিপ অ্যান্ড ফাদার লাফো স্কলারশিপ পান। আইএসসি রেজাল্টের ভিত্তিতে উনি আরও একটা মেডাল পান, সেটা হচ্ছে হেমপ্রভা বোস মেমোরিয়াল মেডাল। এছাড়া বিএসসি অনার্সে ওনার ভালো রেজাল্টের জন্য উনি বাসন্তী দাস গোল্ড মেডাল পান। উনি একটা ঘোড়া ফ্যামিলি থেকে এসেছিলেন। কলেজে ভর্তি হওয়ার সময় ওনার স্কটিশ চার্চ কলেজে ভর্তির প্রশ্ন এলো। কারণ হচ্ছে তখন গোটা কলকাতা শহরে স্কটিশ চার্চ কলেজ একমাত্র কলেজ ছিল যেখানে মেয়েরা অনার্স পড়তে পারত কেমিস্ট্রিতে। প্রচণ্ড বাধা পেয়েছিলেন, পারিবারিক বাধা, সামাজিক বাধা দুটোই। ওনার মার প্রতি উনি আজীবন কৃতজ্ঞ ছিলেন, বহু জায়গায় বলেছেন মাই সমস্ত বাধা সরিয়ে ওনাকে উৎসাহিত করেছিলেন যে তুমি গিয়ে পড়ো। উনি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হলেন এবং সেখানে সসম্মানে উত্তীর্ণ হলেন হয়ে তারপর ক্যালকাটা ইউনিভার্সিটিতে উনি পিএইচডি করতে ঢুকলেন। ওনার যে মেন্টর ছিলেন তিনি হচ্ছেন পিকে বোস, প্রফুল্ল কুমার বোস। উনি তখন সায়েন্স কলেজে প্রফেসর ছিলেন, পরে উনি বসু বিজ্ঞান মন্দির সেখানে প্রফেসরে চলে যান, কিন্তু উনি যখন রিসার্চে ঢোকেন তখন প্রফুল্ল কুমার বোসের কাছে কাজ করেন। এবং এই কাজটা উনি করেছিলেন সম্পূর্ণভাবে কেমিস্ট্রি অফ ন্যাচারাল প্রোডাক্টস, অর্থাৎ গাছগাছড়া থেকে রাসায়নিক দ্রব্যগুলোকে আলাদা করে তাদের চিহ্নিত করা, তাদের স্ট্রাকচার বার করা, আর তাদের কোনো যদি দ্রব্যগুণ থাকে সেটা খুঁজে বার করা, এই ব্যাপারে যথেষ্ট অবদান তার আছে।
2: আমরা তার শিক্ষা জীবন সম্পর্কে জানলাম। এরপরে আর আমার প্রশ্ন, অধ্যাপিকা অসীমা চট্টোপাধ্যায়
3: উনি পিএইচডি করার পর লেডি ব্রেবন কলেজে ঢোকেন, সাথে সাথে উনি রিসার্চও করাতেন, একই সঙ্গে উনি ক্যালকাটা ইউনিভার্সিটিতেও পড়াতেন। ফলে ওনার টিচার হওয়া আর গবেষক হওয়া এবং গবেষণায় সাহায্য করা তিনটে কাজই একসঙ্গে চলছিল। তো

0: ন্যাচারাল প্রোডাক্টে উনি যে রিসার্চ করেছিলেন সেখানেও কিন্তু স্কুল আর কলেজের মতো অনেকগুলো পুরস্কার পেয়েছেন। যেমন উনি নাগার্জুন প্রাইজ অ্যান্ড গোল্ড মেডেল পেয়েছিলেন 1940 সালে, PRS বা প্রেমচাঁদ রায়চাঁদ স্কলারশিপ পেয়েছিলেন 1942 সালে, আর মৌমাত গোল্ড মেডাল পেয়েছেন 1942 সালে, সবই ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে।
1: অসীমা চট্টোপাধ্যায় ডক্টরেট ডিগ্রি পেলেন। তার কর্মজীবন আরও বিস্তৃত। তার বিস্তৃত কর্মজীবন সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাইব।
0: উনি ডক্টরেট করার পর বিদেশে পোস্ট ডক্টরাল রিসার্চ করতে যান। উনি ক্যালকাটা ইউনিভার্সিটি DSC ডিগ্রি পেলেন। উনি প্রথম মহিলা DSC ফ্রম এনি ইন্ডিয়ান ইউনিভার্সিটি। তার আগে কোনো মহিলা DSC পাননি কোনো ইউনিভার্সিটি থেকে। উনি প্রধানত ইন্ডো লালকলাইট আর কুমারিনের উপর কাজ করেছিলেন, সেই কাজের ভিত্তিতেই উনি ওই ডিগ্রিটা পেয়েছেন।
1: অসীমা চট্টোপাধ্যায়ের জীবনের একটি বিশেষ দিক তার বিদেশ যাত্রা, এবং সেখানে বিদেশ যাত্রা থেকে ফিরে এসে তার পোস্ট ডক্টরেট ডিগ্রি, এই সময়টা সম্পর্কে একটু আমি জানতে চাইব।
0: ওনার তখন 11 মাসের কন্যা সন্তান, তাকে সঙ্গে নিয়ে এবং একটা গভর্নেন্সকে সঙ্গে নিয়ে উনি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় চলে যান। এবং সেখানে গিয়ে ন্যাচারালি ছুটি লাগবে, কারণ ওর তো 2 মাস কমাসের ব্যাপার নয়, বছরের ব্যাপার। লেডি ব্রেবন কলেজে তখন উনি পড়াতেন, সেখান থেকে স্টাডি লিভ নিয়ে উনি বিদেশ চলে যান। গিয়ে প্রথমেই কাজ করেন ইউনিভার্সিটি অফ উইসকনসিনের প্রফেসর LM পার্কসের কাছে, সেখানে গ্লাইকোসাইটসের উপর কাজ করেন। সেখান থেকে উনি চলে যান ক্যালটেক, অর্থাৎ ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, পাসাদেনা, USA। সেখানে প্রফেসর এল সেসমাইস্টার, তার কাছে কাজ করলেন ক্যারোটিনয়েডস নিয়ে আর প্রোভিটামিন এ, এই দুটো জিনিসের উপর উনি কাজ শুরু করেন। পোস্ট ডক্টরাল রিসার্চ করার ফলে উনার কন্ট্রিবিউশনের জন্য উনি ভাতুমুল ফেলোশিপ পেয়েছিলেন। তারপরে উনি সুইজারল্যান্ডে একজন ইউনিভার্সিটি অফ জুরিখে একজন নামকরা নোবেল লরেট প্রফেসর পল কারার, তার কাছে ইন্ডো অ্যালকোহলাইট নিয়ে কাজ শুরু করেন, এবং এই কাজটা তাকে খুবই মুগ্ধ করে, যার জন্য উনি বাকি জীবনে অনেক কিছুর উপর কাজ করেছেন, কিন্তু তার একটা প্রধান অংশই ছিল ইন্ডো অ্যালকোহলাইট নিয়ে। উনি 1950 সালে ফিরে এলেন, ফিরে এসে লেডি ব্রেবন কলেজে স্টাডি নিয়ে গেছিলেন, ন্যাচারালি জয়েন করলেন, পরে হেড অফ দি ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি হলেন। অ্যাট দ্য সেম টাইম ফিরে আসার পর ক্যালকাটা ইউনিভার্সিটিতেও গেস্ট লেকচারার, মানে অনারি লেকচারার তখন বলতে হয়ে উনি পড়াতে শুরু করলেন। 1954 সালে উনি রিডার হয়ে যান, মানে পরবর্তী ধাপে ওঠেন।
1: রসায়ন নিয়ে তার গবেষণা আমরা জানলাম, কিন্তু রসায়নের বিভিন্ন ভাগ তো থাকে, তার বিশেষত্বটা কোথায় এখন আমরা সেটুকু জানতে চাইব।
0: অতিপিকা অসীমা চট্টোপাধ্যায় প্রায় সব ধরনের বড় যৌগের উপরই কাজ করেছেন, তবে তার প্রধান আকর্ষণ ছিল অ্যালকালয়েডস। অ্যালকালয়েডসের মধ্যে আবার বিশেষ কতগুলো গাছ, যেমন রাউলফিয়া, এটা খুব একটা প্রচলিত, অ্যালস্টোনিয়া, এটাও অনেকেই জানে, ভিঙ্কা, রেজিয়া, কফসিয়া, এরকম কতগুলো জেনাসের গাছ আছে যার উপর উনি বিশেষভাবে কাজ করেছেন। উনি টারপিনয়েডস বলে আরেক জাতীয় কম্পাউন্ড আছে তার উপরও কাজ করেছেন, কুমারিন্স বলে এক জাতীয় কম্পাউন্ড আছে তার উপরও কাজ করেছেন। ন্যাচারালি ওনার এত কাজের ফলে এবং কাজের গবেষণায় কাজের প্রমাণ হচ্ছে তার পাবলিকেশনস, ভালো জার্নালে, দেশি এবং আন্তর্জাতিক জার্নালে পাবলিকেশন করা। উনি অনেক পাবলিকেশন করলেন, ফলে চারিদিকে ওনার খ্যাতিও ছড়িয়ে পড়ল, এবং যার জন্য উনি সহজে 1962 সালে খয়রা প্রফেসর অফ কেমিস্ট্রি হয়ে গেলেন, এবং ওই পদেই উনি ছিলেন যতদিন না উনি রিটায়ার করেছেন, অর্থাৎ 1982 সালে উনি রিটায়ার করেছেন, ওই 62 থেকে 82 20 বছর উনি খয়রা প্রফেসর ছিলেন। 1969 পর্যায়ক্রমে সবাই হেড হয়, উনিও হেড হলেন কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, এবং সেটা 10 বছর, 1979 পর্যন্ত উনি ক্যালকাটা ইউনিভার্সিটির কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড ছিলেন। 1972 সালে উনি চেষ্টা করে একটা UGC প্রোগ্রাম আনেন, ফান্ডেড প্রোগ্রাম, প্রোগ্রামটার নাম হচ্ছে প্রোগ্রাম অফ স্পেশাল অ্যাসিস্ট্যান্স, অর্গ্যানিক কেমিস্ট্রি সেকশানে একটা স্পেশাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বের করছে, যারা কোনো একটা বিষয়ে খুব দক্ষতা দেখায় তারা অ্যাপ্লাই করলে গভর্নমেন্ট তাদেরকে একটা প্রোগ্রাম করতে দেয়, অর্থাৎ ফান্ডিং দেয়, দিয়ে তারা ছাত্রছাত্রী নেবে, লোকজন নেবে, নিয়ে কাজ করাবে। উনি সেই প্রোগ্রাম কোঅর্ডিনেটর ছিলেন 2003 সাল পর্যন্ত।
1: 11 মাসের কন্যা সন্তানকে নিয়ে তার বিদেশ যাত্রা, স্বাভাবিকভাবেই এই প্রসঙ্গে এসে পড়ে তার মুখোপাধ্যায় থেকে চট্টোপাধ্যায় হওয়ার কথা, এই সময়টা আমি একটু স্যারের কাছে জানতে চাইব।
0: উনি 1945 সালে বিয়ে করেন ডক্টর বরদানন্দ চ্যাটার্জিকে। এই ডক্টর বরদানন্দ চ্যাটার্জি একজন নামকরা ফিজিক্যাল কেমিস্ট ছিলেন, এবং উনি ফেলো অফ দি ন্যাশনাল একাডেমি, অর্থাৎ FNA ছিলেন। উনি সয়েল সায়েন্স তার একজন অথরিটি ছিলেন, সারা ভারতবর্ষে তাকে চিনত, এবং ইন্ডিয়ান রেলওয়ে বোর্ড অন করোশন তারও একটা পার্মানেন্ট মেম্বার ছিলেন।
1: আজীবন অনেক কাজ করে গেছেন অসীমা চট্টোপাধ্যায়, তার মধ্যে উল্লেখযোগ্য যদি আমরা কাজ বলি সেক্ষেত্রে মৃগী রোগ এবং ম্যালেরিয়া রোগের ওষুধ, এই বিষয়ে স্যার আপনার কাছে একটু জানতে চাই।

0: অধ্যাপিকা অসীমা চ্যাটার্জির নাম বললেই দুটো জিনিস সবার মুখে এসে যায় রোগ সারানোর ক্ষেত্রে, সেটা হচ্ছে আয়ুষ 56 আর আয়ুষ 64। এ দুটো হচ্ছে আসলে প্ল্যান্ট বেসড ড্রাগ, অর্থাৎ এক বা একাধিক গাছগাছড়ার কোনো বিশেষ অংশকে মিশিয়ে বিশেষভাবে ওষুধ তৈরি করা, যেটা কোনো না কোনো রোগ উপকারে কাজ লাগে, এবং পেটেন্ট উনি পেয়েছেন। আয়ুষ হচ্ছে মিনিস্ট্রি অফ আয়ুষ, মানে আয়ুর্বেদিক রিসার্চের যে মিনিস্ট্রি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটার নাম হচ্ছে আয়ুষ। প্রায় 56 নম্বর পেটেন্টটা উনি পেয়েছেন। 1976 সালে উনি পেটেন্টটা পান। সেখানে হয়েছে কি, দুটো গাছ, একটা হচ্ছে নার্ডোস টাচিস জটামেন্সি আর একটা মার্সিলিন, যেটা মার্সিলিয়া মাইনুটা বলে একটা গাছের থেকে পাওয়া যায়, এই দুটো মিশিয়ে ওই ওষুধটা বার করেছিলেন আয়ুষ 56। এবং এটা হচ্ছে ভীষণভাবে মৃগী রোগীদের সারবার জন্য কাজে লাগে। দোকানে এই ওষুধগুলো যেখানে আয়ুষ বিক্রি হয় সেখানে এগুলো পাওয়া যায়। এটা হচ্ছে অ্যাবাউট আয়ুষ 56। এবার আমি চলে আসি দ্বিতীয় আয়ুর্বেদিক ড্রাগটা, যেটা অসীমা চট্টোপাধ্যায় আবিষ্কার করেছিলেন, সেটা হচ্ছে আয়ুষ 64। এটা 1979 সালে, অর্থাৎ কয়েক বছর বাদে। এটা হচ্ছে অ্যান্টি ম্যালেরিয়াল এবং ন্যাশনাল ম্যালেরিয়া এরাডিকেশন প্রোগ্রাম, যেটা 1995-1996 সালে চালু হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, তাতে কিন্তু এই ড্রাগটা অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ হিসেবে লোককে দেওয়া হয়েছে। এটাও চারটে গাছের মিশ্রণে এক ধরনের ওষুধ উনি আবিষ্কার করেছিলেন, তার পেটেন্টও পেয়েছিলেন, এবং সেটা হচ্ছে আয়ুষ 64। তাহলে একটা হচ্ছে মৃগী রোগের ওষুধ আর একটা হচ্ছে ম্যালেরিয়া তাড়ানোর ওষুধ। এই দুটোই ওনার প্রধান কন্ট্রিবিউশন ইন ন্যাচারাল প্রোডাক্ট কেমিস্ট্রি।
1: অ্যান্টি ক্যান্সার ওষুধের ক্ষেত্রে অসীমা চট্টোপাধ্যায়ের ভূমিকা কী?
0: আগেই আমি বলেছি যে অসীমা চট্টোপাধ্যায় বিদেশে গিয়ে অ্যালকালয়েডসের উপর, বিশেষ করে ইন্ডোল অ্যালকালয়েডসের উপর কাজ করেছিলেন। সেই ওনার পছন্দ থেকে গেছে সারা জীবন। উনি এখানে ফিরে এসেও অনেক কিছুর উপর কাজ করলেও তার বিশেষ কাজগুলো হচ্ছে সবই ইন্ডোল অ্যালকালয়েডের উপর। এবং ভিঙ্কা বলে এক রকমের গাছ পাওয়া যায়, এখানেই পাওয়া যায়। সেই ভিঙ্কার অনেকগুলো স্পিসিস হয়, একটা ভিঙ্কার একটা স্পিসিস থেকে দুটো ডাইমেরিক ইন্ডোল অ্যালকালয়েড পাওয়া যায়, ভিনক্রিস্টিন আর ভিনব্লাস্টিন, যারা প্রতিষ্ঠিত অ্যান্টি ক্যান্সার কম্পাউন্ড। ইনফ্যাক্ট অধ্যাপিকা অসীমা চ্যাটার্জির এই ভিঙ্কা অ্যালকালয়েডসের উপর যথেষ্ট কাজ আছে, ফলে অ্যান্টি ক্যান্সার বিভাগেও ওনার যথেষ্ট অবদান আছে বলে স্বীকৃতি উনি পেয়েছেন।
1: রাজাবাজার সায়েন্স কলেজে কাজ করতে করতেই অসীমা চট্টোপাধ্যায়ের আরও একটি বিশেষ কর্মকাণ্ড, কলকাতার বিধাননগরে একটি আয়ুর্বেদিক রিসার্চ ইনস্টিটিউশন তৈরি। এই ব্যাপারে আমরা জেনে নেব স্যারের কাছ থেকে।
0: এইটার প্রত্যক্ষদর্শী আমি, কারণ হচ্ছে প্রথম যখন আসে তখন ওটা ছিল CCRIMH, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথি। সেইখানে একজন টেকনিক্যাল স্টাফ, একজন লোয়ার স্টাফ আর আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, তিনজন ছিলাম। সেটা আলটিমেটলি মাঝখানে অন্য এক একটা ইনস্টিটিউট হলো, তারপর সেখান থেকে সল্টলেক গিয়ে যে ইনস্টিটিউটটা হলো সেটা এখন হচ্ছে CCRS এর আন্ডারে, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদা অ্যান্ড সিদ্ধা, সেটা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে আয়ুষ প্রোগ্রামের আন্ডারে। এটা 24 এপ্রিল 1972 সালে জগন্নাথ দত্ত লেন কলকাতা 9-এ ওটা চলে যায় সায়েন্স কলেজ থেকে, এবং সেখান থেকে 1997 সালে বিধাননগরে চলে যায় 20 মার্চ 1997। এখন ওটার নাম হচ্ছে ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা ফর ড্রাগ ডেভেলপমেন্ট কলকাতা। ফলে অসীমা চ্যাটার্জি বহু বছর আগে সায়েন্স কলেজে নিজের ডিপার্টমেন্টে যে একটা গভর্নমেন্ট ফান্ডেড রিসার্চ প্রোগ্রাম এনেছিলেন, সেটা এখন এই মুহূর্তে সল্টলেক, অর্থাৎ বিধাননগরে একটা বিরাট আয়ুর্বেদিক রিসার্চ ইনস্টিটিউট। এই কৃতিত্বটা কোনোভাবেই খাটো করা যাবে না।
1: ওই রিসার্চ ইনস্টিটিউশনের গবেষণা বা বর্তমানে সেটা কিভাবে কাজ করছে সেই প্রসঙ্গে একটু বলুন।
0: আয়ুর্বেদিক রিসার্চ যেরকমভাবে হয় তার সব কিছু ওখানে হয়। আগে ছিল একটা ছোট্ট প্রোগ্রাম, এখন সেটা গেছে বিরাট ইনস্টিটিউট। ফলে যে কোনো আয়ুর্বেদিক রিসার্চ ইনস্টিটিউট বা যে কোনো রিসার্চ ইনস্টিটিউটে যেমন প্রজেক্ট থাকে, প্রোগ্রাম থাকে, ছাত্র থাকে, মাস্টার থাকে, তেমনি ওখানে সব আছে। রিসার্চ করানো হয়, পিএইচডি করানো হয়, ওষুধ আবিষ্কারের চেষ্টা করা হয়, সেমিনার হয়, সিম্পোসিয়াম হয়, যেমন আর সব জায়গায় হয়, পুরোপুরি স্বীকৃত একটা আয়ুর্বেদিক রিসার্চ ইনস্টিটিউট। তো মাস্টারের যে সমস্ত অবদান সবসময় স্বীকৃত, তার মধ্যে এটা একটা বিরাট অবদান।
2: বিজ্ঞানী অসীমা চট্টোপাধ্যায়কে স্মরণ করে তাঁরই জন্মদিনের কাছাকাছি সময়ে তাঁর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। এই শ্রদ্ধার্ঘ্য আমরা নিবেদন করলাম একটি সাক্ষাৎকারের মধ্যে দিয়ে। অধ্যাপক মানস চক্রবর্তী, বিজ্ঞানী অসীমা চট্টোপাধ্যায়ের ছাত্র, তার সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি প্রদীপ্তা কুণ্ডু।
3: শুনলেন জ্ঞান বিজ্ঞানের আসর, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী, একটু পরেই বাংলা সংবাদ।

0: ৩৩টি দেশ থেকে 288 জন পলাতক অপরাধীকে ভারতে ফিরিয়ে এনেছে। নতুন দিল্লিতে তিনি আজ প্রহার সিটি পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বা সন্ত্রাসবাদ বিরোধী নীতি ও কৌশল বিষয়ক সম্মেলনের উদ্বোধন করেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ইন্ডিয়া এনার্জি উইক এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি সম্মেলন, আগামী বছর এর আসর বসবে কলকাতায়। দেশে কয়লার কোনো ঘাটতি নেই বলে কেন্দ্রীয় কয়লা ও খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি কলকাতায় এক অনুষ্ঠানে জানিয়েছেন। বিকশিত ভারত কর্মসূচির অঙ্গ হিসেবে 2047 সালের মধ্যে বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার লক্ষ্যে রাজ্যের বর্তমান বিজেপি সরকার কাজ করছে বলে দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন মন্তব্য করেছেন। তিনি আজ পানিহাটিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, মা বোনেরাই সেই অভিযানের নেতৃত্ব দেবেন। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে সরাসরি ও বিরতিহীন বিমান যোগাযোগ ব্যবস্থা আজ থেকে শুরু হয়েছে। কেন্দ্রীয় মৎস্য পশুপালন ও দুগ্ধজাত শিল্পমন্ত্রী রাজীব রঞ্জন সিং আজ নতুন দিল্লিতে গবাদি পশুর বিমার জন্য পশুধন বিমা পোর্টালের সূচনা করেছেন। এশিয়ান গেমসে আজ 4টি রূপো 4টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জয় ভারতের। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে প্রহার সিটি পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বা সন্ত্রাসবাদ বিরোধী নীতি ও কৌশল বিষয়ক সম্মেলনের উদ্বোধন করেন। শ্রী শাহ আজ একটি নতুন প্রত্যর্পণ পোর্টালের সূচনা করেছেন, যা বিদেশ থেকে পলাতকদের ফিরিয়ে আনার প্রচেষ্টাকে আরও সমন্বিত ও ত্বরান্বিত করবে। তিনি সবকটি রাজ্যের পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন তারা কেন্দ্রীয় সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করে এবং বিদেশ থেকে পলাতকদের ফিরিয়ে আনার জন্য বিশেষ দল গঠন করে। এই সম্মেলনে প্রহারের 7টি বিভাগ, যেমন প্রতিরোধ, তাৎক্ষণিক মোকাবিলা, অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সুরক্ষা, সন্ত্রাসবাদের অনুকূল পরিস্থিতির হ্রাস, আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যে সমন্বয় এবং সামগ্রিক সামাজিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে পুনরুদ্ধার ও পারদর্শিতা অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অমিত শাহ বলেন, 2019 থেকে 2026 সালের মধ্যে নরেন্দ্র মোদী সরকার 36টি দেশ থেকে 288 জন পলাতক অপরাধীকে ভারতে ফিরিয়ে এনেছে। তিনি বলেন, অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্যের আন্তঃসীমান্ত পাচারের সঙ্গে জড়িত শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের 40টিরও বেশি মডিউল ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি 15টি রাজ্য জুড়ে 350 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, 2023 সালে শুরু হওয়া ইন্ডিয়া এনার্জি উইক এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি সম্মেলন, আগামী বছর এর আসর বসবে কলকাতায়। তিনি আজ কলকাতায় ইন্ডিয়া এনার্জি উইকের প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যৌথ সাংবাদিক বৈঠকে একথা জানান। 28 থেকে 31 জানুয়ারি ওই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনকে সামনে রেখে কেন্দ্র ও রাজ্য সরকার পশ্চিমবঙ্গকে জ্বালানি ক্ষেত্রে নতুন বিনিয়োগের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার বার্তা দিয়েছেন বলে শ্রী পুরী উল্লেখ করেন।
1: India Energy Week started in 2023. The events were in Bangalore, Delhi, in Goa. ONGC has 250 acres of land and a permanent world-class facility is being built, which was last year held there and went off very well. But something remarkable happened in West Bengal.
0: অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এতদিন গোয়ায় স্থায়ী পরিকাঠামো থাকায় সেখানে এই সম্মেলনের আয়োজন করা হতো, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগেই এবার পশ্চিমবঙ্গকে আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়েছে। এর জন্য প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে ধন্যবাদ জানান তিনি। তার দাবি, নতুন সরকারের আমলে এই সম্মেলনের মাধ্যমে পশ্চিমবঙ্গের জ্বালানি, পরিকাঠামো, শিল্পক্ষেত্রে নতুন বিনিয়োগের পথ খুলবে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায় প্রমুখ উপস্থিত ছিলেন। দেশে কয়লার কোনো ঘাটতি নেই বলে কেন্দ্রীয় কয়লা ও খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি জানিয়েছেন। তিনি আজ কলকাতায় অ্যাসোচেমের অ্যাঙ্গুল অ্যালুমিনিয়াম রোড শোতে বলেন, বর্ষার কারণে কয়লা উত্তোলন সাময়িক প্রভাব পড়লেও পরিস্থিতি স্বাভাবিক। বিদ্যুৎ উৎপাদনের চাহিদা বাড়লেও রেল ও সড়কপথে নিয়মিত কয়লা সরবরাহ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ প্রসঙ্গ উত্থাপন করে কয়লা ও খনিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে রাজ্যে 1,40,000 কোটি টাকার পরিকাঠামো প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এর মধ্যে প্রায় 79,000 কোটি টাকার প্রকল্পের কাজ ইতিমধ্যেই অগ্রগতি হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন, যুবরা নিজেদের যোগ্যতায় বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করছে। কলকাতায় যুব সংবাদ সম্মেলনের কর্মসূচিতে অংশ নিয়ে তরুণদের ভবিষ্যৎ গঠনে খেলাধুলা সহ অন্যান্য কর্মসূচির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কলা, সাহিত্য, সঙ্গীত, ক্রীড়া সব ক্ষেত্রেই পশ্চিমবঙ্গ এগিয়ে রয়েছে।
2: আমার বাচ্চে ক্লাস 6 মেহি আর 4 মেহি স্পোর্টস, কালচার ও আর্টস কো প্রায়োরিটি দেতে হুয়ে और यहाँ के बच्चों के डीएनए में भी है, तो वो इसको अगर जोड़ लेंगे तो कहीं ना कहीं एक पॉजिटिविटी का वातावरण आएगा। हर आदमी बड़ा स्पोर्ट्समैन बन जाए, हर आदमी बड़ा आर्टिस्ट बन जाए, ऐसा मैं नहीं मानता, लेकिन अगर इन चीजों का लाइफ में प्रभाव है और आपके जीवन

0: जीवन में वो है तो आप लाइफ में कंपिटिटिव रहिएगा, पॉजिटिव डायरेक्शन में रहिएगा। और इसलिए मैं कहता हूं कि यूथ के लिए एक्स्ट्रा करिकुलर एक्टिविटी बहुत इंपॉर्टेंट होता है।
1: পরে উত্তর চব্বিশ পরগনার পানিহাটির লোক সংস্কৃতি ভবনে আঙ্গানকা মিলনসভা অনুষ্ঠানে যোগ দিয়ে নিতিন নবীন বলেন, বিকশিত ভারত কর্মসূচির অঙ্গ হিসেবে 2047 সালের মধ্যে বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার লক্ষ্যে রাজ্যের বর্তমান বিজেপি সরকার কাজ করছে, মা বোনেরাই সেই অভিযানের নেতৃত্ব দেবেন। পশ্চিমবঙ্গের বর্তমান সরকারও কেন্দ্রের পদাঙ্ক অনুসরণ করে খুব কম সময় তাদের সংকল্প পূরণ করছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে বিনা খরচে বিদ্যুৎ সংযোগ, গ্যাস ওভেন, পানীয় জল পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন সমন্বিত পরিকল্পনা, বৈজ্ঞানিক মূল্যায়ন এবং মাঠ পর্যায়ে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে রবি মৌসুমের প্রস্তুতি সম্পন্ন করে। আজ নতুন দিল্লিতে আয়োজিত দুদিনব্যাপী জাতীয় কৃষি সম্মেলন রবি অভিযান 2026-এ ভাষণ দিতে গিয়ে তিনি একথা জানান। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন বিশেষ আলোচনা, সৌরক্ষেত্রে শক্তিক্ষেত্রে ভারতের বৈপ্লবিক পরিবর্তন। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের শক্তি বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান বিজ্ঞানী ডক্টর শান্তিপদ গণচৌধুরীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 10:10, গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা, আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় ভোকাল ফর লোকাল। একটি প্রতিবেদন,
2: সেবা সংকল্প অভিযানের প্রেক্ষাপটে ভোকাল ফর লোকাল এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় পণ্যকে মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তোলার বার্তাও তুলে ধরা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে শুরু হওয়া ভোকাল ফর লোকাল উদ্যোগের মূল লক্ষ্য দেশীয় পণ্যের ব্যবহার বাড়িয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা। অতিক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্প নিগমের পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার অনুপম গায়েন জানালেন, ভারত সরকারের তৈরি নিজস্ব পোর্টালের মাধ্যমে স্থানীয় পণ্য বিশ্ববাজারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
3: গভর্নমেন্ট যে অতগুলো স্কিম নিয়ে আসছে, সেটা পিএলআই স্কিম বলুন, আপনার ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট বলুন, ভোকাল ফর লোকাল বলুন, আত্মনির্ভর ভারত বলুন, সবকিছু ইন্টিগ্রেট করার চেষ্টা করুন। গেম পোর্টালে আকাঙ্ক্ষা যে একটা ব্র্যান্ড আছে সেটা ডেডিকেট করা হয়েছে, যাতে করে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্টটাকে আমরা প্রমোট করতে পারি। আপনি দেখেন গভর্নমেন্ট মার্কেট প্লেসের থ্রু প্রচুর কোটি টাকার কেনাবেচা হয়, যার জন্য লোকাল এমএসসির জন্য আলাদা প্রিফারেন্স থাকা হয়েছে।
2: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে সরাসরি ও বিরতিহীন বিমান যোগাযোগ ব্যবস্থা আজ থেকে শুরু হয়েছে। এর ফলে নতুন দিল্লি ও উলানবাটারের মধ্যে যাত্রার সময়সীমা কমে 5 ঘন্টায় নেমে আসবে। কেন্দ্রীয় মৎস্য পশুপালন ও দুগ্ধজাত শিল্পমন্ত্রী রাজীব রঞ্জন সিং আজ নতুন দিল্লিতে পশুধন বিমা পোর্টালের সূচনা করেছেন। এই পোর্টালটি গবাদি পশুর বিমার জন্য একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর ফলে মৎস্য পশুপালন ও দুগ্ধজাত শিল্প বিভাগের গবাদি পশু বিমা প্রকল্প এর আওতায় থাকা পশুদের বিমা পলিসি ইস্যু করা, দাবি নিষ্পত্তি, তদারকি এবং রিপোর্ট তৈরির প্রক্রিয়া আরও সুসংহত এবং সহজ হবে। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এই উদ্যোগের লক্ষ্য হল গবাদি পশুর বিমা পরিষেবাকে আরও স্বচ্ছ, দক্ষ, সহজলভ্য ও প্রযুক্তি নির্ভর করে তোলা। জাপানের আইচি নাগোয়া এশিয়ান গেমসে ভারত আজ 4টি রুপো 4টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জিতেছে, সঙ্গে একাধিক প্রতিযোগিতায় পদক নিশ্চিত করেছে ভারত। অ্যাথলিট গুলভীর সিং পুরুষদের 1500 মিটার দৌড়ে দ্বিতীয় স্থান দখল করে রুপো পেয়েছেন। তিনি 3:37.92 সেকেন্ডে দৌড় শেষ করেন। ভারতের শ্রীশঙ্কর মুরলী পুরুষদের লং জাম্প ইভেন্টে 8.07 মিটার লাফিয়ে রুপো পেয়েছেন। পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারত 2টি পদক পেয়েছে। শুটিংয়ে মহিলাদের 25 মিটার পিস্তল ব্যক্তিগত ইভেন্টে রুপো জিতেছেন এশা সিং। অ্যাথলিট ভিথা রামরাজ মহিলাদের 400 মিটার হার্ডলসে ব্রোঞ্জ পদক জিতে নতুন জাতীয় রেকর্ড করেছেন। এছাড়া পারুল চৌধুরী তার দ্বিতীয় ব্রোঞ্জ পদকটি পেয়েছেন। মহিলাদের 5000 মিটার দৌড়ে তিনি 15:14.61 সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করেন। এদিকে মাঠে না নেমে ভারতীয় ক্রিকেট দল সেমিফাইনালে পৌঁছেছে। আইসি নাগোয়া খারাপ আবহাওয়ার কারণে আফগানিস্তানের বিপক্ষে তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 2019-2026 সালের মধ্যে সরকার 36টি দেশ থেকে 288 জন পলাতক অপরাধীকে ভারতে ফিরিয়ে এনেছে। দেশে কয়লার কোনো ঘাটতি নেই বলে কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি কলকাতায় এক অনুষ্ঠানে জানিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 মিনিটে।

আকাশবাণী মৈত্রী শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 29শে সেপ্টেম্বর 2026-এর মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় ভোর 5:58। সকাল 6:05 সুচিন্তন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, 6:10 প্রথম আলো, সুবদ্ধ সঙ্গীতে শুনবেন সেতার শিল্পী পণ্ডিত রবিশঙ্কর, 6:30 এই মহাজীবন মেঘনাথ সাহার জীবনকথা, রবীন্দ্রসঙ্গীত 6:40 শিল্পী অনিত কুমার দাস, কৃষক বন্ধুদের জন্য 6:55 কথিকা আমন ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ, বলবেন ডক্টর সৌরেন্দ্রনাথ দাস, লোকগীতির অনুষ্ঠান 7:05-7:15 আসুন বেরিয়ে যান ভারতে, গন্তব্য ত্রিপুরার পিলাক, 7:35 সকালের আড্ডা, 8:30 ঐতিহাসিক শহরের কথা বুয়েনাস আইরেস, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 8:45 কথাকার, বিষয় অগ্নিযুগের অনামীরা, ত্রৈলোক্যনাথ চক্রবর্তী সম্পর্কে শুনবেন বলবেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী অরিন্দম চক্রবর্তী, 9:30 মনের মতো গান উপস্থাপনায় সুদীপ্ত মিত্র, 10:30 রামধনু প্রথমে নজরুল গীতি শিল্পী নূপুর গঙ্গোপাধ্যায়, এরপর লোকগীতি শিল্পী মলয় ঘোষ, 11:00 গ্রামীণ মহিলাদের জন্য, বিষয় বিয়ের আগে কুষ্ঠি বিচার নয় চাই রক্ত পরীক্ষা, সাব মেজর নরেশ চন্দ্র দাসের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, 11:30 রম্যগীতি, দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা উপস্থাপনায় পৌলমী বাগ, 12:30 নাটক ইছামতি রচনা প্রশান্ত ভট্টাচার্য প্রযোজনা বিশ্বনাথ দাস, বাংলা ব্যান্ডের গান দুপুর 1:40, দুপুর 2:30 প্রথম অধিবেশনের সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বেলা 3:30, 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, রেডিও ক্লিনিক উপস্থাপনায় সঙ্গীতা দত্ত, 4:35 অন্বেষা প্রথমে বিজ্ঞান বিষয়ক প্রতিবেদন, এরপরে অসীমা চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তাঁর জীবনকথা, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন প্রদীপ্তা কুণ্ডু, 5:05 আজ সন্ধ্যায় বিশ্ব হৃদ দিবস সম্পর্কে অনুষ্ঠান উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় নীলাদ্রি সেন, সন্ধ্যা 6:20 ক্ষেত খামারের কথা, গৃহপালিত প্রাণীদের জীবাণুঘটিত রোগ ও প্রতিকার সম্পর্কে ডাক্তার অনিমেষ শিকদারের সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুব্রত চক্রবর্তী, 6:50 আপনার স্বাস্থ্য, সুস্থ হার্ট সক্রিয় জীবন এ সম্পর্কে বলবেন ডাক্তার সিদ্ধার্থ মণি, সন্ধ্যা 7:00 যুববাণীর অনুষ্ঠান দিশারি উপস্থাপনায় শ্বেতা হাজরা, 7:45 কবিকণ্ঠে কবি হরিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার, শুনবেন এই আলাপচারিতার দ্বিতীয় পর্ব, প্রযোজনা শাহনাজ আব্দুর রউফ, 1 মাটি 1 সুর এই অনুষ্ঠানটি রাত 8:15, লোকশিল্পী তনুশ্রীদের কণ্ঠে লোকসঙ্গীত এবং তাঁর সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব, সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনা শুভেন্দু বাগ, রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান রামমোহন লাইব্রেরি সম্পর্কে অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী অরিন্দম চক্রবর্তী, 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়, মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হবে ভারতীয় সময় রাত 12:00, শুনলেন আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 29শে সেপ্টেম্বর 2026-এর মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি।

এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনুন বেহাগ রাগে শরদ। শিল্পী রাজীব চক্রবর্তী, তবলায় সহযোগিতা করেছেন অসিত জানা। শরদে রাগ বেহাগ, শিল্পী রাজীব চক্রবর্তী।

এতক্ষণ বেহাগ রাগে শরদ শুনলেন, বাজিয়েছেন রাজীব চক্রবর্তী, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অসিত জানা। এই সঙ্গেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। পরবর্তী ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

0: আজকের শিরোনামে রয়েছে, মায়ানমারে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা কিয়াওকতাও টাউনশিপে দেশের সরকারি বাহিনীর বিমান বাহিনীর হামলায় অন্তত 33 জন নিহত।
1: লন্ডনে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহৃত ব্রিটিশ বিমানবাহিনীর ঘাঁটির কাছে 5 সন্দেহভাজন জঙ্গির গ্রেপ্তারির প্রেক্ষিতে ব্রিটেনে বসবাসরত মার্কিন নাগরিকদের চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে বলেছে ওয়াশিংটন।
0: তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের পরিসর উন্মুক্ত রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তার অবিবেচনা প্রসূত প্রয়োগ রুখতে হবে, রাষ্ট্রসংঘের মঞ্চে বার্তা বিশ্ব নেতাদের।
1: নেপালে বৃষ্টি, বন্যা ও ভূমিধস অন্তত 21 জনের প্রাণহানি, মাউন্ট হিমলুং বেস ক্যাম্পে তুষার ধসের বলি অন্তত 4।
0: সরাসরি উড়ান পরিষেবায় যুক্ত হল ভারত ও মঙ্গোলিয়া।
1: ভারত আমিষাই দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ হয়ে $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে, বললেন বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল।
0: এশিয়ান গেমসে আজ আরও 8টি পদক পেল ভারত, 45টি পদক নিয়ে তালিকায় রয়েছে দ্বাদশ স্থানে। আসছে বিস্তারিত খবরে। মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা কিয়াওকতাও টাউনশিপে একটি বাজারের কাছে সেদেশের সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত 33 জন নিহত এবং 36 জন আহত হয়েছেন বলে খবর। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি জানায়, দুপুরের দিকে একটি যুদ্ধবিমান স্থানীয় বাজারের কাছে দুটি বোমা ফেলে, যার ফলে বিক্রেতা এবং ক্রেতা পথচারী সহ 33 জন নিহত হন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আরাকান আর্মি মায়ানমারের সরকারের কাছ থেকে রাখাইনে জাতিগত সংখ্যালঘুদের জন্য স্বায়ত্তশাসন অর্জনের লক্ষ্যে কাজ করছে। 2023 সালের নভেম্বরে তারা রাখাইনে অভিযান শুরু করে এবং তখন থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক সামরিক সদর দপ্তর ও রাজ্যের 17টি টাউনশিপের মধ্যে 14টি নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়েছে তারা।
1: লন্ডনে ব্রিটিশ বিমানবাহিনীর ঘাঁটির কাছে সন্দেহভাজন 5 জঙ্গির গ্রেপ্তারির প্রেক্ষিতে ব্রিটেনে বসবাসরত মার্কিন নাগরিকদের চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে বলেছে সেখানের মার্কিন দূতাবাস। ওই ঘাঁটি মার্কিন সামরিক তৎপরতার গুরুত্বপূর্ণ কেন্দ্র। লন্ডনের মার্কিন দূতাবাস বলেছে, ব্রিটেনে জঙ্গি তৎপরতার যথেষ্ট ঝুঁকি রয়েছে এবং মার্কিন নাগরিকরা সন্ত্রাসবাদীদের নিশানা হতে পারেন। মার্কিন বিদেশ দপ্তরের স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে অন্তর্ভুক্ত হওয়ার জন্য মার্কিন নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।
0: ইরানের উড়ান ক্ষেত্রের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের বিধিনিষেধের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের বিমান চলাচল বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের কাছে সরকারিভাবে প্রতিবাদ জানিয়েছে তেহরান। ইরানের সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের প্রধান আবুজার শিরুদ্দিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিদেশ মন্ত্রকের সঙ্গে সমন্বয় রক্ষা করে দেওয়া এই প্রতিবাদ লিপিতে বিধিনিষেধের কারণে বিমান পরিষেবায় ব্যাঘাতের বিস্তারিত নথিপত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ইরান বিমানবন্দর, উড়োজাহাজ এবং র্যাডার ব্যবস্থার উপর হামলার বিষয়ে হেগের আন্তর্জাতিক বিচার আদালতে একটি মামলা দায়ের করেছে। চলতি মাসের 8 তারিখে ইরানের উড়ান ক্ষেত্রের সঙ্গে যুক্ত 27টি ইরানি এয়ারলাইন্স সহ 36টি সংস্থার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ঘোষণার পরপরই ইরান এই সিদ্ধান্ত নেয়।
1: বালুচিস্তানে পাক বাহিনীর দমনপীড়ন, একের পর এক নিখোঁজ হওয়ার ঘটনা এবং গুম খুনের প্রতিবাদে জেনিভায় প্রতিবাদ সমাবেশ করল বালুচ ন্যাশনাল মুভমেন্ট। সেখানে রাষ্ট্রসংঘের সদর দপ্তরের বাইরে জড়ো হয়ে প্রতিবাদীরা বালুচিস্তানের পাশাপাশি সিন্ধ, খাইবার পাখতুনখোয়া এবং পাক অধিকৃত কাশ্মীরেও মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিক ঘটনার বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে আরও সক্রিয়তা দাবি করেছেন। ওইসব এলাকায় আইনি প্রতিষ্ঠানগুলি কার্যত ঠুঁটো জগন্নাথ হয়ে রয়েছে এবং পাকিস্তানের সেনাবাহিনী কথাই শেষ কথা, এমন অভিযোগ তুলেছেন তারা। রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভাষণের সময় এই বিষয়টি নিয়ে নিউ ইয়র্কেও বিক্ষোভ দেখায় বালুচ ন্যাশনাল মুভমেন্ট।
0: বিশ্বের সমৃদ্ধিতে তরুণ প্রজন্মই মূল চালিকা শক্তি এবং তাদের স্বার্থে শিক্ষা, দক্ষতা, প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি কর্মসংস্থানের বিস্তৃত পরিসর নিশ্চিত করা একান্ত জরুরি বলে রাষ্ট্রসংঘের সাধারণ সভার মঞ্চে অভিমত ব্যক্ত করেছেন বিশ্বের তাবৎ নেতারা। কৃত্রিম বুদ্ধিমত্তার অবিবেচনা প্রসূত প্রয়োগ অসাম্য এবং কর্মসংস্থানের ক্ষেত্রে চরম অনিশ্চয়তা ডেকে আনতে পারে বলে তারা মনে করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের ক্ষমতায়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির গুরুত্বপূর্ণ অনুঘটক হতে পারে অবশ্যই, কিন্তু তার অপব্যবহার মারাত্মক বিপদ তৈরি করতে পারে। প্রত্যেকটি দেশেরই নিজের প্রয়োজন মতো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের স্বাধীনতা থাকা উচিত বলে তিনি মনে করিয়ে দেন।
1: বাংলাদেশ সরকার জুলাই আগস্ট মাসে $698.92 মিলিয়ন মার্কিন ডলার অর্থমূল্যের বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। ওই দেশে অর্থবর্ষ শুরু হয় জুলাইতে। বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডির বিবৃতি অনুযায়ী পরিশোধ হওয়া এই $698.92 মিলিয়ন মধ্যে সুদ বাবদ পরিশোধ হওয়া $182.88 মিলিয়ন রয়েছে। আসল বাবদ শোধ হয়েছে $516.04 মিলিয়ন। জুলাই আগস্টে বিদেশি ঋণ এবং অনুদান বাবদ বাংলাদেশের ঘরে এসেছে $294.56 মিলিয়ন। এর মধ্যে

0: সরকারের পাওয়া ঋণ ও অনুদানের পাশাপাশি পূর্বে বাংলাদেশের থেকে ভিনদেশি কোনো পক্ষের নেওয়া ঋণের পরিশোধ হওয়া অংশও রয়েছে। আগের অর্থবর্ষে একই সময় বৈদেশিক সহায়তা বাবদ বাংলাদেশ পেয়েছিল $750 মিলিয়ন। উল্লেখ্য, এই অর্থবর্ষে জুলাই আগস্টে $240.39 মিলিয়ন বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ।
1: টানা চার দিনের প্রবল বৃষ্টিতে নেপালে বন্যা ও ভূমিধসের ঘটনায় 21 জন নিহত হয়েছেন, 5 জন নিখোঁজ এবং আহত আরও 5 জন। জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রদত্ত তথ্য অনুযায়ী দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সারা দেশে 247টি পরিবারের ক্ষতি হয়েছে। এদিকে আজ সকালের মধ্য নেপালে নারায়ণী নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করে লোকালয়ে প্রবেশ করায় নদী তীরবর্তী বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।
0: নেপালের পাহাড়ি মানাং জেলায় মাউন্ট হিমলুংয়ের বেস ক্যাম্পে তুষার ধসের ঘটনায় অন্তত 4 জন প্রাণ হারিয়েছেন, নিখোঁজ আরও 12 জন। মানাংয়ের মুখ্য জেলা আধিকারিক মুক্তিপ্রসাদ খানা জানিয়েছেন যে 2টি মৃতদেহ আকাশপথে কাঠমান্ডুতে এবং অন্য 2টি জেলা সদর দপ্তর চামেতে নিয়ে আসা হয়েছে। তুষার ধসের সময় 7,126 মিটার উচ্চতার এই পর্বতের বেস ক্যাম্পে বিভিন্ন অভিযাত্রীর দলের 27 জনেরও বেশি গাইড ও সহায়তা কর্মী ছিলেন বলে অনুমান করা হচ্ছে। ঘটনার পর 11 জন অভিযাত্রীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। মানাং সহ নেপালের বিভিন্ন অংশে গত কয়েকদিনের বৃষ্টির জেরে ভূমিধস ও বন্যার পর আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় উদ্ধার কাজে গতি এসেছে। নেপাল চীন সীমান্তের কাছে বিশাল হিমবাহ ধস ও ভূমিধসের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যার ঠিক 1 মাস পরেই এই ঘটনা ঘটল। শুনছেন উপমহাদেশের খবর।

0: নতুন দিল্লি এবং উলানবাটোরের মধ্যে নিয়মিত ভিত্তিতে বিমান পরিষেবা চালু হলো। সরাসরি উড়ানপথে যুক্ত হলো ভারত ও মঙ্গোলিয়া। এর ফলে দুদেশের রাজধানীর মধ্যে যাতায়াত আগের তুলনায় 5 ঘন্টা কম সময় লাগবে। এই পরিষেবা চালু হওয়ায় দুদেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনের পরিমাণও বাড়বে বলে আশা করা যায়। গত অক্টোবরে ভারত সফররত মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট ইউ খুরেলসুক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে যৌথ সাংবাদিক সম্মেলনে সরাসরি উড়ান পরিষেবা শুরু করার কথা ঘোষণা করেন। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে যাতায়াতে দুদেশের নাগরিকের ভিসা লাগে না।
1: জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলার কার্না এলাকার সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত ও 7 জন আহত হয়েছেন বলে খবর। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উপরাজ্যপাল মনোজ সিনহা ও মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
0: ভারত ও কাজাখস্তানের যৌথ সামরিক মহড়া কাজিন 2026 এর নবম পর্যায়ে অংশ নিতে ভারতীয় সেনাবাহিনীর 60 সদস্যের একটি দল আজ কাজাখস্তানের ওস্কেমেনের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই মহড়া আগামী মাসের 11 তারিখ পর্যন্ত চলবে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই মহড়ার মূল উদ্দেশ্য হল অপ্রথাগত পরিবেশে যৌথ সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনায় উভয় দেশের সেনাবাহিনীর সক্ষমতা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি।
1: নতুন দিল্লিতে আজ প্রতিরক্ষা সরঞ্জাম দপ্তরের সচিব সঞ্জীব কুমার এবং পোল্যান্ডের সেক্রেটারি অফ স্টেট তথা ডেপুটি মিনিস্টার ম্যাগডালেনা সাপকোয়াইফ জেরেন্সকা ভারত পোল্যান্ড যৌথ কর্মী গোষ্ঠীর বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। সেখানে 2024-28 মেয়াদে যৌথ কর্ম পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি প্রাতিষ্ঠানিক প্রতিরক্ষা ও প্রতিরক্ষা শিল্প সংক্রান্ত দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও জোরদার করা নিয়ে আলোচনা হয়েছে।
0: প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং মার্কিন প্রতিনিধি পরিষদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান ব্রায়ান মাস্ট এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বৈঠকে ভারত ও যুক্তরাষ্ট্রের কম্প্রিহেন্সিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপের উপর আলোচনা হয়।
1: শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে ভারত ফ্রান্স সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ ফ্রান্সের উচ্চশিক্ষা, গবেষণা ও মহাকাশ বিষয়ক মন্ত্রী ফিলিপ বাপ্তিস্তের সঙ্গে কথা বলেছেন। শিক্ষাগত যোগ্যতার পারস্পরিক স্বীকৃতি বিষয়ক সংশোধিত চুক্তির অগ্রগতি নিয়েও দুই নেতা আলোচনা করেছেন।
0: পণ্য পরিষেবার মোট রপ্তানি গত বছরের $863 বিলিয়ন থেকে বাড়িয়ে এবছর $1 ট্রিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন। বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও চলতি অর্থবর্ষের প্রথম 6 মাসে পণ্য রপ্তানি 15% বেশি বৃদ্ধি পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন। মুম্বাইতে ভারত সংযুক্ত আরব আমিরশাহী বিনিয়োগ বিষয়ক উচ্চ পর্যায়ের যৌথ টাস্ক ফোর্সের 4th বৈঠকের পর শ্রী গোয়েল সাংবাদিকদের জানান, ভারত সংযুক্ত আরব আমিরশাহীর ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির আওতায় দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ হয়ে $100 বিলিয়ন ছাড়িয়েছে।
2: The Comprehensive Economic Partnership Agreement is now 4 years old. We have doubled our bilateral trade to $100 billion and have set an ambitious target to double it to $200 billion by 2032. The UAE believes in India. They have already invested $25 billion and is the 7th FDI source. The ultimate objective of taking investments from UAE to $100 billion in the years to come.
1: দেশে কয়লার কোনো ঘাটতি নেই। বিদ্যুৎ উৎপাদনের চাহিদা বাড়লেও রেল ও সড়কপথে নিয়মিত কয়লা সরবরাহ করা হচ্ছে বলে কেন্দ্রীয় কয়লা ও খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি জানিয়েছেন। কলকাতায় আজ অ্যাসোচেমের অ্যাঙ্গুল অ্যালুমিনিয়াম রোড শোতে তিনি বলেন, বর্ষার কারণে কয়লা উত্তোলনে সামরিক প্রভাব পড়লেও পরিস্থিতি স্বাভাবিক। পশ্চিমবঙ্গ প্রসঙ্গে রেড্ডির দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে রাজ্যের 1.4 লক্ষ কোটি টাকার পরিকাঠামোর প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে, যার মধ্যে প্রায় 79,000 কোটি টাকার প্রকল্প ইতিমধ্যে অগ্রসর হয়েছে। একসময় শিল্পকেন্দ্র পশ্চিমবঙ্গকে ফের বিনিয়োগ ও কর্মসংস্থানের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ।
0: পশ্চিমবঙ্গে ডেঙ্গু পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও আত্মতুষ্টির কোনো সুযোগ নেই বলে রাজ্য সরকার জানিয়েছে। নবান্নে আজ মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল রাজ্যের সব জেলা শাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ডেঙ্গি মোকাবিলায় নজরদারি আরও জোরদার করার নির্দেশ দেন। বৈঠকে মুখ্যসচিব স্পষ্ট জানিয়েছেন, ডেঙ্গি প্রতিরোধে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না।
1: উত্তরাখণ্ডে আবহাওয়ার উন্নতি হয়। আজ থেকে পুনরায় চারধাম যাত্রা শুরু হয়েছে। গাড়োয়ালের কমিশনার আনন্দ স্বরূপ বলেছেন, সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস এবং তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে 26 ও 27 সেপ্টেম্বর পর্যন্ত চারধাম যাত্রা স্থগিত রাখা হয়েছিল।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং এর জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, অদম্য সাহস এবং বীরত্বের মাধ্যমে ভগৎ সিং স্বাধীনতা আন্দোলনে নতুন প্রাণশক্তি সঞ্চার করেছিলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের সম্মানের জন্য সর্বস্ব ত্যাগের যে মানসিকতা ভগৎ সিং দেখিয়েছিলেন, তা ভারতের যুব সমাজের সাহস এবং দৃঢ় সংকল্পের প্রতীক।
1: নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে লোকমাতা রানী রাসমণির জন্মবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে। সাধারণ মানুষের কল্যাণে তার বিভিন্ন পদক্ষেপ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দক্ষিণেশ্বরের মন্দিরের সঙ্গে তার অনুষঙ্গ সুবেদিত।
0: জাপানের আইচি নাগাওয়ায় আয়োজিত এশিয়ান গেমসে ভারত তার পদক জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে। আজ আরও আটটি পদক জিতেছেন ভারতীয় খেলোয়াড়রা। অ্যাথলেটিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারত দুটি পদক জয় করেছে। যশবীর সিং রূপো, রোহিত যাদব পেয়েছেন ব্রোঞ্জ পদক। ভারতের শ্রী শঙ্কর মুরলী পুরুষদের লং জাম্প ইভেন্টে 8.07 মিটার দূরত্ব অতিক্রম করে রূপো জয় করেন। অ্যাথলিট ভিত্তা রামরাজ 54.75 সেকেন্ড সময় নিয়ে মহিলাদের 400 মিটার হার্ডলসে ব্রোঞ্জ পদক জেতেন। অপর অ্যাথলিট গুলভীর সিং 3:37.92 সেকেন্ডের পুরুষদের 1500 মিটার ইভেন্টে দ্বিতীয় স্থান দখল করেন। পারুল চৌধুরী অ্যাথলেটিক্সে দ্বিতীয় ব্রোঞ্জ পদক জিতেছেন। শুটিংয়ে মহিলাদের 25 মিটার পিস্তলে ব্যক্তিগত ইভেন্টে রূপো জিতেছেন এশা সিং। কুরাশে ভারত ব্রোঞ্জ পদক জয় নিশ্চিত করেছে। মহিলাদের বক্সিংয়ের 75 কেজি বিভাগে অলিম্পিক পদকজয়ী লাভলিনা বরগোহাই সেমিফাইনালে উঠেছেন। মহিলাদের 60 কেজি বিভাগে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে 5-0 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন প্রিয়া ঘানগাস। এশিয়ান গেমসে পদক তালিকায় দ্বাদশ স্থানে থাকা ভারত এখনও পর্যন্ত মোট 4টি সোনা, 20টি রূপসহ 45টি পদক জয় করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন।
1: এদিকে এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে ভারত। ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ খেলতে ভারতীয় ফুটবল দল আজ কলকাতায় এসেছে। 3 অক্টোবর ভারতীয় দল যুবভারতী ক্রীড়াঙ্গনে 5 ওভারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। মায়ানমারে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা কিয়াও তাকাওয়ে দেশের সরকারি বাহিনীর হামলায় অন্তত 33 জন নিহত।
0: লন্ডনে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহৃত ব্রিটিশ বিমানবাহিনীর ঘাঁটির কাছে 5 সন্দেহভাজন জঙ্গির গ্রেফতারির প্রেক্ষিতে ব্রিটেনে বসবাসরত মার্কিন নাগরিকদের চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে বলেছে ওয়াশিংটন।
1: নেপালে বৃষ্টি বন্যা ও ভূমিধস অন্তত 21 জনের প্রাণহানি। মাউন্ট কিমলুং বেস ক্যাম্পে তুষারধসের পরই অন্তত 4।
0: এশিয়ান গেমসে আজ আরও 8টি পদক পেল ভারত। 45টি পদক নিয়ে ভারত তালিকায় রয়েছে দ্বাদশ স্থানে।
1: উপমহাদেশের খবরে পর্যন্ত নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
3: আকাশবাণী মৈত্রী, শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় রাত 11:14, বাংলাদেশ সময় রাত 11:30 হয়ে 21 সেকেন্ড। শুরু করছি হারানো দিনের গান, সঙ্গে আছি অরিজিৎ ঘোষ।

প্রতিভায় মুগ্ধ হয়ে তাঁর প্রতি পরম স্নেহে বলেছিলেন, কমবখত গলতি সে ভি বেসুরা নহি গাতি, অর্থাৎ হতবাগী ভুল করেও বেসুরো গায় না। তাই বললাম আর কি। 90-এর দশকের জনপ্রিয় সুরকার আদেশ শ্রীবাস্তব সেই গায়িকাকে সাক্ষাৎ মা সরস্বতী বলতেন। গায়ক নিতিন মুকেশ ও হিন্দি ছবি ড্রিম গার্ল হেমা মালিনী ও আরও অনেকে সেই গায়িকাকে মা সরস্বতীর অবতার বলতেন। কেউ তাকে বলেন অষ্টম সুর বা অষ্টম স্বর, কেউ বলেন নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, কেউ বা বলেন কোকিল কণ্ঠী কুইন অফ মেলোডি, কেউ বলেন ভারতীয় সঙ্গীত জগতের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী। আর সমগ্র ভারতবাসী তথা বিশ্ববাসী তাকে চিরকালের জন্য ভূষিত করেছেন স্বর সম্রাজ্ঞী সম্মানে। আজকের অনুষ্ঠান সেই মহান কিংবদন্তী শিল্পীর 97তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি উৎসর্গীকৃত।

যে কিংবদন্তি শিল্পীকে ঘিরে আজকের অনুষ্ঠান। তাঁর 80তম জন্মদিনে টিভির পর্দায় একটি অনুষ্ঠানে তাকে দর্শকদের সঙ্গে পরিচয় করাতে গিয়ে বিশিষ্ট গীতিকার তথা চিত্রনাট্যকার জাভেদ আখতার বলেছিলেন, শত শত বছরে একাধবার এরকম হয় যখন কোনো ব্যক্তি এতটাই মহান হয়ে যান যে তার প্রশংসা করা হয় না। তার প্রশংসা করা হয় না কারণ তার প্রশংসা করা যায় না, কারণ সহজভাবে বললে তেমন কোনো শব্দের অস্তিত্বই নেই যা দিয়ে তার প্রশংসা করা সম্ভব, তাই তাকে আলাদা করে প্রশংসা করার প্রয়োজন নেই। কেউ বলেন না যে শেক্সপিয়ার একজন মহান লেখক ছিলেন, কিংবা মাইকেল এঞ্জেলো অসামান্য সব মূর্তি নির্মাণ করেছিলেন, কেউ বলেন না ভিদোফেন দুর্দান্ত সব সুর সৃষ্টি করেছেন, কেউ বলেন না। শেক্সপিয়ার এই নামটাই হলো সবচেয়ে বড় প্রশংসা। আমি বিশ্বাস করি আজ যে ব্যক্তির সঙ্গে আমরা কথা বলতে চলেছি তার নামটিই হলো এক সুবিশাল প্রশংসা। আপনি একজন কণ্ঠসঙ্গীত শিল্পীকে এর চেয়ে বেশি বা এর চেয়ে বড় করে আর কিভাবেই বা প্রশংসা করতে পারেন যে তার নাম বা তিনি হলেন লতা মঙ্গেশকর। এই ছিল জাভেদ আখতারের বক্তব্য। হ্যাঁ বন্ধু, আজকের অনুষ্ঠান লতা মঙ্গেশকরের 97তম জন্মজয়ন্তীতে তাঁর স্মৃতির উদ্দেশ্যে এক বিনম্র শ্রদ্ধাঞ্জলি। প্রথম গানটি শুনলেন তাঁরই কণ্ঠে, কথা গৌরীপ্রসন্ন মজুমদার, সুর হৃদয়নাথ মঙ্গেশকর। এবারের গানটিরও কথা গৌরীপ্রসন্ন মজুমদার, সুর হৃদয়নাথ মঙ্গেশকর, শিল্পী লতা মঙ্গেশকর।

1940-এর দশকের দ্বিতীয় ভাগে হিন্দি চলচ্চিত্রে নেপথ্য গায়িকা রূপে সুযোগ পাওয়ার শুরুর দিনগুলিতে তাকে শুনতে হয়েছিল যে তার হিন্দি ও উর্দু শব্দের উচ্চারণ সঠিক নয়, তাতে তার মাতৃভাষা অর্থাৎ মারাঠি ভাষার প্রভাব পড়ে, আর তার ভয়েস খুবই পাতলা, যা হিন্দি ছবির নেপথ্য সঙ্গীতের অনুপযুক্ত বলে তাকে প্রত্যাখ্যান করা হয়েছিল। সে সময়ে কিশোরী লতার প্রতিভার উপর সম্পূর্ণ আস্থা রেখেছিলেন সুরকার গোলাম হায়দার, যিনি বলেছিলেন যে ভবিষ্যতে এমন দিন আসবে যখন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালকেরা দলে দলে লতার দরজায় হাজির হবেন বা তার শরণাপন্ন হবেন তাঁদের ছবিতে গান গাইবার জন্যে। হয়েছিল তাই। সুরকার গোলাম হায়দারকে লতা মঙ্গেশকর তাঁর সত্যিকারের গডফাদার বলেছেন।

পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় রাহুল দেব বর্মনের সুরে গানটি শুনলেন। এবারে অদ্বিতীয় ছায়াছবির গান, গীতিকার মুকুল দত্ত, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।

আজকের হারানো দিনের গান কোকিল কর্ণীর সম্রাজ্ঞী শিল্পী লতা মঙ্গেশকরের 97তম জন্মজয়ন্তীতে তাঁরই স্মরণে ভয়েস অব দ্য মিলেনিয়াম অর্থাৎ সহস্রাব্দের সেরা কণ্ঠের অধিকারিণী রূপে সমাদৃতা লতা মঙ্গেশকর। সঙ্গীত সাধনার প্রতি তাঁর নিষ্ঠা, ভক্তি, নিয়মানুবর্তিতার এক চিরকালীন দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তিনি। রেকর্ড

রেকর্ডিং স্টুডিওকে দেবতার মন্দির মনে করতেন, তাই তিনি সেখানে সবসময় খালি পায়ে প্রবেশ করতেন আর সব গান খালি পায়ে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে রেকর্ড করতেন। নিখুঁতভাবে প্রতিটি গান রেকর্ড করার বিষয়ে তাঁর জুড়ি মেলাভার। তবু তিনি এক সাক্ষাৎকারে বলেন যে তাঁর গানের রেকর্ড বেরোনোর পর তিনি কখনোই সেসব গান শুনতেন না, কারণ তাহলে তিনি তার নিজের গাওয়া গানেই শুধুমাত্র নিজের ভুল বা খামতি খুঁজে পাবেন। এবারে সলিল চৌধুরীর কথায় সুরে পরপর দুটি গান তাঁর কণ্ঠে।

সলিল চৌধুরীর কথায় সুরে পরপর দুখানি গান শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। শুনছেন হারানো দিনের গান। এখন বলে দিই আগামীকালের হারানো দিনের গানের বিষয় সম্পর্কে। দীর্ঘ সঙ্গীত জীবন, আর সেই দীর্ঘ পথ জুড়ে গানে গানে কত যে রঙের বিচ্ছুরণ। আধুনিক, চিত্রগীতি, আধ্যাত্ম সঙ্গীত, ধ্রুপদ, আবার রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, দ্বিজেন্দ্র গীতি। কখনো শান্ত মায়াময় সুরের আবেশ, কখনো রাগ নির্ভর গাম্ভীর্য, কখনো বা পাশ্চাত্য সুরের ছোঁয়া। গানের ধরন বদলেছে, কিন্তু বদলায়নি তাঁর গায়কীর নিজস্ব মাধুর্য। তাঁর বিস্ময়কর আবেগতাড়িত মায়াময় গায়নে মুগ্ধ হয়েছেন একের পর এক প্রজন্মের শ্রোতা। কিছুদিন আগেই পেরিয়ে এলাম তাঁর জন্মদিন। আসুন স্মৃতির পাতা উল্টে তাঁর কণ্ঠের মায়ায় আবারও একবার ডুব দিই। আগামীকাল হারানো দিনের গানে আমাদের স্মরণে ধনঞ্জয় ভট্টাচার্য, সঙ্গে কেয়া মুখোপাধ্যায়। শুনলেন আগামীকালের হারানো দিনের গানের বিষয় সম্পর্কে। ফিরে আসি আজকের বিষয়ে। লতা মঙ্গেশকরের বেশ কিছু শুভানুধ্যায়ীর ক্রমাগত অনুরোধের ফলে তিনি কয়েকটি মারাঠি ছবিতে সুর দেন আনন্দ খান এই ছদ্মনামে। তবে একটি ছবির জন্য সেরা সুরকার নির্বাচিত হয়ে একটি অ্যাওয়ার্ড ফাংশনে সকলেই জানতে পারেন যে সুরকার আনন্দ খান হলেন স্বয়ং লতা মঙ্গেশকর। এদিকে 1974 পূজোর গান রেকর্ডিংয়ের আগে গ্রামাফোন কোম্পানি ঠিক করে যে এবারে গায়ক গায়িকারা একে অপরের সুরে গান গাইবেন। মুকুল দত্ত গান লিখলেন, লতা মঙ্গেশকর কিশোর কুমারের জন্য সুর দিলেন তারে আমি চোখে দেখিনি আর আমি নেই এই গান দুটিতে। লতা মঙ্গেশকরের সঙ্গীত প্রতিভার প্রতি শ্রদ্ধাশীল হয়ে সবসময় একসঙ্গে কাজ করলে লতাজির পারিশ্রমিকের চেয়ে এক টাকা কম পারিশ্রমিক নেওয়া কিশোর কুমার লতা মঙ্গেশকরের জন্য সুর দিলেন ভালোবাসার আগুন জেলে কেন চলে যায় আর এই গানটিতে।

1929 সালের আজকের দিন অর্থাৎ 28শে সেপ্টেম্বর তৎকালীন মধ্যপ্রদেশের ইন্দোরে দীনানাথ মঙ্গেশকর ও তাঁর স্ত্রী সেবন্তী মঙ্গেশকরের ঘরে জন্ম নেয় তাঁদের কন্যা সন্তান হেমা ওরফে লতিকা অর্থাৎ লতা মঙ্গেশকর। আজ লতা মঙ্গেশকরের 97তম জন্মবার্ষিকী। মাত্র 5 বছর বয়সে তাঁর সঙ্গীত শিক্ষা শুরু হয় তাঁর পিতা দীনানাথ মঙ্গেশকরের কাছে। মাত্র 13 বছর বয়সী কিশোরী লতা তাঁর পিতার অকাল প্রয়াণের সময় থেকে তাঁর সংসারের দায়িত্বভার বহন করেছেন। তাঁরই স্নেহে ও সাহচর্যে বেড়ে ওঠেন তাঁর 3 বোন মীনা আশা উষা ও 1 ভাই হৃদয়নাথ মঙ্গেশকর। লতা মঙ্গেশকর সুরকার গোলাম হায়দারের কাছে শিখেন গানের কোন অংশে কণ্ঠস্বরে জোর লাগাতে হয় আর কিভাবে চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে গিয়ে ছবিতে নেপথ্য সঙ্গীত গাইতে হয়। সুরকার অনিল বিশ্বাসের কাছে শিখেছিলেন রেকর্ডিংয়ের সময় আওয়াজ না করে নিঃশ্বাস প্রশ্বাসের কৌশল। নওশাদের কাছে শিখেছিলেন গানের মধ্যে থাকা উর্দু ও হিন্দি শব্দের উচ্চারণের বিশেষ কিছু বৈশিষ্ট্য।

সলিল চৌধুরীর কথায় ও সুরে গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। এবারের গানটির গীতিকার সলিল চৌধুরী, সুরকার হৃদয়নাথ মঙ্গেশকর।

আপনি শুনছেন হারানো দিনের গান। আজকের হারানো দিনের গানের বিষয় 97তম জন্মজয়ন্তীতে কোকিলকণ্ঠী স্বর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। সুরকার জুটি লক্ষ্মীকান্ত প্যারেলাল। তাঁরা বলতেন যে লতাজি যদি পুরুষ কণ্ঠে গান গাইতে পারতেন, তবে তাঁরা তাঁদের সুর করা সকল পুরুষ কণ্ঠের গানও লতাজিকে দিয়েই রেকর্ড করাতেন। তাঁদের সুরেই হিন্দি ছায়াছবিতে সর্বাধিক সংখ্যক গান রেকর্ড করেন লতা মঙ্গেশকর। 1956 সাল নাগাদ লতা মঙ্গেশকর বাংলা বেসিক ডিস্কের গান বা আধুনিক গান প্রথম রেকর্ড করেন। সতীনাথ মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, ভূপেন হাজারিকা, সলিল চৌধুরী, রাহুল দেব বর্মন, বীরেশ্বর সরকার, সুধীন দাশগুপ্ত, স্বপন চক্রবর্তী, বাপ্পি লাহিড়ী প্রমুখ সুরকারদের সুরে অসংখ্য আধুনিক এবং ছায়াছবির জনপ্রিয় গান আমাদেরকে উপহার দিয়েছেন লতা মঙ্গেশকর।

পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় সুধীন দাশগুপ্তের সুরে। শঙ্খবেলা ছবির সেই চিরকালীন রোম্যান্টিক গানটি শুনলেন দ্বৈতকণ্ঠে মান্না দে ও লতা মঙ্গেশকর। আর পর্দায় ছিলেন মহানায়ক উত্তম কুমার এবং মাধবী মুখোপাধ্যায়। এবারের ছায়াছবি মন নিয়ে, গানটির গীতিকার মুকুল দত্ত, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়, শিল্পী লতা মঙ্গেশকর।

হ্যাঁ, এই গান শুনে তো আমার আপনার মন উদাস হবেই, আর হারানো দিনের গানের সময়ও তো শেষ হয়ে আসছে। তবে আজকের অনুষ্ঠান কিছুতেই শেষ করতে ইচ্ছে করছে না, কিন্তু সময় অনুযায়ী তো অনুষ্ঠান সম্পন্ন করতেই হবে। যাই হোক, অনুষ্ঠান কেমন লাগলো আপনি কিন্তু অবশ্যই জানান। maitribondhu23@gmail.com এ মেল করে, অথবা আমাদের একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রীতে আপনার সংশ্লিষ্ট পোস্টের মাধ্যমে।

কয়েকটি বিস্ময়কর তথ্য বলি লতা মঙ্গেশকর সম্পর্কে। 1968 সালে 10 বছর বয়সী শিশু শিল্পী নীতু সিংয়ের নেপথ্যে একটি ছবিতে গান গেয়েছিলেন লতাজি। আবার 1970 ও 80 দশকে নায়িকা নীতু সিংয়ের নেপথ্যেও গান গেয়েছেন সেই লতা মঙ্গেশকর। 1978 সত্যম শিবম সুন্দরম ছবিতে 13 বছর বয়সী কিশোরী পদ্মিনী কোলাপুরের নেপথ্যে গান গেয়েছেন লতা মঙ্গেশকর। আবার সে ছবিতেই নায়িকা যখন বড় হয়ে গেছে অর্থাৎ জিনতামানের নেপথ্যেও গান গেয়েছেন লতা মঙ্গেশকর। অর্থাৎ একই ছবিতে নায়িকার কৈশোরে এবং যৌবনে নেপথ্য কণ্ঠশিল্পী সেই লতা মঙ্গেশকর। এদিকে 1982-1985 পদ্মিনী কোলাপুরে যখন নায়িকা তখন তাঁর নেপথ্যে আবারও লতা মঙ্গেশকর। 2004 সালে 29 বছর বয়সী অভিনেত্রী প্রীতি জিন্টার নেপথ্যে গান গেয়েছেন 75 বছর বয়সী লতা মঙ্গেশকর। 2005 সালে 25 বছর বয়সী অভিনেত্রী করিনা কাপুরের নেপথ্যে গান গেয়েছেন 76 বছর বয়সী লতা মঙ্গেশকর। এই সংখ্যা তথ্যের মধ্যে দিয়ে খানিকটা আন্দাজ করা যায় যে স্বর সম্রাজ্ঞীর কণ্ঠসঙ্গীত ক্ষমতা ও সাবলীলতা কতখানি। তাঁর লাভ করা অজস্র সম্মানের মধ্যে কয়েকটি হল ফ্রান্সের তরফ থেকে পাওয়া সর্বোচ্চ সম্মান লেজিয়ন অফ অনার, ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 4 বার সেরা গায়িকা রূপে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, মোট 15 বার BFJA সম্মান লাভ করা, পদ্মভূষণ, পদ্মবিভূষণ ও ভারতরত্ন লতা মঙ্গেশকর। 2022 সালের 5ই ফেব্রুয়ারি ছিল বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো, আর তার ঠিক পরের দিন 6ই ফেব্রুয়ারি অর্থাৎ সরস্বতী পুজোর শেষ দিন, মা সরস্বতীর চলে যাওয়ার দিন, তিনিও যাত্রা করেছিলেন অমৃতলোকে। মা সরস্বতী যেন এভাবেই আমাদেরকে উপলব্ধি করিয়েছিলেন যে ধরাধামে তিনি বা তাঁর অবতার প্রকৃত অর্থে কে ছিলেন। আজ 97তম জন্মজয়ন্তীতে ধরাধামের মা সরস্বতী মা লতা মঙ্গেশকরকে আরও একবার জানাই আনন্দ ঘন শ্রদ্ধাঞ্জলি। অনুষ্ঠানের শেষ গান তাঁরই কণ্ঠে, কথা ও সুর সলিল চৌধুরী।

এই সঙ্গেই শেষ হলো আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় ভোর 5:58, বাংলাদেশ সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:58 হয়ে 32 সেকেন্ড, বাংলাদেশ সময় রাত 12:28 হয়ে 40 সেকেন্ড। ভারতীয় সময় রাত 12:00 থেকে DTHর অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও এফএম প্রচার তরঙ্গে 110.1 মেগাহার্টজে।

স্টুডিওর ঘড়ি সময় বলছে রাত 12টা বেজে গিয়েছে। রাত 12টা বেজে প্রায় 50 সেকেন্ড মতো। অন্যান্য দিনের মতো আজকেও আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন থেকে রাত 2টো পর্যন্ত আধুনিক গানের সেই আসর, সেই সফর আপনাদের সঙ্গে গড়ে তুলব। আজ গানে গানে থাকছে আপনার জন্যে আকাশের কত

আকাশের রং ধীরে ধীরে যখন পরিবর্তন হয়, ঋতুর এই খেলায় যখন আকাশের ঘন কালো মেঘের চাদর সরে আস্তে আস্তে তার রং তার ক্যানভাসে নীল ফুটে ওঠে, অর্থাৎ মেজা তুলোর মতো মেঘ আস্তে আস্তে ভেসে ওঠে, তখনই মনে হয় সত্যি শরৎ চলে তো এসেইছে, এবার যেন মা আমাদের কাছে আসতে চলেছেন সেই বার্তা আরও সুন্দরভাবে পৌঁছে যায়। তাই সেই আগমনী বার্তা নিয়ে কিন্তু প্রথমেই আমাদের কাছে আসে শরৎ আকাশ। গানে গানে এবারে সেই আকাশের শামিয়ানার কথা এবং নীল আকাশের কথা বলছেন শিল্পী লতা মঙ্গেশকর এবং তারপর শিল্পী রিঙ্কু।

একই আকাশের তলায় আমরা কখনো একসঙ্গে থাকি, কখনো বা আলাদা হয়ে যাই। সে বন্ধু হতে পারে, প্রিয়জন হতে পারে, পরিচিত হতে পারে, অথবা হতে পারে কোনো মনের মানুষ। সবাই একই আকাশের থেকে, একই আকাশের তলায় থেকেও কখন যে কোন মুহূর্তে কোন বাঁকে আলাদা হয়ে যাই, তা হয়তো আমরা নিজেরাও টের পাই না। কিন্তু তবু যখন উৎসব আসে, তখন মনে হয় মনের ভেতরে আমাদের এক কোনো তার আছে, অদৃশ্য তার। সে তারে আমরা সকলেই বাধা। আসলে সব কিছু আলাদা হলেও ওই একা আকাশ তো একই। তাই ওই একই আকাশের তলায়, নীল আকাশের তলায় আমাদের মনের সূক্ষ্ম তার দিয়ে আমরা কোথাও যেন বেঁধে থাকি, কোথাও যেন আজও আছে, আজও থাকে, থেকে যায় আমাদের পুরনো স্মৃতিগুলো অমলিন হয়ে। পূজোর বার্তা বা আকাশের নীল মেঘের খেলাবোধ হয় আমাদের তাই জানায়। তার আশা মানে শুধু আশা নয়, আমাদের সকলকে আবার কোথাও না কোথাও এক করে দিয়ে যাওয়া। একই আকাশ, একই সমাবেশ। গানে গানে এবার শিল্পী চন্দ্রাণী মুখোপাধ্যায় এবং তারপর শিল্পী অনুপ ঘোষাল।

ঘোষালের কণ্ঠে গান শুনলেন। এবারে মেঘ সরিয়ে আকাশের গানে শিল্পী উৎপলা সেন এবং তারপর শিল্পী তালাত মাহমুদ আপনার জন্য। শুনছেন অনুষ্ঠান DTH বাংলা পরিষেবা, নিউজ অন AIR অ্যাপ, এছাড়াও মৈত্রী অ্যাপে এবং FM প্রচার তরঙ্গে 110.1 MHz।

সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে পবিত্র মিত্রর কথা। এবারে শিল্পী লতা মঙ্গেশকর এবং তারপরে শিল্পী আরতি মুখোপাধ্যায় আপনার জন্য আকাশের গানে গানে।

স্টুডিওর ঘড়ি সময় বলছে রাত 1টা বেজে 9 মিনিট হয়ে 59 সেকেন্ড, অর্থাৎ প্রায় 1টা বেজে 10 মিনিট সময়। আর রাতের আকাশ যখন পরিষ্কার হয় তখন তাতে ভেসে ওঠে কত না তারা। সেই তারা চেনানোর যে শৈশবের দিনগুলো অথবা আমাদের তারা দেখার, আকাশ দেখার, খোলা আকাশের তারা একটুখানি শ্বাস নেবার যে সময়, তা যেন আমাদের এই প্রতিনিয়ত জীবন থেকে কোথায় হারিয়ে গেছে। তাই তারা ঝিলমিল আকাশের তলায় অথবা খোলা আকাশের তলায় যেখানেই হোক না কেন, নিজেকে ফিরে পাওয়ার এক অনন্য অধ্যায় সেটা। নিজেকে ফিরে পাওয়ার বা নিজের অন্তর্দৃষ্টি দিয়ে নিজেকে বোঝবার জন্যে খোলা আকাশের তলায় কখনো কখনো দাঁড়াতে ভালোই লাগে। অনেক প্রশ্নের উত্তর মনে হয় আমাদের আকাশও দিয়ে দেয়। গানে গানে এবারে শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় এবং শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় পরপর আপনারই জন্য।

खुला आकाश की आता।

উৎসবের আকাশ এবং উৎসবের মরশুম মানেই আকাশের দিকে তাকিয়ে মনে হয় সে আকাশ আমাদের কত গল্প বলছে। হ্যাঁ, এই আকাশ যেমন আমাদের ফেলে আসা দিনের স্মৃতির কথা বলে, আবাহনের কথা বলে, মায়ের আশার কথা অর্থাৎ মায়ের আগমনী বার্তার কথা বলে, তেমনই বলে অপুদুর্গার গল্প। হ্যাঁ, পুজোর কথা মানেই তো সেই আমাদের চিরন্তন দৃশ্য, যেখানে সত্যি কাশ বনের ভেতর দিয়ে ছুটে যাচ্ছে অপুদুর্গা। আর সেই মায়াময় দৃশ্যর কথা এবং এরই পাশাপাশি এরকম আরও কত মায়াময় স্মৃতি আমাদের কিন্তু এই শরতের আকাশের তলায় দাঁড়ালেই মনে হয় এই তো সেদিনের কথা, এই তো সেদিনের গল্প। তাই আকাশ কিন্তু আমাদের শরৎকালে অনেক গল্প বলে যায়। প্রত্যেকের গল্প আলাদা হতেই পারে, প্রত্যেকের গল্প তার তার মতো, কিন্তু একটু কান পাতলেই মনে হয় সেই সুর, সেই গল্প আমাদের কানে ভেসে আসে, আমাদের হৃদয় অব্দি গড়ায়। গানে গানে এরপর আপনার জন্য শিল্পী সুবীর সেন, তারপর শিল্পী সচিন দেববর্মন, এবং তারপরে আবারও শিল্পী সুবীর সেন। পরপর গানে

আজও মানে ওই যে বলছিলাম নীল আকাশের গল্প, তাই অকাল বরিশন এবং এই এত বৃষ্টি বাদলার পর যখন আকাশ আস্তে আস্তে পরিষ্কার হয় এবং নীল ভাসমান মেঘেদের ভেলা আমরা দেখতে পাই, অন্তত পক্ষে নীল আকাশ, এবং তার তলায় আস্তে আস্তে প্রকৃতির তুলিতে ভেসে ওঠে কাশবন শিউলিদের দল,

তখন মনে হয় সত্যি মা এবার মুখ তুলে চেয়েছেন। আকাশ পরিষ্কার হলেও আমাদের মনের আকাশ পরিষ্কার হয়, এবং অকাল বর্ষণ পেরিয়ে আমাদের শারদোৎসবের যে সূচনা তা ঘটে। তাই আকাশের কথা আজ বললাম গানে গানে, কারণ আকাশে তো আসলে জানান যে মা আসছেন। গানে গানে এবারে শিল্পী চন্দ্রারী মুখোপাধ্যায় আপনার জন্য, এবং তারপর শিল্পী অন্তরা চৌধুরী।

আকাশের গানে গানে এবং আকাশের সঙ্গে শরতের এই যে এক নিবিড় যোগ, অর্থাৎ যে আকাশ আমাদের বলছে আবার আসছে, আবার এসেছে সেই শরৎকাল, আবার আসছেন মা, সেই বার্তা বয়ে আনছে। তাই প্রথম যখন নীলাকাশের দেখা পেলাম এতদিনের অকাল বর্ষণ পেরিয়ে, তখনই মনে হলো কেননা আকাশের কথা এবং গান ভাগ করে নেওয়া যাক আপনাদের সঙ্গে, অর্থাৎ শ্রোতা বন্ধুদের সঙ্গে। তাই শরতের প্রথম গন্ধ যেন এবার আমাদের মনকে একটু খুললেও ভরিয়ে তুলতে পারে।

শরতের শিশির ভেজা সেই গন্ধ এবং শিউলিতলার সেই শারদ আলো যা মেখে আমাদের এই শারদ উৎসবের অর্চনা এই আবাহন শুরু হয়। আধুনিক গানের শেষ পর্বে রেখে যাচ্ছি শিল্পী চিরঞ্জিৎ রায় এবং হৈমন্তী শুক্লাকে আপনার জন্যে। পরের ঘন্টায় ছায়াছবির গান নিয়ে আসছি আবারও। শুনতে থাকুন ডিটিএইচ বাংলা পরিষেবা।

স্টুডিওর ঘড়িতে সময় রাত 2:22 হয়ে 22 সেকেন্ড। এখন থেকে রাত ভোর 3টে পর্যন্ত বাংলা ছায়াছবির গান এবং তারপর নানা রঙের গান নিয়ে আছি আপনার সঙ্গে। এখন ছায়াছবির গানে প্রথমেই শিল্পী মান্না দে, আলো আমার আলো, এই ছায়াছবি থেকে, এবং তারপরও আপনার জন্য

শুনছেন ছায়াছবির গান। এবারের গানটি শুনবেন আশা ও ভালোবাসা, এই ছায়াছবি থেকে কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে। গীতিকার শিল্পী পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার শিল্পী বাপি লাহিড়ী।

বাংলা ছায়াছবির গানে এবারে আপনার জন্য শিল্পী পিন্টু ভট্টাচার্য, বোধন ছায়াছবি থেকে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং শিল্পীর নিজের সুরে। এর পরের গানটি শুনব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, অজানা শপথ ছায়াছবি থেকে মিল্টু ঘোষের কথা এবং শিল্পীর নিজের সুরে। পরপর এই গানগুলি রইল আপনার জন্যে এখন।

誰ばん সুরকার কিশোর কুমার এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত যৌথভাবে গানটি কিশোর কুমার জুনিয়র এই ছায়াছবি থেকে, এবং তারপরেই কিশোর কুমারেরই কণ্ঠে আবার একটি গান দুই অধ্যায় ছায়াছবি থেকে শুনবেন, সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের সুরে এবং অজয় বিশ্বাসের কথায়। পরপর গানগুলি এবারে আপনার শুনে।

গানে গানে সুরে সুরে আছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়, এছাড়াও নিউজ অন এআইআর অ্যাপের লাইভ রেডিও। এই অপশনের মধ্যে পশ্চিমবঙ্গ এই রাজ্যের অন্তর্গত এআইআর বাংলা এই চ্যানেলটিতে, এছাড়াও FM প্রচার তরঙ্গে 100.1 MHz এবং নিউজ অন এআইআর অ্যাপ ছাড়াও মৈত্রী অ্যাপে। এখন আপনার জন্য সাপ মোচন ছায়াছবি থেকে বিমল ঘোষের কথায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে এই গানটি, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। গানে গানে এখন আপনার জন্যে সাপ মোচন ছায়াছবি থেকে গান।

শুনলেন কানন দেবীর কণ্ঠে গান। গানটি শুনলেন শাপুরের ছায়াছবি থেকে। এবং কানন দেবীর এই গানটির পরে আমরা এবারে শুনব ঈশান মিত্রর কণ্ঠে গান। ড্রাকুলা স্যার ছায়াছবি থেকে গানটি শুনব। গীতিকার এবং সুরকার শিল্পী সাকিব।

স্টুডিওর ঘড়ি সময় বলছে রাত 2:50 হয়ে 54 সেকেন্ড, আর কিছুক্ষণ আছে আপনার সঙ্গে এই ঘন্টায় বাংলা ছায়াছবির গান নিয়ে। কিন্তু সুরের সফরে আপনি এখনও থাকুন, কারণ এই সফর জারি থাকবে এরপরেও। 3টে থেকে ভোর 4টে পর্যন্ত কিন্তু আবারও ফিরে আসব আরও একবার নানা রঙের গানের ডালি নিয়ে। আপাতত আপনার জন্য দুই পুরুষ ছায়াছবি থেকে শৈলেন রায়ের কথা এবং পঙ্কজ কুমার মল্লিকের সুরে শিল্পী ইলা ঘোষ।

বাংলা ছায়াছবির গানে এবারের শেষ গানগুলি শুনব। সে নিল বিদায় ছায়াছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়, এবং সর্বশেষ গানটি মণিহারা ছায়াছবি থেকে রুমা গুহ ঠাকুরতার কণ্ঠে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় এবং সুরে। এই পরপর গানগুলি দিয়েই বাংলা ছায়াছবির গানের পর্ব এখানে শেষ হবে। পরবর্তী ঘণ্টায় আসব নানা রঙের গান নিয়ে।

এছাড়া FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে। স্টুডিওর ঘড়ি যখন সময় বলছে রাত ভোর 3:10, তখন সময়টা নানা রঙের গানের। এখন থেকে ভোর 4 পর্যন্ত থাকবো আপনার সঙ্গে নানা রঙের গান নিয়ে। আজকের সফরে অর্থাৎ নানা রঙের গানের এই সফরে প্রথমেই আপনার জন্যে

দেশাত্মবোধক গান শুনছেন নানা রঙের গানের এই পর্বে। এবারের গানটি শুনবেন অন্বেষার কণ্ঠে এবং এরপর ক্যালকাটা ইউথ কোয়ারের সমবেত কণ্ঠে গানটি।

নানা রঙের গানে এবারে নাটকের গান বিনোদিনী গাথা। এই নাটক থেকে রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি, গীতিকার গিরীশ ঘোষ এবং সুরকার দেবজিৎ বন্দ্যোপাধ্যায়।

যেতে যেতে নানা রঙের গানে আজকের শেষ গানটি শুনব রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিনতা ঘোষাল বন্দ্যোপাধ্যায়। আজকে ছিলাম আপনার সঙ্গে আমি অর্ঘ্যতপা, এবং নানা রঙের গানের এই গানটি দিয়ে আজকের মতো শেষ করছি, সমাপ্ত করছি আসর। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা তার একটু পরেই।

শেষ হলো আপকে লিয়ে। এখন প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আমরা প্রথমেই শুনব খেয়াল, শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়, রাগ বিলাস খানি টোড়ি।

আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়, রাগ বিলাস খানি টোড়ি। প্রভাতের দ্বিতীয় পর্বে শুনব সানাই, শিল্পী তপন নাট্টা, রাগ জৌনপুরী।

আমরা শুনলাম সানাই, শিল্পী ছিলেন তপন নাট্টা, রাগ জৌনপুরী। এই সঙ্গে শেষ হল আজকের প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আনন্দধ্বনি কিছুক্ষণ পরেই।

অদিতি গুপ্তের কণ্ঠে আমরা শুনলাম গহন ঘন বনে, আর এই গানটির সঙ্গে শুরু হলো আজকের আনন্দধ্বনি। আমরা আনন্দধ্বনি শুনছি 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে, আর আপনাদের সঙ্গে

ভালোবেসে সখী নিভৃতে যতনে গানটা শুনেছিলাম অদিতি মহসিনের কণ্ঠে, আর আমার মন কেমন করে শুনলাম পীযূষ কান্তি সরকারের কণ্ঠে। আমরা শুনছি আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত। পরবর্তী শিল্পী মনোময় ভট্টাচার্য।

শ্রাবণী সেনের কণ্ঠে শুনলাম গোপন কথাটি, রবে না গোপনে। এরপরের গান অদিতি বসুমল্লিক, আজি ঝড়ো ঝড়ো।